ইমান চক্রবর্তীর পর বাবুল সুপ্রিয়। এবার শুনব সমবেত কণ্ঠে রবীন্দ্রগান।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

মেঘের চাদর সরিয়ে আকাশ ফর্সা হয়েছে বটে, তবে এখনো কিন্তু আলো আঁধারি আবহ। একেবারে বৃষ্টি ভেজা সকাল আজ, বাতাসে জলের ছোঁয়া। আশ্বিন মাসে চার বৃষ্টি বাড়বে আবার। চলে গিয়েছে ভাদ্র সংক্রান্তি, কিন্তু বৃষ্টির হয়নি এখনো রীতি। ঋতুতে শরৎ হলেও বর্ষা কিন্তু ফেরেনি, নিম্নচাপকে সঙ্গী করে আবারও বৃষ্টি হচ্ছে বারবারন্ত। ওই যে এত বছর ধরে বিশ্রামমুখী বর্ষা বলেছি আমি, আপনি, আমরা সবাই, আর তো এবার সেই মিথটাই একেবারে ভাঙার জন্য বোধ হয় এত বৃষ্টি হচ্ছে। আষাঢ় শ্রাবণ দুই মাস বৃষ্টি স্বাভাবিকের তুলনায় 64% বেশি হয়েছে এই দক্ষিণবঙ্গে। আবার ভাদ্র মাসেও কিন্তু স্বাভাবিকের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির স্কোরটা অনেকটাই বেশি। এই যে বারবারন্ত বৃষ্টি দেখে আশ্বিনে সত্যিই থাকা যাচ্ছে না শান্ত। এদিকে এখন তো ঘুম ভাঙছে শহরের, নতুন সকাল, নতুন দিন, নতুন তারিখ, আবার প্রত্যেকটা দিনই কোনো না কোনো কারণে স্মরণীয়। আর সেই দিনটাই তার মতো করে ইতিহাসে জায়গা করে নেয় তার নিজস্বতার জোরে। এখন ঋতুতে শরৎ, বৃষ্টি হচ্ছেও খুব, তবুও কিন্তু দেখুন গরমটা কিছুতেই কাটছে না। আর তাই এই গরমের জন্য আমাদের শহরের এই যে আলিপুর চিড়িয়াখানা, সেই আলিপুর চিড়িয়াখানা থেকে আলপাকা, মেরু ভাল্লুক, ক্যাঙ্গারু, এদেরকে সব নিয়ে যাওয়া হয়েছে মে মাসের একেবারে শুরুতেই।

দার্জিলিং চিড়িয়াখানায়। আসবে তারা শীতের শুরুতে, তবে বাঘ, সিংহ, হাতি, গন্ডার এরা কিন্তু আছে আমাদের কলকাতা শহরেই। আর শোনা যাচ্ছে রকি ভাইয়ের সংসারে নতুন এক বন্ধু আসতে চলেছে কাজিরাঙ্গা থেকে। রকি ভাই মানে আমাদের চিড়িয়াখানার বেশ বুদ্ধিমান প্রাণী সে, যদিও আমি আপনি তাদের তাকে আমরা সবাই নির্বোধ ভাবি, কিন্তু মোটেই সে তা নয়। ওজন তার প্রচুর, খায়ও বেশি, দিনের মধ্যে 14 থেকে 16 ঘন্টা তার মুখ চলতে থাকে। শুধু যে সে খাবার খায় তাই তো নয়, 100 থেকে 150 কেজি খাবারের সঙ্গে প্রায় 100 লিটার জল চুমো চুমো করে খেয়ে নিতে পারে প্রত্যেক দিন। আর মাল্টিটাস্কিংয়েও একেবারে মাস্টার যাকে বলে, ঠিক সেরকমটা। আর অসাধারণ স্মৃতিশক্তি, নিজেকে আয়নায় একবার দেখলে যেমন মনে রাখতে পারে, ঠিক তেমনই কিন্তু আমাকে আপনাকে কয়েকটা দিন দেখলেই এবং আমাদের গায়ের গন্ধটা পেয়ে গেলে দিব্য কিন্তু আমরাও থেকে যাই ওদের স্মৃতিতে, মেমারিতে আমরাও থেকে যাই। অথচ ওরা একটুও কথা বলতে পারে না আমার আপনার মতো, একটু একাল সেরে, যদিও একটু ওই একেশ্বরী যাকে বলি আর কি, বা ইন্ট্রোভার্টও বলতে পারি। সে চার পেয়ে তৃণভোজী, স্তন্যপায়ী, ইয়া বড় প্রাণী, আমি আপনি তাকে হাত দিয়ে কিছুতেই ধরতে পারবো না। সে তৃণভোজী যেহেতু সে তো মানুষ নয়, অথচ জানেন তো তারও কিন্তু আমার আপনার মতো সানক্রিম প্রয়োজন হয়। তাদের দেখা যায় জঙ্গল সাফারিতে গেলে অথবা চিড়িয়াখানায় গেলে আমার আপনার সঙ্গে তার চোখাচোখি হয়, শান্ত, নিরীহ, ইয়া বড়। তবে রেগে গেলে কিন্তু আর রক্ষে নেই, মুহূর্তে একেবারে সব কিছু তছনছ করে শেষ করে দিতে পারে। পোষ্টস ওসব মানে না, কারণ তারা তো বন্য আর তারা হিংস্র। এদের আমি আপনি ডাকি যে নামে, গোটা বিশ্ব কিন্তু তাকে ডাকে অন্য নামে। সে নাম ইংরেজি হলেও এসেছে কিন্তু গ্রিক শব্দ থেকে। দেখুন এত কিছু বলে যাচ্ছি, অথচ তার নাম কিন্তু আমি এখনো বলিনি। তার কি নাম বলুন তো, তবে দেখতে কেমন, কতটা খায়, কি খায়, কিছু স্পেশাল বৈশিষ্ট্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছে অলরেডি। আরও একটা ক্লু দিচ্ছি আমি আপনাকে, যাদের কথা বলছি তাদের ওজন অনেক হলেও ওই বিশাল বপু নিয়ে, বিরাট শরীর নিয়েও জলে একেবারে দারুণ সুন্দর তারা কিন্তু সাঁতরাতে পারে। আবার ঘন্টায় 40 থেকে 50 এমনকি 55-60 কিলোমিটার গতিতেও তারা দৌড়তে পারে, এতটা স্পিডে তারা দৌড়োয়। এই পর্যন্ত শুনে আপনি ভাবছেন কি বলুন তো, কাদের কথা বলছি? বিশাল বপু, সাঁতরাতে পারে, ছুটতেও পারে, তাহলে কি হাতি নাকি জলহস্তি? সে গজও নয়, সে হিপোপটামাসও নয়, তাহলে তার শক্তি এদের চেয়েও অনেক বেশি। অথচ এত শক্তিশালী হয়েও আজকে না তারা বিপন্ন। বায়োডাইভার্সিটি, এই ব্যাপারটাকে ঠিক রাখবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এরাও অন্যান্য প্রাণীদের মতোই, অথচ শিকারীদের শিকারের ঠেলায় এদের সংখ্যা কমতে চলেছে। তাদের রক্ষা করাটা ভীষণভাবে দরকার, তবে আজকে সেই সব কথাই কিন্তু হবে। কিন্তু এত এত কথা বলছি, কখন থেকে কথা বলে চলেছি, তাকে দেখতে বিশাল, কেমন যেন তার চামড়াটা অত্যন্ত পুরু, মোটা, তাকে নিয়ে প্রবাদও আছে, কি খায় সেও বলেছি, বলেছি সে সাংঘাতিক শক্তিশালী, ঘ্রাণ শক্তি তার মারাত্মক, ছুটতে পারে তীর বেগে, আক্রমণ করে ঢুঁসো দিয়ে। সেই প্রাণীটার নাম কিন্তু এখনো আমি বলিনি, নাম তার কি? গ্রিক শব্দ রাইনো, অর্থাৎ কিনা নোজ, নাক, আর সেরাস অর্থাৎ শিং, ইংরেজিতে রাইনোসেরাস। হ্যাঁ, আমার আপনার আমাদের খুব পরিচিত গন্ডার, আঞ্চলিক নাম তার গন্ডার হলেও শব্দটা সংস্কৃত থেকে এসেছে। গন্ড মানে জ্বালা, আর ওই অর্বুদ বা ফোলা অংশ যেটা, সেটা নাকের ওপর থাকে, তো তাই খর্গ বা শিং আমরা বলি। এর থেকেই নাম ছিল তার একটা সময় গন্ডক, পরে যদিও নামটা তার চেঞ্জ হয়ে গন্ডার হয়েছে। প্রবাদে তো আছেই সে গন্ডারের চামড়া হবে হবে, এই সমস্ত কথা সব কিছুই হবে আজকে আন্তর্জাতিক গন্ডার দিবসে কথা হবে তাকে নিয়ে, কারণ 107 FM রেনবোয় হবে আজকে তার অনেক পরিচয় আমি দেব। তাদের জন্য গোটা একটা দিন রয়েছে না, সারা পৃথিবীতে পালিত হচ্ছে আজকে এই দিনটা, তো সেই সব আমরা ফিরে দেখব ভোরাইতে। আজকে আন্তর্জাতিক গন্ডার দিবসে হবে গন্ডার সমাচার, আর আছি সেই সমাচার নিয়ে, গল্পের ঝাঁপি নিয়ে। আমি গল্পবিলাসী বলবো নাকি নিজেকে সাংবাদিক বলবো? না না, সমাচার আমি বললেও আমি নিজে সাংবাদিক নই, কিন্তু আমি গল্পবিলাসী আর যে মৌমিতা আপনাদের সঙ্গে আছি আজকে তাকে নিয়ে, গন্ডার সমাচার 107 FM রেনবোর ভোরাইতে। হবে আজকে অনেক সমাচার, হবে আজকে অনেক গল্প।

হবে হবে, আজকে অনেক গল্প হবে, গন্ডারের গল্প হবে, গন্ডার সমাচার। আজ গন্ডার দেখতে যেমন বিশাল, তেমন কিন্তু এদের চোখগুলো আবার বড্ড ছোট ছোট। গায়ের রং কালো বা ধূসর হলেও মজার ব্যাপার হচ্ছে ক্লাসিফিকেশনে সাদা গন্ডার বলেও কিন্তু এদেরকে ধরা হয়। আকারে আকৃতিতে বড় হলেও, স্মৃতিশক্তি প্রখর হলেও, ঘ্রাণ শক্তিও মারাত্মক হলেও, চোখের দৃষ্টিশক্তি নাকি একটু ব্লার, একটু কম কম। অথচ একবার ভালো করে যদি দেখে নেয়, গন্ধটা যদি টেনে নিয়ে একেবারে নাকের মধ্যে থেকে পুরো হৃদয় পর্যন্ত নিয়ে চলে যায়, তাহলেও পরে নাকি তারা দেখলে আবার চিনতে পারে, কারণ স্মৃতিশক্তিটা হেভি, মেমারিটা তাদের ভীষণ শার্প। তাদের স্বর বা ওই ফ্রিকোয়েন্সি খুব কম, চিল চিৎকার বা গর্জন ওসব করে না তারা, ওসব তাদের ধাতে নেই। করে যেটা সেটা হচ্ছে ঘর ঘর ঘর ঘর, ঘোঁত ঘোঁত, এরকম টাইপের শব্দ করে। তো এরা আবার একা যেমন থাকতে ভালোবাসে, ওই যে বললাম প্রথমেই একেশ্বরী একাল সেরে, তেমন আবার কয়েকজন মিলেও থাকে, তখন তাদেরকে, যখন অনেককে মিলে থাকে তখন তাদেরকে বলা হয়, সেই দলটাকে বলা হয় ক্রাশ। অত্যন্ত শক্তিশালী, বলশালী হয়, স্বাধীন চেতা স্বভাবের, একটু স্বাধীন স্বাধীন ব্যাপার আছে, ওই জন্যই তারা একটু একাল সেরে বা ওই একেশ্বরী যাই বলি না কেন এমনটাও বলতে পারি। একসঙ্গে যখন চলাফেরা করে, যখন ওই ক্রাশ যখন যাচ্ছে আসছে, তখন বন জঙ্গল একেবারে ভেঙে বিশাল আওয়াজ হয়। তাই তো শক্তির প্রতীক হিসেবে এদের এই দলকে ক্রাশ বলা হয়। গন্ডারের ডাক নিয়ে সাম্প্রতিক অনুসন্ধানে গবেষকরা যেটা দেখেছেন এবং তারা যেটা বিশ্বাস করেছেন, কারণ তারা প্রমাণ করেছেন, পরীক্ষা করেছেন, প্রমাণ করেছেন, গন্ডারেরও একে অপরের জন্য নাকি আলাদা আলাদা নাম আছে। ভাবুন, আমার নাম আর জে মৌমিতা, হ্যাঁ আর জে মানে আমি আপনাদের এখানে আসি যখন তখন আমি রেডিও জকি হিসেবে আসি, আমার নাম হচ্ছে মৌমিতা চট্টোপাধ্যায়। তো যাই হোক, এই যে আমাদের যেমন প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, ঠিক সেরকম আমাদের মতোই সেই নামেই এই এদের, মানে সেই নামেই তারাও একে অন্যকে ডাকে, এবং সেই ডাকেই কিন্তু তারা তাদের খুঁজে পায়। দল ছুট হওয়া, যে গন্ডার যখন চলে যায় ক্রাশ থেকে, যখন তারা আলাদা হয়ে যায়, তখন তাদের এইভাবেই কিন্তু নাম ধরে, এক একটা নাম ধরে তাদের ডাকা হয়, সেই নামেই কিন্তু সে ফিরে আসে। জাভা সুমাত্রার গন্ডার, এদের হচ্ছে বৈশিষ্ট্য এটাই। আবার কলোরাডো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন এদের ওপর, এবং তারা যেমন খুশি নাম

ডাকছেন, আবার গন্ডাররাও নাকি ঠিক সেইভাবেই নাকি ডাক শুনে চলে আসছে। তো নেচার ইকোলজি অ্যান্ড এভলিউশন প্রকাশিত হয়েছে, সেখানে এই ইনফোটা গত বছর অর্থাৎ 25 সালে এটা জুন মাসে এই রিপোর্টটা পাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে পেপারটা। তো দেখা গেছে যে জাভা সুমাত্রা জঙ্গলে গন্ডাররা যখন ডাকছে মনে হচ্ছে আমি আপনি যেটা শুনবো, বিজ্ঞানীরাও সেরকমই শুনেছেন, গবেষকরাও সেরকম ঘর ঘর ঘর ঘর, কিন্তু ওই সুরেই কাছে আসছে এক একটা গন্ডার। এক গন্ডার কিন্তু আসছে না, এক একটা গন্ডার এক একটা ডাকের তারা চলে আসছে। এই যে অমানব প্রাণীদের মধ্যে এমন একটা ক্ষমতা দেখে অবাক গোটা বিশ্বের বিজ্ঞানীরা। আমি আপনি মনে করি আমাদের ধারণা ও গন্ডার নির্বোধ, তাই তাকে নিয়ে তো কত প্রবাদ প্রবচন আমরাই করি, তাই না? কিন্তু ওরাও যে বুদ্ধিমান, হিংস্র এবং প্রতিশোধ পরায়ণও। আমাদের মানুষের মাথা থেকে ওদের মাথাটা তিন গুণ বড়, তিন গুণ বেশি ওখানে নিউরন আছে, আর বুদ্ধি তাই আছে অনেক বেশি। এরা সেলফ কনশিয়াস, আত্মসচেতন। আজ হচ্ছে সেই গন্ডার তাদের দিন, আজকে গন্ডার সমাচার। সেই গন্ডার বিশাল চেহারা, তৃণভোজী প্রাণী, অত বড় বপূজার, তাকে নিয়েই আজকে সমাচার, যে অনেক হবেই, অনেক গল্প, অনেক কথা, অনেক খবর থাকবেই। মানে মস্ত বড় যে হবে গন্ডারের গল্প সেটা তো একেবারে স্বাভাবিক। মোট এই এরা গন্ডাররা মোট 5 ধরনের আছে, তবে এই 3টে শ্রেণী কিন্তু তাদের আছে, আবার শ্রেণী কিন্তু বেশি নয়, মাত্র এই শ্রেণী কিন্তু তাদের সেইটা, কিন্তু তারা 5 ধরনের গন্ডার আছে। এবার আফ্রিকান গন্ডার আর এশিয়ান গন্ডার, এই হচ্ছে 2 ধরনের গন্ডারের যে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন যাই বলি না কেন সেটা রয়েছে। এশিয়ানের মধ্যে ভারতীয় বা জাভান এবং সুমাত্রান এই গন্ডারদেরকে ফেলা হচ্ছে, আর বাকি যে আফ্রিকান গন্ডার রয়েছে তাদের মধ্যে আবার রয়েছে সাদা আর কালো। তবে ওই যে মজার ব্যাপারটা বলেছি, সাদা মানে আপনি যদি এখন সাদা একেবারে সাদা গরু আমরা যেমন দেখি সেরকম, বা সাদা কুকুর যেমন আমরা দেখি সেরকম যদি ভাবে আপনি আফ্রিকান গন্ডার খুঁজতে যান আপনার, তাহলে দেখার চোখে সে দেখা পড়বে না। কারণ ভারতীয় মানেই আমরা যেমন জানি আর কি, সাদা রংটা যেমন দেখি, কিন্তু এই গন্ডারের ব্যাপারে কিন্তু সাদা কালো যাই বলি না কেন গন্ডারের রং এক, কিন্তু তাদেরকে বলা হয় সাদা আর কালো, এই ক্লাসিফিকেশনটা কিন্তু ওখানে রয়েছে। ভারতীয় মানেই হচ্ছে এক শৃঙ্গ গন্ডার, আর অন্যদিকে জাভান বা সুমাত্রান হচ্ছে 2 শৃঙ্গ গন্ডার। আর ওই যে আফ্রিকায় যে সাদা কালো বললাম যেটা একটু আগেই, তো সেখানে কিন্তু তারা সবাই যে রং তাদের হচ্ছে কালো বা একটু ধূসর বা বাদামি, এমনটা বলতে পারি। আসলে পার্থক্য যেটা, সাদা কালো কোথায় পার্থক্য সেটা শুনলে অবাক হয়ে যাবেন, ওদের ঠোঁটের গড়নে। আরে বাবা, আমাদের মধ্যে ঠোঁটের গড়ন থাকে না, এক একজনের এক এক রকম, মানে একটু পাতলা, কারোর একটু মোটা, পুরু, এরকম থাকে। তো তার কারণটা যদিও ওদের ক্ষেত্রে ভীষণ মজার, সেটা মোটেই আমার আপনার মতন এই সরু সুন্দর একটা ঠোঁট তা নয়, বা ওই মোটা মোটা ঝোলাঝোলা ঠোঁট সেরকমটা নয়, ওদের ব্যাপারটা একদম আলাদা। মানে বলতে পারি বিধাতা ঠাকুর কিভাবে গড়ে দিয়েছেন সেটাই হচ্ছে কথা। যাই হোক, সাদা যাকে বলছে তার হচ্ছে উপরের ঠোঁটটা একটু সূচালো হয়, আসলে ওরা ডালপালা খায়। সাদা যারা গন্ডার তাদের খাওয়ার দাওয়ার ব্যাপারটাও একদম আলাদা, ডালপালা খায় তারা, এবং তাদের ঠোঁটের ওপরের দিকটা সূচালো হয়, ওই ঠোঁটেই তারা ডালপালা আঁকড়ে ধরে মরাত করে একেবারে ভেঙে গালে একদম পুড়ে দেয়, তারপরে পেটে ভরে দেয় আর কি। খাবার খাওয়ার এই রকম ফেরেই কিন্তু এমন ঠোঁটের গড়ন। তবে আমি আপনি এদের তো দেখতে পাই না যে মানে মিলিয়ে দেখবো তাদের ওই আকৃতি প্রকৃতি, সেটা আমাদের কখনোই সম্ভব নয়। ওই ঠোঁট টোট কী করে দেখবো, তাই না? সাদা গন্ডার কালো গন্ডার আমাদের পক্ষে ওইভাবে চেনা সম্ভব না, কিন্তু গবেষকরা দেখেছেন, তারা প্রমাণ পেয়েছেন, আর সেই প্রমাণটাই আমাদের কাছে তুলে ধরেছেন বিভিন্ন ওই নেচার বলুন বা বাকি যে সমস্ত সায়েন্স পত্রিকাগুলো রয়েছে, ম্যাগাজিনগুলো রয়েছে, সেখানে তুলে ধরেছে। আমরা গন্ডার দেখি চিড়িয়াখানায় গিয়ে অথবা জঙ্গল সাফারিতে গিয়ে, অবশ্যই আমি ডুয়ার্সে গেছি, তো সেই ডুয়ার্সে গিয়ে দেখেছি, জলদাপাড়ায় দেখেছি, কাজিরাঙ্গাতে দেখেছি ওদেরকে। ওরাও কিন্তু আমাকে দেখেছে, ওই দেখুন হাসছেন, ওরা আমাকে কি করে দেখবে, সত্যিই দেখেছে আমাকে, শুধু না আপনি যখন গেছেন আপনাকেও দেখেছে। কেন বলছি এ কথা? আরে ওই বদমেজাজি বিরাট বপু, সেও কিন্তু সত্যি সত্যি আমাকে আপনাকে দেখে, এবং আমাদের প্রত্যেকটা পদক্ষেপ তারা মাপে। তাদের কানগুলো ওই পদক্ষেপ মাপার সঙ্গে সঙ্গে বো বো করে ঘুরতে থাকে, অনেকটা ওই ফ্যানের মতো। আর সব থেকে ব্যাপার হচ্ছে তীব্র গতিতে এরা একদম ছুটতে পারে। আমি দেখেছি তো ছোটা, দেখেছি ঢুসো যুদ্ধ, কোনো মতে প্রাণ নিয়ে সত্যি বলছি ফিরেছি ডুয়ার্সের জঙ্গল সাফারি থেকে। যাই হোক, এইরকম ভোর ভোরবেলায় তো সেই জঙ্গল সাফারিতে যারা গেছেন তারা প্রত্যেকেই জানেন ভোর অন্ধকারের মধ্যে একদম নিয়ে চলে যায়, আর তারপরে যখন ওই এক একটা করে আর কি জঙ্গল থেকে বেরিয়ে আসে পশুগুলো, সে বাইসন বলুন বা

0: গন্ডার বলুন, ওরে বাস কি হাতির পাল! যদি একবার সামনে পড়েছেন বড্ড ভয়ঙ্কর সেই দৃশ্য, কিন্তু তবুও সেই লোভটা কিন্তু সামলানো যায় না, মানে তাদের সামনে থেকে দেখা। যাই হোক, আজকে গন্ডার সমাচার নিয়ে বসেছি বলে হট সিটে কিন্তু ওই গন্ডারকে বসাচ্ছি না। ওজনদার গন্ডার এই সিটে বসলে কি হয়, কারণ ওজনতে তাহার সাংঘাতিক, 2,000 থেকে 4,500 কেজি পর্যন্ত তার ওজন হয়। আমার আপনার 50 থেকে 51 কেজি হয়ে গেলেই ওজন কিরম চিন্তা হয়ে যায়, তাই না? এই দেখো আবার যে ওবেসিটির দিকে আমি যাচ্ছি, আবার কতটা আমার ফ্যাট এই একদম শরীরের মধ্যে চলে এলো, কীভাবে বার্ন করবো, মানে আমাদের ক্যালোরি ফ্যালোরি নিয়ে প্রচুর চিন্তা, কিন্তু ওদের ওই সমস্ত চিন্তা টিন্তা নেই। ওদের ওয়েটটা যার জন্য 2,000 থেকে 4,500 কেজি পর্যন্ত হয়ে থাকে, এবং মাথার ওজনটাই যেখানে 500 থেকে 750 কেজি পর্যন্ত হয়। হবে আজকে আরও অনেক ইন্টারেস্টিং ইনফো শেয়ার করবো অবশ্যই, কারণ গন্ডারের শিং থেকে গন্ডারের চামড়া সব নিয়েই আছি আমরা। আজ গন্ডার কথন বা গন্ডার সমাচার নিয়ে আমি রয়েছি গল্প পিয়াসী আর যে মৌমিতা, কাছে বসুন, রেডিও সেটের পাশে বসুন, গন্ডার সমাচার শুনতে হবে যে, আর সেজন্যই তো আপনাকে বলছি একদম আমার পাশে এসে কাছে আপনাকে বসতেই হবে, গন্ডার নিয়ে নানা রকম ইনফো শুনতে হবে যে।
1: এসো কাছে বসো, কিছু কথা বলো।

0: কথা বলো।
1: কাছে এসে আপনি বসবেন, না বসলে কি করে শুনবেন গন্ডার সমাচার? কিন্তু কথা আপনি বলবেন না, কথা বলতে, গল্প করতে, সমাচার আপনার কাছে পৌঁছে দিতে। আর যে মৌমিতা আছে, গল্পবিলাসী মৌমিতা রয়েছে আপনার সঙ্গে, তো আপনার আমার মতো মেজাজ কিন্তু আছে ওদেরও, মানে গন্ডারেরও, তবে অনেক বেশি বদমেজাজি। আমার বা আপনার সঙ্গে এদের ওদের মানে এখানেই কিন্তু পার্থক্য। আমাদের মতন

হালকা চালে একটু মেজাজ দেখিয়ে চলে গেলাম, এরকম ব্যাপার নেই। ভিড়ভাড়টা একদম পছন্দ করে না ওরা। আমরা ভাবি ওদের নির্বোধ, চামড়া একেবারেই সংবেদনহীন, আর তার জন্যই মানে সংবেদনহীনতার প্রতীক বলতে পারি। তো আজকে যদি তাকে কাতুকুতু দিই তো সে পরের বছর গিয়ে হাসবে, এমন আমরা বলে থাকি। তো সেইখানেই মানে নির্লজ্জের প্রতীক বলি গন্ডারের চামড়া, তার জন্যই আমরা এমন কিছু বলে থাকি। কিন্তু তাই তাকে না স্বীকার করা চলে, কিন্তু সম্মান করা চলে না। প্রত্নযুগ থেকে এই রকমটাই কিন্তু মানুষজন ভাবছেন, মানে এমনটাই তারা করে আসছেন। তো তাই তাকে স্বীকার করা চলে না, এবং প্রত্নযুগ থেকে গন্ডারের মাংস খাওয়ার প্রমাণটাও আছে। তাকে মেরে পরাক্রম প্রকাশের প্রমাণ মেলে গুহাচিত্র থেকে মুদ্রার ভাস্কর্যে, সেখানে কিন্তু সেগুলো সব মিলছে, সেগুলো ছাপ রয়েছে। যেমন প্রথম কুমারগুপ্তর স্বর্ণ মুদ্রায় তাকে সেখানে আমরা কি দেখি, যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে অশ্বর পিঠে অর্থাৎ ঘোড়ার পিঠে বসা অবস্থায় একটা ভ্যাবাচাকা খাওয়া গন্ডার তাকে মারতে তিনি ব্যস্ত রয়েছেন, তাকে নিধনে রত। এমন আপনি সোনার মুদ্রা দেখতে পাবেন কোথায় এলে? অবশ্যই আপনাকে একেবারে আমাদের এই আকাশবাণীর কাছাকাছি ইন্ডিয়ান মিউজিয়ামে গেলে কিন্তু আপনি এই সমস্ত মুদ্রা দেখতে পাবেন, এবং আপনি মিলিয়ে নেবেন এই ছবিটা। প্রথম কুমারগুপ্তের যে স্বর্ণ মুদ্রা আছে সেখানে আপনি দেখতে পাবেন, সেখানে সেই কুমারগুপ্ত নিজে, প্রথম কুমারগুপ্ত নিজে ঘোড়ার পিঠে বসে একটা ভ্যাবাচাকা খাওয়া গন্ডার নিধনে রত। নেপালে গন্ডার মেরে তার শরীর চিরে সেই রক্ত তর্পণ করা ওখানকার রাজপরিবারের রীতি ছিল একটা সময়। রাজা নাকি তারপর সেই রক্তটা দেওয়ার পরে তারপর সেই নিহত গন্ডারের উন্মুক্ত করে দেওয়া বক্ষপিঞ্জরের মধ্যে গিয়ে একেবারে সুন্দর করে আয়েস করে বসতেন। তবুও গন্ডার যেন বাইরের কেউ, এত কিছু গন্ডারের জন্য আমরা করে এসেছি, তার মাংস খেয়েছি, অথচ তাকে মানে সে যেন আমাদের বাইরের কেউ। হতে পারে গন্ডারকে দেখতে একটু খারাপ, ডাইনোসরাস একটু ভাব রয়েছে, তাই বলে তাকে কোনো দেবদেবীর বাহন হিসেবে কেউ রাখেননি পুরান যুগ থেকে। পৃথিবীতে 5 রকমের গন্ডার আছে, তবুও বাহন হলো না কেন তারা? তবে হ্যাঁ, সিন্ধু সভ্যতা থেকে পাওয়া 6%-এরও বেশি শিলমোহরে গন্ডারের উপস্থিতি যেমন আছে, বিখ্যাত পশুপতি ফলকেও কিন্তু গন্ডার আছে। ঘড়িয়ালের সঙ্গে গন্ডার আছে সুমেরীয় অঞ্চলের ফলকে, হরপ্পা সভ্যতায় মিলেছে তারপরেই, কোথায় যেন অবলুপ্ত হয়ে গেল, অথচ তারা তখনও কিন্তু নর্থ ইন্ডিয়া, নর্থ ইস্ট, এমনকি পাঞ্জাবে জঙ্গলেও কিন্তু ঘুরত এই গন্ডার। গন্ডার পুষত না লোকজন ঠিকই, কিন্তু দেবদেবীর আপত্তিটা কোথায়, এটাই হচ্ছে একটা ব্যাপার। তো মুঘল যুগে এলো শিকারের সেই ছবি হিসেবে, প্রথমে প্রথম কুমারগুপ্ত মুদ্রায়। তবে চন্দ্রকেতুগড়ে টেরাকোটায় যদি আপনি আসেন, যদি পারেন একবার একটু এই পুজোর ছুটিতে আসতেই পারেন চন্দ্রকেতুগড়, তো সেখানে সে টেরাকোটার মধ্যে এই ছবি, তাদের গন্ডারের ছবি দেখতে পাবেন। গন্ডার সংখ্যায় কমলেও আজও কিন্তু তারা আছে, নেপাল ভারত মিলে সংখ্যায় প্রায় 4,500-এর মতো আছে। এবারে বলি একটু, হাতি সিংহ পেঁচার মতো গন্ডারও গুজরাটের লোকদেবী ধবদি মাতার বাহন। গুজরাটে আছে ধ্রাংধরা মন্দির, হ্যাঁ গুজরাটেই আছে সেই ধ্রাংধরা মন্দির, সেখানকার দেবী হচ্ছেন ধবদি মাতা, সেই ধবদি মাতার বাহন হচ্ছেন এই গন্ডার। তাছাড়াও কম্বোডিয়াতে থাই সাহিত্যে বৌদ্ধ সংস্কৃতিতে অগ্নিদেব, সেখানে থাইল্যান্ডে অগ্নিদেবের নাম কি ফ্রা ফ্লোয়েং, সেই ফ্রা ফ্লোয়েং গন্ডারের পিঠে চড়ে থাকতেন, এমন ছবিও কিন্তু মিলেছে যেটা কম্বোডিয়াতে থাইল্যান্ডে থাই সাহিত্যে বা বৌদ্ধ সংস্কৃতিতে রয়েছে। মিলেছে তো, গন্ডারের দাঁতের সংখ্যা মিলেছে, হ্যাঁ সত্যি তাই, দাঁতের সংখ্যা মিলেছে, চোখ ছোট ছোট, দাঁতও কিন্তু তাদের ছোট ছোট, মুখের ভেতরে 24-34 পর্যন্ত দাঁত থাকে, কিন্তু প্রিমোলার আর মোলার আছে, তো ইনসিসাস তাদের নেই, মানে সামনে ফোকলা, মাড়ির দাঁতগুলো শুধুমাত্র আছে এবং বেশ শক্তপোক্ত, চিবিয়ে চিবিয়ে খেতে পারে তারা। আমার আপনার মতন দুপাটিতে 32 নয়, প্রিমোলার মোলার মিলিয়ে তাদের 24-34 পর্যন্ত থাকতে পারে দাঁত, তবে ইনসিসার নেই তাদের, মানে সামনে থেকে চিবিয়ে যে খাবে সেই ইনসিসারগুলো তাদের নেই। তো সেই দাঁতগুলোর সদ্ব্যবহার তারা করে, যেটা সেটা হচ্ছে প্রিমোলার এবং মোলার, তাদের সদ্ব্যবহার করেই 150-450 কেজি পর্যন্ত খাবার খেয়ে ফেলতে পারে অবলীলায় এই গন্ডার। জলও খায়, লিটার লিটার চোঁ চোঁ করে একেবারে 100 লিটার পর্যন্ত জল খেয়ে নিতে পারে। সবই কিন্তু, যা বলছি সবই কিন্তু একদিনেই তারা পারে, দাঁত থাকলেও এরা আমার আপনার মতো তো মাছ মাংস খায় না, খায় যা তারা সেটা হচ্ছে গাছ,
ডালপালা, কলার কাঁধি, ঘাস, তরমুজ, পেঁপে এই সমস্ত। যদি এরা কখনো কলার ঝোপ দেখতে পায়, হাতির মতোই নিমেষেই সব সাবাড় করে দেয়। ঘাস বাঁশেই এরা ব্রেকফাস্ট সারে। 450 কেজি যে সবাই ডায়েটের

0: রাখে তা কিন্তু নয়। মোটামুটি সবার দিনে গড়ে খাবারের যে পরিমাণ ওই 350 পাউন্ডের বেশি, মানে 150 থেকে 170 কেজির মতো। 16 থেকে 18 ঘন্টা ধরে তাদের মুখ চলে, এত এত খায়, বলুন তার সেই খাবারটা কি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়? 16 থেকে 18 ঘন্টা ধরে তাদের মুখ চলে, অথচ দেখুন দিনের মধ্যে কতটা সময় তারা খাবার পেছনে রেখে দিচ্ছে, মানে খাবার জন্য ব্যয় করছে। 24 ঘন্টা তো দিন, ওদের জন্য তো আলাদা করে ওই 48 ঘন্টায় দিন রাত হচ্ছে না, তো সেই 24 ঘন্টা দিন রাতের মধ্যেই কিন্তু 16 ঘন্টা থেকে 18 ঘন্টা ধরে ওদের মুখ চলে। দিনের মধ্যে 80% সময় তারা খাবার খেয়েই কাটিয়ে দেয়। এখন নিশ্চয়ই প্রশ্নটা আপনার মনে উকি দিচ্ছে, আমারও দিয়েছিল, তাহলে এরা ঘুমোয় কখন? 18 ঘন্টা ধরে যদি খায় একটা গন্ডার, ঘুমোচ্ছেটা তাহলে কখন? ঘুমোয় ওরাও ঘুমোয়, তবে আমার আপনার মতো 8 ঘন্টা ঘুমের ওদের দরকার পড়ে না। ওই মৌমিতার মতনই 2 থেকে 2.5 ঘন্টা ঘুমলেই হয়ে যায়। যেমন কালকে 12টার পরে শুলাম, 2:30-এর মধ্যে উঠলাম, ঠিক ওই রকমটাই আর কি। ওই 4 ঘন্টা যথেষ্ট, তাই বলে মৌমিতা কিন্তু গন্ডার নয়, গন্ডারের চামড়া মৌমিতার নয়। যাই হোক, গন্ডারের ঘুমের জন্য কিন্তু ওই 8 ঘন্টা দরকার পড়ে না, মানুষের মতো 4 ঘন্টাই তাদের যথেষ্ট। আর সেটা শুয়ে শুয়ে তাদের দরকার পড়ে না, দাঁড়িয়েই হয়ে যায়, তবে কখনো সখনো ঘুমটাকে একটু গভীর করে একটু আয়েস করার জন্য পাশ ফিরেও ওরা শোয়ে। আছে গন্ডারের বেশ কিছু অভ্যেসও আছে, মজার অভ্যেস, বলবো আজকে সব বলবো। সেই সমস্ত সমাচার খবরাখবর আছে আজকে আমার ঝুলিতে, আমার ঝাঁপিতে, আজ 107 FM রেনবোর ভোড়াইতে গন্ডার কথন, গন্ডার সমাচার নিয়ে আমি আছি গল্প পিয়াসি আর যে মৌমিতা। নিয়ে যাবো এবারে কোথায় বলুন তো, কলকাতা থেকে দার্জিলিং যাবো, নিয়ে কাজিরাঙায় যাবো আমরা, গরুমারায় খোঁজ নেবো তাদের। আর আপাতত এখন চলুন না একটু দার্জিলিংটায় যাই, গন্ডার যায়নি বটে আমাদের এই আলিপুর চিড়িয়া খানা থেকে, মে মাসে কিন্তু আলপাকা, মেরু ভাল্লুক, ক্যাঙ্গারু এরা সব প্রচন্ড গরম ছেড়ে, কলকাতা ছেড়ে তারা গেছে দার্জিলিং, আমরাও যাচ্ছি এখন দার্জিলিং।
1: এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়, এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাব বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

আমরাও কিন্তু চলে এলাম দার্জিলিং। দার্জিলিংয়ে শুধু নয়, যাবো কিন্তু একদম মানে এই নর্থ বেঙ্গলে নানা জঙ্গলে, নর্থ ইস্টেও আসামেও আমরা একটু যাব। আছে যে ওরা ওখানে, প্রথমে যেদিকে চোখ যাবে শুধুই সবুজ আর সবুজ, নরম ঘাস, জঙ্গল, সরু পথ, কাজিরাঙায় গেলে বেশি করে কিন্তু চোখে পড়ে এমন দৃশ্য। তো ওটাই হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের ঘর বাড়ি। লক্ষ লক্ষ লোকজন এই অক্টোবর থেকে জুন পর্যন্ত ভিড় জমাবে এই কাজিরাঙাতে, গন্ডার দেখাটাই উদ্দেশ্য থাকে প্রত্যেকেরই তো সেই। কিন্তু গন্ডার আমাকে আপনাকেও দেখে বলেছি না একটু আগে, মাপে আমাদের পদক্ষেপ, এত এত লোক দেখে না ওরা বিরক্ত, রীতিমতো বিরক্ত। এই কথা মন গড়া নয়, SPSS অর্থাৎ সেই একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের অ্যালার্ট দেখেই কিন্তু গবেষকরা বলেছেন এমন কথা। SPSS দেখে যে এত এত লোকজন ওদেরকে দেখতে যায় এবং সেই জন্য এই ভিড়ভাড়টা ওদের একেবারেই অপছন্দ, তারা একদম পছন্দ করে না। এবং তাদের তিন ধরনের আচরণ থেকেই সেটা স্পষ্ট, অ্যালার্ট ডিস্টেন্স, ফ্ল্যাশিং ডিস্টেন্স আর চেজিং ডিস্টেন্স। সেগুলো কি নিশ্চয়ই মনে হচ্ছে, এগুলো আবার কী রে বাবা, অ্যালার্ট ডিস্টেন্স, ফ্ল্যাশিং ডিস্টেন্স, চেজিং ডিস্টেন্স, এগুলো কী? আমি মৌমিতা আর যে আমি গবেষক নই ঠিকই, তবে গবেষণাপত্র নেচার পত্রিকায় খুঁটিয়ে খুঁটিয়ে একদম পড়েছি গন্ডার সমাচার, তো সেই গন্ডার সমাচার শেয়ার করব বলেই তো মানে আপনাদেরকে এই সমস্তগুলো নাম বলছি, এই ফ্ল্যাশিং ডিস্টেন্স বলুন বা চেজিং ডিস্টেন্স বা অ্যালার্ট ডিস্টেন্স, এই সমস্ত কিছু কিন্তু আমি নেচার পত্রিকায় দেখেছি। এবং আজকে যেহেতু গন্ডার সমাচার নিয়ে আপনাদের কাছে চলে আসব বলে এই সমস্ত কিছু খুঁটিয়ে টুটিয়ে পড়েছি, এবারে আমি সেটাই বলে ফেলি আপনাদেরকে। অ্যালার্ট ডিস্টেন্স, গন্ডাররা বাইরের কারোর উপস্থিতি টের পেলেই মাথা নাড়তে শুরু করে, প্রথমে কানগুলো ওই যে বললাম ফ্যানের মতো পুরো বো বো করে ঘুরতে থাকে, ঘোড়ায় ওরা চারিদিকে চোখ বুলিয়ে গন্ধটা একটু শুঁকে বুঝে নেয়, মেপে নেয় ব্যাপারটা কি ঘটছে। এটা হচ্ছে ওদের প্রাথমিক সতর্কতা। সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে ফ্ল্যাশিং ডিস্টেন্স। এর মানে হচ্ছে বাইরের যে এসেছে বা যারা এসেছে তারা কতটা খতরনাক, ভাগো ভাগো এখান থেকে মনে মনে বলেই তারা দে দৌড়, সীমানা ছাড়িয়ে একেবারে নিজেদেরকে নিরাপদে নিয়ে চলে যায় তারা হুশ করে। আর তৃতীয় স্টেপ হচ্ছে চেজিং ডিস্টেন্স, মানে শত্রু দেখেছ তো ব্যাস দাও ঝাঁপ, দাও ঢুসো, সোজা কথায় আক্রমণ করো, আক্রমণ। সেই ছোটোবেলায় মহাভারত রামায়ণ যখন দেখেছি সেই ঠিক সেরকম ব্যাপার আর কি, নিজেকে বাঁচাও আক্রমণ করো। তো এই যে চোরা শিকারীদের হাত থেকে বাঁচিয়েই তো এখনও গরুমারায় এদের কিন্তু সংখ্যাটা বেশ বেড়েছে, যেটা বেশ আনন্দের। গন্ডার শুমারিতে 2024 সংখ্যাটা হয়েছে 64। আবার মজার কথা হলো গন্ডার সমাজে মানে গোটা পৃথিবীতে মাথা গুনে গুনে সংখ্যায় এই মেল ফিমেল গন্ডারের ব্যাপারে ছেলে পুরুষ বা মেয়ে মহিলা যাই বলি না কেন, গন্ডারের সংখ্যা মানে মেয়েদের থেকে কিন্তু পুরুষের গন্ডারের সংখ্যাটা একটু বেশি রয়েছে। 2025 সালে গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়ায় তিন জঙ্গল মিলিয়ে গন্ডারের সংখ্যা 2025 ছিল 392টা। 60% তাদের মধ্যে সিনিয়র সিটিজেন, হ্যাঁ বয়স তাদের 40-এর ওপর, আর তাই তারা সিনিয়র সিটিজেন। এখানে 60-এর হিসেব করলে চলবে না, কারণ তাদের গড় আয়ু হচ্ছে 50-55 বছর। এই যে আর তাই এই যে 60% সিনিয়র সিটিজেন যেমন বললাম, ঠিক সেরকমটাই আছে এখানে 10-12% উঠতি বয়সী, একদম উঠতি বয়সী তারা আছে, আর শিশু 25-30%। এটা হচ্ছে চাপড়ামারির হিসেব আপনাকে বললাম, জল মানে যেখানে এই একদম গন্ডার শুমারি হয়েছে। অন্যদিকে জলদাপাড়ায় প্রাপ্তবয়স্ক বা ওই সিনিয়র সিটিজেন যাই বলি না কেন, প্রাপ্তবয়স্ক গন্ডার আছে 72%, সেখানেও কিন্তু পুরুষের সংখ্যা অনেকটাই বেশি। তবে সংখ্যা ওই গোনাগুনতি হিসেবে গন্ডারের সংখ্যাটা কাজিরাঙায় কিন্তু একদম প্রথম, তারপর সেকেন্ড হচ্ছে জলদাপাড়া। এই গন্ডারই দল বেঁধে খুব কম ঘোরে, কিন্তু যখন ঘোরে তাদেরকে তখন ক্রাশ বলে, সেটা শুরুতেই বলেছি, প্রথমেই বলেছি, আর এটাও বলেছি তারা একটু ইন্ট্রোভার্ট, একটু হিংসুটে টাইপেরও আছে আর বদমেজাজি, তাই হয়তো রিলেশন বা ওই বন্ধু বান্ধব তাদের সঙ্গে আর কি রাখতে চায় না, রিলেশনটা একেবারেই চায় না, রিলেটিভসদের সঙ্গেও রাখতে চায় না, একা একা থাকে, একা একা ঘোরে, স্বাধীনভাবে থাকে আর কি। বেশ কিছু অভ্যেস আছে, মজার অভ্যেস, তারাও মানে তাদেরও সানক্রিম প্রয়োজন হয়। আপনি জানেন কি, মানুষের মতো ডান হাতি হয় আবার বাম হাতিও গন্ডার হয়, সাঁতারে তো পুরো ওস্তাদ, ছোটাছুটিতে উসাইন বোল্ট যেন একেবারে মনে হবে, মানে সেরকমই আর কি, এই এতটাই জোরে তার স্পিডে তারা সে দৌড়তে পারে জন্তু হয়েও। আর মাল্টিটাস্কিংয়ে একদম ওস্তাদ, মাস্টার যাকে বলে। 107 FM রেনবোতে আজকে সেই গন্ডারই কিন্তু রয়েছে ভোড়াইতে, হচ্ছে গন্ডার সমাচার, কারণ আজকে যে তাদেরই দিন, গন্ডার দি বস, এত শক্তিশালী তবুও কিন্তু এরা বিপন্ন, সংখ্যায় কমছে। এশিয়ার বিভিন্ন দেশে থাকলেও বাপ ঠাকুরদা থাকতো কিন্তু তাদের আফ্রিকাতেই, সেখানেই

0: বংশানুক্রমে বসবাস ছিল তাদের, পরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই গন্ডারই গোটা বিশ্বে আছে, চিড়িয়াখানাতেও আছে, আছে জঙ্গলে, আছে পাহাড়ি জঙ্গলেও তাদের কিন্তু দেখা মেলে, মিলবে নাই বা কেন? আমি আপনি বিদেশ বিভূই করি কর্মসূত্রে, না হলে নিছক বেড়াতে আমরা যাই, ঘুরতে যাই আমরা, তারাও আমাদের মতোই তো প্রাণী, তবে চাকরি বাকরি করতে ওরা গোটা বিশ্বে ছড়িয়ে নেই ঠিকই, তারা আছে চিড়িয়াখানাতে, না হলে তারা আছে জঙ্গলে, কিন্তু জানেন এত বড় শরীরে এত শক্তিশালী তবুও শিকারীদের শিকার কমতে কমতে সংখ্যায় অনেকটাই কিন্তু কমেছে। আজকে সেই সবও ফিরে দেখব, হবে আজকে অনেক খবরাখবর, আছি যে গন্ডার সমাচারে গন্ডার দিবসে। আজ 22nd সেপ্টেম্বর, দেখতে দেখতে কিন্তু মাস শেষ হতে চললো, পুজো আসছে, হাতে আছে এই সেপ্টেম্বর, মাত্র ঠিক একটা শনিবার একটা রবিবার, দেখেছেন তো সময় কীভাবে শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে বছরটা, একদম নদীর স্রোতের থেকেও যেন মনে হচ্ছে আরও এগিয়ে গিয়ে চলেছে, চলিয়া যায় ওই মানে সেই সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেমনটা আমরা আর কি বলে থাকি প্রবাদে। চলুন একটু শুনে নিই কথা না বলে, এই মাসে ভোরাইতে শনিবার আর রবিবার আপনি কোন বিষয়ে আপনার মতামত বা বার্তা শেয়ার করবেন, যদি না করে থাকেন চলুন একবার শুনে নিই ঝট করে।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক, কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: সে তো শনিবার আর রবিবার, আর সেই শনি রবিবার আপনার বার্তা শেয়ার করা হবে, কিন্তু আজকে আন্তর্জাতিক গন্ডার দিবসে কথা হচ্ছে 107 FM রেইনবোতে গন্ডার নিয়ে।

অজানা গল্পে আজকে তারাই কিন্তু রাজ করছে। আজকে যে তাদের দিন, আজ 107 FM রেনবোতে ভোড়াইতে কথা হচ্ছে গন্ডার সমাচার। হ্যাঁ, আজকে ভোড়াইতে তো সেটাই হচ্ছে, গন্ডার সমাচার। সঙ্গে আছি গল্প পিয়াসী আর যে মৌমিতা। তবে এখন যা বলবো, মানে এই যে সময়ের সঙ্গে তো আমি আপনি আমরা সবাই এগিয়ে চলেছি, তো ক্যালেন্ডারে আজকে 22nd September, আজকের দিনটা একেবারেই তাদের। নাম তার গন্ডার বা রাইনোসেরস, যাই বলি না কেন, আজকে ওদের দিন, গন্ডার দিবস। যেমন তার বিরাট বপু, বিশাল চেহারা, ঠিক তেমনই কিন্তু বিশাল শক্তি ওদের, ক্ষমতা প্রচুর, তবুও কিন্তু তারা আজকে বিপন্ন। বন্য অঞ্চলে এখন প্রায় সব মিলিয়ে ওই 1030 মতন গন্ডার আছে। গত 70 বছরে 50% কমেছে এদের সংখ্যা। গন্ডারের বংশবৃদ্ধি খুব ধীর, গর্ভে একটা বাচ্চা গন্ডারের বিকাশ হতে সময় লেগে যায় 16 মাস পর্যন্ত। তাছাড়া জলবায়ু পরিবর্তন, বাসস্থান পরিবর্তন, এই সমস্ত তো আছেই। গাছপালা কেটে ফেলা, জঙ্গল কমে যাওয়া, চোরা শিকারীদের খপ্পরে পড়া বা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হওয়া, এই সমস্তই কিন্তু তাদের সংখ্যাটা ভীষণভাবে কমছে। এদের বাসস্থানের যদি এইভাবে ক্ষতি হয় তাহলে ওরা থাকবে কীভাবে? তো সেই জন্যই কিন্তু এদের সংখ্যাটা একভাবে কমছে, এবং তাছাড়া তো চোরা শিকারি আছেই, তাদের জন্যও সেটা হচ্ছে। আর এছাড়া এরা তো তৃণভোজী, তারা বনের ঘাস, গাছ, ফল এই সমস্ত খেয়ে কাটায়। সেই সমস্ত যদি কমে যায় তাহলে খিদে পেলে তারা খিদে মেটাবে কীভাবে? খিদে মেটানোর জন্য তারা তখন লোকালয়ে আসতে বাধ্য হয় এবং জীবন তখনই কিন্তু বিলুপ্ত হয় তাদের। বাঘসিংহ হাতির পর যে প্রাণীর কথা সবার চোখের সামনে ভেসে ওঠে সেটা কিন্তু এই গন্ডার। আর তাই তারাই যখন বিপদে বিপন্ন তখন জনসচেতনতা বাড়ানোর তো দরকার। তাই 2010 প্রথম প্রস্তাব রাখে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, WWF, আর সেটা শুরু হয় যখন, মানে যদিও সাউথ আফ্রিকাতে। এরপরে 2011 থেকে গোটা বিশ্বে কিন্তু সেলিব্রেট হচ্ছে এই দিনটা গন্ডার দিবস হিসেবে। বাস্তুতন্ত্রে, মানে বায়োডাইভার্সিটির ব্যালেন্স রক্ষার জন্য তাদের ভূমিকা অনেকখানি। তাদের সংখ্যা কমছে, তার পিছনে ওই একটা শিং, তাদের ওই একটা শিংয়ের জন্যই কিন্তু তাদের সংখ্যাটা কমছে। আবার সে তো শিং নয়, সেটা তো ওই কেরাটিনের কেরামতি। আরে বাবা, একগুচ্ছ চুল থ্যাবড়া নাকের ওপর শক্তপোক্ত হয়ে শিংয়ের মতো দেখতে হচ্ছে, এবং সেটা কিন্তু তাদের জন্ম থেকেই থাকে তা নয়, আস্তে আস্তে সেই শিংটা গজায়। আবার শিংটা যখন কেটে নিয়ে চলে যায়, যদি না তাদের মৃত্যু হয়, তাহলে কিন্তু ওই শিং থেকে আবার শিং গজায়। এবং এই শিংয়ের জন্যই কিন্তু শিকারের মূল কারণ আন্তর্জাতিক কালো বাজারে গন্ডারের ওই যে শিং, যেটা কেরাটিন জমে জমে হয় আর কি, কেরাটিন থেকে যে শিং, চুলের যে শিংয়ের মতন শক্তপোক্ত একটা শিং হয়ে যায়, সেটা না সোনা প্ল্যাটিনামের থেকেও অনেক বেশি মূল্যবান, অনেক বেশি দামি। তো সোনার দামকে পিছনে ফেলে, হীরেকে পেছনে ফেলে অকশনে ওঠে এই গন্ডারের শিং। আর এই জন্যই কিন্তু মহামূল্যবান শিং কেটে গন্ডারের জীবনটাই একেবারে শেষ করে দিচ্ছে চোরা শিকারীরা। চীন, ভিয়েতনাম, এশিয়ার বেশ কিছু দেশে চিকিৎসায় গন্ডারের শিং ব্যবহার করছে। আবার বেশ কিছু দেশের সংস্কৃতিতে গন্ডারের শিং দিয়ে তৈরি জিনিসপত্র বাড়িতে রাখছে, প্রভাবশালী বাড়ির প্রতীক বা স্ট্যাটাস সিম্বল হিসেবে। আমি বড় লোক, আমার আছে এই দেখো, এই একটা স্ট্যাটাস সিম্বল হয়ে যাচ্ছে গন্ডারের যে শিং বলছি সেই। তো ইয়েমেনে আবার খঞ্জরের হাতল, মানে ছোড়ার হাতল তৈরি করে গন্ডারের শিং দিয়ে। যাই হোক, এইভাবেই কিন্তু তারা বিপন্ন। আর সেই জন্যই কিন্তু বাস্তুতন্ত্রে এদের গুরুত্ব যে কতখানি এটা বোঝানোর জন্য সেই লক্ষ্যেই পালিত হচ্ছে দিনটা গোটা বিশ্বে, সবাইকে সচেতন করবার উদ্দেশ্যে। শুধু আফ্রিকাতেই নয়, কম্বোডিয়া, ভিয়েতনাম, নেপাল, ভুটান, চীন, ভারত সব জায়গায় দেখা মেলে এই গন্ডারের। আমি আপনি দেখি চিড়িয়াখানাতে ঠিকই, বা জঙ্গল সাফারিতে গেলে আমরা দেখতে পাই, যাতে আরও বেশিভাবে তাদের বেশি করে দেখতে পাই, তাই তো তাদের সংরক্ষণের দরকার। সেই জন্যই কিন্তু গোটা বিশ্বে সেলিব্রেট হচ্ছে দিনটা। আর এই বছরের থিম হচ্ছে এই যে 5টা প্রজাতির কথা বললাম, সেই 5টা প্রজাতিকে বাঁচিয়ে রাখাটা দরকার। অর্থাৎ যে 5টি প্রজাতি আছে তাদের বাঁচিয়ে রাখো। আর 2025 গত বছরের থিম ছিল গন্ডার সংরক্ষণে ড্রোন স্মার্ট।

মনিটরিং 24 সালে থিম ছিল অবৈধ শিকার এবং বাসস্থান ধ্বংসের বিরুদ্ধে সচেতনতা। তার আগের বছর অর্থাৎ 23 সালের থিম ছিল স্থানীয় মানুষ সমাজকে সঙ্গে নিয়ে গন্ডার সুরক্ষার বার্তা দেওয়া। যাই হোক, আপনার কি জানা আছে যে ওই গন্ডার তারা যে সান ক্রিম ইউজ করে? বলবো এমন ইন্টারেস্টিং অজানা গল্প অবশ্যই বলবো, অপেক্ষা করুন। আপনি যতই বলুন না কেন, আমি জানি আপনার কোনো গল্প নেই, কিন্তু আমার গল্প এখনও আছে।

আপনার কোনো গল্প নেই, কিন্তু গল্প আছে ওদের রাইনোদের। আর আজকে তাই গন্ডার দিবস। তো তাদের সংরক্ষণের জন্য চালু হয়েছে সচেতনতার পাঠ, যাতে কিনা অবশিষ্ট গন্ডার সংরক্ষিত থাকে, তাদের যাতে ক্ষতি না হয় সেজন্য। তো সেইভাবেই কিন্তু তারা রয়েছে। তো এবারে যেটা বলবো, যেটা শেয়ার করবো, সেটা বলতে গিয়ে একটু বেশি আনন্দ হচ্ছে, কারণ রাইনো পরিবারের নেতৃত্ব দেয় কারা জানেন? আফ্রিকান কান্ট্রিতে মেয়ে অর্থাৎ মহিলা গন্ডার। বাচ্চা কাচ্চা বড় হয়ে সেই সাবালক হয় তারা, তাদের স্বাবলম্বী হতে ছেড়ে দেয় তখন মায়েরা। যদি ক্রাশ মানে দল বেঁধে থাকে, তাহলে মেয়েরাই কিন্তু সিদ্ধান্ত নেয় সব কিছুর, মানে তারা কোন জঙ্গলে থাকবে, কোথায় যাবে, কি খাবে না খাবে, সমস্ত কিছু সিদ্ধান্ত মেয়েরাই নেয়। মা ঠাকুমারাই আগলে রাখে বাচ্চাদের, আবার কোথায় যাবে, কোথায় কি খাবে, মানে চুজ করে সব কিছু মেয়েরা। ক্রাশ বা দলগত গন্ডারদের দলে মেয়েরাই হচ্ছে শেষ কথা। পরিবারের যা কিছু সিদ্ধান্ত সব কিন্তু ওই মেয়েরাই নেয়। মানে এখানেও বলতে পারি, নারী আমরা সব পারি। হ্যাঁ, তাই নির্বোধ ভাববেন না গন্ডারদের। কথা বলতে বলতে 6:54 অলরেডি হয়ে গিয়েছে, অনেক ইনফো শেয়ার করবো, এখনও সময় কিছুটা আছে। দুনিয়ার বিশাল বপু, হাতির পর দ্বিতীয় বড় হলো এই চেহারা বা আকৃতির গন্ডার। এদের কান তো একেবারে বোঁবো করে ঘোরে, কানটাই হচ্ছে এদের এসি, এবং শরীরের মতো মানে শরীরে যত যে গরম টরম যা আছে সেগুলো ওই কান নাড়িয়ে, কান ঘুরিয়ে, বোঁবো করে ঘুরিয়ে কিন্তু ফ্যান চালু করে এরা কমায়। অসাধারণ স্মৃতিশক্তি, হেভি বদমেজাজি, তবু কিন্তু তাদের মেমারিটা শার্প। আমাকে আপনাকে বার কয়েক দেখলেই স্মৃতিতে থেকে যাই আমরা, মনে রাখে ওরা আমাদেরকে। যত জলই থাকুক না কেন, সাঁতারে ওস্তাদ, ওজন যতই হোক না কেন, থপথপে শরীরেও ঘন্টায় 50-55 কিলোমিটার বেগে তারা কিন্তু ছুটতে পারে। আর জঙ্গল কমে যাওয়ায় চোরা শিকারীদের খপ্পরে পড়ছে, অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে, আর তার জন্য কিন্তু ওদের সংখ্যাটাও কমে যাচ্ছে, এটা ঠিক কথা। তবে তারা মাল্টিটাস্কিংয়েও একদম এক্সপার্ট। দিনে 150 কেজি খাবার খায়, আবার 100 লিটার থেকে 150 লিটার পর্যন্ত জলও তারা চোঁ চোঁ করে খেয়ে নিতে পারে। মাটিতে গড়াগড়ি খায়, ভালোবেসে খায়। আরে বাবা, ওটা গড়াগড়ি নয়, ওটা হচ্ছে ওদের স্পা। হ্যাঁ, স্পা, পুজোর আগে আপনি যাবেন না সেই স্পা। এইভাবেই কিন্তু ওরা ত্বকের যত্ন নেয়, তাই গন্ডারের চামড়া বলে মুখ ভ্যাংচানো ওটা বন্ধ করতেই হবে এবারে। গন্ডারের আয়ুষ্কাল 50 থেকে 55 বা অনেক সময় 60 বছরও হয়ে যায়। তো ওজন হচ্ছে 2000 থেকে 2500 কেজি, 3500 কেজি এরকমটাও হয়। দিনের মধ্যে 4 ঘন্টা ঘুমোলেই তাদের শরীর চাঙ্গা ঝরঝরে থাকে ওদের। আজকে গোটা দিনটাই কিন্তু ওদের দখলে রয়েছে। তো এই যে আপনার বা আমার গল্প না থাকলেও গল্প কিন্তু সত্যি সত্যিই আছে রাইনোদের। আজকে সেই গল্পের ঝাঁপি বা সেই সমস্ত সমাচার নিয়ে কিন্তু রয়েছি আমি গল্প পিয়াসী, আর যে মৌমিতা। আর যে গন্ডার রয়েছে এখনো পর্যন্ত, তাদের যাতে সংরক্ষিত করে রাখা যায়, তাদের যাতে ক্ষতি না হয়, যাতে সবাই তাদের দিকে লক্ষ্য রাখে, সেই জন্যই কিন্তু দিনটা পালন করা হচ্ছে। নিরীহ মনে হলেও বদমেজাজি, মেমারিও শার্প, স্মৃতিশক্তিতে ভরপুর প্রাণী যাতে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত থাকে এবং আমাদের বায়োডাইভার্সিটি ভারসাম্যটা বজায় রাখে, এই কাজটা কিন্তু আমরাই করতে পারি যদি ওদেরকেও ঠিকঠাক করে সংরক্ষণ করতে পারি। আর সেটা সম্ভব সবাই মিলে একসঙ্গে এগিয়ে এলে। ওরা কথা বলে না তবু প্রাণ চায়, সবুজ অরণ্যে একটু শান্তি চায়, ভাষা নেই তবে আছে চোখে আকুতি। আমরাও এবার বুঝবই যাতে হয় না ওদের ক্ষতি, আমরাও পারি ওদের পাশে দাঁড়াতে, পারি ওদের ঠিকানা বাঁচাতে, পারি ভালোবাসতে, বাঁচতে পারি একসাথে এই পৃথিবীতে। এখানে মানুষ প্রাণী থাকবো আমরা মিলেমিশে। এই হোক আজকে অঙ্গীকার, এই হোক আজকে শপথ। 6:57 হয়ে গিয়েছে, কিন্তু আজকে এই হট সিট জুড়ে অবশ্যই গন্ডার ছিল আর থাকবেও।

ওরাই পৃথিবী জুড়ে থাকবে, ওদের অস্তিত্ব থাকবে এই পৃথিবীতে। তবে সমাচার এখন শেষ হলো, গন্ডার কথন বা গন্ডার সমাচার সত্যি সত্যি ফুরলো, আমার গল্প ফুরলো। আরে সময় কেন এগিয়ে যায়, সাতটা কেন বাজতে যায়, সেজন্যই তো মৌমিতাকে থামতে হয়। তবে থামছি, আপাতত থামছি, 7:02 ফিরছি নমস্কার কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে, থাকবো ঠিক 10টা পর্যন্ত, থাকতে হবে আমার সঙ্গেও।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভাড়িয়ায় একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাবে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5 অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে ফ্রান্স, ইকুয়েটর, স্লোভাকিয়া, হাঙ্গেরি সহ বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি, SIR সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করার লক্ষ্যে

0: দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বসেন। কেরালার মালাপ্পুরম জেলার নীলাম্বুরের পুট্টপাদ্দম ও টিকে কলোনি এলাকায় ভারী বৃষ্টির কারণে হরফা বানে পাঁচজন প্রাণ হারিয়েছেন। মৃত পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে, একজন নিখোঁজ। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। ওই এলাকায় পর্যটকদের যাতায়াতের উপর বিধিনিষেধ জারি রয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নিশিনে এই খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ঘড়ির কাটা অলরেডি 7টার ঘরে, তোমাদেরকে পাশে পেতে চলে এসেছি আজ মঙ্গলবারে। ক্যালেন্ডার বলছে আজ 22nd September, হাতে মাত্র 24টা দিন বাকি পুজো আসতে। আর 7টা যেহেতু বেজে গিয়েছে, চটপট উঠে পড়ো, অফিসে যাবে, শপিংয়ে যাবে, প্ল্যানটা সেরে ফেলো। ঘরে বাইরে চলছে এখন শুধুই পুজোর কথা। FM রেনবোয় শুনছো তুমি আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। দেখো, দেখতে দেখতেই 7টা বেজে গিয়েছে আর দেখতে দেখতেই ভাদ্র মাস গুড বাই বলে আশ্বিন কেন্ট্রিও দিয়েছে। আর আজকে আশ্বিনের 4, বৃষ্টি বাড়ছে আবার। হ্যাঁ, ভাদ্রেও ছিল বৃষ্টির বারবার অন্ত, আশ্বিন এলেও হচ্ছে না কিন্তু তার অন্ত। ক্যালেন্ডারে শরৎ হলেও তো বৃষ্টি আবারও সেই চাপে ফেলেছে নিম্নচাপকে সঙ্গী করেই। মানে আজকে একেবারে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে শহর কলকাতা জুড়ে, দক্ষিণবঙ্গে মেঘ বৃষ্টির কেমিস্ট্রি জমে থাকবে আশ্বিনেও, এমনই কিন্তু আপডেট রয়েছে হাওয়া অফিসের। সামনেই আসছে মহালয়া, তারপরেই দেবীপক্ষ, ফুল ফ্যামিলি মা দুর্গা আসছেন, কাউন্টডাউন চলছে, সঙ্গে বৃষ্টিকে নিয়েও চলছে জোর চর্চা। চলছে চলছে শপিংও চলছে, হচ্ছে প্ল্যান প্যান্ডেল হপিংয়ের। আর আজকে তো মঙ্গলবার, ওয়েদার মোটেই মঙ্গলময় নয়, তবে জানি না বেলা বাড়লে কী হবে, সেই সমস্ত কিছু দেখবো। ওয়েদার কেমন থাকবে, মঙ্গলময় হবে কি না, নাকি শপিংয়ের প্ল্যানেও আজকে বিকেলবেলায়ও জল ঢালবে, আপডেট তো নেবই আর অবশ্যই করবো শেয়ার। নানা ইনফো উইকের সেকেন্ডে আজ 7টা ছুঁয়ে ফেলেছে ঘড়ি, কীভাবে ম্যানেজ করবে গোটা দিনটার একটা প্ল্যান করে ফেলো, সঙ্গে টুকটাক ওয়ার্কআউট করতে করতেই শুরু করে ফেলো পথ চলা। সেই ভালোবেসে ভালোবাসা হোক না তোমার আমার পথ চলা আজ এই মঙ্গলবারে।

0: জীবনের শুরু থেকে শেষ থাকুক এই ভালোবাসার আবেশ। সত্যি এইভাবেই না ভালোবাসা সাগরে ডুবে যেতে হয়? হৃদয় আর মস্তিষ্ককে ক্লান্ত না করে শুধুই ভালোবাসো। আর এই যে তোমার আমার রিলেশনটাও তো ভালোবাসাবাসির, এদিকে দেখো আজকে উইকডে হলেও, ছুটো ছুটির দিন হলেও অকেশন ফিলিংটাও কিন্তু এসে গেছে। যতই বৃষ্টি হোক না কেন, ভাদ্রকে গুড বাই বলে চার দিন হলো তুমি আমি চলে এসেছি আশ্বিনে। ঋতুতে শরৎ হলেও ঘোর শ্রাবণের মতোই রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। চলে তো গেল ভাদ্র সংক্রান্তি, হবে না এখনো বৃষ্টি রীতি? এই প্রশ্নটাই তো ঘুরপাক খাচ্ছে। হোক বৃষ্টি, তাতে কি, ফ্যাশনেও আমরা ভাসবো, পুজোতেও কিন্তু আমরা ঠাকুর দেখব। আরে বাবা, হয়ে গেল বিশ্বকর্মা পুজো, এবারে আসছে মহালয়া, আসছে নাকি ঘূর্ণিঝড় অর্ণব, সেই সব কিছুর মধ্যে কিন্তু চলছে কাউন্টডাউন, বোধন কবে হবে। তো সেই সমস্ত তুমি আমি জানি, কিন্তু জানি না আজকে 22nd September ডেটা কেন মেমোরেবল, সেটা জানতে গেলে দেখতে গেলে অবশ্যই ডায়েরির পেজ উল্টাতে হবে। আর সেই ডায়েরি তো এখন আর যে মৌমিতার হাতে। আজকে আশ্বিন মাসের 4, 1433 বঙ্গাব্দ, সেপ্টেম্বরের 22, 2026 ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে। আজকের দিনটা ইতিহাসের দিক থেকে দেখতে গেলে ডেটের ভ্যালু কিন্তু অনেকখানি। বহু বহু বছর আগে কিন্তু 1180 ফ্রান্সের রাজা হন ফিলিপ অগাস্টাস আজকের দিনেই। এই যে আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, সে তো আমি আপনি ইতিহাসে পড়েছি, আমরা জানি ইংরেজদের কথা। তো ব্যবসা করতে তারা এসেছিল এবং সেই ব্যবসায়ী কোম্পানি ফর্ম করেছিল 22nd September 1599। তখন 24 জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1960 আজকের দিনেই আফ্রিকা মহাদেশের মালি স্বাধীন হয়। 1908 স্বাধীন হয় আজকের দিনে আরও একটা দেশ, বুলগেরিয়া। আর আজকে তো গন্ডার দিবস, সে তো তোমরা শুনেইছ, ভোরাইতে যারা আমাকে আজকে শুনেছ তারা গন্ডার সমাচার, গন্ডারের অনেক ইনফো তারা কিন্তু পেয়ে গেছো। আর শোনো না, আজকের দিনটা স্পেশালিটি শেয়ার করতে করতেই তোমাকে বলছি ফাস্টিংটা ব্রেক করো সময় মতো। আর আজ ব্রেকফাস্টে ওটসের কোনো একটা আইটেম রেখো প্লিজ, কারণ আজকে ওটসের দিন। আর দেখো, মানে এই যে আছে না যে অনেক সময় সবজিতে আলুর প্রিপারেশনটা কিন্তু তুমি আজকে রাখতেই পারো, কেন বলছি, আজকে এদেরও দিন। দেখো, তুমি যতই ডায়েট থেকে আলুটাকে বাদ দাও না কেন, আজকে আলুর পরোটা, আলুর দম, সবজিতে আলু, এগুলো রেখো। লাঞ্চ বা ডিনারে স্টাফড পটেটোও রাখতে পারো, সন্ধেবেলায় পটেটো চিপস বা ফিঙ্গার চিপসও বাইট দিয়ে ডেটা সেলিব্রেট করতেই পারো, কারণ আজকে আলুর দিন রয়েছে। তো না, এখন আর কোনো কথা নয়, এবারে ডায়েরির পেজ বন্ধ করে রাখছি একটা দারুণ রোমান্টিক গান, শুধুমাত্র 107 FM রেনবোর নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

বালাই শার্ট ছাড়বে কেন? মোটেই তুমি ছাড়বে না। আরে বাবা, মন দিয়ে হৃদয় দিয়ে শুধু ভালোবাসো। গানটার আবেদন এতটাই যে রিলেশনকে সত্যি সত্যি কিন্তু জমিয়ে দেয়। ভালোবাসার ইকুয়েশন জমে যায় তো এমন সব মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ডেটিং ইটিংয়ে, আর বার্থডেটা জমে যায় কেক কেটে এবং পায়েস মুখে দিয়ে সঙ্গে হই চই, এই ব্যাপারটা তো থাকেই। আজ 22nd সেপ্টেম্বর, ডায়েরির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজ। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ। অ্যাক্ট্রেস শানা সাঈদ, অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল শান্তিপ্রিয়া, অ্যাক্টর বিষ্ণুবর্ধন, অ্যাক্ট্রেস শ্রুতি প্রিয়া, অ্যাক্ট্রেস মডেল অদিতি আর্য, অ্যাক্টর অক্ষয় কাপুর এবং

ডিরেক্টর বিঘ্নেশ, এদের বার্থডে আজকে। আর আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এই এত সব সেলেবের সঙ্গে বার্থডেটা শেয়ার করছো। শেয়ার তো আমিও করবো। একটা ফাটাফাটি ইনফো, পুজো তো আসছে, তাই না? শপিং করছো, সঙ্গে প্ল্যান করছো প্যান্ডেল হপিংয়ের, তো এর সঙ্গে অবশ্যই থাকবে তোমার প্ল্যানে পেট পুজো ব্যাপারটাও। এই শহরে স্ট্রিট ফুড জনপ্রিয়তার বিচারে পৃথিবীর সেরা খাবার দাবারের মধ্যে 11th পজিশন পেয়ে গিয়েছে, সে তো তুমি জানোই। আর নানা রকমের স্ট্রিট ফুডের ভিড়ে অলওয়েজ হিট যেটা, সেটা হচ্ছে ওই হট হট রোল আইটেম। হ্যাঁ, একদম হট হট রোল আইটেম, গরম গরম রোল, এটা কিন্তু সবসময় হিট হচ্ছে আমাদের এই স্ট্রিট ফুডের ভিড়েও। সব সময়ের জন্য কিন্তু এই আইটেমটা হিট। তো গোটা দেশের মধ্যে সেরা রোলের ঠিকানা হচ্ছে এই শহর কলকাতা। এই রোল, চিকেন রোল, মাটন রোল, পনির বা চিজ রোল, এগুলো তো আছেই। আর আছে হচ্ছে কাবুল রোল, যা চাইবে তুমি তাই পাবে। তবে হ্যাঁ, এখন কিন্তু আবার বিশ্বের সবথেকে বড় সাইজের রোলের সন্ধানও কিন্তু মিলছে শহর কলকাতাতে। 349 টাকা পে করলে ইয়াব বড় জাম্বো সাইজের রোল পেয়ে যাবে তুমি, এতটাই বড় যে দু হাতে ধরে তাকে বাইট দিতে হবে তোমায়। আর এই রোলে বাইট দিলেই বিভিন্ন ভেজিটেবলস, চিকেন কাবাব, মাটন, চিজ, মেয়োনিজ, সব কিছুর টেস্ট তুমি পাবে। ইনফোটা যখন পেয়ে গেলে তখন পুজোর কোনো একটা দিন সেই জায়ান্ট সাইজের রোলে বাইট দিও। আর এবারের পুজোয় কিন্তু বেশ কিছু খাবার স্টলে মিলবে জাম্বো জিলিপি, সেই বাঁকুড়ার জাম্বো জিলিপি। এক একটা ওজন 2.5 থেকে 3 কেজি সেই বাঁকুড়ার জাম্বো জিলিপি কিন্তু এবারে শহর কলকাতায় বিভিন্ন স্টলে কিন্তু থাকবে। এবারে ভাবো, বিশ্বের সবথেকে বড় রোল নাকি জাম্বো জিলিপি, কার টেস্ট তুমি নেবে এবার পুজোতে? তাই তো সব সময় বলি, অকেশন থেকে ভ্যাকেশন বা ডে সেলিব্রেশন, কলকাতার খাবার দাবার সব সময় পেট আর মন ভরাতে সবার থেকে এগিয়ে। আর এখন এগিয়ে আসছে একটা রোমান্টিক গান, যে গানটা শুনতে শুনতে তুমি অবশ্যই অবশ্যই খুঁজে পাবে, তোমার বেড়ানোর জায়গা, তোমার শপিংয়ের জায়গা এই শহর কলকাতার মধ্যেই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সাতটা বাজে 21 মিনিট হয়ে 57 সেকেন্ড, তুমি শুনছো 107 FM রেইনবোতে আরজে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। আজকে মঙ্গলবারের ওয়েদার কতটা মঙ্গলময় হবে সেটা তো তুমি আমি বুঝতেই পারছি, কারণ একেবারে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, ঝেঁপে বৃষ্টিই হচ্ছিল। কারণ শহর কলকাতার রাস্তায় যখন আসছি আমি, তখন কিন্তু নর্থ কলকাতার দিকে বেশ ভালোই কিন্তু রাস্তায় জল রয়েছে দেখতে পেলাম। তো যাই হোক, এবারে আমি যাব, অবশ্যই আপডেট তোমাদেরকে দেবো, হাওয়া অফিসে যেতে হবে আজকে, গোটা দিনের ওয়েদারটা কেমন থাকবে সেটা জানার জন্য। আর হাল্লার হালচাল বুঝতে দেখতে অবশ্যই চোখ রাখতে হবে নাসার ইনস্টাগ্রাম পেজে। তুমি আমি এতদিন যেটা জানি যে জুপিটার মানে বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় গ্রহ, তো সেই হচ্ছে সৌরজগতের সবথেকে বড় দাদা, বড় গ্রহ। সেই বৃহস্পতির মতোই পেল্লাই এক রহস্যময় গ্রহর হদিশ পেয়েছেন কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা। কেউ নাম দিয়েছে গরম বৃহস্পতি, কেউ আবার বলছেন হাল্লা। তো সেই হাল্লাই কদিন ধরে এত হই হল্লা করতে করতে ঘুরপাক খাচ্ছে যে তার আচরণ, তার বিহেভ বুঝতে জ্যোতির্বিজ্ঞানীদের একেবারে কাল ঘাম ছুটছে। ঘাম তো তোমার আমারও হচ্ছে, এত এত বৃষ্টি হচ্ছে, তবুও দেখো ঘেমোভাবটা কিন্তু একেবারেই মিসিং নয়। এই ঘেমোভাবটা মিসিং করতে সিলিং ফ্যানের হাওয়া খাও না আজকে, এসি নয়, চালাও আজকে সিলিং ফ্যান। করোনা ডে সেলিব্রেশন, আজকে যাই খাও না কেন সিলিং ফ্যানের হাওয়া খাওয়া মাস্ট, আজকে ন্যাশনাল সিলিং ফ্যান ডে। আর সিলিং ফ্যানের হাওয়া খাবো আমিও, তবে এখন পুরো কনফিউজ গো আমি, কেন কি বৃহস্পতিতে মানে বৃহস্পতি গ্রহে দিন হয় মাত্র 10 ঘন্টায়, আর শুনছি তো আমাদের এই পৃথিবীতে দিন রাতের হিসেব নাকি 24 ঘন্টার বদলে বাড়তে চলেছে, হবে নাকি সেটা বেড়ে 25 ঘন্টার। তাহলে বলো তো আমার এই শো টাইমটা 3 ঘন্টা থেকে বেড়ে কোথায় যাবে? আরে বাবা, সেই কারণেই তো আমি কনফিউজ, ভাবছি পৃথিবীতে থাকবো নাকি আমি চলে যাবো বৃহস্পতিতে। কারণ তুমি তো আরো জানো ভালো করে, এর আগে আমি তোমাকে শেয়ার করেছি, তোমাদেরকে বলেছি ইনফোটা যে বৃহস্পতি গ্রহে FM ফ্রিকোয়েন্সি মিলেছে। তো ঠিক আমাদের পৃথিবীর মতোই কিন্তু বৃহস্পতি গ্রহেও FM ফ্রিকোয়েন্সি মিলেছে, আর সেইটাই তুমি মেলাতে পারো, তুমিও সময় মেলাতে পারো। আরে বাবা, বৃহস্পতি গ্রহে গিয়ে তোমার টাইম মেলাতে হবে না, আমি তোমাকে সময় মেলাতে চলে আসতে বলছি অ্যান্টিক ঘড়ির কালেকশন দেখতে, তোমায় আসতে বলছি নিউ টাউনে। পকেট ঘড়ি থেকে রিস্ট ওয়াচ, নানা শেপের বিভিন্ন দেশের অ্যান্টিক ডিজাইনের নামি দামি ঘড়ির সম্ভার বসিয়ে বিভিন্ন দেশের অ্যান্টিক ডিজাইনের সব ঘড়ি এক্সিবিশন চলছে বাইপাসের কাছে, নিউ টাউনেও চলছে। তো টাইম ওয়েস্ট না করে তুমি কিন্তু চলে যাও সেখানে, বা যেতে পারো তাঁতের শাড়ির মেলাতে বা হ্যান্ডলুম ট্রেড ফেয়ারে। ডিসাইড করো তুমি কি করবে। আমি তো এখন রাখছি যেটা, সেটা হচ্ছে তোমাকে হারিয়ে যাওয়ার জন্যই আমি জাস্ট বলবো, মানে তুমি ঘুরে বেড়াও, হারিয়ে যাও, যাই করো না কেন, তোমাদের সঙ্গে কিন্তু আছে 107 FM রেইনবো, আছে তোমাদের সঙ্গে নমস্কার কলকাতা, তাই হারিয়ে গেলেও আমরা তোমাকে গাইড করবো।

মন তো চায় হারিয়ে যেতে, মন চায় ঘুরে বেড়াতে, শহরে ঘুরে বেড়াতে, কিন্তু তুমি পারোই অবশ্যই, সে হোক না উইকডে বা উইকেন্ড। এখন ঘড়িতে 7:27 হয়ে 35 সেকেন্ড, তুমি শুনছো মঙ্গলবারে নমস্কার কলকাতা আর জে মৌমিতার সঙ্গে। দেখো, সময়ের সঙ্গে চলতে গেলে, ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন তো তোমাকে থাকতেই হবে, টাইম ম্যানেজমেন্ট এক্সপার্ট হতে হবে, সঙ্গে খেয়ে দিয়ে ফিট থাকতে হবে। আর শহরে তো অলিতে গলিতে প্রচুর রেস্তোরাঁ আছে, লাঞ্চ থেকে ডিনার সব কিছু তুমি জমিয়েই সারতে পারো। আবার বাড়িতেও রেস্তোরাঁ বা ধাবার স্টাইলে কোনো না কোনো একটা ডিশ বানিয়ে নিতেই পারো। তো চলো তাহলে এবার সোজা বাড়িতেই, রান্নাঘরে। যা যা লাগবে, যা যা উপকরণ লাগবে, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সবই আছে তোমার রান্নাঘরে আর তোমার ফ্রিজে। অনেকেই বলে যার নেই কোনো গুণ তার নাম হচ্ছে বেগুন, অথচ দেখো সেই বেগুনই কিন্তু দামে এখন আগুন। হবে নাই বা কেন? বেগুনে যে ঠাসা ভিটামিন, মিনারেলস আর ফাইবার সব কিছু রয়েছে, তাই গুণের আগে একটা বে যোগ হলেও বেগুনে আছে কিন্তু অনেক গুণাগুণ। তো বেগুন নিয়ে এত কথা যখন বললাম, নিশ্চয়ই বুঝতে পারছো আজকে হবে বেগুনের কোনো একটা রেসিপি। তো বেগুন বাহার, বেগুনের ভর্তা বা বেগুন পোস্ত, বেগুন সর্ষে, বেগুন সুন্দরী, এসব তো খেয়েছো। আজকে যেটা হবে সেটা হচ্ছে চিলি এগ বেগুন। খেয়েছো কখনো? খেয়ে দেখো না, ট্রাই করো একবার। যেহেতু বেগুন দামে এখনও আগুন, তাই ওই দুটো মাঝারি সাইজের বেগুন তুমি নিয়ে নাও, আর টুকরো টুকরো করে ভালো করে জলে ধুয়ে ওদেরকে একটু খেলা করতে দাও। এবারে তোমার খেলা শুরু। বেগুনে দাও 1 চামচ আদা রসুন পেস্ট, সঙ্গে সামান্য নুন, সামান্য একটু হলুদ, আর নুডলস মশলা যেটা আছে বা এবং তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে কড়াইয়ের গরম তেলে দাও ওদের ফেলে। এরপর এক একটা করে টুকরো করে আর কি নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করো মুচমুচে করে। শোনো বাপু, এই ক্রিস্পি বেগুন ফ্রাই খেতে যদি একবার শুরু করো না, মুখ তুমি থামাতে পারবে না। তাই আর তাহলে তখন কিন্তু চিলি এগ বেগুন রেসিপিটা আর হবে না। সেজন্য ওই ক্রিস্পি যখন বেগুনগুলো মুচমুচে করে ভাজাভাজি হয়ে যাবে, তখন প্লিজ খেও না ওগুলো, ওগুলোকে রেখে দাও চিলি এগ বেগুন রেসিপির জন্য। এবারে তুমি কি করবে, তেলে দাও একটু কুচি করে কাটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করেই, ওতে একটু দাও ক্যাপসিকাম টুকরো, এগুলো দিয়ে তুমি ফ্লেমটা জাস্ট ঝট করে একটু কমিয়ে নাও। এবার কমিয়ে দিয়ে তুমি কি করবে, একটা সসের বাটি কিন্তু এবার রেডি করতে হবে তোমাকে। তো সেখানে সসের বাটিটা যেটা রেডি করবে সেটা কিভাবে করবে, 2 চামচ টমেটো সস নেবে, 1 চামচ তার মধ্যে চিলি সস আর 1 চামচ সয়া সস তাতে অ্যাড করবে, ভিনিগার দাও। এবারে ব্যাস গুলিয়ে নাও, গুলিয়ে নিলে রেডি তোমার সস। এবারে কি করবে, রিটার্ন চলে এসো, তুমি রিটার্ন এসো গ্যাসের কাছে। এবার ভাজতে থাকা পেঁয়াজ ক্যাপসিকামে দাও 1 চামচ গোলমরিচ, তার সঙ্গে ফ্লেমটা একটু বাড়িয়ে অ্যাড করে দাও 3টে ডিম ফাটিয়ে। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝুড়ঝুড়ে হলে দাও এবারে সেই সসের বাটিটা ঢেলে, টক বক করে তুমি যেই দেখবে বেশ সুন্দর করে ফুটছে, ওগুলো বেশ ভালো হচ্ছে। তো ঝুড়ঝুড়ে এবার কি করবে, ওর মধ্যে উল্টে দাও খানিকটা জল, 1 চামচ জল দেবে, জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দাও, দিয়ে ভালো করে ওটাকে গুলে ঢেলে দাও। 1 ফুট হলে গ্রেভি ফর্মে আনতে তুমি আরেকটু কর্নফ্লাওয়ার গুলে দিতেই পারো। ক্রিস্পি বেগুন ফ্রাই টুকরোগুলো এবার দিয়ে দাও, ব্যাস রেডি তোমার ক্রিস্পি বেগুন ফ্রাই, সেই সমস্ত চিলি এগ বেগুন কিন্তু রেডি। যা কিনা মুখে দিলেই বুঝবে তুমি এর স্বাদের গুণাগুণ, খতরনাক টেস্টি হয় গো চিলি এগ বেগুন, সত্যি মুখে দিলেই তুমি বুঝবে এই স্বাদের গুণাগুণ। চিলি চিকেন, চিলি এগ, চিলি পনির এসব তো খেয়েছো, এবারে ট্রাই করো না একবার চিলি এগ বেগুন। বেগুনের সঙ্গে ডিম আর সসের খেলা, মুখে দিলেই বুঝবে তুমি এদের স্বাদের ঠেলা। তাহলে যখন বলেই ফেললাম তোমাকে এই রেসিপিটা, তখন সেটা তুমি ভাত রুটি না পরোটা কী দিয়ে খাবে সেটা ডিসাইড করো, কারণ প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিন্তু পুরো জমে যাবে এই চিলি এগ বেগুন। হ্যাঁ, তুমি মুখে দিলেই বুঝবে এই রেসিপিটার গুণাগুণ। এখন আর দেরি নয়, মঙ্গলবারে টেবলে হিট ফিট নতুন এক আইটেম চিলি এগ বেগুন। চলো এবারে কিন্তু সেটাই কিন্তু তুমি তোমার রান্নাঘরে শুরু করে দিতে পারো। কিভাবে শুরু করবে, আরে বাবা হোক স্টার্ট আপ বলে।

আর যে মৌমিতা সে মৌমিতা হয়ে কিন্তু আজকে তোমাকে চিলি এগ বেগুন এই রেসিপিটা শিখিয়ে দিলাম। তো মুখে দিলেই বুঝবে তুমি এই টেস্টি রেসিপির গুণাগুণ। বেগুনের সঙ্গে ডিম আর মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই বুঝবে তুমি এদের স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি দেখে নতুন নতুন ইনফো আইডিয়াস পেতে শুনতে থাকো 107 FM রেনবো। টিউন করো প্রতিদিন সকাল 7:02। প্যাকেজটা অনেকখানি লম্বা, অনেক নতুন নতুন সেগমেন্ট আছে, তাই তো আমরা 8:30 থাকি, কিন্তু ঠিক 2:54 একদম গুনে গুনে 2:54 থাকি অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে এই নমস্কার কলকাতায়। আর শহর কলকাতাতে এখন চলছে মরু আর নদীর মেলবন্ধনে ফোক ফেস্টিভ্যাল, তাই আজকে তোমার ডেস্টিনেশন হতেই পারে KCCR। ফিউশন মিউজিকের সুরে বেশ কিছুটা সময় কিন্তু কাটাতে পারো এখানে এসে। আর এদিকে 4 দিন হলো মানে আশ্বিন মাস এসেছে, বিশ্বকর্মা আরাধনা শেষে এখন তুমি আমি অপেক্ষায় রয়েছি মহালয়ার, কারণ মহালয়ার দিনই তো 10 তারিখেই কিন্তু এই ইডেন গার্ডেন্সে হবে সেই সাংঘাতিক বড় একটা অনুষ্ঠান যেখানে আতশবাজি থাকবে। পুজোর একদম শুরুটা এখানে ইডেনেই কিন্তু হয়ে যাবে, আর মহালয়া তারপরেই তো শুরু হবে দেবীপক্ষ। আর বৃষ্টির আপডেট তো আছে, তবুও পুজোতে ফ্যাশনে মাতবো, প্যান্ডেল হপিংও করবো। আজকে থেকেই তো বৃষ্টি রয়েছে, তাতে কি হয়েছে আমরা ওই যে বললাম আমাদের প্ল্যানটাও চলতে থাকবে, বৃষ্টির আপডেট থাকলেও পুজোতে আমরা ফ্যাশনে মাতবো, প্যান্ডেল হপিংও করবো। তার জন্য দুর্দান্ত প্যাকেজগুলো কিন্তু রেডি রয়েছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার অলি গলি বনেদি বাড়ি থেকে থিম পুজো পরিক্রমা করতে চাইলে কিন্তু আছে ভলভো বাস, আছে এসি লঞ্চ, আর ওদিকে কিন্তু চলছে ঠাকুর গড়ার কাজ, যেমন তেমন সাজছে প্যান্ডেল নানা থিমে। তবে এবারে কিন্তু বাদ রয়েছে থার্মোকলের ডেকোরেশন। রামের বনবাস থেকে আছে সীতাহরণ, মানে তুমি পেয়ে যাবে রামায়ণ থিম, সেখান থেকে পাবে মহাভারত, দেখবে তুমি গঙ্গা তুমি বইছো কেন এমন থিমও কিন্তু দেখতে পাবে। আর দেখবে কৈলাসে একেবারে বরফে মোড়া হিমালয়ের আলয়, স্বামীনারায়ণের মন্দির সব কিন্তু দেখতে পাবে এই শহর কলকাতায় বসে পুজোর সময়। কলকাতা মানেই তো চোখের আরাম, মনের স্বপ্ন পূরণ, আর পুজো আসা মানেই তো শপিং, কেনাকাটি চলছে চলবেও। পুজোয় চাই নতুন ড্রেস, চাই নতুন জুতো, আর তাই তো জমিয়ে হচ্ছে এখন শপিং, এর পরেই হবে কলকাতায় পুজোতে প্যান্ডেল হপিং। পুজো আসছে বলে কথা, আর সেখানে শপিং বা প্যান্ডেল হপিংয়ের প্ল্যান থাকবে না এটা হতে পারে না, হোক না বৃষ্টি তাতে কি, পুজো যখন আসছে শহর কলকাতা সাজছে, তুমিও সাজবে বলে প্ল্যান করছো।

ডেফিনেটলি ঘুরবো, যত বৃষ্টি হোক না কেন পুজোয় ফ্যাশনে ভাসবো এবং প্যান্ডেল হপিং করব। হ্যাঁ অবশ্যই অবশ্যই তাই, পুজো আছে, কাউন্টডাউন করছি, তুমি আমি গোনাগুনতিতে আমার কোনো ভুল নেই, কিন্তু ভুলেছি যেটা সেটা হচ্ছে আজকে ওই হেডফোন আর জলের বটল, এই দুটো আজকে গাড়িতে ভুলে ফেলে চলে এসেছি, কারণ গতকাল ছিল অ্যালজাইমার্স ডে। আর গতকালই ভুলে যাওয়া নিয়ে খুব মজাদার বেশ কিছু রিপোর্ট পাবলিশ হয়েছে, তো সেগুলোই গাড়িতে বলতে বলতে আসলাম ড্রাইভার দাদা বিনোদ দাকে। জানি না ভুলো মনা বা ভুলে যাওয়া এগুলো ছোঁয়াচ্ছে ব্যাপার স্যাপার কিনা, কিন্তু ওইগুলোই তো দেখছি, মানে গাড়ি পার্কিং করে বেমালুম ভুলে গিয়েছেন গাড়ি পার্কিং করেছেন কোথায়, কোথায় রেখেছেন গাড়িটা, এমন ভুলে যাওয়া থেকে লটারিতে 40 কোটি টাকা জিতে টিকিট কোথায় রেখেছেন সেটা পর্যন্ত ভুলে গেছেন, এমন খবরও কিন্তু কালকে পাবলিশ হয়েছে এমন রিপোর্ট। আবার জেড্ডা এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর গামী ফ্লাইটে ভেসে মাঝ আকাশে গিয়ে মনে পড়েছে টার্মিনালে 5 বছর বয়সী ছেলেটাকে ভুলে ফেলে রেখে চলে এসেছেন বাবা মা। আবার যুক্তরাষ্ট্রে বিয়ে করতে গিয়ে চার্চে এসে কোনেকে হাতটা ধরে আঙুলটা নিয়ে আংটিটা পরাতে গিয়ে পাত্র দেখে যা ভুলে গিয়েছে আংটি আনতে, এমন সব ভুলো মনাদের ভুলে ভরা কাণ্ড কারখানা আজকে বিনোদদাকে বলতে বলতে আসছিলাম গাড়িতে, ব্যাস ভুলে গিয়েছি নিজেই নিজের ওয়াটার বটল আর হেডফোনটাকে গাড়ি থেকে নামাতে, অথচ দেখছো তো কিরকম কাশি হচ্ছে এবং মাঝে মাঝে পেডারটাকে আমাকে একটু ডাউন করে নিয়ে কেশে নিয়ে আবার কথা বলতে হচ্ছে কারণ আমি ওয়াটার বটলটা আনিনি। তো এই সমস্ত ভুলে ভরা রেকর্ড শুনে প্লিজ তুমি হেসো না, হেসো না, ভুলো মন আমার ভুলো মন তোমার, বলো দেখি চাবি হাতে চাবিকেই খোঁজো কতবার, ছাতা ফোন মানি ব্যাগ ভুলে কোন জিনিস বেশি হারাও মেসেজ করে জলদি জলদি এখনই তুমি আমায় জানাও, চশমাটা চোখে রেখে চশমাকেই খোঁজো, বলে ফেলো এমন ভুলো মনের কে কে আজ আমার সঙ্গে আছো, ভুলো মনের আমি ভুলো মনের তুমি, এই সমস্যাকে ভ্যানিশ করতে মজাদার পথটা দেখাও তুমি। হ্যাঁ 9903653992 নম্বরে বলে ফেলো আজকে তুমি এমন কোন জিনিস আছে, ছাতা মানি ব্যাগ ফোন, তুমি ভুলবো না ভেবেও ভুলে যাও বারবার, তোমার হাতেই চাবি তোমার হাতেই মোবাইল অথচ খুঁজে চলেছো বা ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছো কি নেবে ভুলেই গেছো, ধরো কাউকে ফোন করে খুব দরকার সেই জন্যই তুমি ফোনটা করেছো অথচ হ্যালো বলেই ভুলে গিয়েছো বেমালুম কি দরকারটা ছিল কি যেন বলবে, এমন অবাক করা মজাদার ভুলে ভরা খেসারতের লিস্টও সেন্ড করো প্লিজ, ভুলো না, মানে ওই যে অ্যাপ ক্যাব বা চলন্ত ট্রেনে অনেক সময় আমরা অনেক কিছু ফেলে চলে আসি না, তো সেই লিস্টটাও একটু দিয়ে দিও ছোট্ট করে। আর হ্যাঁ এমনটা হয়েছে কি বাড়ি থেকে বেরিয়েছো, বেরিয়ে তুমি দোকানে গিয়েছো জিনিসটা কিনবে বলে গেছো

0: কিন্তু আবার খালি হাতেই ফিরে চলে এসেছো। এমন ঘটনার ঘন ঘটায় কিন্তু চাইছি জানতে তোমার কাছ থেকে। সঙ্গে ভুলো না কিন্তু জানাতে, ভুলো মনকে বাগে আনতে, ভুলো মনকে ভ্যানিশ করতে কিছু টিপস, কিছু কৌশল, যা অবশ্যই মজাদার হতে হবে এমনই কিছু সেন্ড করো। যেমন অনেকে বলে না, মুখে এক মুঠো বাদাম যদি দাও তাহলে ভুলো মনা ব্যাপারটা চলে যাবে। আবার অনেকে বলে, মাথাটা যদি ভালো করে তুমি ওই দেয়ালে ঠোকো তাহলে নাকি ভুলো মনা চলে যাবে। এমন বেশ মজাদার টিপসে কিন্তু আমি চাইছি আজকে জানতে, একদম মানে কঠিন কঠিন জটিল জটিল এমন কিছু না, একদম সহজ মজাদার কিছু টিপস প্লিজ বলো, যেটাই আমি আর অন্তত পক্ষে ভুলবো না। এমন ওই ওয়াটার বটল আনতে, বা ধরো ওই মানে আমার ওই হেডফোনটা আবারও গাড়িতে ভুলে ফেলে চলে আসবো, এমনটা যাতে আমার না হয় প্লিজ বলো। তবে আমি ফিরছি, একটু পরেই ফিরছি হিট ম্যান রোহিতকে সঙ্গে নিয়ে। আমি ভুলবো না তার কথা বলতে, আমি কিছুতেই ভুলবো না, কারণ আমার সঙ্গে থাকবে একটু পরেই হিট ম্যান রোহিত শর্মা। আর আপাতত 107 FM রেনবো, এখন আসছে সেই চন্দ্রবিন্দুর ফ্ল্যাশ ব্যাকে গানটা ভ্যাবা চ্যাকা।
1: FM Rainbow Flashback Song.

ভ্যাবাচাকা খাওয়ার মতোই তো খবর। হিটম্যান রোহিত শর্মা যে কিনা ওই একের পর এক রেকর্ড করেছে, আর সেই রোহিত শর্মাই মানি ব্যাগ, মোবাইল, পাসপোর্ট সব কিছু ভুলে হোটেলে ফেলে রেখে চলে আসা, এমন ঘটনা যে কতবার ঘটিয়ে ভাইরাল হয়েছেন গুনে গুনে বলাই যাবে না সে কথা। তো এমনকি 25 সালে গত বছর দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই নিতে ভুলে গিয়েছিলেন, এমন রেকর্ডও রোহিতের কিন্তু ঝুলিতে আছে। আর 19 সেপ্টেম্বর, এই কয়েকটা দিন আগেই, মানে আজকে তো 22nd, 19 সেপ্টেম্বর থেকে একটা রিয়েলিটি শো শুরু হয়েছে, হোস্ট সেখানে হচ্ছে রোহিত। আবারও নাকি শুটিং ফ্লোরে সেটের তাঁর জন্য করা যে লাউঞ্জ, সেখানে না বসে ভুলে গিয়ে অডিয়েন্সের সিটে বসে লাইট ক্যামেরা সাউন্ড এসব শুনে শুটিং দেখতেই ব্যস্ত হয়েছিলেন এক মনে। মনটা এক হলেও ভুলো মনা কিন্তু আজও রয়েছে রোহিত। এমন ভুলো মনা নিয়ে বা ভুলে যাওয়া নিয়ে অদ্ভুত মজার রেকর্ড ঘটনা ঘটেছে, যা শুনলে হাসির থেকেও অবাক হতে হয় বেশি। আরে বাবা, ওই যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, যাতে কিনা সমস্ত রেকর্ডগুলো থাকে, সেই সবচেয়ে বড় ভুলে যাওয়া কি জানো তাদের? সেটা হচ্ছে 1954 সালে তারা প্রথম প্রকাশের পর তাদের নিজেদের প্রধান কার্যালয়ের অফিসের যে চাবি সেটা কোথায় রেখেছেন সবাই ভুলেই গিয়েছেন। শেষে তালা ভাঙতে হয়েছিল নিজেদের রেকর্ড, নিজেদের নথিপত্র খুঁজে পেতে ওই ওয়ার্ল্ড, মানে গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের অফিসটা, ভাবো একবার। আবার গাড়ির পার্কিংয়ের যে ঘটনাটা বলছিলাম, 1997 জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক ভদ্রলোক যিনি গাড়ি রেখে ভুলে যান কোথায় পার্ক করেছেন, খুঁজছেন খুঁজে না পেয়ে পুলিশে যান এবং অভিযোগ করেন গাড়ি তার চুরি হয়ে গেছে। ব্যাস, বছরের পর বছর কেটে গেছে, পুলিশও খুঁজে চলেছে। 20 বছর পর সেই গাড়িটা পাওয়া যায় 2017-তে একটা পুরনো শিল্প ভবন ভাঙার সময় পুলিশ সেই গাড়িটা খুঁজে পায় যেখানে সেই গাড়ি পার্ক করেছিলেন 20 বছর আগে সেই ভদ্রলোক। এমন সব ভুলোমনার কথা তো আমি শেয়ার করছি, এবং এইগুলোই আজকে গাড়িতে যখন বলতে বলতে আসছিলাম বিনোদদাকে, তখনই আমি নিজে ওয়াটার বটল এবং হেডফোনটা ফেলে চলে এসেছি। আর তুমি কি করো, বলে ফেলো ভুলো মনের যে তুমি আর কি ভুলোমনা হয়ে কি কি জিনিস তুমি ওই অ্যাপ, ক্যাব বা চলন্ত ট্রেনে ফেলে চলে এসেছো, সেগুলোর একটা লিস্ট তুমি আমাকে আজকে সেন্ড করতেই পারো। আর সব থেকে বেশি কাকে তুমি ভুলে যাও, মানে তোমার মানি ব্যাগ, তোমার রুমাল, নাকি তোমার ওয়ালেট, মানে ওয়ালেট বা মানি ব্যাগ যাই বলি না কেন, বা তোমার হেডফোন বা মোবাইল, কোনটা তুমি ভুলবো না ভেবেও ভুলে যাও, প্লিজ বলে ফেলো। আর আছে নিশ্চয়ই তোমার লাইফেও মজাদার কোনো একটা ঘটনা যেটা আজকে ভাবলে ভীষণ হাসি পায়, যেমন আর কি মজাদার পুরো ভুলে যাওয়ার ঘটনা, যেমন তুমি ধরো কিছু কিনতে গেছো, বাড়ি থেকে বেরিয়েছো, বেরিয়ে গিয়ে দোকানে গিয়েছো, কিন্তু তুমি সেই দোকানে গিয়ে না কিনে আবার ফিরে চলে এসেছো। বা আমি একটা মানে সব থেকে মজাদার ভুলে যাওয়ার ঘটনা দেখেছি এমন একজনকে, যিনি স্নান করতে গেছেন কাঁধে গামছা নিয়ে যাচ্ছেন পুকুরে, এবং তিনি যথারীতি সবার সঙ্গে কথা বলে স্নান না সেরেই ভুলে গিয়ে বাড়ি চলে এসেছেন, স্নান না সেরে। এতটাই ভুলোমনা, বলতে পারো এমন কোনো ভুলে, মানে ভুলোমনা কোনো মানুষের কথাও আজকে। আর অবশ্যই বলো, ওই ভুলোমনা মনকে ভ্যানিশ করতে বেশ মজাদার কিছু টিপস প্লিজ বলো, যেগুলো আমরাও অ্যাপ্লাই করতে পারি। তবে অবশ্যই মজাদার হতে হবে, সিরিয়াস ব্যাপার স্যাপার আর যে মৌমিতা একদম পছন্দ করে না। এই মুহূর্তে যেটা পছন্দ করছি সেটা হচ্ছে সৌভিক সরকার, অ্যাজ ইউজুয়াল কসবাহালতু থেকে আজকেও আমাকে প্রথম মেসেজ সেন্ড করেছে তার ভুলোমনা কথা। কি বলছে, আজকে আন্তর্জাতিক গন্ডার দিবসে, ও আচ্ছা আচ্ছা, ভোড়াই নিয়ে গন্ডার নিয়ে যা যা বলেছি সেগুলোর খুব ভালো লেগেছে, ঠাকুরের বাহন কোথায় মন্দির আছে এবং তাদের যা যা তথ্য দিয়েছে ভীষণ ভালো লেগেছে সেটা বলেছে। এরপর যেটা বলছে সৌভিক, যেটা সব থেকে বেশি ভুলে যায় সেটা হচ্ছে ছাতা নিতে ছাতা ফেলে চলে আসে, আর রুমাল তো আছেই সেটাও ফেলে চলে আসে। এইরকম হয়েছে ওরই জীবনে, যে মুদি দোকানে গেছে মাথায় কি কি নিয়ে গিয়েছে, যে কি কি কিনতে হবে কি কি আনতে হবে, কিন্তু হাতে কোনো লিস্ট নিয়ে যায়নি। আর যেটা যথারীতি করেছে, কত কিলো চাল নিতে হবে সেটা বেমালুম ভুলে গিয়ে একদম বাড়ি ফিরে চলে এসেছে খালি হাতে। তারপর বাকিটা তো ইতিহাস, সেটা না বললেও চলবে। আর না ভোলার জন্য যেটা করতে হবে, যে রেমেডিটা, সেটা হচ্ছে শীতকালে ভোরে ঠান্ডা জলে স্নান করতে হবে, আর গরমকালে দুপুরে গরম জলে স্নান করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। বা দারুণ ব্যাপারটা কিন্তু, এই শীতকালে ভোরে আমিও তো স্নান করেই আসি তোমাদের কাছে, কিন্তু দেখেছো তো, তবুও আর যে মৌমিতা কেমন ভুলোমনা আজকে হয়ে গেল, জানি না ভুলোমনা ব্যাপারটা আর কি ওই ছোঁয়াচে কিনা। বাইরে গেলে ছাতা নিয়ে যাব ভাবি, তবে বাইরে পা রেখে বুঝতে পারি ছাতা সাথে নেই, মোবাইল টেলিফোনে চার্জ দিতে

আর আচরণ বিধিতে চোখ বুলিয়ে নি। কে বলছেন? উত্তর বাওয়ালি থেকে সুভাষ দাস, সুভাষ চক্রবর্তী। দারুণ লাগলো কিন্তু আজকে আপনাদের এই যে কজনের মেসেজ এখনো পর্যন্ত দেখলাম, এই ভুলো মোনা বা ভুলে ভরা ভুল কাণ্ড নিয়ে যে সমস্ত কথা দেখছি বেশ ভালো লাগছে। আসছে তোমার ভুলো মোনা হয়ে খেসারতের লিস্ট আসছে, আর তার সঙ্গে সঙ্গে তোমার লাইফে মজাদার ভুলে যাওয়ার কাণ্ডটা কি এখনো পর্যন্ত যেটা সেরা হয়ে আছে সেটাও কিন্তু প্লিজ সেন্ড করতে থাকো। আরে দেখছি তো ভুলো মোনাকে ভ্যানিশ করবার মজার সব কৌশল কথা, সুভাষ দাও যদি এরকম একটা কৌশল কথা পাঠাতেন বেশ হতো। আর এদিকে শুনছি নাকি অর্ণব দেখাবে তাণ্ডব, তবে আজকে তো মঙ্গলবার, ওয়েদার সত্যিই বেপরোয়া, সারাদিন থাকবে কি না এই মঙ্গলবারে, সত্যি সত্যি এরকম ওয়েদার থাকবে কি না সেটাই আমার জানার দরকার। আর সেই জন্যই আমাকে এখন যেতে হবে কোথায়, অবশ্যই অবশ্যই হাওয়া অফিসে যেতে হবে। তো হাওয়া অফিসে তো আমি যাবো, ডেফিনেটলি যাবো, কারণ না গেলে কি করে জানবো যে আজকে এই মঙ্গলবারে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে কিন্তু বাকি সময়টা কি হবে, সেটা তো বলবে আবহাওয়া দপ্তর।

0: মাঝে মাত্র দু একটা দিন আকাশ একটু হলেও মানে রোদ মেখে হাজিরা দিচ্ছিল, কিন্তু নিম্নচাপ আর ঘূর্ণাবর্তে এসে কিন্তু আবারও দফায় দফায় কিন্তু ভেজানো শুরু করেছে। মানে আজকে ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর গত দুই আড়াই মাসে মানে 35 থেকে 40টা নিম্নচাপ হয়েছে। এখন তো আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, যদি ল্যান্ডফল হয় তাহলে তার নাম হবে অর্ণব, আর তখনই আমরা দেখবো তার তাণ্ডব। তুমি আমি এত বছর বলে এসেছি বিশ্রাম প্রিয় বৃষ্টি, তো এবছর সেই মিথটাকে ভেঙে চুড়ে একেবারে প্রমাণ করছে সে যে এতটাই দরাজ, তাই জন্যই তোমাকে আমাকে এতটা ভেজাচ্ছে। আজকে মঙ্গলবার, একদম মানে আশ্বিন মাস, ঋতুতে শরৎ, কিন্তু মঙ্গলবারের সারাটা দিন ধরে ওয়েদার কেমন থাকবে সেই আপডেট নিতেই তো, মানে রেনকোটও আমাদের ক্যারি করতে হবে কিনা শপিংয়ে যাওয়ার সময়, সেই আপডেটটা নিতেই আমি যাচ্ছি এখন সোজা হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আজকে আকাশের মুড একদম থেকে থেকে বিগড়চ্ছে, একদম অফ, একদম মাঝরাত থেকে অফ। বৃষ্টির চান্সেস সারাদিন ধরেই রয়েছে। টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 32 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল সোমবারের হাইস্ট টেম্পারেচার ছিল 33.3, স্বাভাবিক থেকে 0.5 ডিগ্রি বেশি। লোয়েস্ট

27.2 যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 95%, মিনিমাম 64%, বৃষ্টি 5.5 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং মেসেজ আছে, তো যাবে না, যাবে না তারা ট্রলার নিয়ে 22nd মানে আজ থেকে 25 তারিখ পর্যন্ত, শুক্রবার পর্যন্ত তারা মাছ সমুদ্রে ট্রলার ভাসিয়ে যাবে না, মাছ তারা আনবে না। বঙ্গোপসাগর খুব রাফ থাকবে, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 8টা বাজতে চলেছে, গতকাল ছিল ভুলো মোনাদের দিন, আর গতকাল সেই সমস্ত যে রিপোর্টগুলো পাবলিশ হয়েছে সেই সব বলবো বলে আজকে শেয়ার করবো বলে নিজেই ভুলো মোনা হয়ে, রোহিত শর্মা হয়ে ফেলে আমি চলে এসেছি গাড়িতে আমার হেডফোন আর ওয়াটার বটল। ভুলো মোনা কম বেশি তুমি আমি সবাই, আর তাই তো আজকে তোমাকে সেন্ড করতে বলেছি ভুলো মোনা ভেবেও সব থেকে বেশি, মানে ভুলবো না ভেবেও সব থেকে বেশি ভুলে যাও কাকে, হেডফোন, মোবাইল ফোন, চাবি নাকি ছাতা। আর চলন্ত গাড়িতে ভুলে ফেলে আসা জিনিসপত্রের লিস্টটাও প্লিজ সেন্ড করো আজকে, সঙ্গে ভুলো না যেন এমন কোনো মুহূর্ত যেটা ভুলে গিয়ে তুমি মানে বারবার ওই করে ফেলেছো আর কি। বা ধরো কাউকে ফোন করেছো, বলতে গেছো কথা, কিন্তু তুমি বেমালুম ভুলে গেছো কি বলবে, হ্যালো বলে যথারীতি ভুলে গেছো। এমন মজাদার ঘটনাও যদি থেকে থাকে লাইফে তাহলে প্লিজ বলে ফেলো আজকে। আর তার সঙ্গে অবশ্যই ভুলো মোনাকে তুলনা করতে কিভাবে ওই একটু মজাদার কোনো কৌশল নেওয়া যায় সেটাও প্লিজ আজকে বলো, মানে ভ্যানিশ করবার জন্য ভুলো মোনাকে। আর আমি যাচ্ছি এখন নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরবো 8:02 তোমার ভুলো মোনা ভুলে ভরা কাণ্ড কথা নিয়ে, থাকবে শহরের রীতিকথা থেকে ইন্টারেস্টিং গল্পকথা, আর থাকবেন অবশ্যই ডক্টর। স্টে টিউনড 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়ায় একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এই উপলক্ষে রাষ্ট্রপতির বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ হয়ে ছবিটি। যৌথভাবে সেরা শিশুশিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। RSP নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। দলের রাজ্য সম্পাদক তপন হোড় অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন দুটি বিধানসভা উপনির্বাচনেই যে ধরনের ভূমিকা গ্রহণ করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী 19 বছরের পুরনো মামলায় ধৃত মিলন প্রধান রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন জানিয়েছে আজ সেটি শুনানির সম্ভাবনা রয়েছে। মিলনের আইনজীবী আদালতে জানিয়েছেন, 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন সম্পর্কিত 5টি মামলায় গত 18ই সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। মামলাকারীর দাবি, এখনও আরও 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘণ্টায় এটি আরও ঘনীভূত হবে। এর ফলে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা

0: করা হয়েছে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:15:15। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। আজকে সেপ্টেম্বরের 22, চলে গিয়েছে ভাদ্র সংক্রান্তি, কিন্তু হয়নি এখনো বৃষ্টির ইতিহাস। আশ্বিন মাসের 4 বৃষ্টি বাড়বে আবার, কারণ নিম্নচাপ চাপে রেখেছে শরৎকে। ক্যালেন্ডারে শরৎকাল, কিন্তু মেঘ বৃষ্টি দেখে দেখে তুমি আমি হচ্ছি না জেহাল, বানভাসী হওয়ার চান্সেস রয়েছে কিন্তু এই সপ্তাহে। আর যাই হোক, আজকে তো 22শে সেপ্টেম্বর, অক্টোবরের অনেক মুভি কিন্তু রিলিজ হবে। একটা মুভি রিলিজের আগে সাধারণত কি হয়, টিজার ট্রেলার হয়। তো টিজার হয়ে গেল 18 সেপ্টেম্বর, ট্রেলার হবে 10 অক্টোবর, আর রিলিজ হবে 16 অক্টোবর। কার কথা বলছি, বিগেস্ট সেলিব্রেশনের কথাই তো বলছি। আমি ভুলো মনা হয়ে হেডফোন আর জলের বটল না আনলেও আমি কিন্তু ভুলিনি সময় মতো কাম ব্যাক করতে, আর ভুলিনি তো কাউন্টিং করতে। গোনাগুনতি আমি করছি, 24 দিন পরেই তো বোধন মা দুর্গা ফুল ফ্যামিলি আসবেন, ঠিক 24 দিন পরে আসছে। তো এদিকে তোমার কাছ থেকে ভুলো মনা ভেবেও, মানে ভুলবো না ভেবেও, সেই সমস্ত যেগুলো তুমি বেশি বেশি করে ভুলে ফেলে চলে আসো তাদের কথা সঙ্গে দেখছি। তোমাকে ভুলো মনা হয়ে এখনও পর্যন্ত কী কী খেসারত দিতে হয়েছে চলন্ত ট্রেন বা অ্যাপ ক্যাবে, ভুলবো না বলেও তুমি আর কি, মানে যেগুলো ফেলে এসেছো বা তুমি যেগুলো ভুলে যাও নেওয়ার জন্য, যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো যেমন সেন্ড করবে, তার সঙ্গে লাইফে সব থেকে মজাদার ভুলে যাওয়ার ঘটনাটা কী আছে সেটাও প্লিজ আজকে সেন্ড করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, ভুলো না। আর ওই যে যেমনটা হয় না ফোনে হ্যালো বলেই, মানে খুব দরকার বলেই তুমি ফোনটা করেছো তাকে, কিন্তু হ্যালো বলেই তুমি বেমালুম ভুলে গেছো কী কারণে তুমি তাকে ফোনটা করেছো, বা দোকানে কী কিনতে গেলে তুমি জাস্ট ভুলে গেছো এবং খালি হাতেই ফিরে চলে এসেছো, এমন মজাদার ঘটনার ঘনঘটাই কিন্তু আজকে চাইছি আমি শুনতে। জাস্ট উদাহরণ তোমাকে দিয়ে দিচ্ছি, আর উল্টোটাও চাইছি দেখতে ভুলো মোনা মনকে তুলোধনা করে বাগে আনার মজাদার, শুধুমাত্র মজাদার কৌশল কথাও। 9903659992 হট করে খোলা 10টা পর্যন্ত, খোলা তো খোলা, সব দোকানপাট শপিং মল সব কিছু খোলা রয়েছে, খোলা রয়েছে তার জন্যই তো শপিং স্পেশাল বাস থাকছে, রয়েছে উৎসবের স্পেশাল ট্রেনও কিন্তু রয়েছে। তো সেই সমস্ত কিছু আমি শেয়ার করব, আর সেই সব কথা থেকে বলবো বি গার্ডেনে তোমাকে আসতে। কেন বলছি আসতে, শুনতে জানতে থেকে যাও 10টা পর্যন্ত মৌমিতার সঙ্গে। অলরেডি 8টা বেজে গিয়েছে, গোটা দিনটা ওয়েট করছে তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য, আর আমি তো মানে অবশ্যই ওয়েট করছি তোমার ওই সেন্ড করা ভুলো মনের ভুলে ভরা কাণ্ড কথা সবাইকে শেয়ার করব বলে। করব আমি নিজেও শেয়ার, শহরের রীতিকথা থেকে ফিল্ম ফেস্টিভ্যাল কথা, ট্রাফিক আপডেট থেকে হবে অনেক ইন্টারেস্টিং গল্পকথা, হবে অবশ্যই ডক্টরের সঙ্গেও কথা। 10টা পর্যন্ত এনজয় করো আর যে মৌমিতার সঙ্গে। আরে বাবা, এসে গেছি তো আমি, এসে গেছি তোমার পাশে, তোমার কাছে, একদম কাছাকাছি এসে গেছি যখন থাকবো একদম 10টা পর্যন্ত তোমার সঙ্গে, তোমার পাশে।

0: এসে তো গেছি, তুমি আমি এসে গেছি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় থাকবো, একেবারে সেই 10টা পর্যন্ত পাশাপাশি কাছাকাছি আছি। আর এসেছে কিন্তু মার্কেটে সেই যন্ত্র যার জানা আছে মশা মারার মন্ত্র, আর ওদিকে মার্কেটে নেই কিন্তু ভুলোমনা ভ্যানিশ করার যন্ত্র, কিন্তু আছে তোমার জানা ভুলোমনকে বাগে আনার মন্ত্র। তো সেই মন্ত্র তুমি প্লিজ সেন্ড করতে থাকো 9903653992 দেখবো সেই সমস্ত ভুলোমনের ভুলে ভরা কাণ্ড কথা দেখবো যা তুমি সেন্ড করছো। আর এদিকে দেখছি যখন ভুলো মনে মানে নিয়ে ঘটনা, তখনই কিন্তু দেখলাম মাত্র 11 বছরের যশোমিতার সাংঘাতিক মনে রাখার ক্ষমতা। মিউজিক থিওরির কঠিন জটিল মিউজিক্যাল কর্ড শুনে মাত্র 1 মিনিটেই 20টা মিউজিক্যাল কর্ড একেবারে ফটাফট চিনে বলে ফেলে, এই স্বীকৃতি পেয়ে গেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই আমাদের যশোমিতা। রেকর্ড গড়েছে শহরের রাস্তাও, রিং রোড তৈরি হচ্ছে শহর থেকে শহরতলি জুড়ে, যাতে গাড়িগুলো স্পিডে যানজট এড়িয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে গন্তব্যে। ফিজিক্যাল টেস্ট হয়ে গিয়েছে, প্ল্যানও রেডি, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, খুব বেশি দিন কিন্তু অপেক্ষা নয়, লোকাল ট্রেনে আসতে চলেছে মোবাইল চার্জিং ফেসিলিটিস থেকে টয়লেটও, আর আসছে সব কম্পার্টমেন্টেই সিসিটিভিও। এই সমস্ত নতুন পরিষেবা দিতে রেডি হচ্ছে রেল, আর নতুন রুটে এসি ভলভো সরকারি বাসও কিন্তু পরিষেবা দিতে রেডি। কলকাতা থেকে বাঁশপাহাড়ি এক বাসেই তুমি যেতে পারো কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় ফরেস্ট, রাজবাড়ি, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ির প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবার দিনের দিন তুমি কিন্তু শহর কলকাতায় ফিরেও আসতে পারছো। প্ল্যান করো কবে আসছো, আর আজই কিন্তু আসতে পারো মিরাজ আর্ট গ্যালারিতে বা সীমাজ আর্ট গ্যালারিতে, বা তুমি আসতে পারো একাডেমি অফ ফাইন আর্টসের গ্যালারিতে, কারণ চলছে এই সমস্ত জায়গায় প্রদর্শনী এক্সিবিশন চলছে। আবার আজই তোমার ডেস্টিনেশন হতে পারে নিউ টাউনে তাঁতের হাট বা সল্ট লেকে হস্তশিল্প মেলায়। তবে এই সমস্ত জায়গায় যেতে গেলে না তোমাকে জানতে হবে শহরে মিটিং মিছিল আছে কিনা, কোনো রাস্তা ক্লোজ আছে কিনা। আর এখন যারা গাড়ি স্টিয়ারিংয়ে রয়েছো আর যে মৌমিতাকে শুনতে শুনতে ভাবছো শহরের রাস্তার হালচাল কেমন, একদম মাঝরাত থেকে তো বৃষ্টি হচ্ছে, তাহলে কোথায় কোথায় জল জমেছে এবং কোথায় মিটিং মিছিল আছে, সেই সমস্ত আপডেট শেয়ার করবো বলেই তো আর যে মৌমিতা এখন সোজা যাচ্ছে কোথায়, লালবাজারে।
1: কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, রিমার্কেবল ওয়াটার লগিং ও কোথাও নেই। আর আজকে বলার মতো উল্লেখযোগ্য মিটিং মিছিল পলিটিক্যাল সেরকম কিছু নেই, একটাই কেবল ছোট প্রেসিডেন্ট রয়েছে দুপুর 3টের সময়,

0: একটা প্রসেশন বেরোবে হাতিবাগান বিনোদ বিহারি থিয়েটারের ওখান থেকে, অর্থাৎ স্টার থিয়েটারের ওখান থেকে বেরোবে, শ্যামবাজার 5 পয়েন্টের দিকে যাবে, 200 থেকে 250 মতো স্টেট থাকবে। এছাড়া উল্লেখযোগ্য কিছু নেই, যাত্রা কি বাকি দিনের ট্রাফিকটাও ঠিক থাকবে। নমস্কার,
1: থ্যাংক ইউ। তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা কীরকম, যেমন জানলে তেমন কিন্তু শুনে নিলে যে রাস্তায় কোথাও এখন সেভাবে জল জমেনি, ওয়াটার লগ নেই, এবং মিটিং মিছিলের কথাটাও জানলে। আর হ্যাঁ, ট্রাফিক আইন কড়াকড়ি কিন্তু এখন রাস্তায় বসেছে, হাই রেজলিউশন যুক্ত সিসিটিভি, ট্রাফিক আইন ভাঙলেই কিন্তু দিতে হবে ফাইন। আর রেল চত্বর থেকে রাস্তা যেখানেই তুমি নোংরা ফেলবে, নোংরা করবে, গুনতে হবে অনেক জরিমানা। শিয়ালদা স্টেশন থেকে হাওড়া, কলকাতা, সব স্টেশনেই কিন্তু ফেস রিকগনিশন ক্যামেরা বসেছে, ধরপাকড় চলছে আইডেন্টিফাই করে। শিয়ালদাতে বসেছে নতুন আরও বেশ কয়েকটা ওয়াটার কুলার, চালু হয়েছে ডিজিটাল ক্লোক রুম, আর এদিকে খোলা আছে 9900365992। দেখবো আমি, দেখবো তোমার মেসেজেস, তোমার সেই ভুলো মনের ভুলো আর কি, ভুলে ভরা কাণ্ড কথা। ঠিক 3 মিনিট 14 সেকেন্ডস পরেই আমি কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে ফিরে আসছি তোমার কাছে।

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8:17 হয়ে 49 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, মঙ্গলবারে নমস্কার কলকাতা। আর এইদিকে গত মঙ্গলবারে নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙল, মাত্র 5.3 সেকেন্ড, মানে 5 সেকেন্ডে চীনের ওই যে ম্যাগলেভ বুলেট ট্রেন, সে ছুঁয়ে ফেলো 800 কিলোমিটার পার আওয়ার। ভাবো একবার কীরকম স্পিডে ওই ট্রেন, ম্যাগলেভ ট্রেন, ম্যাগলেভ বুলেট ট্রেন, সে কীরকম স্পিডে সে ছুটছে। আর এরকমই কিন্তু বুলেট ট্রেন আসতে চলেছে আমাদের এই দেশে ভারতে। হ্যাঁ, সেটা 15th August 2027 সালে, সেদিনই কিন্তু সেই ট্রেনও কিন্তু ছুটবে। আর এদিকে মিস যদি করে থাকো সূর্যের কোনো রকম, মানে সূর্যের সংসারে কোনো ঘটনা, তাহলে কিন্তু তুমি চলে আসতেই পারো সোজা কলকাতাতেই, একদম বসে তুমি সোজা সেই সোলার ডোমে বসে একদম দেখতে পাবে তুমি সব কিছু। মানে ডিজিটাল ডোম রয়েছে শহর কলকাতায় বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে, BITM, তো সেখানে ডিজিটাল ডোম বসে রয়েছে। আর সেখানেই কিন্তু তুমি সূর্যের সংসারে টুকিটাকি সব ইনফো পেয়ে যাবে, মহাকাশে নানা খবরাখবর পাবে যদি একবার এখানে চলে আসো। আর এদিকে আবার ছুটছে তো যাত্রী সাথে শাটল বাস চলছে, ছুটছে, আর মাত্র 39 টাকা থেকে পরিষেবা মিলছে। আরে বলবো তো রুটের কথা থেকে কীভাবে বুক করবে শাটল বাস সার্ভিস, সব কিছু তোমাকে আমি বলবো। তবে তোমার ওই সেন্ট করা সেই ভুলে ভরা বার্তা যেটা রয়েছে, মানে ভুলবো না হয়ে যে ভুলে ভরা যে কাণ্ড কথা, সেটাই আমি এবারে সবার সঙ্গে শেয়ার করব। তারপরে আমি কিন্তু অবশ্যই অবশ্যই সব কথা বলবো। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কী লিখছেন, গুড মর্নিং মৌমিতা, গুড মর্নিং নিবেদিতা, আজকে ভোড়াই খুব সুন্দর ছিল, গণ্ডার দিবসে অনেক কিছু জানতে পারলাম, আশ্চর্য লাগলো ওদের। ঠিকই, অনেক আশ্চর্যের ঘটনা কিন্তু আমি আজকে শেয়ার করেছি, যেগুলো আমি নিজেই জানতাম না, নিজেও কিন্তু অনেক কিছু পড়াশুনো করে খুঁটিনাটি বিষয়গুলো জেনে তোমাদেরকে শেয়ার করেছি। আর এরপরে যেটা বলছে চিলি এগ বেগুন যে রেসিপিটা বলেছি আজকে ফুড ফান্ডায়, সেটা খুব ভালো লেগেছে, সেটা হয়ে যাবে সেটাও বলছে। আর নিবেদিতা যেটা করে থাকে, প্রায় ভুলে যায় চশমা নিতে, তাই বাড়িতে আর স্কুলে একটা করে চশমা রেখে এসেছে, বেশ খুব ভালো। কিন্তু আর মজাদার ঘটনা, কোনো কিছু ঘটেনি লাইফে, তোমার না হলেও ভুলোমোনা কাকুকে যদি দেখে থাকতে তার কথাও কিন্তু আজকে শেয়ার করতে পারতে, সঙ্গে ওই ভুলোমোনাকে কীভাবে তুলোধনা করে একদম ঠিকঠাকে নিয়ে আসবে সেটাও কিন্তু আমি আজকে তোমাকে সেন্ড করতে বলেছি। এবারে কোথায় যাচ্ছি, সাঁকরাইলে, সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা কি বলছে, শর্মিষ্ঠা বলছে ভোড়াই থেকে শুনছে খুব ভালো লাগছে, আর ওর যেটা গন্ডার নিয়ে কথা শুনেছে সেটা ভালো লেগেছে ভোড়াইতে, নিজের নিজের চশমা ভেবে মায়ের চশমা পরে থাকে নিবেদিতা প্রায় প্রায়, আর ফোন চার্জার মানে দেওয়ার সময় জন্যে বসিয়ে রেখে সুইচ যথারীতি ওই আগের মতোই, মানে সুইচটা অন করতে ভুলে যায়, যেমনটা আর কি অনেকেরই হয়ে থাকে, যেমন আমাদের সুভাষ দাও পাঠিয়েছেন এই একই কথা, সত্যি তাই আমাদের অনেকেরই কিন্তু এটা হয়ে থাকে। তার কিন্তু কোনো ওই ভুলোমোনাকে তুলোধনা করে কীভাবে মনটাকে ঠিকঠাক করা যায় সেই কথা কিন্তু নিবেদিতা আমাকে, এই শর্মিষ্ঠাও নিবেদিতা কেউই কিন্তু আমায় বলেনি। এবারে আমি কোথায় যাচ্ছি, এবারে আমি যাচ্ছি যার মেসেজে, সে হচ্ছে কে বলতো, রিয়াজুল, আচ্ছা রিয়াজুল মণ্ডল, কি বলছে রিয়াজুল, তুমি যে এক ভুলোমোনা, মনে থাকে না কিছু, সকালবেলা চশমা খুঁজে খুঁজছো ঘরের পিছু, মোবাইল হাতে নিয়ে তুমি মোবাইল খুঁজে বেড়াও, চাবি কোথায় রেখেছো জিজ্ঞেস করলে আমাকেই আবার জিজ্ঞেস করাও, চা বানিয়ে চিনি দিতে চিনি খুঁজে পাও না, চিনি পেয়ে চা খেতে বসে বলো চা বানিয়েছি কবে মনে পড়ে না, তোমার মতো ভুলোমোনা দুনিয়াতে আর কই, তবু তোমার এই ভুলোমোনার স্বভাব দেখলেই হাসি পায় সই। সোনামুখী আমশোল থেকে রিয়াজুল ট্রেনে যাত্রা করতে করতে শুনছে আমাকে, এবং ও এত সুন্দর করে ছন্দে বেঁধে পুরো ভুলোমোনাকে তুলোধনা করে কিন্তু সেন্ড করে দিয়েছে 9909036592। দেখেছো ভুলোমোনা কথা বলতে বলতে কিরম ভুলে যাচ্ছিলাম নিজেদের নাম্বারটাই, রিয়াজুল মনে হচ্ছে আজকে আমার শোতে প্রথম কিন্তু মেসেজ সেন্ড করলে। যাই হোক, রীতাদি কি বলছেন একবার দেখে নিই, রীতাদি হাওড়া থেকে বলছেন যে একবার ATM থেকে টাকা তুলে ব্যাগে ঢুকিয়ে কার্ড বের না করে বাইরে বেরিয়ে কাছাকাছি দোকানে কেনাকাটি করতে থাকেন, দোকান থেকে বেরোতেই শোনেন দিদি বলে কেউ চেঁচিয়ে ডাকছে, তখন উনি বলেন আপনি কার্ড না নিয়ে চলে এসেছেন, কি করে, আশেপাশে যারা ছিল তারা তো আমায় শুনিয়ে দিল দু এক কথা, দরকারি জিনিস আমি ভুলে গেলাম কি করে, সত্যি তাই দোকানে যাই কি
কিনবো সেটার লিস্ট অবশ্যই সঙ্গে নিয়ে যাই, কিন্তু যথারীতি বের করতে আবারও ভুলে যাই। ওহ রীতাদি, এমন কাণ্ড কিন্তু বেশ দারুণ লাগলো। এমনটা আমরা অনেকেই করে থাকি, মাথায় নিয়েও চলে যাই আমরা যে কী কী কিনবো, কিন্তু আবার যথারীতি ভুলে গিয়ে খালি হাতে ফিরেও চলে আসি। দেখছি আমি তোমার ভুলেও মনের সমস্ত কথা ভুলে ভরা কাণ্ড কথা দেখছি। আর দেখছি আরও একটা নতুন পরিকল্পনা, কলকাতা কর্পোরেশন এবার কিন্তু বিদেশের মতোই রাস্তা ঝাঁ চকচকে করবার জন্য রাস্তায় ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি নামাচ্ছে। সাকশন সিস্টেমে ময়লা আবর্জনা সব কিছু সার্ভ করবে এই গাড়ি। আরও একটা অভিনব ব্যবস্থা নিতে চলেছে আমাদের এই প্রশাসন, শহর কলকাতায় অবহেলায় যে পড়ে থাকা বাস স্টপেজগুলো রয়েছে সেগুলো চেহারা জাস্ট বদলে দেবে। সেখানে বসার সিটের পাশাপাশি বসবে জল, কোল্ড ড্রিঙ্ক, স্ন্যাক্স আর ভেন্ডিং মেশিন, থাকবে সিসিটিভি নিরাপত্তার জন্য, চালু হবে অ্যাপ গাড়ি পার্কিংয়ের জন্য, বাস স্টপগুলোতে থাকবে চার্জিং পয়েন্ট থেকে ডিজিটাল ডিসপ্লের মতো আধুনিক সুবিধা, নতুনভাবে সাজবে কল স্ট্রিটের বই পাড়াও তো রেডি সেই খসড়া। আর তোমার যাত্রী সাথে অ্যাপটা নিশ্চয়ই মোবাইলে ইনস্টল করে ফেলেছো, তো ওখানেই তুমি কিন্তু ক্যাব শুধু নয় এবারে এসিস শাটল বাস সেটাও কিন্তু তুমি ওখানে বুক করতে পারবে। রাত বিরাতে অফিস থেকে বা কোনো একটা জায়গা থেকে ফিরতে আর কোনো প্রবলেম নেই, যাত্রী সাথে অ্যাপেই কিন্তু টিকিট কেটে তুমি জার্নি করতে পারবে। বালি, সেক্টর 5, শ্রীরামপুর, ব্যারাকপুর এই সমস্ত রুটে দিচ্ছে সার্ভিস। এরপর দমদম, বেহালা, গড়িয়া রুটেও কিন্তু এই শাটল বাস সার্ভিস দেবে। আর আর কি করবে, অবশ্যই অবশ্যই শহর কলকাতায় ঘুরে বেড়ানোর একটা প্ল্যান তুমি রেডি করে ফেলবে। আরে বাবা, রয়েছে তো কলকাতা, হারিয়ে তুমি যেতেই পারো, ঘুরতেই পারো, বেড়াতেই পারো। শহর কলকাতায় রয়েছে পার্ক, রয়েছে ওয়াটার পার্ক, রয়েছে কত শত মিউজিয়াম।

শহর কলকাতায় হারানোর প্ল্যান করতেই পারো, কিন্তু আমার চোখ হারিয়ে যাচ্ছে স্টুডিওর ঘড়ির দিকে। 8:26 হয়ে 23 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, 9টার দিকে এগোচ্ছি, এগিয়ে আসছে পুজো, আর এখন শহর কলকাতায় চলছে হ্যান্ডলুম ট্রেড ফেয়ার সল্টলেকে। শপিংয়ের জন্য দেশি বিদেশি ড্রেসের কালেকশন নিয়ে চলছে কিন্তু এই ফেয়ার। আর এদিকে রাত পোহালে আবার শুরু হচ্ছে কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল কাল থেকে। 23 থেকে 25 সেপ্টেম্বর ICCRA ইউরোপের 11টা দেশ আসছে তাদের কালেকশনে থাকা 11টা সেরা মুভি নিয়ে। কাল থেকে শহর কলকাতায় আসছে নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, গ্রিস, ইউক্রেন, ইটালি, ফ্রান্স, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, এইরকম সব দেশে কিন্তু থাকছে এই শহরে এক ছাদের তলায় 11টা বিখ্যাত মুভি নিয়ে। আজ থেকে প্ল্যান করো না তুমি কখন কোন মুভি দেখবে। আমার তো প্ল্যান অবশ্যই অবশ্যই রয়েছে আজকে বেশ একটা অন্যরকম কিছু শোনার জন্য, মানে আমাদের সচেতন করার জন্য। তো কিভাবে আমরা সচেতন করবো নিশ্চয়ই শুনতে পাবে তুমি, কারণ 8:30

একটা বাজতে চলেছে, কিভাবে তুমি সচেতন হবে? তুমি শুধু নাও, আমি, তুমি, সবাই আমরা সচেতন থাকবো আমাদের শরীরের ব্যাপারে, সেইটাই কিন্তু আমরা আজকে জানবো একবার এই ঘন্টাতে হ্যালো ডক্টরে। অবশ্যই শুধু এই ঘন্টায় না, পরের ঘন্টাতেও কিন্তু আজকে আমাদের ডাক্তার থাকবেন, কারণ আজকে একটা বিশেষ দিন। তো এদিকে তুমি কি জানো যে পুজো ভ্যাকেশনে নর্থ বেঙ্গল যাওয়ার স্পেশাল ট্রেন থেকে থাকছে সাউথ ইন্ডিয়া যাওয়ার নতুন ট্রেন? বেড়ানোর প্ল্যান থাকলেও IRCTC-র পেজ থেকে কিন্তু তুমি ট্রেনের নাম টাইম দেখে টিকিটটা বুকিং করে ফেলতেই পারো। আর এদিকে লোকাল ট্রেনে কিন্তু জুটছে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কম্পার্টমেন্ট। পুজোর পরেই এই বছরেই সারা দেশে এই ফ্যাসিলিটিস আসতে চলেছে। আর এখন এখন কি হতে চলেছে বলতো? এখন যেটা হতে চলেছে সেটাই তো আর আমি কথা বলবো না, সেটাই তুমি শুনবে গানে গানে এই মুহূর্তে।

থার্মোমিটার মানেই হচ্ছে জ্বর, তাই না? তো সেই থার্মোমিটার যখনই আমরা শরীরে দিই তখন আমাদের জ্বর আসে, সেটা আমরা বুঝতে পারি। শরীর স্বাস্থ্য মন্দিরম কথায় তো বলে শরীর থাকলে রোগ ব্যাধি হবে এবং ডক্টরের কাছে আমাদের যেতেও হবে, এবং ডক্টরের সাজেশন মতো প্রেসক্রিপশন মতো আমরা ওষুধ খাবো, প্রেসক্রিপশন মতো আমরা মেনে চলবো, আমরা ভালো থাকবো, এটা আমরা জানি। আবার এটাও জানি এমন বেশ কিছু রোগ আছে যাদের নাম শুনলে আমরা ভাবি সব শেষ, ক্যান্সার। এই রোগটা ডিটেক্ট হলে না আমাদের মানে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়, যেন ডে কাউন্টিং করছি আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের, সেটাই শুরু হয়ে যায় যে আর বোধহয় বেশি দিন নেই। তো এই সেপ্টেম্বর মাসটাই আমরা জানি ব্লাড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, আর আজকে হচ্ছে 22nd September, আজকে ওয়ার্ল্ড ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়া ডে। তো লিউকেমিয়া নামটা আমরা জানি, কিন্তু এই মায়োলয়েড লিউকেমিয়া এটা কী, কীভাবে এটাকে CML ডে বলছে, কেন বলছে, কী কেন হয় এই রোগটা? লিউকেমিয়া নামটা জানলেও আমরা জানি যে এটা এই এই আর কি ব্লাড ক্যান্সারটা কীভাবে হয়, বা এটা আমরা অনেক সময় শুনেছি বা আমরা অনেক সময় অনেক পেপারেও পড়েছি, কিন্তু CMLটা কেমন ধরনের রক্তের ক্যান্সার সেই সম্পর্কে আমরা জানি না। জানি না কীভাবে ডিটেক্ট হয়, সিমটমস কী কী, ট্রিটমেন্ট কী, রোগটা ধরা পড়লে ট্রিটমেন্ট কীভাবে হয়, আদৌ কি কখনো সারে, এমন সব প্রশ্নের উত্তর শুনবো জানবো আজকে। হ্যালো ডক্টর।

0: সেন্টারের বিশিষ্ট হেমাটো অঙ্কোলজিস্ট বিএমটি স্পেশালিস্ট ডক্টর রাজীব দের কাছ থেকে।
1: হ্যালো ডক্টর,
0: 107 এফএম রেইনবোর তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাই।
2: নমস্কার।
0: আজকে আমাদের একটু প্রথমেই বলুন যে এই যে সিএমএল, এই সিএমএল বা ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়া, এটা আসলে কি, কেন হয় বা কোন কোন উপসর্গ দেখলেই আমাদের সতর্ক হতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাদের হেমাটোলজিস্টের কাছে যেতে হবে?
2: এই যে সিএমএল বা ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়া, লিউকেমিয়া আমরা জানি যে ব্লাড ক্যান্সার, এবং যেটা আপনি বললেন যে ক্যান্সার শুনলেই মনে হয় যে আর সামনে আর কত কটা মাত্র দিন পড়ে আছে, এবং এদের মধ্যে যদি লিউকেমিয়া শুনি তখন তো আরো ভয় লাগে, কারণ লিউকেমিয়া বিভিন্ন সিনেমা টিনেমাতেও আমরা দেখেছি লিউকেমিয়া মানে আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু মনে রাখতে হবে লিউকেমিয়া কিন্তু একটি কোনো রোগ নয়, লিউকেমিয়া বিভিন্ন রকমের হয়, তার মধ্যে মূল যে ডিফারেন্স সেটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া এবং ক্রনিক লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়া হচ্ছে সবচেয়ে অ্যাগ্রেসিভ, ক্রনিক লিউকেমিয়া ইউজুয়ালি স্লো গ্রোয়িং লিউকেমিয়া।
0: আচ্ছা,
2: ক্রনিক লিউকেমিয়ার মধ্যে দুটো ভাগ আছে, একটাকে বলা হয় সিএলএল ক্রনিক লিউকোসাইটিক লিউকেমিয়া, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মোস্ট কমন লিউকেমিয়া।
0: আচ্ছা,
2: আরেকটা হচ্ছে যেটা আজকে নিয়ে আলোচনার বিষয় সেটা হচ্ছে সিএমএল ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়া, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে কমন লিউকেমিয়া অ্যাডাল্ট পপুলেশনে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, এইটা ডায়াগনোসিস হয় কিন্তু প্রথম এই সিএমএল দিয়েই।
0: আচ্ছা,
2: তার কারণ এই রোগে ব্লাডের মধ্যে অ্যাবনর্মাল সেল প্রচুর পরিমাণে বেড়ে যায়, একটু ইম্যাচিউর সেল প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং আমরা জানি যে ইনফেকশন হলেও রক্তের মধ্যে কিন্তু হোয়াইট ব্লাড সেল বেড়ে যায়। তো যখন দেখা গেল যে ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে হোয়াইট ব্লাড সেল বেড়ে গেছে আজ থেকে প্রায় 50 বছর আগে, তখন এটাকে বলা হয়েছিল যে হয়তো ব্লাডটা পুরো পাশে পরিণত হয়ে গেছে, ব্লাডটাই পুরো পুঁজি হয়ে গেছে। তারপর আলটিমেটলি সেখান থেকে ডায়াগনোসিস করে দেখা গেল যে না, এরকম নয়, এটা এক ধরনের লিউকেমিয়া যার নাম হচ্ছে ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়া। এবং কিছুদিন আগে পর্যন্ত, আজ থেকে 25 বছর আগে পর্যন্ত কিন্তু বেশিরভাগ সিএমএল এর মৃত্যু ঘটতো, নির্দিষ্ট কোনো চিকিৎসা ছিল না, না শুধুমাত্র আমরা ব্লাড কাউন্ট কমানোর জন্য একটা ওষুধ দিতাম এবং তাতে রোগটা খানিক নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি ঠিক হতো না।
0: আচ্ছা,
2: এবং এই রোগের তিনটে পর্যায় আছে, তিনটে ভাগ আছে, একটাকে বলা হয় সিএমএল সিপি মানে সিএমএল ক্রনিক ফেজ, এর পরের ভাগটা হচ্ছে সিএমএল অ্যাক্সিলারেটেড ফেজ, এবং তারপরে ব্লাস্ট ক্রাইসিস, মানে যদি আমরা ট্রিটমেন্ট প্রপারলি না করি তাহলে এই ক্রনিক ফেজ থেকে কিন্তু এটা ব্লাস্ট ক্রাইসিস অথবা যেটাকে বলা হয় অ্যাকিউট লিউকেমিয়া তাতে কনভার্ট হয়ে যেতে পারে, এবং তার আউটকাম খুবই খারাপ এখনো।
0: আচ্ছা,
2: এবার সিএমএল এর উপসর্গ হচ্ছে সাধারণত পেশেন্টের জেনারেলাইজড উইকনেস, একটু জ্বর জ্বর ভাব হওয়া, এবং পেটের মধ্যে স্প্লিন সেটা অসম্ভব রকমের বেড়ে যাওয়া।
0: আচ্ছা,
2: এবং এই বেশিরভাগ ক্ষেত্রেই না, এই স্প্লিন বেড়ে গেছে বলে সাধারণত
0: গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট
2: তাদের কাছে, কারণ স্প্লিন বেড়ে যাওয়াটা আমাদের এখানে খুবই কমন, ম্যালেরিয়া অনেক সময় স্প্লিন বেড়ে যায়, আমাদের এখানে থ্যালাসেমিয়া প্রচুর পেশেন্ট থাকে তাদের স্প্লিন বেশি থাকে, তো অনেক সময় এই কেন বড় স্প্লিন সেইটা ডায়াগনোসিস করতে গিয়ে আমাদের সিএমএল ধরা পড়ে।
0: আচ্ছা, তখন কি সিবিসি টাও করে নেওয়া হয় সেই সময়?
2: তখন সিবিসি টা করে নেওয়া হয়, অনেক সময় কি হয় রুটিন ব্লাড টেস্ট করা হয়, রুটিন ব্লাড টা হঠাৎ করে দেখা গেল যে পেশেন্টের কোনো সিমটম নেই কিন্তু হয়তো কয়েক লক্ষ কাউন্ট হয়ে গেল।
0: আচ্ছা,
2: যে হোয়াইট ব্লাড সেল কাউন্টটা আমাদের 4,000 থেকে 10,000 এর
0: মধ্যে থাকে
2: সেটা দেখা গেল যে হয়তো কয়েক লক্ষ হয়ে গেছে।
0: আচ্ছা,
2: এবং তখনই পরীক্ষা করে দেখা যেতে পারে যেটা যে হ্যাঁ।
0: আচ্ছা, যে সিএমএল এটা তো হচ্ছে, আপনি যেমন বললেন যে অ্যাডাল্টদের হয়, তো সেখানে আমার বয়সের কথাটা জিজ্ঞেস করার দরকার নেই যে অ্যাডাল্ট হলে এবং এটা কোন বয়সের মানুষের ঝুঁকিটা বেশি রয়েছে?
2: হ্যাঁ, এইবার অ্যাডাল্ট পেশেন্টদের মধ্যে হয়, কিন্তু এগেইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে বয়সে হয় আমাদের দেশে অন্তত পক্ষে এক দশক আগে হয়, আমাদের এখানে ইউজুয়ালি 30-40 এ এই সিএমএল টা মোস্ট কমনলি হয়।
0: আচ্ছা,
2: তবে আমি ওই 10-20 বছরের মধ্যে সিএমএল ও আমি ডায়াগনোসিস করেছি, সুতরাং এখন কিন্তু অনেক
0: বাচ্চাদের কোনো ব্যাপার
2: হয় না, এরকম নয়, সেটা

0: পারে।
1: আচ্ছা, আর এই সিএমএল কি অন্য অঙ্গেও ছড়িয়ে পড়তে পারে? মানে এটা লিউকেমিয়া যে যেটা
0: হচ্ছে, সিএমএল হচ্ছে মূলত ব্লাডে এবং বোন ম্যারোতে হয়। হ্যাঁ, তবে এটা যেমন স্ক্রিনে বললাম, স্ক্রিন বড় হয়ে যায়, তবে অনেক সময় সিএমএল যখন প্রোগ্রেস করে, লাস্ট ক্রাইসিস যাতে বলা হয়, সেটা কিন্তু বিভিন্ন সফট টিস্যু, লিভার, এইরকম জায়গায় টিউমারের মতো গ্রো করতে পারে, তাকে আমরা বলি যে এক্সট্রা মেডুলারি ব্লাস্ট ক্রাইসিস, মানে বোন ম্যারোর বাইরে সিএমএল টা প্রোগ্রেস করে গেছে।
1: আচ্ছা, আর একবার যদি এই রোগে কেউ আক্রান্ত হন তাহলে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে তাকে?
0: সতর্ক থাকার আগে যেটা বলি, যে প্রথমে যখন
1: ধরা পড়ছে
0: যে ব্লাড কাউন্ট বেড়ে গেছে, স্প্লিন বেড়ে গেছে, এরকম হলে অবশ্যই হিমাটোলজিস্টের কাছে যেতে হবে। তার কারণ সিএমএল ডায়াগনোসিস কিন্তু শুধুমাত্র ব্লাড কাউন্ট দিয়ে আমরা সন্দেহ করতে পারি, কিন্তু কনফার্ম করা যায় না।
1: আচ্ছা,
0: সিএমএল এগেইন আমাদের একদম প্রথম মলিকুলার ডিজিজ, যেখানে একটা পার্টিকুলার মলিকুলার অ্যাবনর্মালিটি দিয়ে সিএমএল ডায়াগনোসিস হয়। আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে ক্রোমোজোম আছে, আমাদের তো সেই 23 জোড়া ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের মধ্যে 9 নম্বর ক্রোমোজোম এবং 22 নম্বর ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোমের যে শর্ট আর্ম, ছোট আর্ম, তাদের একটা ট্রান্সলোকেশন হয়ে যায়, মানে 22 নম্বর থেকে 9 চলে আসে, 9 থেকে 22 চলে আসে। এবার এই যে 22 অল্টার্ড হওয়ার পরে 922 ট্রান্সলোকেশন হলো, এই ট্রান্সলোকেশনের ফলে যে মলিকুলার চেঞ্জটা হয়, এই মলিকুলার চেঞ্জটা কি করে, আমাদের ব্লাড সেল গুলোকে আনকন্ট্রোল প্রলিফারেশনে হেল্প করে।
1: আচ্ছা, সেজন্যই তখন ওই বেড়ে যাচ্ছে শ্বেত রক্তকণিকাটা।
0: হ্যাঁ, এবং এই যে 922 ট্রান্সলোকেশন, সেই জন্যই আজকের দিনটাকে সিএমএল ডে বলা হয়, যে 22nd September 1922। এবং তাহলে প্রথমে যখন আমরা সন্দেহ করব, তারপরে পরীক্ষা করে, বিশেষ করে মলিকুলার পরীক্ষা করে, সাইটোজেনেটিক্স এবং RT-PCR মলিকুলার পরীক্ষা করে, একটা বিশেষ ট্রান্সলোকেশন মলিকুলার BCR-ABL, BCR-ABL ট্রান্সলোকেশনটা ডায়াগনোসিস হওয়ার পরে সিএমএল ডায়াগনোসিস হলো, এবং তারপরে চিকিৎসা।
1: আচ্ছা,
0: এগেইন যেটা বললাম, 25 বছর আগে কিন্তু এর তেমন কোন চিকিৎসা
1: ছিল না, কিন্তু এখন এসেছে।
0: 25 বছর আগে একটা নির্দিষ্ট মলিকুলি বেরোয়, সেটাকে বলা হয় টার্গেটেড থেরাপি। আজকে যে পৃথিবীতে এত ক্যান্সারের টার্গেটেড থেরাপি, তার সূচনা কিন্তু এই BCR-ABL টার্গেটেড থেরাপি, যার নাম হচ্ছে ইমাটিনিব।
1: আচ্ছা,
0: 2001 সালে আমেরিকার FDA এই ওষুধটাকে অ্যাপ্রুভাল দেয়।
1: আচ্ছা,
0: এবং তারপরে টাইমস ম্যাগাজিনে, ওয়ার্ল্ড ফ্লেভার যে টাইমস ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে এটা একদম প্রচ্ছদে বেরোয় যে এটা হচ্ছে ম্যাজিক বুলেট, এটা একটা ওষুধ, এটা খেতে হয় ট্যাবলেটের মতো, যেরকম আমরা ডায়াবেটিসের ওষুধ খাই, প্রেশার ওষুধ খাই, সেই ওষুধটা খেলে কিন্তু মোর দেন 80% ক্ষেত্রে সিএমএল পুরোপুরি কন্ট্রোল, নিয়ারলি কিওর হয়ে যায়।
1: আচ্ছা, আর যদি মানে ট্রিটমেন্টের কথাটা তো শুনলামই, আর এই যে BCR বা ABL মানে BCR-ABL পরীক্ষাটার কথা যেটা বললেন, এই পরীক্ষাটা আর কি ডিটেক্ট হওয়ার পরে কি বারবার করতে হয়, মানে কতদিন পর পর সেটা?
0: এইটা হচ্ছে মনিটরিং।
1: আচ্ছা,
0: যে প্রথমত আমরা ওষুধটা শুরু করব, এবং শুরু করার পরে আমাদের যে রেকমেন্ডেশন, ELN ইউরোপিয়ান লিউকেমিয়া নেট বলে একটা ইন্টারন্যাশনাল গ্রুপ আছে যারা রেকমেন্ড করেন, তাদের রেকমেন্ডেশন অনুযায়ী প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু এই পরীক্ষাটা করে দেখতে হবে কত পার্সেন্ট কমলো।
1: আচ্ছা,
0: এবং দেখা যায় যদি 0.1% এর নিচে চলে আসে, এটাকে বলি আমরা মেজর মলিকুলার রেসপন্স, তার মানে হচ্ছে ডিজিজটা নিয়ন্ত্রণের মধ্যে আছে।
1: আচ্ছা,
0: কিন্তু এইটাকে আরো কমিয়ে যদি 0.0032% আমরা বলি 4.5 log রিডাকশন যদি এইটা করিয়ে দেওয়া যায়, তাহলে এই ডিজিজটা ফিরে আসার সম্ভাবনা প্রায় নেগলিজেবল হয়ে যায়।
1: আচ্ছা,
0: এবং যদি সেইটা এরা মেনটেন করে প্রায় 2 বছর, তাহলে আমরা ভাবনা চিন্তা করতেও পারি এখন যে ওষুধটা বন্ধ করা, যেটাকে বলা হয় TFR, ট্রিটমেন্ট ফ্রি রেমিশন। কারণ কি হয়, সিএমএল এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে যদি আমরা ওষুধটা কন্টিনিউ করে যাই, ডিজিজটা কিন্তু কন্ট্রোলে থাকে, কিন্তু পেশেন্টের মধ্যে এই সাইকোলজি কাজ করে, যেহেতু আমাকে ওষুধটা খেয়ে যেতে হচ্ছে, তার মানে রোগটা নিশ্চয়ই রয়ে গেছে, তো তাহলে আমি ওষুধটা থেকে মুক্তি পাবো কি করে, যদি ওষুধটা কিন্তু খুবই সেফ ওষুধ, কমপ্লিকেশন খুবই কম, কিন্তু ওই মাইন্ডসেটের জন্য এখন TFR বলে একটা কনসেপ্ট এসছে, সেটা হচ্ছে যদি ওই বললাম 4.5 log মানে একদম নেগলিজেবল, 0.0032% এর নিচে চলে যায় প্রায় 2 বছরের ওপরে, তাহলে কিন্তু
1: ওষুধটা বন্ধ করে দেওয়া যায়
0: কথা ভাবতে পারি।
1: আচ্ছা,
0: কিন্তু সেক্ষেত্রে মনিটরিংটা চালিয়ে যেতে হবে।
1: আচ্ছা, সেই মনিটরিংটা
0: করলে
1: ক্ষেত্রে কি বিসিআর এবিএল এ এই পরীক্ষাটা কত হচ্ছে?
0: আচ্ছা, একদম ব্লাড থেকে সামান্য একটা ব্লাড টেস্ট যেটা সেই পরীক্ষাটা করলে কিন্তু রেগুলার ওষুধকে যেতে হবে এবং এই মনিটরিংটা করতে হবে, তাহলে সিএমএল মুক্ত জীবন কিন্তু পেতে পারি।
1: আচ্ছা, আর এই যে টেস্টের কথাটা বললেন, এটা কোনো বোন ম্যারোর মতন তো ব্যাপার নয়, এটা জাস্ট
0: কোনো বোন ম্যারোর টেস্ট নয়, এটা
1: ভেইন থেকে নিয়ে নেওয়া হচ্ছে ব্লাড। হ্যাঁ,
0: একদম একদম। আচ্ছা, এবং সিএমএল ডায়াগনোসিস করার জন্য আমরা বোন ম্যারো করা যেতে পারে, কিন্তু বোন ম্যারো ছাড়াও কিন্তু সিএমএল ডায়াগনোসিস করা যায় এবং ট্রিটমেন্ট শুরু করতে কোনো বাধা নেই।
1: আচ্ছা, যেহেতু
0: এখানে রেগুলারলি মনিটরিং করা, সেই জন্যই এই বছর সেটা হচ্ছে ফ্রম 25 ইয়ার্স ফরওয়ার্ড ফর এভরি সিএমএল পেশেন্ট। 25 ইয়ার্স কেন, 2001 সালে এটা অ্যাপ্রুভাল পেয়েছিল, সেই জন্য 25 বছর হয়ে গেছে অ্যাক্সেস টু দা ড্রাগ। সেখান থেকে এখন আমাদের টার্গেট হচ্ছে রেগুলার মনিটরিং, শুধু ওষুধ খেলে কিন্তু হবে না।
1: ঠিক ঠিক। আর এই যেহেতু আপনি ক্রোমোজোমের কথা বললেন, তাহলে কি এটা যদি এরকম হয়ে থাকে যে বাড়িতে বাবা বা মায়ের হয়েছে, তো সেক্ষেত্রে কি ছেলে মেয়েরও আসতে পারে? মানে জেনেটিক্যালি কি কোনোভাবে সিএমএল এফেক্টেড হওয়ার কোনো কি চান্স আছে? এরকম কোনো ব্যাপার নেই,
0: এটা জেনেটিক্যালি ট্রান্সমিটেড ডিজিজ নয়।
1: হ্যাঁ,
0: বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু জেনেটিক চেঞ্জ ঘটে, কিন্তু জেনেটিক চেঞ্জ ঘটা মানে সেটা ইনহেরিটেড ডিজিজ, এরকম
1: নয়,
0: দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এইটাকে বলা হয় সোম্যাটিক মিউটেশন। আমাদের তো সোম্যাটিক ক্রোমোজোম আছে, আর হচ্ছে অটোজোম এবং সেক্স ক্রোমোজোম আছে, এটা হচ্ছে সোম্যাটিক মিউটেশন। সুতরাং এইটা বংশ পরম্পরায় ট্রান্সমিটেড হয় না, কিন্তু ডায়াগনোসিস করার জন্য আমাকে মলিকুলার পরীক্ষাটি করতে হবে,
1: করতেই হয়। যেহেতু সময় কম, তো একদম শেষে যদি আমাদের একটু বলেন, আমাদের পরামর্শ বা সাজেশনস যদি দেন, যে একজন সিএমএল পেশেন্ট এবং তার ফ্যামিলি মেম্বারদের আপনি কি বার্তা দেবেন?
0: আমি আজকে অবশ্যই সেটা দিচ্ছি, তার আগে একটি কথা বলে রাখি।
1: হ্যাঁ বলুন।
0: সিএমএল যখন প্রোগ্রেস করে যায়,
1: হ্যাঁ
0: হ্যাঁ, এই ক্রনিক ফেজ থেকে যখন সেটা ব্লাস্ট ক্রাইসিসে চলে যায়, সেটা কিন্তু খুব খারাপ কন্ডিশন, এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এবং আনফরচুনেটলি আমার একটি পেশেন্ট রয়েছে, বাচ্চা পেশেন্ট, হ্যাঁ, তার সিএমএল হয়ে গিয়েছিল, এবং সেই সিএমএল হলো পুরো একদম মানে ব্লাস্ট ক্রাইসিস নিয়ে সে প্রেজেন্ট করলো। তো তারপরে তার ট্রান্সপ্লান্ট করা হলো, তার মা তাকে স্টেম সেল দিল, এবং সে কিন্তু এখন প্রায় 2 বছরের উপরে একদম সুস্থ রয়েছে।
1: ওষুধও তাহলে তার খেতে হচ্ছে না।
0: বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে সিএমএল যদি প্রোগ্রেস করে যায়, তাহলে কিওর করা সম্ভব।
1: আচ্ছা,
0: সিএমএল এর ক্ষেত্রে যেটা সবাইকে জানানো, যখন সন্দেহ হবে যে সিএমএল হতে পারে, হঠাৎ করে অসম্ভব রকমের ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল বেড়ে গেল, স্প্লিন বেড়ে গেছে, তাহলে কিন্তু হিমাটোলজিস্টের কাছে গিয়ে প্রথমে ডায়াগনোসিস করাতে হবে, এবং এই ডায়াগনোসিস কিন্তু মলিকুলার ডায়াগনোসিস, শুধু ব্লাড টেস্ট করে, সাধারণ ব্লাড টেস্ট করে ডায়াগনোসিস করা যাবে না। এবং তারপরে হিমাটোলজিস্টের আন্ডারে থেকে চিকিৎসা শুরু করতে হবে, যেটা একটি ওষুধ, এটা কিন্তু রেগুলারলি খেয়ে যেতে হবে, ওষুধ বন্ধ করা যাবে না। ডাক্তারবাবু যদি সিদ্ধান্ত নেন, তাহলে ওষুধটি বন্ধ করা যেতে পারে একটা 7 দিন সময়ের পরে, এবং রেগুলার যদি ওষুধ খাওয়া যায়, তারপরে ধাপ হচ্ছে মনিটরিং, একদম প্রতি 3-6 মাস অন্তর অন্তর মলিকুলার মনিটরিং করতে হবে, তাহলে সিএমএল কে শুধু নিয়ন্ত্রণে রাখা যাবে না, তারা কিন্তু নরমাল স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তারা বিয়ে করতে পারেন, তারা নরমাল সন্তান সন্ততি জন্ম দিতে পারেন, তারা নরমাল সেক্সুয়াল লাইফ যাপন করতে পারেন, নরমাল প্রফেশনাল লাইফ যাপন করতে পারেন, সেক্ষেত্রে কোনোরকম কোনো হিন্ড্রেন্স নেই। যেভাবে আমরা ধরুন এই ডায়াবেটিস, সুগার, হাইপারটেনশন নিয়ে ওষুধ খেয়ে খেয়ে নরমাল লাইফ লিড করতে পারি,
1: এটাও সেভাবে করা যায়।
0: এরকম একটি ক্রনিক রোগ আজকে হয়ে গেছে 25 বছর ইমাতিনিব ডায়াগনোসিস হওয়ার, ইমাতিনিব আবিষ্কার হওয়ার পরে।
1: আচ্ছা, তাহলে সিএমএল বলাই যায় যে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া সম্ভব, এটা এটা নিয়ে একদমই ভয় নয়, তবে সচেতনতাটা অবশ্যই দরকার, এবং সচেতন হওয়া আমাদের প্রত্যেকের দরকার। থ্যাংকস আ লট এত সুন্দর করে আমাদের বলার জন্য, আবার পরে অন্য কোনো দিন কথা হবে।
2: ধন্যবাদ। হ্যালো ডক্টর,
1: আজ আমরা কথা বললাম সিএমএল নিয়ে, এবং সিএমএলটা কি, কেন হয়, তার সিমটমস কি, সেগুলো শুনলাম, জানলাম। এবং এই লিউকেমিয়া নামটা শুনলেই তো আমরা সবাই ভয় পাই, ক্যান্সার মানেই সব শেষ, কিন্তু সেটা যে নয়, সেটা যে নিয়ে শুধুমাত্র বসে থাকলেই হবে না, ভয় পেলে চলবে না, অবশ্যই সচেতন হতে হবে। এবং যখনই আমরা শ্বেত রক্তকণিকার এরকমভাবে, লিউকোসাইটসের এরকমভাবে যদি হেরফের দেখে থাকি যে অনেক লক্ষ লক্ষ হয়ে যাচ্ছে, তাহলে এতটুকুও দেরি না করে একজন হেমাটোলজিস্টের কাছে

যেতে হবে। আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট হেমাটো অঙ্কোলজিস্ট এবং বিএমটি স্পেশালিস্ট ডক্টর রাজীব দে। তার কাছ থেকে কিন্তু আমরা এই সমস্ত উপদেশগুলো পেলাম এবং সাজেশনস পেলাম, আর পাচ্ছি তোমার কাছ থেকে ভুলো মনের সেই সমস্ত ভুল কাণ্ড কারখানার কথা। তো সেগুলো আমি অবশ্যই অবশ্যই শেয়ার করবো। আছি তো আর যে মমিতা ঠিক সকাল 10টা পর্যন্ত তোমার সঙ্গে।

0: আছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:52 হয়ে 30 সেকেন্ড। আজকে উইকের হচ্ছে সেকেন্ড ডে, আজকে মঙ্গলবার। তো ওয়েদার তো একেবারেই লক্ষ্মীমন্ত নয়, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর বর্ষা তো বড়ই চঞ্চল, আর সে আপডেটও পেয়েছে যে আমাদের একদম বৃষ্টিতে ভেজাবে পুজোর সময়ও। তো যাই হোক, এখন যেটা

লাফিয়ে বাড়ছে চড়ছে সব কিছুর দাম, মানে সবজির দাম, শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দাম বাড়ছে। গোবিন্দভোগ চাল তো এখন এই মুহূর্তে কিন্তু 220 থেকে 230 টাকা পর্যন্ত কেজিতে রয়েছে, বাসমতি চাল 250 টাকা মতন কেজি, এবং অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। আটা ময়দা দামে তুলছে ফায়দা, পোস্ত দাম বাড়ানোতেই ব্যস্ত, 2100 থেকে 2150 এরকম দাম রয়েছে। আর ওদিকে আলুর দামটা ঠিক থাকলেও ঢেঁড়স কিন্তু 60, পটল এবং ঝিঙে এগুলো কিন্তু 70 থেকে 80 টাকা, বেগুন পুরো আগুন কেজিতে 100 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও 90 মিলছে। আর এদিকে আদা সে তো কবেই একদম 300 টাকা ক্রস করে গেছে। শুধুমাত্র পেঁপে কুমড়ো এগুলোর দাম মোটামুটি আছে ওই 40 থেকে 50 টাকার মধ্যে মিলছে, তবে ঝালে কিন্তু বেশ বেড়ে রয়েছে লঙ্কা। লঙ্কার ঝাল এক থাকলেও কি হবে, দামটা তার বাড়িয়ে রেখেছে, ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সে বিকোচ্ছে। আর এদিকে টমেটো কিন্তু মোটামুটি ওই 60 থেকে 70 টাকা কেজিতে মিলছে, তবে মিষ্টি মিষ্টি খবর আছে, চিনির দামটা কিন্তু কমেছে। হাঁসের ডিমের দাম 15 টাকা পিস, মুরগির ডিম 8 থেকে 9 টাকা পিস। আর যদি গলা শুকিয়ে যায় না তাহলে ডাবের সঙ্গে এখনও তুমি ভাব করতে যেও না, কারণ এই বৃষ্টি হলেও ডাবের দাম এতটুকু কমেনি, 70 থেকে 75 টাকা এক একটা পিস ডাবের দাম রয়েছে এই মুহূর্তে, ডাবের সঙ্গে তাই নেই ভাব। 70 থেকে 80 টাকা পিস নারকেল এই মুহূর্তে রয়েছে, পুজোর সময় আসছে বলে নাকি দাম বাড়ছে, আর তাছাড়া ফলের দাম এত বেড়েছে ডেঙ্গুর জন্য নাকি, বাজারে গেলে এমনটাই কানে আসছে। আর এদিকে ইলিশের টান থাকলেও অন্যান্য মাছের কিন্তু এখন অ্যাটেন্ডেন্স মিলছে, ওই রুই কাতলা পাবদা থেকে আছে মৌরলা গলদা, তবে দাম বেড়েছে সবার এক গাদা। রুই কাতলা মিলছে 550 থেকে 600 টাকার মধ্যে, ট্যাংরা কবেই 1000 ক্রস করেছে, পাবদা পমফ্রেট আছে ওই 800 থেকে 1000 মধ্যেই তারাও ঘোরাফেরা করছে, মৌরলা 500 থেকে 550 টাকা, বাগদা গলদা এরা 1000 ছুতে আর বেশি দেরি নেই। আর মোটামুটি দাম চড়াই রয়েছে ইলিশের দাম, তবে সাইজ অনুযায়ী সেটা রয়েছে, কিন্তু সোনার দামের দিকে তো একটু তাকাতে হবে, সোনার দামটা হঠাৎ করেই কালকের থেকে একটু কমেছে। আর এই মুহূর্তে 22 ক্যারেট সোনার দাম কিন্তু সেই, যদিও 1 লক্ষ টাকার ওপরেই রয়েছে 22 ক্যারেট এর 10 গ্রামের সোনার দাম, কিন্তু সেই 1,40,000 টাকা মতন এখন রয়েছে সোনার দাম 22 ক্যারেট সোনা কিনতে গেলে। তাই কি করবে বলো তো, ভেবে নিশ্চয়ই পাচ্ছ না, কিন্তু আমি যেটা এখন ভাবছি সেটা হচ্ছে একবার চট করে দেখে নিই তোমার সেই ভুলো মনের, সেই যে তুমি যা সেন্ড করছো ভুলো মনের খেসারত, ভুলো মনের কাণ্ড কথা, সেটা একবার ঝট করে একটু দেখে নিই, তারপর আমি অবশ্যই অবশ্যই চলে যাব পরের ঘন্টায়। যাচ্ছি না আমি এক্ষুনি তোমাকে ছেড়ে কোথাও, এই মুহূর্তে আমি যাচ্ছি দীপক দার মেসেজে, দীপক কুমার তুং বেলপুকুর তুং পাড়া শ্যামপুর হাওড়া থেকে কি বলছেন, গুড, যেটা বলছেন সেটা হচ্ছে বাড়ি থেকে কলকাতা নিত্যযাত্রী, তাই প্রতিদিন বেরোনোর আগে দিন রাত্রির ব্যাগ গুছিয়ে রাখেন, তাই ভুলে যাওয়ার কিচ্ছু নেই, তবে যেহেতু পরিবারটা একটু বড়, বাজারে গিয়ে বড়, তাই সেই জন্য বড় বাজারে গেলেই এটা লাগবে ওর ওটা লাগবে সেটা বলে দেয় ফোন করে, এরকম একটা ঘটনা হয়েছিল, চাল আনতে বলেছিল আমি ডাল নিয়ে চলে এসেছি। ওয়াও, ফোনে গাড়ি ঘোড়া আওয়াজের মধ্যে বাজারে শুনেছি তাই চালকে আমি ডাল ভেবেছি, ছাতা ছেড়ে আসা এই ঘটনাটা প্রত্যেকেরই একেবারে কমন ব্যাপার, নিয়মিত বাজারে গেলে সাধারণত স্কুটিটাই আমি নিয়ে যাই বাজারে, কিন্তু গত মাসে একদিন শখ হলো সাইকেল নিয়ে বাজারে যাব, যথারীতি সাইকেল নিয়ে বাজারে গেলাম, এক জায়গায় স্ট্যান্ড করে রেখেছি, বাড়ি ফেরার পথে আর মনেই নেই সাইকেলটা নিয়ে আসতে, গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি, দুদিন পরে সাইকেলের কথা যখন মনে পড়লো তখন গিয়ে খোঁজ করতে দেখলাম এক দোকানদার সাইকেলটাকে তুলে রেখেছে, যাক বাবা তবু তো পেয়েছেন, মানবিকতার খাতিরে তাকে 500 টাকা দিয়ে সাইকেলটা নিয়ে চলে এলেন আমাদের দীপক দা। দীপক কুমার তুং বেলপুকুর তুং পাড়া শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, তার ভুলো মনের খেসারতের কথা তিনি দিয়েছেন আমাদেরকে সেন্ড করেছেন, কিন্তু ভুলো মনকে তুলোধনা করে কি করে একদম বাগে নিয়ে আসবেন, ভ্যানিশ করবেন, সেরকম মজাদার কথাও কিন্তু আজকে সেন্ড করতে বলেছি, সেই কৌশল কথা কিন্তু পেলাম না। এবার লালমোহন দা কি বলছেন, লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে বলছেন, ভুলে যাই আমি প্রায় আমার চশমা গিন্নি অজন্তাকে, এই অজন্তা বৌদি জিজ্ঞেস করলেই 2-4 কথা শুনিয়ে দেয়, একবার হয়েছিল কি আমাদের ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে নাটক চলছে, আমি সেজেছি নারায়ণ আর গিন্নি সেজেছেন লক্ষ্মী, অজন্তা বৌদি সেজেছেন লক্ষ্মী, নাটক চলছে কয়েকটা দৃশ্য হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, অন্যদের অভিনয় চলছে, একটা সময় নারায়ণের প্রবেশের পালা, আমি তাদের অভিনয় দেখছি দাঁড়িয়ে গ্রিন রুমে, বলে গিয়েছি আমার প্রবেশ করবার পালা, নির্দেশক এসে রাগারাগি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় দেখছো, এবার তো তোমার প্রবেশের পালা পেয়ে গেলাম, লজ্জা করলাম তারপর প্রবেশ। ওয়াও, এরকম ভুলো মনের খেসারত কিন্তু আমাদের লাইফেও অনেক সময় কিন্তু হয়ে যায়, যে এই তোর না ছিল এই সময়টা বলা, তুই কিরে কোথায় গেলি কিছুই বললি না, এমনটা কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে। তো এইরকমই হতে হতে যেটা দেখছি স্টুডিওর ঘড়ি কিন্তু 8:57 অলরেডি হয়ে গেছে, তোমার ভুলো মনের খেসারতের সব কথা আসতে থাকুক আমার কাছে, আর তার সঙ্গে সঙ্গে যেটা হবে অবশ্যই অবশ্যই পরের ঘন্টায় আমি যাচ্ছি, আর সেখানে থাকবে তোমার সেই সেন্ড করা বার্তা, তার সঙ্গে থাকবে আবারও ডক্টরের কথা, আরও থাকবে ইন্টারেস্টিং গল্পগাথা। তো স্টে টিউনড 107 FM রেইনবো, যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, 10:00

0: আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই, আর যেতে যেতে এখন এমনই একটা গান আসছে যে গানটা শুনলে ডেফিনেটলি তুমি একটু নাচতে নাচতেই পরের ঘন্টায় যাবে। ইন্ডি পপ থাকছে 107 FM রেনবো, নমস্কার কলকাতায়।
1: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়ায় একতা নগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা আনন্ত নাগকে 2024 সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ হল এই ছবি। ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে আগামীকাল থেকে ইরানের সব এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে। কোনো দেশের কোম্পানি ইরানকে জ্বালানি সরবরাহ বা বিমান অবতরণের সুবিধা প্রদান করলে বা টিকিট বিক্রি করলে তারাও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বদলানোই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। একসময় সিঙ্গুর পরবর্তী পরিস্থিতির জেরে শিল্পপতিদের মধ্যে যে অনীহা তৈরি হয়েছিল তা কাটিয়ে নতুন বিনিয়োগ টানতে দেশ বিদেশে সক্রিয় প্রচার চালানো হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। কলকাতায় গতকাল ICMI আয়োজিত রাইস বেঙ্গল পাওয়ারিং দ্য জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত @2047 অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। RSP নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। দলের রাজ্য সম্পাদক তপন হোর অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন দুটি বিধানসভা উপনির্বাচনেই যে ধরনের ভূমিকা গ্রহণ করেছেন তা অত্যন্ত নাক্কারজনক। বিরোধী দলগুলির প্রতীক বণ্টনই তার সাক্ষ্য বহন করছে। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন। সকালে কলকাতা থেকে রওনা হয়ে কোচবিহার বিমানবন্দরে নেমে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রবীন্দ্র ভবনের প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর তিনি যাবেন আলিপুরদুয়ার। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা

স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9টা বেজে 3 মিনিট হয়ে 25 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবোয় আরজে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। এখন নিশ্চয়ই তুমি রেডি হচ্ছ অফিসে যাবে বলে, আর প্ল্যানে আছে শপিং করাটাও। পুজো আসছে যে, শপিং তো মাস্ট। তবে হ্যাঁ, দেখো বাপু, কেনাকাটি করে আবার হিটম্যান রোহিতের মতো তুমি ওই জিনিসপত্র কিনে ভুলে আবার ফোল ফেলে চলে এসো না দোকানে বা তোমার ওই গাড়িতে। আরে বাবা, ওই তো একবার দুবাইতে খেলতে গিয়ে প্রচুর শপিং করে সমস্ত কিছু হোটেলে ফেলে দেশে চলে এসেছিল, মানে দেশ ছেড়েছিল, সেই দুবাই দেশ ছেড়ে সে চলে এসেছিল। তবু ওই ভুলের মাফ কিন্তু আছে। কিন্তু দুবাইতে নিজের সন্তানকে ভুলে টার্মিনালে ফেলে চলে আসা এমন বাবা মাও যে আছেন পৃথিবীতে, গতকালই সেই রিপোর্টটা আমি দেখলাম। আর সেটাই তো তোমাদের কাছে সকাল থেকে বলছি। যুক্তরাষ্ট্রে 40 কোটি টাকা লটারিতে জিতে লটারির টিকিট কোথায় রেখেছেন সেটা ভুলে যাওয়া এমন লোকও আছে এই পৃথিবীতে। আবার যুক্তরাষ্ট্রে চার্চে বিয়ে করার সময় নতুন বউকে হাতটা ধরে আঙুলটা নিয়ে আংটিটা পরাতে গিয়ে খেয়াল হলো বরের যে যা আংটিই তো সে আনেনি, এমন ভুলোমোনা মানুষও কিন্তু এই পৃথিবীতে রয়েছেন। এমন সমস্ত অদ্ভুত সব মজার রেকর্ড গতকাল আমি যেগুলো দেখেছি, তো সেই সমস্ত ঘটনার ঘনঘটা শেয়ার করব বলে এই গাড়িতে যখন আসছিলাম তখন আমিও যথারীতি ছোঁয়াচে রোগের মতোই ভুলোমোনা হয়ে ওয়াটার বটল আর হেডফোন সব আজকে বিনোদদার গাড়িতে ফেলে চলে এসেছি। তোমারও এমনটা হয় নিশ্চয়ই, কম বেশি ভুলোমনের দাবিদার তুমি আমি আমরা সবাই। তাই তো আজকে জানতে চেয়েছি তোমার কাছে, ভুলোমন হয়ে কী কী ফেলে এসেছ ট্রেন বা অ্যাপ ক্যাবে? ভুলোমন আমার, ভুলোমন তোমার, বলো দেখি। চাবি হাতে চাবিকেই খোঁজো তুমি কতবার, ছাতা ফোন মানি ব্যাগ ভুলে কোনটা তুমি বেশি হারাও মেসেজ করে জলদি জলদি এখনই তুমি আমায় জানাও। চশমাটা চোখে রেখে চশমাকেই খোঁজো বলে ফেলো, এমন আর কী কী কাণ্ড করে নিজেই তুমি হাসো। ভুলোমনের আমি, ভুলোমনের তুমি, এই সমস্যাকে ভ্যানিশ করতে পথটাও দেখাবে আজই তুমি। গতকাল অ্যালজাইমার্স ডে ছিল ঠিকই, অনেক রিপোর্ট গতকালই পাবলিশ হয়েছে। তবে হ্যাঁ, ভুলোমনের মানে বলে যে দুঃখ তুমি ভীষণভাবে করছো, আমি ভীষণভাবে ভুলোমন, তোমাকে সবাই লেগপুল করে সেজন্য, এই ব্যাপারটা না বন্ধ করে দিতে বলো তাদেরকে, কারণ দুঃখ পাওয়ার কিছু নেই। ভারতের থেকে এগিয়ে আছে জাপান, চীন, যুক্তরাষ্ট্রের লোকজন ভুলে গিয়ে গাড়িতে জিনিস ফেলে চলে আসা অ্যাপ ক্যাব রিপোর্ট অনুযায়ী তোমাকে আমি বলছি। আর তুমি আমি যারা কলকাতা তারাও পারি নিশ্চিন্তে থাকতে, কারণ ভুলোমনাতে এগিয়ে রয়েছে আমাদের শহর কলকাতার থেকে অনেকটা এগিয়ে মুম্বাই, তারপর দিল্লি, তারপর হায়দ্রাবাদ, তারপর আমাদের শহর কলকাতা। আর এখন তুমি শুনছো নমস্কার কলকাতা, হবে আজকে এমন অনেক ইন্টারেস্টিং কথাবার্তা। এই ঘন্টায়ও কিন্তু আছেন ডক্টর, আছি তুমি, আছো আমি, আছি তোমার সঙ্গে, আর এই মুহূর্তে আমি তুমি রয়েছি একদম চেনা জানা ঘরে। হ্যাঁ, তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো তো, তোমাকে ছেড়ে যেতে পারলাম কই।

সত্যি তো তোমাকে ছেড়ে যেতে পারলাম কই বলতো? আর সেজন্যই তো তোমার পাশে আছি, তোমার কাছে আছি, ফিরে এসেছি চেনা জানা ঘরে। এখন নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় তুমি আমি রয়েছি। দশটার আগে কোথাও যাচ্ছি না, বলবো তো তোমাকে মজাদার সব ইনফোই ভুলো মোনা নিয়ে। আর সমীক্ষা বলছে লোকজন রাতের বেলা, বিশেষ করে রাত 9টা থেকে 10টার মধ্যে সব থেকে বেশি নাকি ভুলে জিনিসপত্র ফেলে চলে আসেন গাড়িতে। আর বিকেল 5টা থেকে 7টাও পিছিয়ে নেই, সেখানেও কিন্তু ভুলে যাওয়া লোকজনের পরিসংখ্যান যথেষ্ট অবাক করায়। তবে ভোরবেলায় রেকর্ড কিন্তু কম, কিন্তু আমিই তো আজকেই ভোরবেলায় এমন কাণ্ডটা করলাম। হেডফোন আর জলের বাটল আমি যথারীতি পুরো মানে গাড়িতে ফেলে চলে এসেছি। ঘেঁটে ঘ দেখছো কেমন কাশি হচ্ছে, মাঝে মাঝে ফেডারটাকে একটু ডাউন করতে হচ্ছে, কারণ আমাকে ওই যে গলাটা যে ভেজাবো জলটাই তো আনিনি, কী করবো? কোনোদিন এমনটা আমার হয় না, এত বছর রেডিও জীবনে এই ফার্স্ট টাইম আমার এমনটা হলো। তবে এমনটাই যে শুনছি, মানে যে লোকজনই হেডফোন, বেশিরভাগ লোকজনই হেডফোন, মানিব্যাগ, ছাতা, এগুলো নাকি বেশি করে ভুলে ফেলে চলে আসে। আর আসে তো ওই সিমটমস ওলা লোকজন, মানে ডোরওয়ে এফেক্ট, ওই দরজার ফ্রেম পার হলেই সব গায়েব। ফ্রিজে কি যেন আনতে গেলাম, দোকানে যেন কি কিনতে গেলাম, মানে ভুলে গিয়ে না কিনে খালি হাতে ফিরে চলে আসা, এমন সব ঘটনা তুমিও নিশ্চয়ই ঘটিয়েছ। ভুলে গিয়ে ভুলে ভরা মজাদার ঘটনার ঘনঘটাই তো চাইছি আজকে দেখতে, তোমার যেগুলো মনে পড়লে এখন ভীষণভাবে হাসি পায়। চেয়েছি সেই লিস্টটাও যেটা দেখতে, যে যেগুলো তুমি ভুলে ফেলে চলে এসেছো চলন্ত গাড়িতে বা ট্রেনে বা অ্যাপ ক্যাবে। আর ভুলো মোনা ভ্যানিশ করতে কৌশল কথাও অবশ্যই চেয়েছি, যেটা অবশ্যই মজাদার হতে হবে। আর চেক করবো এবারে অবশ্যই তোমার মেসেজেস, তোমার সেই ভুলো মোনা হয়ে সেই ভুল কাণ্ড কারখানা এটাই তো দেখবো। যাকে আমি ভুলবো না বলেও ভুলে যাই সে হচ্ছে হেডফোন, বাইরে যাওয়ার আগে নিয়ে যেতে যথারীতি ভুলে যাই। কে বলছে? অর্জুন সিং, আমার সঙ্গে হাত মেলা গো। আমার তবে অর্জুন আমার কোনোদিন হয় না, আজকেই হলো। অর্জুন আমতা রামচন্দ্রপুর থেকে বলছে, আজকে তামিলনাড়ু থেকে অর্জুন তাহলে আবার রামচন্দ্রপুরে চলে এসেছে পুজোর আগেই। মন যাতে বেশি ভুলে না যায় তার জন্য বেশি করে মনে হালকা করে দেওয়ার মতো গান শুনতে হবে, তাহলেই ব্যাস হয়ে গেল ভ্যানিশ ভুলো মোনা। ভুলো মোনার খেসারত দিয়েছে আমাদের অর্জুন 500 টাকা, ইএমআই আছে কিন্তু সেটা দিতেইও ভুলে গিয়েছিল। এরপরে আমি যাচ্ছি জুখিয়া বাজার, সেখানে কাঁথি, পূর্ব মেদিনীপুর জুখিয়া বাজারে যাদবেন্দ্র দা রয়েছেন। যাদবেন্দ্র পণ্ডা কি বলছেন? আমি কিন্তু অনেকবার বাড়িতে চশমা ফেলে অফিস চলে গিয়েছি, ওখানে কাজ করতে খুব অসুবিধা হয়েছে, আবার চোখে চশমা লাগিয়ে অনেকবার সারা বাড়িতে খুঁজছি চশমাটা আমার কোথায় আছে, তারপর বাড়ির লোক বলে দেয় চশমাটা তোমার চোখেই। মনে রাখতে হলে বাড়ির

0: বলে ভুলে যাওয়া জিনিসগুলো কাগজে লিখে আঠা দিয়ে লাগিয়ে রাখলে সব সময় চোখে পড়বে, আর তাহলে ভুল হবে না, ভুলোমনা হতে হবে না। আর তার সঙ্গে যেটা বলেছেন, মানে অ্যাজ ইউজুয়াল আবারও আমাকে একটা সার্টিফিকেট পাঠিয়েছেন, সেন্ড করেছেন যাদবেন্দ্রদা, সেটা হচ্ছে গন্ডার সমাচার। আজকে ভোরাইতে ছটা থেকে যা নিয়ে বলেছি সেই সংরক্ষণ নিয়ে অনেক তথ্য, সমাচার, কথা, আলোচনা, মন ছুঁয়ে যাওয়া গান, এই সমস্ত কিছু শুনে খুব ভালো লেগেছে, সেটাই আমাকে জানিয়েছেন আমাদের যাদবেন্দ্রদা। এরপরে আমি কোথায় যাচ্ছি? এরপরে আমি যাচ্ছি একদম এস এন মণ্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে। কি বলছে? ছন্দে বেদেই তো কথা বলে সে। গিন্নি একদিন বলল, মোড়ে বাজার থেকে কিনে আনো 100 গ্রাম ভালো চিংড়ে। বাজার ঘুরতে গেলাম ভুলে অবশেষে কিনে এলাম 100 গ্রাম কালো জিরে। প্রতিদিনের কাজের দিনে চিরন দিতেই ভুলে গেছি মাঝে মধ্যে নিজের চুলে। চশমা পরা খুব জরুরি, ভুলো মনে যখন তখন সেটাও কিন্তু যাই গো ফেলে। ওষুধগুলো রইল পড়ে, সময় বুঝে সেবন করতে বড্ড বেশি যাই তো ভুলে। অনুষ্ঠানে লিখতে গিয়ে ছন্দগুলো গেলাম ভুলে, আর একটা বিষয় গেছি ভুলে, এখন তো আর নেই তো মনে। এস এন মণ্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে যে বিষয়টা ভুলে গেছো সেটা হচ্ছে তুমি কি করে ভুলো মনা ব্যাপারটাকে ভ্যানিশ করবে, সেটার একটা বেশ মজাদার কিছু আর কি কৌশল কথা আজকে কিন্তু আমি জানতে চেয়েছি তোমাদের কাছ থেকে। আছে প্রচুর মেসেজেস, প্রচুর ভুলো মনের সমস্ত কাণ্ড কথা রয়েছে আমার কাছে, জানি না কিভাবে সবার কথা আমি শেয়ার করব, না তবে বলবো, অবশ্যই বলবো। আছি তো এখনো অনেকটা সময়, 45 মিনিট আছি তোমাদের সঙ্গে। তুমি তো সেন্ড করছো ভুলো মনা হয়ে ভুলে ভরা কাণ্ড কথা থেকে ভুলে যাওয়াটা ভ্যানিশ করবার মজাদার কৌশল কথা। এদিকে পুজো আসছে এগিয়ে, সাজুগুজুর সঙ্গে যেটা জরুরি সেটা হচ্ছে শরীর নামক যন্ত্রটাকে ঠিকঠাক রাখা। এদিকে পুজো আসা মানে তো পেট পুজোও মাস্ট, উৎসবের অনুষঙ্গই হচ্ছে খাওয়া দাওয়া, তো সেখানে ডায়েটের ছুটি দিই আমরা প্রত্যেকে সবাই। কিন্তু সবাই কি সেটা পারেন, সবাই কি ছুটি দিতে পারেন? ডায়াবেটিস থাকলে খাবার দাবার খাওয়াতে তো নিয়ন্ত্রণ রেখা অবশ্যই থাকে, অথচ মন চায় খেতে। ডায়াবেটিস থাকলে এই সময়টা খাবার দাবারের ব্যাপারে কতটা সাবধান হতে হবে, মানে মিষ্টি দেখলে কি আমাদের যেমন মনটা বলে একটা খাই, সত্যি কি একটা খাওয়া যায় ডায়াবেটিক পেশেন্টের? সুগার ফ্রি মিষ্টি কি সত্যিই নিরাপদ? রাতে প্যান্ডেল হপিং করে দেরিতে ডিনার, ডায়াবেটিস থাকলে কতটা সমস্যা করতে পারে? হঠাৎ করে যদি বেশি করে মিষ্টি বা কার্বোহাইড্রেট খেয়ে ফেলি তাহলে কিভাবে সামাল দেব সুগারের পেশেন্ট যারা? তো কি কি খাওয়া মোটামুটি সেফ? নিয়মিত ব্লাড সুগারটা কি সত্যি চেক করলে ভালো হয়? এমন সমস্ত কোয়েশ্চেনের উত্তর শুনবো, জানবো অবশ্যই আজকে। আর তার সঙ্গে সঙ্গে এটাও শুনবো যে ভাজাভুজি খাওয়া যায় কিনা নিশ্চিন্তে, এমন এবং একটু সাজেশনস গাইডলাইনও নেব। আজকে আমাদের সঙ্গে আছেন বা একটু পরেই থাকবেন আমাদের সঙ্গে বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর উমাকান্ত মহাপাত্র, ফিরছি তাকে একটু পরেই, জাস্ট এই 1 মিনিট 30-40 সেকেন্ড এমনটা সময় পরে। আপাতত গুচ্ছ গুচ্ছ খাবার থাকছে তোমার কানে।
1: হ্যালো
2: হ্যালো নেতাজি ফাস্ট ফুড, একটা অর্ডার নেবেন?
1: রং নাম্বার।
2: ও সরি।

এত গুচ্ছ গুচ্ছ খাবারের নাম শুনলে খেতে ইচ্ছে হওয়াটা তো একদম স্বাভাবিক, তাই না? তো কথায় বলে আপরুচি খানা পররুচি পর না। তো আবার এও শুনি শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। কিন্তু সত্যি কি তাই সয়? বিশেষ করে পুজো এলে, উৎসব এলে তো খাওয়া দাওয়া থাকবেই, অনুষঙ্গ মানে হিসেবে খাওয়াটা চলে আসেই। তো সেখানে ডায়েটের ছুটি দিয়ে দিই আমরা, অথচ যারা ডায়াবেটিক, ডায়াবেটিস তো এখন ঘরে ঘরে, আর ডায়াবেটিসের রাজধানী বলা হয় আমাদের এই দেশকে। সুগার আনকন্ট্রোলড হলেই সাইলেন্ট কিলারের মতো কিডনি, চোখ সব কিছু নষ্ট করে, সাইলেন্ট কিলার বলেই আমরা।

0: জানি সুগারকে, কিন্তু পারি না আমরা মানতে অনেক কিছু, যেমন পুজোতে মিষ্টি, ভাজাভুজি, বিরিয়ানি, এগুলো তো মাস্ট। তাহলে যারা ডায়াবেটিক তারা কি এগুলো খাবেন নাকি খাবেন না? পুজোর আগে ডায়েট করে রাখবো, পুজোয় সব আমি খাবো, এই প্ল্যানটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য কতটা যুক্তিযুক্ত? বা রাতে প্যান্ডেল হপিং, বেশি রাতে ডিনার, ডায়াবেটিস থাকলে কতটা সমস্যা হতে পারে? চিনির বদলে গুড় সুগার কি সত্যিই কন্ট্রোলে রাখে? এমন সব প্রশ্নের উত্তর শুনবো, সাজেশনস নেবো আজকে হ্যালো ডক্টরে বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর উমাকান্ত মহাপাত্রর কাছ থেকে।
1: হ্যালো ডক্টর,
0: 107 FM রেইনবোর তরফ থেকে আপনাকে ওয়েলকাম। আমাদের আর প্রথমে মানে যেহেতু পুজো আসছে, কাউন্টডাউন চলছে, আর পুজো আসা মানেই লাগাম ছাড়া খাওয়া দাওয়া, এটা তো হয়েই যায় সাধারণত। তো ডায়েটের ছুটি আমরা সবাই দিয়ে দিই, কিন্তু ডায়াবেটিস পেশেন্ট যারা, ডায়াবেটিক যারা, সুগার লেভেল যাদের বেশি, তারা কি করবেন? আপনি যদি প্রথমে একটু বলেন যে মিষ্টি দেখলেই মনে হয় একটা খাই, ডায়াবেটিস থাকলে সত্যি কি এই একটা মিষ্টি খাওয়া যায়, বা সুগার ফ্রি মিষ্টি সত্যিই কি নিরাপদ নাকি ওই নামেই সুগার ফ্রি?
2: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, উৎসবে যেমন সামিল হবেন, ব্লাড সুগারকেও কন্ট্রোল রাখতে হবে। আর পুজো মানেই খাওয়া দাওয়া, একজন সুস্থ স্বাভাবিক মানুষ যা খান, একজন ডায়াবেটিসের রোগী সেই খাবারই খাবেন, তবে পরিমিত পরিমাণে এবং ক্যালোরি মেপে।
0: আচ্ছা,
2: যার ব্লাড সুগার কন্ট্রোল আছে, পুজোর দিনগুলোতে পছন্দের খাবার একদিন অবশ্যই খেতে পারেন, তবে দিনে একবারই খাবেন। যে পরিমাণ এক্সট্রা ক্যালোরি খেলেন, সম পরিমাণ ক্যালোরি দিনের অন্য খাবার থেকে বাদ দিতে হবে।
0: আচ্ছা,
2: যারা ইনসুলিন ব্যবহার করেন, ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করে পুজোর দিনগুলোতে দিনে একবারে পছন্দের খাবার অবশ্যই খেতে পারেন। তবে যাদের ব্লাড সুগার কন্ট্রোল নেই, এখনো পুজো 3 সপ্তাহ বাকি আছে, আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার ব্লাড সুগার কন্ট্রোল করুন, পুজোর আনন্দ উপভোগ করুন। এবার আছে মিষ্টির ব্যাপারে। তো একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ডায়াবেটিস রোগীরাও সবকিছু খেতে পারে, কিন্তু পরিমিত পরিমাণে এবং ক্যালোরি মেপে। মিষ্টি হলো সিম্পল সুগার, ডায়াবেটিস রোগীদের অ্যাভয়েড করা উচিত। ব্লাড সুগার কন্ট্রোল থাকলে বিশেষ অকেশনে মানে পুজোর দিনগুলোতে একটা একটা মিষ্টি অবশ্যই খেতে পারেন, তবে একই কথা, সম পরিমাণ ক্যালোরি অন্যান্য থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, আর মিষ্টিটা মেইন খাবারের সঙ্গে না খেয়ে অন্য সময় খেতে পারেন। আর যাদের সুগার কন্ট্রোল নেই তাদের কিন্তু
0: একেবারেই বাদ, অবশ্যই। আচ্ছা, চিনিতে শুনেছি যে সাদা বিষ, অথচ এটা শুনি যে জাগারি পাউডার মানে গুড়, এটা নাকি অনেকটা সেফ, এটা কি সত্যি না এটা কথার কথা?
2: দেখুন, ডায়াবেটিস পেশেন্টদের চিনি এবং বা গুড় কোনোটাই খাওয়া উচিত না, কারণ দুটোই সিম্পল সিম্পল সুগার, রক্তের সুগারের পরিমাণ খুব দ্রুত বাড়িয়ে দেবে। কিন্তু চিনির তুলনায় গুড়ে কিন্তু কম্পারেটিভ ক্যালোরি ভ্যালু কম, হ্যাঁ, আর ভিটামিন এবং মিনারেল বেশি থাকে। সুতরাং যাদের ডায়াবেটিস নেই, হ্যাঁ, তারা কিন্তু চিনির জায়গায় গুড় খেতে পারেন, তবে
0: সুগার যদি কন্ট্রোলে কেউ আনতে চান, তাহলে এখন থেকে খাবারের তালিকায় কি কি বদল আনাটা দরকার?
2: দেখুন, খাবার একদম ডায়াবেটিস রোগী খাওয়াটা একদম ব্যালেন্স নিউট্রিশাস ডায়েট হবে। আমরা বলতে পারি যে প্লেট মেথডে খাওয়া উচিত, যেমন কোন একটা 9 ইঞ্চি যদি প্লেট হয়, তার হাফ থাকবে সবুজ শাকসবজি এবং ফল, 1/4 ভাগ থাকবে প্রোটিন, আর বাকিটা থাকবে মানে কার্বোহাইড্রেট।
0: আচ্ছা,
2: তো এইভাবে সবজি জাতীয় খাবার বেশি খেয়ে এগুলো করতে হবে। যেমন সবজি সমস্ত খাবার অ্যাভয়েড করা উচিত, যেমন কোন প্যাকেট জাতীয় খাবার, রিফাইন্ড চাল বা আটা,
0: হ্যাঁ,
2: ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম,
0: অনেকে আছি না আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু উষ্ণ জলে লেবু মধু খাই, তো এরকম ডায়াবেটিক যিনি, তিনি কি চায়ে একটু অল্প মধু বা উষ্ণ জলে মধু লেবু মিশিয়ে এটা কি খেতে পারেন? একদমই উচিত নয়। আর ডায়াবেটিস থাকলে বিরিয়ানি বা ফ্রাইড আইটেম এগুলো থেকে বঞ্চিত কি থাকতেই হবে? নাকি একটু আধটু খাওয়া যেতে পারে, মানে ক্যালোরিটাকে আমরা কিভাবে

0: বিশেষ করে পুজোর কদিন যখন প্যান্ডেল হপিং হবে তখন তো নিশ্চয়ই একটু বেশি রাতের দিকে ডিনারটাও করা হয়, তখন ওই ডায়াবেটিস পেশেন্টদের কী কী সমস্যা গ্রো করতে পারে যদি একটু আগে থেকে আপনি বলে দেন তাহলে তারা একটু সাবধান হতে পারবেন আর কি। কী বলবেন তাদের?
1: পুজোতে বিরিয়ানি খাবে না খাবেন না সেটা তো নয়, তো একটা কথা বলি, এখানে 50% রুল ফলো করুন। পুজোর চার দিনের মধ্যে দুদিন আপনার পছন্দের খাবার খান, যে কোনো আইটেম হাফ খান, যেমন পুরো বিরিয়ানি প্লেটটা না পুরো না খেয়ে তার পরিবর্তে হাফ প্লেট বিরিয়ানি খান।
0: ঠিক,
1: খাবার পরে হাফ এন আওয়ার এক্সট্রা হাঁটুন।
0: আচ্ছা,
1: পুজোর দিনগুলিতে দিনে একবার অ্যাটলিস্ট ব্লাড সুগার টেস্ট করুন, এখন অধিকাংশ লোকের ঘরে গ্লুকোমিটার আছে, জলের পরিমাণ 50% বাড়ান, ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিনের ডোজ কিন্তু ডাবল করবেন না, মানে পুজোর দিনগুলোতে অবশ্যই বিরিয়ানি খাবেন কিন্তু 50% খাবেন, ক্যালোরি মেনটেন করে খাবেন
0: অবশ্যই, এবং সময় মতো ইনসুলিন যাদের নিতে হয় তারাও সেটা নেবেন, আর যাদের ওষুধে চলে না অবশ্যই তারা চলবেন।
1: তবে যাদের ব্লাড সুগার কন্ট্রোল নেই আগে কিন্তু ব্লাড সুগার কন্ট্রোল করে তবেই
0: কিন্তু এদিকে যেতে এগোতে হবে আর কি। আচ্ছা, আর একটা আছে পরিকল্পনা, অনেকেই এটা করে থাকেন, সারাদিন কম খাবো রাতে পুজোয় ভোজ খাবো, ডায়াবেটিস রোগের জন্য এই পরিকল্পনাটা কি সত্যি ঠিক?
1: ডায়াবেটিস রোগী এবং এমনকি স্বাভাবিক মানুষের ব্রেকফাস্ট একদমই স্কিপ করা উচিত নয়।
0: তো ব্রেকফাস্ট অবশ্যই হেভি খেতে হবে,
1: অবশ্যই খাওয়া উচিত, আর অন্যান্য খাবারগুলো স্বাভাবিক রকমে খাওয়া উচিত, কিন্তু একটা সময় একটু বেশি খেলেন বাকি সময় কম খেলেন সেটা না করাটাই ভালো।
0: আচ্ছা, আর এই যে পুজোর সময় প্যান্ডেল হপিং এ যাওয়া বা শপিং এ, যে এখন বিশেষ করে শপিং করা, তো এই শপিং এ বেরিয়ে চা কফি জুস এরকম তো আমরা সবাই তো একটু গলা ভেজাই, তো সেখানে তুলনামূলকভাবে কোনটা নিরাপদ ডায়াবেটিক পেশেন্টের জন্য?
1: দেখুন, চিনি ছাড়া চা কফি দুটোই, চিনি ছাড়া চা কফি
0: যদি খান
1: দুটোই খেতে পারেন, দুটোই খেতে পারেন, তবে ফ্রুট জুস খাবেন না, তার পরিবর্তে ফ্রুট খান, কারণ হচ্ছে খুব জুসের মধ্যে ফাইবার থাকে না, আর ফাইবার শরীরে অনেক ভালো কাজ করে, যেমন সুগারের অ্যাবজর্পশন কমায় এবং আরো অ্যাডভান্টেজ আছে, সুতরাং ফুড জুস অ্যাভয়েড করুন, সিম্পল ফুড খান, চিনি ছাড়া চা কফি আপনি অবশ্যই খেতে পারেন, এবং কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করুন, কারণ কোল্ড ড্রিঙ্কসে ফ্রুক্টোজ থাকে, তো সেটা কিন্তু সুগারটা বাড়িয়ে দেবে।
0: ঠিক, তার মানে আমি এক প্লেট বা হাফ প্লেট বিরিয়ানি খেলাম তারপরে ঢক ঢক ঢক ঢক করে আমি একটুখানি কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম, এটা একদম নয়, যে আমার এটা হজম নয় বরং উল্টে বদ রোগটাই আমার শরীরে আর কি বাড়বে। আচ্ছা, আর এই যে
1: কোল্ড ড্রিঙ্কস খেতে হলে একটা সময় খান, সেই সময় বিরিয়ানির সঙ্গে নয়, বিরিয়ানি আলাদা সময় খান, একসঙ্গে মিষ্টি
0: একসঙ্গে দুটো খেলে সুগার লেভেলটা অনেকটাই
1: বেড়ে যাবে।
0: আচ্ছা, আর বিশেষ করে আরেকটা ফুচকা চাউমিন বা অন্যান্য স্ট্রিট ফুড ডায়াবেটিস রোগীরা কি একেবারেই খাবেন না, নাকি সেক্ষেত্রে ওই রকম ভাবেই খেতে পারেন একটু অল্প করে?
1: একদম তাই, ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস সবকিছুই খাবেন, তবে পরিমিত পরিমাণে এবং ক্যালোরি মেপে, সেটা অবশ্যই নিশ্চয়ই খাবেন, মানে অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু সবসময় কোনো জিনিসের প্রতি রেস্ট্রিকশন থাকলে তার প্রতি লোভ বেড়ে যায়, সুতরাং সবই খাবেন, ফুচকাও খাবেন, ইয়েও খাবেন,
0: আর এই যে পুজোর আগে কাজের চাপে অনেকেই তো রাত করে বাড়ি আসছেন, তো তাদের মধ্যে অনেকেরই আছে সুগার লেভেলটা একটু বেশি, ডায়াবেটিক যারা, তারা খাবারের সময় আর কি যেহেতু বদলে যাচ্ছে সেই সময় সুগারের ওপর ঠিক কতটা প্রভাব তাদের পড়ছে, তো সেক্ষেত্রে তারা কি করতে পারেন একটু যদি গাইড করেন?
1: প্রথমে হচ্ছে যে সুগার আপনার কন্ট্রোল এখন না থাকে, আপনার ডাক্তারের পরামর্শ মতো আপনাকে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন, যেমন রেগুলার হাফ এন আওয়ার এক্সারসাইজ করা সপ্তাহে মিনিমাম 5 দিন, এবং ডায়েটটাকে ঠিক কন্ট্রোল করা এবং বিহেভিয়ারাল মডিফিকেশন করা, এইভাবে আপনার ব্লাড সুগারটাকে কন্ট্রোল রাখা উচিত, শুধু পুজো উপলক্ষে নয়, আপনার ব্লাড সুগার সবসময় সারা জীবন কন্ট্রোল রাখা উচিত, যাতে ডায়াবেটিসে কমপ্লিকেশন থেকে প্রতিরোধ করা সম্ভব।
0: আর যারা ধরুন ডায়াবেটিক পেশেন্ট তার পাশাপাশি তাদের তো অনেকেরই থাকে উচ্চ রক্তচাপ, মানে হাইপারটেনশনের অনেকেই পেশেন্ট হন, তার সঙ্গে কোলেস্টেরলেরও অনেকের সমস্যা থাকে, এলডিএলটা অনেকেরই বেশি থাকে, তো তাদের ক্ষেত্রে কি অতিরিক্ত সতর্কতাটা কি কি দরকার সেটা যদি আপনি একটু গাইড করেন?
1: যাদের ডায়াবেটিস পেশেন্টদের ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল, হার্টের অসুখ, কিডনির অসুখ এবং নার্ভের অসুখের রিস্ক বেশি থাকে, সুতরাং আপনাকে যার প্রেশার, যিনি প্রেশার ওষুধ খান তিনি প্রেশার ওষুধকে প্রেশার কন্ট্রোল রাখবেন, যারা কোলেস্টেরল ওষুধ খান কোলেস্টেরল ওষুধকে কোলেস্টেরল কন্ট্রোল রাখবেন, এবং যাদের হার্টের অসুখ আছে তাদের ফ্যাট জাতীয় খাবার এবং নুন জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করা উচিত, যেমন নুন 6 গ্রামের বেশি খাবে না, মানে 1 টেবিল স্পুন বেশি খাওয়া উচিত না, এবং ফ্যাট জাতীয় খাবার কম খাওয়া উচিত, এবং

0: স্মোকিং থেকে দূরে থাকা উচিত, এবং যারা মদ্যপান করেন তারা মদ্যপান থেকে অ্যাভয়েড করতে পারলে ভালো, আর যদি সম্ভব না হয় পরিমিত পরিমাণে মদ্যপান করা, মানে সপ্তাহে 14 drinks ছেলেদের ক্ষেত্রে এবং সপ্তাহে 7 drinks-এর কম মেয়েদের ক্ষেত্রে খাওয়া উচিত।
1: যেহেতু সময় কম, একদম শেষে যদি একটু গাইড করেন আমাদের, একটু সাজেশন দেন যদি, যে ডায়াবেটিসের রোগীদের জন্য পূজোর আগে থেকে পূজোর কদিন বিশেষ যে ডুজ অ্যান্ড ডোন্টস যেটাকে বলি আর কি, তো সেগুলো কি কি হতে পারে একটু যদি বলেন।
0: যাদের সুগার কন্ট্রোল নেই তারা এখনো তিন সপ্তাহ বাকি আছে ব্লাড সুগার কন্ট্রোল করুন আপনার ডাক্তারের পরামর্শ মতো। যাদের ব্লাড সুগার কন্ট্রোল আছে পুজোর দিনে একবার পছন্দের খাবার অবশ্যই খেতে পারেন, তবে সমপরিমাণ ক্যালোরি দিনের অন্য খাবার থেকে বাদ দিন। 50% রুল ফলো করুন, পুজোর দিনের মধ্যে 2 দিন আপনার পছন্দের খাবার খান, যে কোনো আইটেম হাফ খান, খাবার পর 1 ঘন্টা এক্সট্রা হাঁটুন, জলের পরিমাণ 50% বাড়ান, পুজোর দিনগুলিতে দিনে অন্তত 2 বার রক্তে সুগার মাপুন, ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিনের ডোজ ডাবল করবেন না, পুজোর আনন্দ উপভোগ করুন খাবারের ভ্যারাইটি দিয়ে, খাবারের কোয়ান্টিটি দিয়ে না।
1: একদম, থ্যাংক ইউ সো মাচ ডক্টর মহাপাত্র, এত সুন্দর করে আমাদের বললেন। আবার অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো প্রবলেম নিয়ে।
2: হ্যালো ডক্টর,
1: আজ আমাদের সঙ্গে মানে কথা বললাম আমরা যে এক্ষুনি এই মুহূর্তে যে ডক্টর উমাকান্ত মহাপাত্রর সঙ্গে, এন্ডোক্রিনোলজিস্ট, ইনি আমাদেরকে কিন্তু সাজেশন দিলেন বা গাইড করলেন যে এই যে পুজো আসছে বা পুজোর আগে থেকে পুজোর কটা দিন কীভাবে ডায়াবেটিসের রোগীদের ডায়েট হবে, সুগার কন্ট্রোলে রেখে কীভাবে পুজোর আনন্দটা সবাই নেবেন, সেই কথাই কিন্তু তিনি আমাদেরকে গাইড করলেন, সাজেশনস দিলেন, সেভাবেই চলবো আমরা। আর দেখবো তো, অবশ্যই অবশ্যই দেখবো 4 মিনিট পরেই কিন্তু তোমার সেই সমস্ত কথা, তুমি যা ভুলো, মনের যে ভুলে ভরা যে কাণ্ড কথা সেন্ড করছো, সেগুলো অবশ্যই অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবো। জাস্ট 4 মিনিট চেয়ে নিচ্ছি, কারণ এখন আসছে তোমার জন্য রেইনবো নিউ টিউন, আসছে এই মুহূর্তে রেইনবো নিউ টিউনে তোমার জন্য গান।
3: আপ সময় হে এশিয়ান গেমস 2026 কি আপডেটস কা।
4: Good morning to all our listeners of Akashvani as we bring you the live updates of the ongoing Asian Games 2026. My name is Sakshi Mandal, dosto.
5: दिन की शुरुआत में बहुत सारे इवेंट्स हमने देखे हैं और देखने को भी हमें मिले। सबसे पहले अगर बात करते हैं तो कबड्डी में, तो कबड्डी में भारतीय टीम का जो प्रदर्शन अभी तक रहा है वो बहुत ही डोमिनेटिंग रहा आज इन द मेंस ग्रुप ए, जहां पर हमने साउथ कोरिया को 63-31 से हरा कर एक बहुत कन्विंसिंग जीत के साथ आज के दिन की शुरुआत करी। उम्मीद भी भारतीय कबड्डी के खिलाड़ियों से यही रहती है कि हमारा, क्योंकि इस खेल के अंदर हमेशा ही दबदबा बना रहा है, हम इसी तरह से जीत हासिल करें। Moving on to soft tennis, Jaimina registered a clean 4-0 sweep against Pakistan's Hussein Narayan in men's singles group D, while Adya Tiwari fell 1-4 to Thailand's Alisha Zilger in women's singles group D. Pensing ki bhi agar hum baat kare to Sachin aur Himanshu Singh, दोनों सचिन हमारी तरफ से थे पूल 5 के अंदर और हिमांश सिंह रहे पूल 1 के अंदर। उन्होंने चौथे स्थान पर अपने अपने पूल के अंदर मेंस इंडिविजुअल फॉयल में फिनिश किया। वहीं अगर कराटे की बात करें तो चेतन भट्ट सफर्ड अ हार्ट ब्रेक इन द मेंस 84 kg कुमिती सेमीफाइनल, नैरोली मिसिंग आउट ऑन अ स्पॉट इन द फाइनल बाय द सेंच रूल। अब स्विमिंग की ओर बढ़ते हैं, आर्यन नेहरा टच द वॉल 4th एंड फाइनल बी ऑफ द मेंस 1500 मीटर फ्री स्टाइल। वुशु में हमारी तरफ से देवी हंजाबाम फिनिश 9th इन द वुमेन्स नान क्वान फाइनल। एंड मूविंग ऑन, यहां से भी आगे आएंगे सेपक्तरों की तरफ, जहां इंडिया की कैंपेन सफर्ड अनदर सेटबैक फॉलिंग 0-2 मलेशिया इन मेंस टीम रेडी।
6: साक्षी चौधरी has entered into the round of 16. जी हाँ, she delivered a tactical masterclass in the final round, managing the ring smartly to feel a unanimous 5-0 victory over Paris Olympic bronze medalist Ira Villegas. Controlling the pace, landing precise shots, and thwarting Villegas' attempts to bridge the gap, the Indian pugilist cruised through to the round of 16. Well, अब साक्षी के लिए यहाँ से आगे का सफर दिखाता है कि फिर भी अब

এটাও কিন্তু আজকে আমাকে জানাচ্ছ যে ভুলো মনকে তুলোধনা করে কিভাবে ভ্যানিশ করা যায়, বেশ একটা মজাদার কৌশল কথাই কিন্তু আমি তোমাকে সেন্ড করতে বলেছি। আপাতত আমি যাচ্ছি বহরু ঘোষপাড়ায়, কারণ মাধাইদা রয়েছেন। মাধাইদা কি বলছেন সেটাই আমি এখন দেখছি। মাধাইদা বলছেন, আজকে রোদ ঝলমলে সুন্দর সকাল। বাহ, দারুণ ব্যাপার! দক্ষিণ চব্বিশ পরগনায় রোদ ঝলমলে সুন্দর সকাল, আর কলকাতায় একেবারে ঝেঁপে বৃষ্টি হচ্ছিল সকালবেলায়। যাই হোক, এরপরে কি বলছেন আমি দেখি সেটা। মৌমিতার অনুষ্ঠান থাকা মানে একরাশ বিনোদন, অজানা তথ্যের ভাণ্ডার, উপহার পাওয়া। ও হো, এই কথাটা বলতে বেশ ভালোই লাগে। আর তার সঙ্গে বলছেন, ভুলো মন নিয়ে বলেন উনি যেটা স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছেন শিয়ালদা থেকে, ওকে তুলে দিয়েছেন, মানে বউকে তুলে দিয়েছেন বৌদিকে, লেডিস কামরা রয়েছেন আর নিজে উঠেছেন জেনারেলে। লেডিসে উঠবার সময় বলে দিয়েছেন, আমি কিন্তু বহরু এলে তোমাকে ডেকে নেবো, কিন্তু বহরু এলে ওর কথা ভুলে যান, মানে আমাদের মাধাইদা ভুলে যান বৌদির কথা। তারপর নিজের মতো বহরুতে নেমে সোজা হাঁটা ধরেন সামনের দিকে, পিছন থেকে কে যেন নাম ধরে ডাকছেন, পিছন ফিরে তাকাতেই দেখেন, এ বাবা, বৌদি তো ডাকছেন, লজ্জিত বোধ করেন, এই যা একদম ভুলে গিয়েছিলাম তোমাকে ডাকতে, ভাগ্যিস তুমি নেমে পড়েছিলে। আর বেশি যেটা ভুলে যান আমাদের মাধাইদা সেটা হচ্ছে, বাজারে সাইকেল নিয়ে গেলে বাজার করে সাইকেল না নিয়ে অনেকবার ভুলে চলে এসেছেন, একবার যা খেসারত দিতে হয়েছিল, পরে গিয়ে আর সাইকেল সেখানে তিনি পাননি আমাদের মাধাইদা। আর এই ভুলো মোনা সারাতে বেশি করে খেতে হবে কুলপো শাক ভাজা আর কুলপো শাকের রস। আচ্ছা, কুলপো শাকটা কি আমি জানি না, ব্রাহ্মী শাকের নাম জানি, কলমি শাকের নাম জানি, কিন্তু কুলপো শাকের নামটা তো জানি না, যেটা স্মৃতিশক্তি স্মরণ শক্তি বাড়ে এটাই। আচ্ছা, ব্রাহ্মী শাকের কথা কিন্তু জানি, কিন্তু সত্যি সত্যি আমি কুলপো শাকটার নামটাই আজ প্রথম শুনলাম। মাধাইদা আমাদেরকে পাঠিয়েছেন এই মেসেজ। এবারে আমি কোথায় যাচ্ছি, এইবারে যাচ্ছি আমি হাওড়ার সালকিয়ায়। সোনম ব্যানার্জি কি বলছে, আমি ভুলো মোনা বিষয়ে আমার বরের একটা কথা বলি। আচ্ছা বলো। উনি গাড়িতে মাঝে মাঝে অনেককে সাহায্য করে খানিকটা পৌঁছে দেন, অফিস যাবার পথে বা আসবার পথে। তাতে করে একদিন একজনকে হাওড়া স্টেশনে ছাড়লেন, সঙ্গে হেলমেটটাও নিতে ভুলে গেছেন। এইভাবে বন্ধুরাও হেলমেট নেয়, কিন্তু তারা যেচে আর ফেরত দেয় না, কি খারাপ গো তারা, তখন ভুলে যায় কাকে দিয়েছে। আর আমিও একদিন ভুলে যাচ্ছি শব্দ, কথা বলার সময় কিছুতেই বলতে পারছি না কি আমি বলতে চাইছি, মনে কোনো জিনিসের নাম বা জায়গার কিচ্ছু নাম আসছিল না। হাওড়া থেকে, হাওড়ার সালকিয়া থেকে সোনম ব্যানার্জি আমাদেরকে মেসেজ করেছে। কিন্তু ভুলো মনের এই যে, মানে ভুলো মনকে কিভাবে তুলোধনা করে ঠিকঠাক আনা যায়, ফিরিয়ে আনা যায়, এমন বেশ একটু মজাদার কৌশল কথাও কিন্তু আজকে জানতে চেয়েছি। সেটা তো বললে না সোনম, তুমি আজকে আমার শোতে প্রথম মেসেজ করলে, আমার খুব ভালো লাগলো, থ্যাংকস আ লট। এভাবে কিন্তু রোজ রোজ চলে আসবে আমাদের জন্য, আমাদের সঙ্গে। বিকাশ দা কি বলছেন, বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে বলছেন, সুপ্রভাত মৌমিতা, গুড মর্নিং দাদা। একবার ছোটবেলায় আমাদের বিকাশ দা মামার বাড়ি বেড়াতে গেছেন, দাদু ভিড় ট্রেনে শিয়ালদা থেকে একটা বড় সাইজের ইলিশ ব্যাগে নিয়ে উঠে বাংকে রেখে কোনো রকমে দাঁড়িয়ে চলেছেন। নির্দিষ্ট স্টেশন এসে নেমে বাড়ির পথে চলেছেন, হঠাৎ মনে পড়লো ইলিশ তো রয়ে গেল কোথায়, আরে বাবা ট্রেনে সেই বাংকে, যা বাড়ি এসে দাদুর সে কি আক্ষেপ, নাতিকে ইলিশ মাছ খাওয়ানো হলো না, হা ইলিশ বলে কথা, তাও আবার ইলিশটা ট্রেনে ফেলে এসেছেন। এই ইলিশ ট্রেনে ফেলে এসে নালিশ করলে কি আর পাওয়া যাবে, নালিশ করলে ইলিশের বদলে বালিশই আসবে হাতে। সোমেন যাদবপুর থেকে কি বলছে, সোমেন বলছে, আজকে ভোড়াইতে গন্ডার দিবসে আমার মাধ্যমে ওদের সম্বন্ধে নানা কথা জানতে পারলো, তো সত্যি এত কিছু আগে জানতো না। আরে তুমি কি গো, আমি নিজেই জানতাম না, আমি তোমাদের বলবো বলেই তো এই খুঁটিনাটি বিষয় আসায় সমস্ত পড়ে টড়ে চলে এলাম আর তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, প্রচুর জ্ঞান অর্জনও করেছে, আমিও করেছি। আর আজকেই একটা বড় ভুল করে ফেলেছি, কি গো, সেটা হলো ভোরবেলা মোবাইল চার্জে বসিয়েছি, কিন্তু এখন দেখছি এক ফোঁটাও চার্জ হয়নি, চেক করে দেখছি চার্জারে সুইচই অন করতে ভুলে গেছি। এইরকম ভুলটা কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে, এমন মেসেজও কিন্তু আমরা পেয়েছি সুভাষ দাস সময় থেকে। আর এইরকম আরও অনেক কিছু, যেমন বাইরে কোথাও বেরুলে রুমাল মোবাইল চার্জার ওয়ালেট নিতে ভুলে যায়, কিন্তু ট্রেনে বাসে ক্যাবে আজ পর্যন্ত ভুল করে কোনো কিছু ফেলে আসেনি। বাহ, এই তো একেবারে মানে কলার তুলে বলতে পারছে সোমেন এই কথাটা। একবার বাজারে গিয়ে মুদি দোকান থেকে জিনিস কেনবার সময় চা পাতা চিনি আনতে ভুলে গেছিলাম। আর মনে রাখার বিষয় যেটা বলছে আমাদেরকে, সেটা হচ্ছে মোবাইলটাকে রিমাইন্ডার হিসেবে ব্যবহার করতে পারি, অ্যালার্ম রিমাইন্ডার, গুগল ক্যালেন্ডার, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ভুলো মনে সবচেয়ে বড় ওষুধ হলো ঘুম, রোজ 6-7 ঘন্টা ঘুমানোর দরকার, ব্যাস তাহলেই কিন্তু সব কিছু মনে থাকবে, এমনটাই কিন্তু বলছে আমাদেরকে সোমেন। এরপরে আমাকে সবুজ ভুঁইয়া কি বলছে, মেদিনীপুর ঘাটাল থেকে সবুজ, আমি ভুলে যাই, সবুজ যেটা ভুলে যায় সেটা হচ্ছে একবার মাংস রান্না করেছিল কিন্তু তাতে নুন দিতে ভুলে গেছিল, তারপর বাকিটা তো ইতিহাস হলো, স্বাভাবিক নুন ছাড়া মাংস কি করে খাবে লোকজন, সেটাই তো কথা। আমাদের পাড়ায় একদিন একটা বিয়েবাড়িতে আমাদের গোটা পাড়া নেমন্তন্ন ছিল, একজন কাকু এসে বললেন, তুই অন্য পাড়াতে নেমন্তন্ন করবি, সেই কাকু

0: নেমন্তন্ন করতে তোকে ভুলে গেছেন।
1: আচ্ছা, ব্যাপারটা একটু অন্যরকম লাগলো। এইবার কিন্তু অন্যরকম টকম না, একদম সোজা যাচ্ছি বাঁশদ্রোণীতে, কারণ দীপঙ্করদা রয়েছেন। দীপঙ্কর মান্না বাঁশদ্রোণী থেকে কি বলছেন শোনো তবে আজ আমার কথাটি। স্মৃতির খাতায় যত্ন করে রাখি প্রতিটি, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যা কিছু সবই মনে রয়, পাই টু পাই সব মনে রাখি, ভুল তো কিছু নয়। কিন্তু কাজের এত চাপ যে কি বলবো তোমায়, দিনের শেষে স্নান করারই সময় মেলে না হয়। স্নান করতে বেমালুম যে যাই আমি ভুলে, বৌদি আমার ঝাড় দেয় রোজ মেজাজ খানি তুলে। আচ্ছা বন্ধু মৌমিতা, তোমার কি কিছু ভোলে? এমন হলে সামলাও তা কোন উপায়ের ছলে? খেয়াল করে দেখবে তুমি অন্য আর যে এলে, মেসেজ আমার পাবে না তো চোখটি যতই মেলে। একমাত্র তুমি এলেই মনটা নেচে ওঠে, তুমি ছাড়া এই শোয়ের কি রূপটি কভু ফোটে। ইতি দীপঙ্করদা, দীপঙ্কর মান্না বাঁশদ্রোণী থেকে। এত সুন্দর করে আমাকে একটা সার্টিফিকেট পাঠিয়েছেন, এত সুন্দর করে ছন্দে বেঁধে তার মনের কথাটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। কিন্তু দীপঙ্করদা, আজকে তো আমিই সেটা ভুলে গেছি, আমার নিজের হেডফোন এবং ওয়াটার বটল আজকে কিন্তু আমার গাড়িতেই ফেলে চলে এসেছি। তো সেই জন্যই বারবার কাশি আসছে, গলা ভেঙে যাচ্ছে, কিন্তু জল আমি খেতে পাচ্ছি না। এই ভুলে ভরা সমস্ত রেকর্ডগুলো কালকে যা পাবলিশ হয়েছে সেগুলো বলবো বলেই আজকে আসছিলাম। যথারীতি ভুলোমন ব্যাপারটা বোধহয় ছোঁয়াচ্ছে, তার জন্যই হয়তো আমি ভুলে গেলাম সব কিছু ওই আনতে বা জানতে। ওরে বাস, এখন প্রচুর মেসেজেস কিন্তু রয়েছে, অবশ্যই অবশ্যই শেয়ার করবো আমি, কারণ আছি তো এখনও তোমাদের সঙ্গে এই মিনিট 14 মতো। তাহলে এখন আর কোনো কথা না, সোজা এবার যাই একটু গানে, তারপর আসছি তোমার ওই মেসেজ।

ঘুরেই তো আমি তাকাচ্ছি ওয়েদার রিপোর্টের দিকে, কারণ এই মুহূর্তে আমার কাছে একটা ওয়েদার বুলেটিন এসছে, যেটা কিনা আবারও বলা হচ্ছে ফিশারমেনদের জন্য ওয়ার্নিং মেসেজেস। তো সেখানে বলা হচ্ছে আজকে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একেবারেই কিন্তু ট্রলার নিয়ে যাওয়া যাবে না মাঝ সমুদ্রে বঙ্গোপসাগরে, কারণ এখন এই মুহূর্তে কিন্তু সাগর সাংঘাতিকভাবে রাফ রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে সঙ্গে উত্তাল থাকবে সমুদ্র। তাই জন্য ফিশারমেনদের জন্য ওয়ার্নিং মেসেজ রয়েছে, আজ থেকে 25 তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত কিছুতেই মাছ সমুদ্রে যাওয়া যাবে না ট্রলার নিয়ে, এবং সমুদ্রে যারা আছেন তারাও যেন এক্ষুনি ফিরে চলে আসেন, কারণ গভীর নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু সমুদ্রে রয়েছে। আর এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে কে, খুশি সাউ, সোদপুর হুগলি থেকে। খুশি কি বলছে? খুশি, আমি একবার দুপুরে তাড়াতাড়ি খেয়ে কিছু কাজ ছিল না বলে একটু ক্লান্ত আর কি ছিলাম, তো ক্লান্তি অনুভব করছিলাম, একটু ঘুমিয়ে গিয়েছিলাম 12টার দিকে। তারপর ঘুম ভাঙে যখন সন্ধে 7টার দিকে, আমি ঘুম ভাঙতেই ব্রাশ নিয়ে বেসিনে চলে যাই, সকাল হয়ে গেছে ভেবে আমি বাইরে দেখতে পাইনি, তাই বুঝতেই পারিনি যে সকাল নয়, ওটা সন্ধেবেলা। তখন বাড়ির লোকেরা যখন আমাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করেছে, সেটাকে ট্যাকল করবার জন্য আমি তখন সেই মুহূর্তে কি করেছি, সেই মুহূর্তে কিন্তু আমি ব্রাশটাতে জাস্ট নোংরা হয়েছিল বলে পরিষ্কার করছি এমনটাই বলেছিলাম, এটা হচ্ছে আমার ভুলো মনের কথা। খুশি এমন কথা ও জানিয়েছে, এমনটা আমাদের অনেকেরই অনেক সময় হয়ে থাকে। যাই হোক, ও আজকে আমার মনে হচ্ছে প্রথম মেসেজ করলো, তো যাই হোক ভালো লাগলো। চিত্তব্রতদা কি বলছেন? আমার অবস্থাটা বুঝতে পারছো তো, কীভাবে গলায় কাশি আসছে অথচ জল খেতে পাচ্ছি না। জানো তো আমি ভাত বসালে না প্রায় চাল দিতে ভুলে যাই, বেশিরভাগ ভাতে ভাত খাই ডিউটি যাবার মুখে, দেখি বেসিনে চাল আলু ডিম আছে আর গরম জল ফুটছে, তাই এবার গামছায় চাল বেঁধে নিয়ে তারপর আমি স্নান করতে যাই। চিত্তব্রতদা এমন কথা আমাদেরকে জানিয়েছেন, সাংঘাতিক ব্যাপার কিন্তু আছে, এখনও অনেক কিন্তু ছন্দে বেঁধে মেসেজ আছে, অবশ্যই বলবো।

এই মুহূর্তে কিন্তু আমি চলে যাচ্ছি SSD-র কাছে। SSD শ্যাম সুন্দর দা, ওরে বাস, একটা লম্বা মেসেজেস কিন্তু আমাদের পাঠিয়েছেন শ্যাম সুন্দর দা, নারকেল বাগান লস্করপুর কলকাতা 153 থেকে। সদাই বলি কোচিং ক্লাসে, করতে গেলে টিউশনি, বুক পকেটে খুঁজে পাই না রাঙা কালির লেখনি। গিন্নির সঙ্গে গিয়েছিলাম আষাঢ়ের রথের মেলায়, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি সেদিন সন্ধেবেলায়। ফাঁকা জায়গায় বসিয়ে তাকে খুঁজছি জিলিপি পাঁপড় ভাজা, ভুল করে বসিয়ে একা পেয়েছিলাম মস্ত সাজা। বাড়ি ফিরে কি বলবো মৌমিতা, করলো কত শাসানি, 7 দিন ধরে করলো আমায় নানাভাবে নাকানি চোবানি। জন্মদিনে দেবো আমি সুন্দর ফুলের তোড়া, পয়সা করি সবই দেওয়া, হায় রে কপাল, অনুষ্ঠানের বাড়ি এলাম ফুলের তোড়া ছাড়া, সঙ্গে থাকলে মোবাইল খানা, এলাম দিয়ে অ্যালার্ম দিয়ে রাখবো, কাজের আগেই বাজবে তেড়ে ভুল ভ্রান্তি তাড়াবো, করজোড়ে করি প্রার্থনা ঈশ্বরের চরণে, মোর ভুলের কবলে পড়ে কেউ পড়ে না যেন লোকসানে। দারুণ দারুণ দারুণ লাগলো, নামেই যার শ্যাম সুন্দর সুন্দর রয়েছে, সত্যি এত সুন্দর করে ছন্দে বেঁধে উনি পাঠিয়েছেন, দারুণ লাগলো এই বার্তা এই মেসেজ। বৃষ্টি ভেজা শুভ সকাল, নামেই আমি ভোলানাথ, মোর ভুলো মনটাকে বশ কিছুতেই মানে না সে কোনো ব্রাহ্মী শাকে। দোকানের একটা শাটার বন্ধ করে আর একটা রেখে খোলা, বাজারের দিকে গেলাম চলে হাতে নিয়ে ঝোলা, কাজকর্ম সেরে এসে 1 ঘন্টা পর এসে দেখি বুক ধরাস করে, খোলা দেখে দোকান ঘর, ভুলো মোনা ভোলানাথের এমনই কারবার, দোকান খোলা রাখা কোথায় চাবি রেখে আসা, ঘটেছে বারবার, ইতিহাস হবে লেখা, জীবনে করেছি কত ভুল, কবু কখনো পেয়েছি ছাড়, কবু গুনেছি মাসুল, মেঘ মেঘে বাড়ছে বেলা হচ্ছি যত বুড়ো, মেঘে মেঘে বাড়ছে বেলা হচ্ছি যত বুড়ো, এখন একটু সমঝে চলি আর করি না তাড়াহুড়ো। আরে নাম ভোলানাথ, শঙ্কর দা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এত সুন্দর করে ছন্দে বেঁধে নিজের ভুলে ভরা কাহিনী আমাদের সেই কাণ্ড কারখানা কিন্তু সেন্ড করেছেন, খুব ভালো লাগলো দাদা, এত সুন্দর করে প্রত্যেকে আমাদেরকে মেসেজ করছেন, খুব ভালো লাগছে। এবার কিন্তু আমি শান্তিনিকেতনে যাচ্ছি, গুরুপল্লী থেকে শান্তিনিকেতনের সুখেন্দু দা, সুখেন্দু ঘোষ কি বলছেন, ভুলো মনের মানুষ আমি আদৌ নয় মোটে, তবুও কপালে ভুলো মনের তকমা কেবল জোটে, 10টা জিনিস কিনতে হবে, 8টা ঠিক কিনলাম, বাড়িতে এসে দেখি দুটি অন্য জিনিস চিনলাম, সেদিন গিন্নি শিখিয়ে দিল কড়া কথা বলে, নইলে লালু ভদ্র মিষ্টির দোকানদার হয়েই রবে, বাসি মিষ্টি পচা দই হাতে দোকানে প্রবেশ মোর, ধরিয়ে দিল 2টি প্যাকেট কাটলো রাগের ঘোর, ফেলার জন্য রেখেছিল সে প্যাকেটগুলো মিষ্টির, ভালো না নিয়ে হাঁটি আমি এমনই ভুলো মহান সৃষ্টির। সুখেন্দু দা গুরুপল্লী শান্তিনিকেতন থেকে আমাদের এই ছন্দে বেঁধে সুন্দর বার্তাখানি সেন্ড করেছেন, পাঠিয়েছেন আমাদেরকে। এরপরে আমি যাচ্ছি কোথায় কোন মেসেজে রয়েছি আমি এই মুহূর্তে, শুভ সকাল মৌমিতা, সকাল থেকেই তোমাকে শুনছি, উপস্থাপনা দারুণ, বিষয় বলি মাঝে মধ্যেই যেটা আমার হয়ে থাকে, এটা কে পাঠিয়েছেন আমাকে সেটাই তো বুঝতে পাচ্ছি না, নামটা কোথায়, যাই হোক দেখি কে বলছেন, মাঝে মধ্যে অনেকবারই এরকম ভুলটা করে ফেলেছি, বকুনিও শুনতে হয়েছে কয়েকটা ঘটনা বলি, আমি তখন ঠাকুরগঞ্জে পোস্টেড, আচ্ছা কিষানগঞ্জ, বুঝে গেছি, কিষানগঞ্জ থেকে যাওয়া আসা, আসার পথে সবজির

নিয়ে বাড়ি ফিরছি, কিন্তু গৌতম দা আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, কিন্তু নামার সময় ব্যাগ নিয়েই বাড়ি ফিরে এলাম। যখন গিন্নি জিজ্ঞেস করলেন সবজি কোথায়, সব ঘটনা জেনে গিন্নির বকুনি শুনতে হয়। পানিশমেন্ট পেয়ে আবার আমাকে বাড়ি থেকে বাজার গিয়ে সবজি নিয়ে আসতে হয়। একবার ফলের দোকানে ফল কিনতে গিয়ে বাড়ি ফিরেছি, দেখি অফিসের ব্যাগ নেই। আমার তো হার্ট ফেল হওয়ার কথা, কেননা অফিসের অনেক চাবি ওই ব্যাগের মধ্যে, দামি জিনিসপত্র রয়েছে। ফিরে সেই দোকানে গিয়ে দেখলাম

ভুলো মনের আর কি কথাগুলো আমাদেরকে পাঠিয়েছেন। এরপর আমি দুবরাজপুর বীরভূম থেকে কে বলছে, অভিজিৎ। বেশ কয়েক বছর আগে একবার গিয়েছিলাম পুরী ঘুরতে, তখন নতুন কেনা হেডফোনটা ট্রাভেল বাসে ফেলে হোটেল রুমে চলে এসেছিলাম। ফিরে গিয়ে অনেক খুঁজে আর পাইনি, ওটা আমার কেনা প্রথম নেক ব্যান্ড ছিল, খুব কষ্ট পেয়েছিলাম এটাতে। তো তারপর থেকে নিশ্চয়ই তুমি এটা আর কখনোই করোনি? হ্যাঁ, এই তো লিখে দিয়েছে, এরপর থেকে ঘাট থেকে আর কখনো সে নামায়নি। তোমাকে বলেছিলাম না, মনে আছে যে ট্রেনে ছাতা ফেলে রেখে এসেছিলাম একবার, তবে পরে কারশেডে ঢুকে ছাতাটা, এটা নিশ্চয়ই শাওন, হ্যাঁ শাওন বারাসাত থেকে শাওন এমন কাণ্ড করেছিল। তারপর থেকে ও কখনো বাসে ট্রেনে উঠলে কোনো কিছুই ব্যাগের বাইরে রাখে না বের করে। বাহ, গুড বয় কি কম সাথে শাওনকে বলি। আর দূরে কোথাও ঘুরতে গেলে ফোনে একটা লিস্ট করে নিয়ে যায় যে কী কী নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আসার সময় সেই লিস্টটা মিলিয়ে ও ব্যাগে করে সব কিছু ভরে আবার যথারীতি গুড বয়ের মতন বাড়ি ফেরে। বাবা একবার লিস্ট না করে যাওয়ার ফলে ভুবনেশ্বরে এক হোটেলে ফোন ফেলে চলে এসেছিল। পরে যদিও সেই ফোন আনার জন্য ভুবনেশ্বরে যাওয়াটা মানে ঘোড়াটা শাওনের হয়ে গেছিলো, এটা বাড়তি পাওনা কিন্তু শাওনের জন্য। এরপর শ্যামা প্রসাদ পাল বোরথাং সিকিম থেকে শুনছেন, ওরে বাস, বোরথাং সিকিম, আমার তো মনটা ছুটতে চলে যাচ্ছে সেখানে। কি লিখেছেন আমাকে, লিখেছেন যে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সকাল থেকে শুনছি, প্রত্যেকটা অনুষ্ঠানে খুব ভালো লাগে। টপিকে বলছে যেটা 2021 সালে আমি একবার সিআইএসএফ এর গ্রাউন্ডের জন্য মালদা এসেছিলাম, সারাদিন না খেয়ে দুরাত জেগে বাড়ি ফেরার সময় খুব টায়ার্ড ছিলাম। বাড়ি ফেরার সময় মুর্শিদাবাদের খাগড়াঘাট রোড স্টেশনে ট্রেনটি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিল। ট্রেন থেকে নেমে আমি প্ল্যাটফর্মে ঘুরোঘুরি করতে করতে বসে পড়েছিলাম এবং কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না। ট্রেন ছেড়ে যাওয়ার আধ ঘন্টা পর ঘুম ভেঙে দেখি স্টেশনে কোনো ট্রেন নেই। সেই ট্রেনের মধ্যে আমার ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে আমার সমস্ত ডকুমেন্টস ক্লাস ওয়ান থেকে আপ টু ডিপ্লোমা পর্যন্ত সমস্ত রকমের সব কিছু টেনশনে মানে ছিল এবং সব খুব টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। অনেক কষ্টে আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করে অবশেষে সেই ব্যান্ডেল স্টেশন থেকে ব্যাগটা ফেরত পেয়েছিলাম, সারা জীবন মনে থাকবে। বাঁকুড়া জয়পুর রাজগ্রাম থেকে শ্যামাপ্রসাদ পাল এখন কাজের সূত্রে সিকিমের বোরথাঙে থাকে এবং সেখান থেকে কিন্তু আমাকে মেসেজ করেছেন। শ্যামাপ্রসাদ পাল, খুব ভালো লাগলো আপনি যে এই সেই সিকিম থেকে আমাকে শুনছেন, সত্যি সত্যি ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই এখনও রয়েছে অনেকগুলো মেসেজেস, কিন্তু না আজকে আর সময়ের অভাবে কিন্তু আমি সবার মেসেজেস শেয়ার করতে পারবো না, কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে এই যে মানে আমাদের যে সময় এগিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এখন দেখছি 9:56 হয়ে গেছে, কিন্তু এইটা আর একটা মেসেজ রয়েছে, একটুখানি দেখে নিই কী বলছে। অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি থেকে বলছে, আমার শো শুনছে, ভালো লাগছে, আমি মৌমিতা, আর যে মৌমিতা কিন্তু তোমার সঙ্গে রয়েছি, নামটা একটু ভুল হয়ে গেছে, যাই হোক, তো শুনছো তুমি আমাকে। ঘোড়ায় রেসিপিটা যেটা বললে তুমি আজকে, আমরা শুনছি, ভালো লাগলো, বেগুনের একটা আলাদা, একদমই তাই, আজকে যেটা বললাম চিলি এগ বেগুন, সেই রেসিপিটা খুব সুন্দর লাগলো শুনে, রেসিপিটা বানাবে তো তোমাকে, আচ্ছা বানিয়ে ফটো করে পাঠাবে, কিন্তু আমাকে খেতেও বাড়িতে ডাকবে না, কালিন্দিতে থাকে, আমার খুব কাছাকাছি, যেতে পারি বললে একবার, যাই হোক। সব থেকে বড় ভুল হচ্ছে ছাতা, মানে আমাদের যে মেসেজ করেছে অভিষেক তার কাছে ছাতা সব থেকে বেশি ভুলে ফেলে চলে আসে ছোটোবেলায় ও, এবং ভুল আর মা বলেন কি যে ছোটোবেলায় আমরা আমার একজন চান করতে নিয়ে গিয়েছিল আমাকে, আমাকে ওখানেই ছেড়ে সে চলে এসেছিল। মা ওকে বলেছে কি আমার ছেলে কোথায়, সে বলেছে বৌদি ভুলে গিয়েছি, তারপরে সে দৌড়িয়েছে, তারপর দৌড়ে গিয়ে আমাদের এই অভিষেককে নিয়ে চলে এসেছে, যে অভিষেক কালিন্দি থেকে মেসেজ আমাদেরকে করেছে। ভুলো মনা দূর করবার মন্ত্রটাও কিন্তু আমাদেরকে এই মুহূর্তে শান্তিনিকেতন থেকে পাঠালেন সুখেন্দুদা, জাস্ট এক্ষুনি। ভুলো মনা দূর করার মন্ত্র, সকালে উঠিয়া আমি জোরে জোরে বলি সব কিছু মনে রেখে যেন সারাদিন চলি, মনের দেবদেবী আছেন যতজনা, সকলের চরণ ধরে করি বন্দনা, আনন্দে রেখো সব দেবদেবীগণ, দিলে না কেন টাটকা মন এক ডজন, তোমরা সদয় হয়ে প্রার্থনা পূর্ণ করো মোর, নইলে ধর্ণা দেবই বন্ধ রইবে তোমাদের দৌড়। ও হো, এবার দৌড়টা কিন্তু আমার জন্যও বন্ধ হয়ে যাবে, কারণ 9:57 অলরেডি হয়ে গিয়েছে, মানে আর যে মৌমিতার কিন্তু আজকের মতো টাটা বাই বাই বলার কিন্তু সময় এগিয়ে আসছে, আর এগিয়ে যাচ্ছি তো সেই জন্যই। কোথায় যাচ্ছি বলো তো? আরে বাবা, কোথায় আবার যাব, এখন এই মুহূর্তেই যাব সেইখানেই, মানে একদম ছন্দে বেঁধে কথায় যেতে যেতে তোমায় বলি সিটটা এবার ছাড়তে হবে, সময় তো আজকে শেষ, কথায় সুরে জার্নিটা কাটলো মজায় বেশ, আজকের মতো আর যে মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই 25th September শুক্র সকালেও আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, অবশ্যই কিন্তু থাকতেই হবে তোমাকে আবারও সেই মঙ্গলবার দিন। আরে বাবা, না থাকলে কি করে হবে বলো তো, মঙ্গল নয় শুক্রবার দিন কিন্তু আবারও থাকতে হবে তোমাকে, আর আপাতত এটাই বলছি আমি, যাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। সেলা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবি। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। শিল্পায়নের পথে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বদলানোই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। একসময় সিঙ্গুর পরবর্তী পরিস্থিতির জেরে শিল্পপতিদের মধ্যে যে অনীহা তৈরি হয়েছিল তা কাটিয়ে নতুন বিনিয়োগ টানতে দেশ বিদেশে সক্রিয় প্রচার চালানো হবে বলে স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। কলকাতায় গতকাল ICMAI আয়োজিত রাইজ বেঙ্গল পাওয়ারিং দ্য জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত 2047 অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আদিবাসী জনজাতির অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব করম উৎসব পালিত হচ্ছে। ফসল উৎপাদন বৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই করম পুজোর আয়োজন করে থাকেন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের নানা স্থানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই করম উৎসব পালিত হচ্ছে। করম পুজো উপলক্ষে আজ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ বিশ্ব গণ্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে এদিনটি পালিত হয়। এই উপলক্ষে গণ্ডার সংরক্ষণ, চোরা শিকার রোধ সম্পর্কে জনসচেতনতা প্রসারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তেলেঙ্গানার আদিলাবাদে রাজীব গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে গতরাতে 5 দিনের এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্মী ও দমকলের তৎপরতায় ওই ওয়ার্ডে ভর্তি থাকা বাকি 28টি শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জাপানের নিশিনি এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে একটি পদক নিশ্চিত করবে ভারত। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আবারও উত্তরবঙ্গ যাচ্ছেন। কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর তিনি যাবেন আলিপুরদুয়ার, সুভাষিনী চা বাগান সংলগ্ন ময়দানে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে বিভিন্ন সময় বন দপ্তরের অভিযানে উদ্ধার বন্য প্রাণীর দেহাংশ পোড়ানো হবে। পশ্চিম বর্ধমানের অন্ডালের সোনপুর বাজারি এলাকায় কোল ইন্ডিয়া লিমিটেড ও কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে কয়লা গ্যাসীকরণ কারখানা গড়ে উঠতে চলেছে। প্রায় 190 একর জমির ওপর আধুনিক এই শিল্পকেন্দ্রটি তৈরির জন্য বরাদ্দ হয়েছে 1,350 কোটি টাকা। সিজিআইএল এর ডিরেক্টর ডক্টর পীযূষ কুমার জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে পুরোদমে কারখানা নির্মাণের কাজ শুরু করাই তাঁদের প্রধান লক্ষ্য। আরএসপি নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দলের রাজ্য সম্পাদক তপন হোর অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন দুটি বিধানসভা উপনির্বাচনে যে ধরনের ভূমিকা গ্রহণ করে তা অত্যন্ত ন্যাক্কারজনক। বিরোধী দলগুলির প্রতীক বণ্টনই তার সাক্ষ্য বহন করেছে। এদিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরকে আজও বহরমপুর থানায় হাজিরা দেওয়ার জন্য পুলিশ নোটিশ দিয়েছে। গতকালও তাকে থানায় ঘণ্টাচারেক জিজ্ঞাসাবাদ করা হয়। আজ বিশ্ব গন্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে গন্ডার সংরক্ষণ, চোরা শিকার রোধ সম্পর্কে জনসচেতনতার প্রসারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ IIWW 2026 উদ্বোধন করবেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: গান দরিয়া নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের জন্য, এবং আজকে মঙ্গলবার। আজকে আমরা শুনব বিভিন্ন শিল্পীদের কণ্ঠে আধুনিক গান, কিন্তু কারা রয়েছি আমরা? মৌসুমী আর
3: রয়েছি সোমা। কবি বলেছেন, এই বাংলার মাটিতে জন্ম আমায় দিও। কিন্তু এই যে বাংলা স্পেশাল কেন, আমরা সবাই বাংলার মাটিতে জন্ম নিতে চাইছি স্পেশাল, তার একটা অন্যতম কারণ হচ্ছে বাঙালির একটা বিশেষ সময়। সেই সময়টা কোনটা? এই শরৎকাল। শরৎকাল মানে কি? আপনারা বলবেন শরৎকাল মানে সাদা মেঘের ভেলা, শরৎকাল মানে শিউলি ফুট, কিন্তু সবার আগে যেটা বলবেন সেটা হচ্ছে শরৎকাল মানে দুর্গাপুজো। আর দুর্গাপুজো তো কাউন্টডাউন তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে, এখন আর এক মাসও হাতে নেই সময়। ঠিক এই সময়ে আমাদের প্রত্যেকের মনের ভেতরে একটা অন্য রকম যেন চলছে আর কি, মানে তাড়াহুড়ো চলছে মনের ভেতরে, মানে এটা করা বাকি, ওটা করা বাকি, সেটা করতে হবে, ওখানে যেতে হবে, সেটা যেতে হবে, তো এইরকম যে একটা ছটফটানি চলছে। আর তার

0: সঙ্গে শুধুমাত্র আপনি নন, আপনার পরিবারের সবাই, আপনার বন্ধুবান্ধব, আপনার কলিগস সবাই কিন্তু এই নিয়েই একটা আলোচনায় আছে যে কী করা যায়, কী করা যায়, কী করা যায়। আর আজকে যেখানে মৌসুমি আর সোমা এই স্টুডিওর হটসেটে বসেছে, এফএম রেইনবো আপনি কান পেতেছেন, ঠিক সেখানে দুর্গাপুজোয় শুধু আজকের দিন না, সেই সেকালে সেকালেও কি হতো, এমনই কিছু ছোট ছোট গল্প নিয়ে আর মিষ্টি মিষ্টি কিছু গান নিয়ে আপনাদের সামনে হাজির। সঙ্গে রয়েছে গানদরিয়া।
1: গানদরিয়া গান থাকবে, কথাবার্তা থাকবে, দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে কথা থাকবে, হয়তো গত বছরে যেটা করতে চেয়েছিলেন করে উঠতে পারেননি, কিন্তু মনে মনে আছে কোনো একটা দুর্গাপুজোয় সেটা আমি করবই, সেটা যে কোনো দিকে হোক, খাওয়া দাওয়া হতে পারে, সাজগোজ হতে পারে, ঠাকুর দেখা হতে পারে, বেড়াতে যাওয়া হতে পারে, যাই হোক, কিন্তু আজকে এই মুহূর্তে গান, তারপরে কথা।

0: দেখো, এই বছর দুর্গাপুজো কেমন হবে প্রত্যেকেই কিন্তু সেই চিন্তা করে যে এই বছরটা কেমন হবে, দেবী দুর্গা কিসে আসছেন কিসে যাচ্ছেন, তাহলে এটা হতে পারে তাহলে ওটা হতে পারে, আর গত বছর কী হয়েছিল বা কোনো স্পেশাল বছর যে বছরটা হয়তো আমরা সারা জীবনে কখনো ভুলবো না, সেরকম কোনো একটা বছরে কী ঘটেছিল সেটাও কিন্তু আমরা আমাদের স্মৃতির পাতায় রেখে দিই। আর দুর্গাপুজো যেহেতু আমাদের বাঙালিদের কাছে, শুধু নয় বাঙালি কেন, এখন তো সারা বিশ্বের মানুষ এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত হয়ে যান এবং এটা একদম বিশ্বের স্বীকৃতিপ্রাপ্ত একটা বিশেষ উৎসব, তাই এই সময়ে আমরা একটু অন্যভাবে ভাববো এবং বিগত বছরগুলোতেও ভাবতাম, সেটাই তো স্বাভাবিক, তাই না?
1: আর এই যে দুর্গাপুজো এবছর কেমন যাবে, তুমি যেটা বললে যে প্রত্যেকেই ভাবেন, আমি একজনকে বলতে শুনেছি প্রত্যেকবার অষ্টমীর দিন অঞ্জলি দিতে গিয়ে উনি বলেন, বা যখন ঠাকুর চলে যায় দশমীর সময় একটা কথা বলেন যে মা, এবছর যারা যারা আমার পরিবারে বা আত্মীয় পরিজন যারা যারা রয়েছে, পরের বছর যেন ঠিক তাদের সবাইকে নিয়েই এই পুজোয় ঠাকুর দেখতে পারি বা একসাথে থাকতে পারি।
0: ঠিক,
1: এইটা তুমি দেখো, আমার পরিবারের লোক সবাই সবাই যেন পরের দুর্গাপুজোটা আবার দেখে, যদিও সবসময় সেটা হয় না, সেটা আমাদের কাম্য, আমরা সেটা কামনা করি যে সবাই থাকুক আমাদের সঙ্গে এই দুর্গাপুজোটা উপভোগ করার জন্য। কিন্তু তার মধ্যেও তো কিন্তু থেকে যায়, তুমি যেগুলো বললে যে অনেক সময় এরকম হয় কোনো একটা বছরের পুজো হয়তো স্মৃতিতে থেকে যায়, সেটা ভালো স্মৃতি হতে পারে, খারাপ স্মৃতিও হতে পারে।
0: অবশ্যই,
1: তো সেই খারাপ স্মৃতিটাকে ভুলে গিয়ে ভালো স্মৃতি যেটা রয়েছে সেটা মনে রেখে, এবং আজ এবারের পুজো বা পরের পুজো সেইগুলো আরও আরও ভালো স্মৃতি বয়ে আনুক, এটাই তো আমরা চাই।
0: অবশ্য মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা হয়তো দুর্গাপুজোকে কেন্দ্র করে, বা ধরো দুর্গাপুজোর মধ্যেই কোনো একটা দিনে তার জীবনে এমন কোনো একটা ঘটনা ঘটেছিল যা সে সুখস্মৃতি হোক বা দুঃখস্মৃতি হোক না কেন, সেটা কিন্তু থেকেই যাবে, থেকে যাবে আজীবন, যতদিন আমাদের চেতনা থাকবে।
1: অবশ্যই, সুতরাং মন খারাপ করা স্মৃতি নিয়ে মন উদাস না করে মনটা একটু মানে আনন্দে ভরপুর করে রাখুন, তবেই তো উপভোগ করতে পারবেন।

0: সুষমা, আগে থেকে ঠিক করে রাখলেই কিন্তু দেখা হয়ে যাবে। কবে কোথায় কখন দেখা হবে এটা না ভেবে যদি ঠিক করে রাখা যায় তাহলে ঠিক দেখা হয়ে যাবে, তাই নাকি?
1: সে তো অবশ্যই ঠিক করে তো রাখতেই হবে, কারণ ডেট ফিক্স না করলে তো অনেক কিছুই আমাদের মিস হয়ে যেতে পারে, কারণ একটা প্ল্যানিং সবসময় দরকার, কবে কখন কী করবো না করবো, তাই না? তো পুজোর প্রস্তুতির জন্য প্ল্যানিং চাই, আবার পুজোর সময়ও প্ল্যানিং চাই, সব কিছুরই একটা প্ল্যানিং দরকার।
0: আর ধরো যাদের বাড়িতে পুজো হয়, হ্যাঁ পারিবারিক পুজো তো হয়, তারপরে তো পরবর্তীকালে আমরা দেখেছি বারোয়ারি পুজো, আর এখন তো এই শব্দটা খুব শোনা যায় সর্বজনীন দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজো ইত্যাদি ইত্যাদি। তো পারিবারিক পুজো যাদের হয় তাদের কিন্তু একরকম তাদের মানসিকতা থাকে, কারণ অনেকে থাকেন যে আর ঠাকুর দেখতে যেতেই পারেন না, সেই বাড়ির অনেকের কথা শুনে বুঝেছি যে মোটামুটি নবমীর পর দশমীর দিন সকালে যদি সম্ভব হয় তাও যা বিসর্জনের ব্যাপার স্যাপার থাকে সেগুলোর জোগাড় করা থাকে যেতে পারি না, হয়তো পঞ্চমীর রাতে, এখন তো চতুর্থী পঞ্চমীতেই লোকের ঢল নেমে যায়, হয়তো একটু বেরোতে পারি। বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা বেরোয় কিন্তু বড়রা যারা বাড়ির তারা কিন্তু আর বেরোতে পারেন না, সুতরাং বাড়িতেই তাদের সেই দুর্গাপুজোটা উদযাপন বলো পালন বলো উপভোগ বলো সব কিছু হয়ে যায়।
1: অবশ্যই, কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ, মানে সারা বছর তো আমরা কর্মব্যস্ততার কারণে পড়াশোনার কারণে বিভিন্ন কারণে সবাই বাইরে থাকছে, আর ঠিক পুজোর এই কটা দিন যখন সব চারিদিক থেকে সমস্ত আত্মীয় স্বজন সমস্ত নিজের মানুষেরা চলে আসছে একটা জায়গায় সেই একই উঠোনে একই বাড়িতে হই হই রই রই, তখন সেখানে মনে হয় যে আর অন্য কোনো আড়ম্বরের দরকার নেই, ওখানে ওটাই যথেষ্ট সবার হই হই করার জন্য বা আনন্দ করার জন্য। দেখো আজকে আমরা তো শুধুমাত্র এখনকার দুর্গাপুজো নিয়ে কথা বলবো না, আমরা চলে যাব অনেক আগে, মানে সেকালে। সেকাল মানে তো কোন কাল সেটা বোঝা খুবই মুশকিল, মানে সেকালটা অনেকগুলো কালই হতে পারে, মানে অনেক ঘটনার সমাহার হতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি বলবো দেখো এখনকার যদি পুজোর খরচ বলি সে তো এক মস্ত, তাই না?
0: অবশ্যই,
1: হ্যাঁ। কিন্তু সাধারণ মধ্যবিত্ত গৃহস্থদের যে দুর্গাপুজো সেখানে সেই সময় কত খরচ হতো জানো? সমস্ত মিলে খরচা হতো খুব জোর 40-50 টাকা।
0: আর বলো না, এইটা যারা শুনছেন আমাদের রেডিওর ওপারে, যদিও আগের মানুষ যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 40-50 টাকা।
1: হ্যাঁ, আর যদি খুব বড় পুজো হতো তাহলে কারোর ক্ষেত্রে সেটা বেড়ে 70-80 টাকা পর্যন্ত হয়ে যেত, আর এই টাকা জোগাড় করতেই কিন্তু হিমশিম খেয়ে যেতেন সবাই। 1840 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর একটা সাময়িক পত্রিকার লেখাতে এরকম পাওয়া যায় যে কি শিশু কি যুবা কি বৃদ্ধ কি ধনী কি দরিদ্র কি পুরুষ কি স্ত্রী সকলেই এই উৎসবের মধুর নামে উন্মত্ত। কি লেখা হচ্ছে? লেখা হচ্ছে দুর্ভিক্ষ প্লাবন ও বিদ্রোহ আসিয়া সমস্ত ছারখার করিতেছে কিন্তু এই উৎসব বিলুপ্ত হইবার নয়। সত্যি দেখো মানুষ তো বিভিন্ন সময়ে, যে বলছিলাম প্রথমেই যে এক একটা এমন পরিস্থিতি এসেছে, এক একটা এমন স্মৃতি তৈরি হয়েছে আমাদের জীবনে। স্মৃতি তো কোনো বানানো কিছু নয়, স্মৃতি হচ্ছে আমাদের জীবনেই ফেলে আসা কিছু ঘটনা, তো সেই ঘটনা কিন্তু আমাদেরকে নাড়া দেয় আলোড়িত করে। কিন্তু এই যে দুর্ভিক্ষ আসুক প্লাবন আসুক বিদ্রোহ আসুক যাই আসুক না কেন সব কিছু ছারখার করে দিলেও দুর্গাপুজোকে কিন্তু ছারখার করতে পারে
0: না, সে তুমি অল্প করে হলেও করবে।
1: হ্যাঁ,
0: একদম ধরো নাম মাত্র, জাস্ট পুজোটা, তোমার অত আড়ম্বর বা অত লোক খাওয়ানো কিছু না, জাস্ট ঠাকুরকে দেবার মতন একটুখানি মিষ্টি কি ভোগ যদি নাও দিতে পারো। কথায় বলছি, আমার একজন পরিচিত মানুষ ছিলেন যখন সুসময় ছিল তাদের ব্যবসার, মানে কি প্রচণ্ডভাবে উদযাপন হতো সেই দুর্গাপুজো, খুব মানে অনেক লোক খেত ধরো সেই ষষ্ঠী থেকে দশমী অবধি, এবং তারা যখন ঠাকুর বিসর্জন দিতেন

0: দামি দামি শাড়ি পরে, নতুন জামা কাপড় পরে তারা গঙ্গায় নেমে যেতেন, এই রকম আর কি, মানে পুরুষ মহিলা সবাই। পরবর্তীকালে সেটাও দেখা যে যখন খুব আর্থিক অবস্থা, দুরবস্থা বলা যেতে পারে এরকম, তাদের বাড়িতে গেছি, সেই অর্থে তারা, তখন তো ফোনের ব্যাপার ছিল না যে চলে এসো, কিন্তু তা সত্ত্বেও গেছি, গিয়ে দেখেছি টিম টিম করে একটা বাল্ব জ্বলছে। আগে যেরকম হাইটের দুর্গাপুজো, সেটা হয়তো একটু মাঝারি হাইটের হয়েছে, এবং শুধু ভোগ দিতে পারেননি, শুধু লুচি আর মিষ্টি, মানে পায়েসটাও করতে পারেননি, পুরোহিতকে খালি এনেছেন টিম টিম করে, মানে দেখে এত খারাপ লাগবে, কিন্তু তাদের মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট নেই, এই কারণে মাকে আমরা বরণ করতে পেরেছি আমাদের মতন করে, সাধ্যের মধ্যে, আমার মন দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার ভক্তি শ্রদ্ধা দিয়ে।
1: এই ভাবনাটা তো আসেই, দেখো যে সারা মানে একটা বছর ঘুরে মা তো একবারই আসবে,
0: নিশ্চয়ই
1: তো, তাকে এসে যখন আমাদের কাছে আসছেন, তাকে আমরা বরণ করে নেব না, আমাদের ঘরে তাকে আহ্বান জানাবো না, আমরা দুটো খেলে তাকেও দুটো খাওয়াতে পারবো না, এই ভাবনা থেকেই কিন্তু মা তো দুর্গাপুজো, এটা তো শুধুমাত্র একটা সামাজিক উৎসব হয়ে রইল না, এটা একটা পারিবারিক উৎসব হয়ে গেল, কারণ সে তো আমার ঘরের মেয়ে, তাই না, ঘরের উমা।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

শুনছেন গান দরিয়া। গান দরিয়ায় আপনাদের সঙ্গে আছি সোমা এবং মৌসুমি। একটি বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবা, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: ভোলা কি আর যাবে? বাংলাকেও ভোলা যাবে না এবং এই দুর্গাপুজোর এই যে আনন্দ অনুষ্ঠান তাকেও ভোলা যাবে না। একজন মানে দাদু আর নাতনির কথোপকথন হচ্ছে, বুঝেছ তো? সেই নাতনি আর কি দিল্লিতে থাকে, তা বলছে যে তোমাদের ওখানে কীরকমভাবে পুজো হয় বলো তো দিদিভাই। বলছে আমাদের ওখানে, আমাদের তো আমাদের কমপ্লেক্স বা আবাসন যাই বলি না কেন সেইখানে। ও তা তোমাদের ওখানে কদিন ধরে? চার দিন ধরেই আমরা ওখানে খাওয়া দাওয়া দুপুর রাত্রির সব, তার মধ্যে আমরা মা দুর্গাকে নিয়ে সেলফি তুলি আর আমরা বন্ধুরা মিলে একটু আশেপাশের ঠাকুর দেখে আসি। ও আচ্ছা, আর এই যে সন্ধ্যা আরতি হয়, সন্ধি পুজো হয়, সেই সময় কি তোমরা থাকো? বলছে না, ওই হয় দেখেছি, যিনি পুরোহিত তিনি এই হাতের মধ্যে একটা নিয়ে রেমেরম রেমেরম করেন, মানে পঞ্চপ্রদীপটা আর কি, বুঝতে পেরেছ? তারপরে দেখেছি মাকে বা আশেপাশের আন্টিদের যে তারা ওই পদ্ম ফুলটা ফোটান, তা তোমরা কোনোদিন করনি? সেই ইয়ে জিজ্ঞাসা করছে দাদু। বলছে যে না না, এইসব আমরা করিনি। তোমরা কি খাও, তোমাদের ওখানে কি খাওয়ানো হয়? বলছে ফ্রাইড রাইস, চিকেন থাকে, মাটন থাকে, ফিশ ফ্রাই থাকে, চাটনি, পাঁপড় ইত্যাদি। তা বলছে ও, তা বলছে দাদু তোমাদের ছোটোবেলাটা কীরকম কাটতো, মানে তোমরা যে ঠাকুরেতে যেতে, ঠাকুর দেখতে যেতে? বলছে আমাদের তো বাড়িতেই পুজো হতো, বাচ্চাটি মানে এসেছে বাড়িতেই আর কি বাবার সঙ্গে, আমাদের তো বাড়িতেই পুজো হতো, সেই দাদু বলছেন আর কি। তো আমার একটা এক্সট্রা লাভ হতো, কি হতো যে ওই দাদুর যিনি মা তিনি কোনো একটা বাড়িতে ভোগ রান্না করতে যেতেন কোনো একটা পুজোতে, তো সেই মা তো ভোগ রান্না করবেন, মা তো আর টেস্ট করে দেখবেন না যে নুন মিষ্টি কী হলো, তো আমি মায়ের সঙ্গে সঙ্গে যেতাম। তাই জন্য টেস্ট করার আগে, মানে ঠাকুরকে দেবার আগে আমাকে একটু দিয়ে বলতেন, দেখো তো ঠিক ঠিক নুনটা পড়েছে কি না, মানে উনি দেখে দিতেন আর কি। তো তার ফলে আমি সেইটা খেতাম। আর আমাদের বাড়িতে এখনও তো দেখো না, বেগুনি, খিচুড়ি, আলুর দম, ওরা মানে লাবড়া যেটা সেটা বলছে ও মিক্সড ভেজের যে কারি, বুঝতে পেরেছো? এইগুলো হ্যাঁ একদিন হয় ইলিশ মাছ, তখন বলছে যে দাদু মাটন হবে না, চিকেন হবে না? বলছে যে না আমাদের বাড়ির পুজোতে তো মাটন চিকেন দেওয়া হয় না। তারপরে যে ঢাক বাজানো হচ্ছে, সেই ঢাকিদের যে নতুন জামা কাপড় দেওয়া হচ্ছে, তারা দুদিন পর চলে যাবে, এইবার এত কিছু উপলব্ধি করে শুনে সেই নাতনি বলছে ও তোমাদের এখানে এত এরমভাবে পুজো হয়, আমাদের তো আমরা বন্ধুদের সঙ্গে যাই, এই খাই আর ফটো তুলি, ও ফাংশন হয় দাদু জানো, অর্কেস্ট্রা টিম আসে এবং তারা বাংলা হিন্দি সব রকম গান গায়। বলছে হ্যাঁ আমাদের বাড়িতেও হতো, এখন আর হয় না, কিন্তু যাত্রা হতো ঠিক আছে আর বাংলা গান হতো, আমাদের তখন এই অর্কেস্ট্রা এইটা ব্যাপারটা ছিল না। তখন বললো তোমাদের একটু অন্যরকম পুজো, আমাদের একটু অন্যরকম, মানে এই যে জেনারেশন গ্যাপ,
1: হ্যাঁ একদমই,
0: এইটা বাচ্চাটা তো বলছে আমার না যেতে ইচ্ছে করছে না জানো, একাদশীর দিন যখন যাচ্ছে বলছে আর কি কি পুজো এই বাড়িতে হবে? বলছে না দুর্গাপুজোই তো হয় আর লক্ষ্মী পুজো। বলছে পরের বছর না আরো সাত দিন আগে আসবো, তুমি যেরাম যেরাম বললে আমি সেরাম সেরাম ভাবে এনজয় করব, সেই খাবার খাবো, বোঝো?
1: আসলে কি বলতো, এই যে মাঝখানে একটা জেনারেশন গ্যাপ, এই জেনারেশন মাঝখানে যে জেনারেশনটা থাকে সেই জেনারেশনটা না একটা সেতুর কাজ করে, যে সেই যুগের সঙ্গে এই যুগকে কানেক্ট করে। কিন্তু এই সেতু যদি প্রপার কানেকশন না করতে পারে তাহলে কিন্তু এই যে অদেখা অচেনা একটা অদ্ভুত সেই রোমাঞ্চকর জগতের মতো হয়ে যায় সেকালের পুজোটা। কিন্তু সেকালের পুজোর সঙ্গে একালের পুজোকে যদি আমরা কোথাও একটু মিলিয়ে নিয়ে চলতে পারি, হয়তো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু কিছু পরিবর্তন পরিবর্ধন তো হবেই,
0: না স্বাভাবিক এটা,
1: কিন্তু সেই যুগের সঙ্গে এখনকার যুগকে কোথাও একটা তাল মেলাতে হবে, তবেই তো দুর্গাপুজোর সেই ঐতিহ্যটাই বজায় থাকবে। আর যদি তা না থাকে, একেবারে পুরোই যদি বিপরীতমুখী হয়ে যায়, তাহলে কিন্তু তার এসেন্স আলাদাই হয়ে যাবে।
0: এবং সেই নাতনি বলে যাচ্ছে দাদু তুমি তো আমার বন্ধু হয়ে গেলে, আবার দেখা হবে পরের বছরে, ভালো থেকো সুস্থ থেকো। মানে সে আবার পরের বছর আসবে, একটা বছর বয়স বেড়ে যাবে,

0: এই দেখা হওয়ার কথা মনে পড়লেই মনে পড়ে যায় যে দুর্গাপূজার সময় কত বন্ধুর সঙ্গে দেখা হয়, কত পুরনো মানুষের সঙ্গে দেখা হয়, আবার কত পুরনো দিনের কথাও মনে পড়ে যায়। একটু আগে তুমি বলছিলে যে সেই চন্দননগরের একটা গল্প, তোমার ছোটবেলাকার গল্প, সেটা একটু বলো সবার সঙ্গে।
1: সেটা ছোটবেলাকার গল্প বলতে, চন্দননগরে মানে তখন সেই জায়গা থেকে আমি অন্য জায়গায় আবার পরে চলে গিয়েছিলাম, কিন্তু ওই 3:30-এর যে স্মৃতিটা ছিল, সেই বাড়িতে পুজো হতো এবং যাত্রা হতো, এবং সেই যে যাত্রাটা হতো তখন তো 3:30-এ, এখনকার অনেক তারা স্মার্ট, এখনকার বাচ্চা
0: মানে 3.5 বছর বয়স তো আমার।
1: হ্যাঁ হ্যাঁ, এবার আরেকটু বড় যারা ধরো 5, 6, 7, তারা ব্যাপারটা এনজয় করতো। সেই মঞ্চ বাঁধা হচ্ছে কাঠের পাটাতন এনে, অষ্টমী নবমী তোমার যাত্রা হবে। এবার তারপর যখন সাজঘরে বড়দের, মানে বড় মানে ওই ধরো 7-8 বছর যারা দাদা দিদিরা, গিয়ে দিচ্ছি ফলস টুল দিচ্ছে, এই দাড়ি লাগাচ্ছে এরকম একজন, তারপরে গালে লাল লাল, এগুলো কী দিচ্ছে না, সে অসুর সাজলো, বুঝতে পেরেছ? হ্যাঁ, অসুর, বাবা কীরকম চেহারা, আবার খাঁড়া, ভালো বাবা, এটা দিয়ে হয়তো কেটেই, মানে আমাদেরই হয়তো কেটে ফেলবে, এরকম একটা ধারণা। তো তারপর সেখান থেকে আমরা অন্য জায়গায়, আমাদের বাড়ি হয়, আমরা চলে যাই। সেই অর্থে যে খুব তাদের পুজোয় যাওয়া হতো তা না। 2024-এ আমি আবার চন্দননগরে দুর্গাপুজোয় যাই। চন্দননগর তো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, সবাই জানেন। তো আমি বললাম কি, ওই কাকুদের বাড়িতে একবার যাব। তো বাড়ি কিন্তু সেই বড়, সেরকমই রয়েছে। তুমি অবাক হয়ে যাবে একটা কথা বললে, যখন ঢুকছি না, আগে যেমন বাইরে প্রচুর আলো থাকতো, এখন কিন্তু খুব অল্প আলো।
0: আচ্ছা,
1: ভেতরে যে ঠাকুর আছে সবাই জানে এই বাড়িতে পুজো হয়।

0: আমাদের তো চিনতে পাচ্ছে না, আমরা তাকিয়ে আছি, তার মধ্যে পুরনো একজন এখনো আছেন, তিনি এসেছেন, কথা বলছেন, ঠাকুর একই আছে, জোগাড় সবই একই আছে, দু একজন মানুষ তারা একদম বিছানায় শয্যাশায়ী, মানে সেই তখন দেখেছি ছোটবেলায় ধরো, তাদের সঙ্গে কি দেখা করলাম, তারা চিনতে পারলেন। এইবার একটি ছেলের বউ, সে ইটালিয়ান, বিবাহ সূত্রে সে এখানে রয়েছে, সে পুরো দায়িত্বটা নিয়েছে, বাকি যত রয়েছে বাড়ির বউরা বাঙালি, ও কিন্তু তাদের থেকে কিভাবে, ও এসে বাংলাতে বলছে, ভাঙা বাংলায়, যে এই দেখো আলপনা দিয়েছি, পায়ে আলতা পড়েছে, এই ঠাকুর ঘরে এই ষষ্ঠীর দিন এটা হয়েছে, অষ্টমীতে এই, নবমী দশমী, ও পুরো রক্ত করে নিয়েছে, বুঝেছো, সবাই আসছে ওকেই দেখছে, সেই সাদা লালপার শাড়ি, দুর্গাপুজোর যে কি মহিমা, ও তো এখানে ইন্ডিয়াতে এসেছে, তারপর এখানে এসে ব্যাপারটা আর কি জেনেছে, তখন বলছে যে এটা আমারই পুজো হয়ে গেছে, এখন তোমরা কিন্তু আসবে দশমীর পরে, আসবে পরের বছর আসবে, সিঁদুর পরে, হাতে শাঁখা পলা, মানে একদম একটা অদ্ভুত, যে বাড়িতে এত গোঁড়ামি ছিল, এটা করবে না, ওটা করবে না, প্রচণ্ড নিয়ম, সেই বাড়িতে একজন বিদেশিনী, সে কিন্তু ব্যাপারটা নিয়ে তার হাজব্যান্ড পাশে দাঁড়িয়ে বলে একটু পরে সন্ধ্যারতি হবে, একটু ও সমস্ত এগিয়ে দিল পুরোহিতকে,
1: কি অপূর্ব,
0: কি পরিবর্তন, মানে চিন্তার বাইরে, জেনারেশন গ্যাপ
1: একদমই। কিন্তু এই যে সেই কালের পুজোটাকে এই কালেও ধরে রেখে একজন বিদেশিনী এভাবে চেষ্টা করে চলেছেন যে ঐতিহ্যকে যাতে ধরে রাখা যায়, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেও সেটাকে সে তার বীজটা যেন থাকে, সেটা যেন আমরাও ধরে রাখতে পারি।
0: এবং ছেলে বাইরে ডাক্তারি পড়ে, তার কিন্তু স্ট্রিক্টলি বলা আছে যদি তোমার কোনো এক্সাম না থাকে তাহলে কিন্তু এই সময় অন্তত একদিনের জন্য হলেও বাড়ির পূজায় তুমি পার্টিসিপেট করবে।
1: অপূর্ব। আমরা এই পর্বের শেষ গানটি শুনবো এবং তারপরে চলে যাব সংবাদের বিরতিতে, তার ওপারে আবার সোমার মৌসুমে চলে আসব গানদরিয়া নিয়ে। সবাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গানদরিয়ায় এখনকার গানটি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026 উদ্বোধন করবেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের ওপর ভিত্তি করে পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র। এখন ছবিটি যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিক ওরফে রুক্মিণী এই পদে ইস্তফা দেওয়ার পর আসনটি শূন্য হয়। আগামী 16 অক্টোবর এই আসনের উপনির্বাচন, প্রার্থীপদ দাখিলের সময়সীমা শুরু হচ্ছে 29শে সেপ্টেম্বর। কেরালার মাল্লাপুরম জেলার নীলাম্বুরের পুক্কটুপাদম ও টিকে কলোনি এলাকায় ভারী বৃষ্টির কারণে হরপাবানু ভূমিধসে পাঁচজন প্রাণ হারিয়েছেন। মৃত পাঁচজনের দেহই উদ্ধার হয়েছে, নিখোঁজ একজন। মুখ্যমন্ত্রী ভিডি সাতিশান বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। ওই এলাকায় পর্যটকদের যাতায়াতের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। আজ বিশ্ব গন্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে গন্ডার সংরক্ষণ, চোরা শিকার রোধ সম্পর্কে জনসচেতনতা প্রসারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আইএমডি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে এটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে আজ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আদিবাসী জনজাতির অন্যতম ধর্মীয় সামাজিক উৎসব করম উৎসব পালিত হচ্ছে। ফসল উৎপাদন বৃদ্ধি এবং পরিবারের মঙ্গল কামনায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের নানা স্থানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই উৎসব পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

শুনছেন গান দরিয়া, একটি বিশেষ ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত, পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত বা পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 712 বেলা 12:30টায় গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্য তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS/CS, মুখ্য পোস্ট মাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in।

0: ইন এবং adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে অভিযোগকারীকে উপযুক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 0332220250 অথবা 0332210612 অথবা 0332210500 এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালতে বা পেনশন আদালত এই শব্দটি উল্লেখ করতে হবে। আমি আবারও বলছি, ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। বিশেষভাবে দ্রষ্টব্য আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি এখানেই শেষ হলো।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

বলো তো আর কি তুমি মুক্তি দেখে বলো তো।

0: নির্মলা মিশ্রের কণ্ঠে অত্যন্ত পরিচিত একটি গান আপনারা শুনলেন। গান দরিয়ায় সঙ্গে আছি মৌসুমী এবং সোমা। চলে যাই পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে। সেই সময় একজন বিখ্যাত পণ্ডিত আর তান্ত্রিক ছিলেন রমেশ শাস্ত্রী। তিনি রাজা কংসনারায়ণ রায়ের সভাপণ্ডিত, মানে কুল এবং তার পাশাপাশি কুলপুরোহিত ছিলেন, মানে সভাপণ্ডিত যা তাই কুলপুরোহিত তো ছিলেন। আজকের এই যে শারদীয় পুজো, তার যাবতীয় চিন্তা ভাবনা জানা যায় যে সে সমস্তটাই নাকি তার মস্তিষ্ক প্রসূত। তো শারদোৎসবের আনন্দ, আচার অনুষ্ঠান, বিরাট করে উদযাপন, উপস্থাপনা, খাওয়া দাওয়ার এই যে বিপুল আয়োজন, সেই আয়োজনের সুবাদে শুরু থেকেই উৎসবটা কিন্তু সারা দেশের মানুষকে মুগ্ধ করে ফেলেছে। মানে দুর্গাপুজো শুধুমাত্র বাঙালিরা তার নাম জানে এমন তো নয়,
1: না,
0: সারা ভারতবর্ষের মানুষ নাম জানে যে দুর্গাপুজোটা হয় এবং সেটা একটা বিশাল কিছু, তাই না? তো রমেশ শাস্ত্রীর পরামর্শে রাজা কংসনারায়ণের প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে প্রথম পুজোয় মাত করে দিয়েছিল দেশের মানুষকে।
1: বাবা,
0: চিন্তা করা যায়,
1: 9 লক্ষ তখনকার দিনে,
0: 9 লক্ষ তখনকার দিনে রাজার পুজো ব্যাপার কথা, হ্যাঁ, তো সাধারণ মানুষের পুজো নয়,
1: তার মানে এখন তো কোটি কোটি কোটি হয়ে যাবে, 9 লক্ষ কোটি।
0: 9 লক্ষ টাকা কতখানি টাকা বুঝতে হলে আমাদের বুঝতে হবে, জানতে হবে বা অনুমান করতে হবে যে সেই সময়ের বাজার দর কিরকম ছিল, তবে আমরা বুঝতে পারবো যে 9 লক্ষ টাকার সেই সময়ের ভ্যালুটা কেমন ছিল। তো এক মন উৎকৃষ্ট চালের দাম, মানে ভালো চাল তখন ছিল কত হতে পারে, কত একটু আইডিয়া করুন বন্ধুরা যারা শুনছেন, ছিল 94 পয়সা। ঠিক আছে, মোট এই তারপরে চলে যাই মুগ ডাল। হ্যাঁ, মুগ ডাল এক মন ছিল 84 পয়সা, ঠিক আছে, আর মোটা সাধারণ চাল এক মন 62 পয়সা, মানে পয়সার মধ্যেই ঘোরাফেরা করছে। এইবার একটু টাকায় যাচ্ছি, ঘি এক মন ছিল 4.94 টাকা, ঠিক আছে, লবণ ছিল এক মন 75 পয়সা, এক মন লবণ 75 পয়সা,
1: বুঝতে পারছি,
0: ঠিক আছে, আর চিনি এক মন ছিল 5.69 টাকা। তো এরকমই ছিল তখনকার দিনের অবস্থা, মানে সেই সময় দাঁড়িয়ে 9 লক্ষ টাকা, মানে বোঝা যাচ্ছে যে সে পুজোর আয়োজন কত বিশাল, কত বৃহৎ, ফলে সারা দেশের মানুষের কানে পৌঁছাবেই সে পুজোর কথা।
1: মানে তুমি যেটা বললে পয়সায় হিসেব, আর সেই বাজার দর, সেইখানে যদি 9 লক্ষ খরচ হয়, এখন ওই এক মন দিয়েও যদি হয়, বাবা ভাবতে পারছি না, আমি এটা গান শুনি বাবা।
0: আমার স্টকে আছে এমন আরও সেকালের পুজোর খবর, তো সেগুলো তো বন্ধুদের সাথে ভাগ করে নেবই, আর সঙ্গে আছে মিষ্টি মিষ্টি গান, সেগুলো তো শুনতেই হবে।

তুমি পারো, হয়তো কথা আরো, আর তো তোমার সঙ্গে যাবো।

0: কথা আর তো তোমার সঙ্গে যাবো না।
1: কিন্তু একটা কথা না বললেই নয় সোমা, যে মর্তে প্রথম দুর্গাপূজার প্রচলন কারা করেছিলেন? শোনা যায়, কথিত আছে যে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য মর্তে দুর্গাপূজার প্রচলন করেন, তবে মেধস মুনি তাদের দুজনকে মা দুর্গার আরাধনা করার জন্য অনুপ্রেরণা দেন। কিভাবে হয় যে একবার নাকি সর্বশান্ত হয়ে রাজধানী বলিপুর মানে এখনকার যে বোলপুর সেইটা ত্যাগ করেন রাজা সুরথ, এবং রাস্তায় তার সমাধি বৈশ্যর সঙ্গে দেখা হয়। এই বণিকাও তখন আর কি দেউলিয়া, তাদের পরামর্শে আবার তাদের সঙ্গে দৈবক্রমে দেখা হয় মেধস মুনি। তো তাদের পরামর্শে দুজনেই বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন এবং বোলপুরের কাছে গড় জঙ্গলে সেই মেধস মুনির আশ্রমে নাকি দুর্গাপুজো শুরু হয়। সেটা নয় প্রথম পুজো তারা করলেন, তারপরে পরের যে দুর্গাপুজো সেগুলো কিভাবে হলো? কথিত আছে যে পাণ্ডু রাজার ঢিবিতে 4000 বছর আগে একটা মায়ের মূর্তি পাওয়া যায় এবং সেটা মানে পাখির ওপরে বসেছিলেন, শস্যদায়িনী প্রজা পালন করেন, এরকম একটা মূর্তি। কিন্তু সেটাকে আবার অনেকে বলেন যে আজকের আদ্যাশক্তি মায়ের আগেকার রূপ। পরবর্তী যুগে কিন্তু মৌর্য যুগ, কুষাণ যুগে কিন্তু টেরাকোটার পক্ষী নয়, পুরো একদম নারী মূর্তি এসে গেল। গুপ্ত যুগে বলা যায় যে মানে বলা হচ্ছে, যেটা বিভিন্ন লেখা থেকে জানা যায়, যে আজকের দিনে যে যে 10টা হাত মায়ের এইরকম খোদাই করা একটা মূর্তি পাওয়া যায়। এবং বর্তমানের যে মা দুর্গার আমরা ছবি দেখি বা আমরা যে ঠাকুরকে দেখি, অসুরমর্দিনী, সিংহবাহিনী, দশপূজা, সেটা কিন্তু আসে একদম পাল যুগে। তাই 1000 বছর ধরে চলে আসা এই যে কয়েকটা দুর্গাপুজোর এই সূচনা, এটা কিন্তু হয়েছিল পাল যুগে। কিন্তু সেন রাজাদের আমলে তামার ব্রোঞ্জের মায়ের মূর্তি তৈরি হতো এবং বিশাল বড় বড় দুর্গাপুজোর চল হয় সেন যুগে, বুঝতে পেরেছ? কিন্তু বাংলায় প্রথম কবে এলো সেটা বলবো, কিন্তু তার আগে আমাদের একটা অন্য কাজ আছে, সেই বিরতিটা আমরা নেব। সোমা তুমি কিছু বলবে?
2: বিরতিতে তো যাবই, কিন্তু তার আগে আরও কিছুটা সময় আমাদের হাতে আছে, আমি তোমার গল্পটা আরেকটু শুনতে চাই।
1: আচ্ছা, বাংলায় প্রথম দুর্গাপুজো করেন বারো ভূঁইয়াদের অন্যতম রাজশাহীর রাজা কংস নারায়ণ রায় আর 1480 খ্রিস্টাব্দে, বুঝতে পেরেছ? তিনি তাহেরপুরের তাহের আলীকে যুদ্ধে পরাজিত করেন এবং সেই যুদ্ধ জয়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তিনি শরৎকালের আশ্বিন মাসে দেবী দুর্গার পুজো করেন। সেই যুগে মোট, যেটা তুমি বলছিলে, 9 লাখ টাকা খরচ হয়েছিল এবং মূর্তিটা ছিল সোনার। সুতরাং এগুলো কিন্তু সব কথিত আছে, এগুলো বিভিন্ন বই থেকে জানা যায়, বিভিন্ন রকম আমরা কাহিনী শুনে

নিরালায় বসে অনেক দূর অনেক বছর আগে পৌঁছে যেতে পারি আমরা। ঠিক সেই কারণেই নিরালাটাও বোধ হয় প্রয়োজন আছে। অপূর্ব সুন্দর গান শুনছিলাম সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। হুগলির ত্রিবেণীর প্রসিদ্ধ পণ্ডিত তথা বর্ধমান এবং কৃষ্ণনগরের রাজার সভা পণ্ডিত।

0: শ্রুতিধর জগন্নাথ তর্ক পঞ্চানন। সময়টা আনুমানিক 1718 সাল, তার দুর্গা পুজোর প্রচলন করলেন তিনি। তার পুজোর রীতিনীতি ছিল একেবারেই অন্যরকম। তিনি বোধন করতেন শুক্লা প্রতিপদ তিথিতে, বাড়িতে 15 দিন ধরে চলত চণ্ডীপাঠ, হোম 3-4 মন ঘি পোড়াতেন সেই হোমে, আহুতি দিতেন 1000 বেলপাতা, আর সপ্তমীতে 1টা আর অষ্টমীতে 2টো আর নবমীতে 3টি পাঠা বলি দিতেন। তার মানে পুজোর সময় 3 আর 2 এ 5 আর 1 এ 6, মোট 6খানা পাঠা বলি হতো। নবমীতে 3টি পাঠা ছাড়াও 1টা ভেড়া, 1টা মোষ এবং 1টা আখ আর 1টা ছাঁচি কুমড়ো বলি দেওয়া হতো। বলিদান নিজের হাতেই করতেন পণ্ডিত মশাই। সে সময়ে 1 টাকায় 10.5 সের ঘি পাওয়া যেত। 1 টাকায় 10.5 সের ঘি পাওয়া যেত। মানে এটাকে একটুখানি ছবির মতো ভাবতে হবে, সেই সময় চলে যেতে হবে এই কল্পনা করতে করতে, তাহলে পুরোটা বোঝা যাবে যে কোন সময়ের কথা বলা হচ্ছে, সে যুগ কেমন ছিল।
1: আর একটু আগে বলছিলাম কলকাতায় দুর্গাপুজোর কথা। ইতিহাস ঘাঁটলে যে প্রমাণ পাওয়া যায় যে দুর্গাপুজো আর কলকাতার সম্পর্ক খুব বেশি যে প্রাচীন তা কিন্তু নয়। 1610 সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীনারায়ণ মজুমদার, তিনি কি করেছিলেন, তিনি কিন্তু এই দুর্গাপুজো সেইখানে শুরু করেছিলেন। আর পরবর্তীকালে, প্রথমে তখন 8 চালার দুর্গাপুজো হয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেইটা আরও বেড়ে, মানে 1টা পুরো পুজো হয়, তারপরে 11টা পুজোয় দাঁড়ালো বিভিন্ন শরিকি। 1757 সালে ইংরেজ বাহিনীর হাতে সিরাজদৌল্লার সেই পরাজয়ের পর ইংরেজদের বিজয় উদযাপন উপলক্ষে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেবের হাত ধরেই দুর্গাপুজোর রমরমা বাড়ে কৃষ্ণনগরে এবং কলকাতায়। জুন মাসে 1757 ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সিরাজদৌল্লা পরাজিত হন এবং এই হারের মাশুল আমরা সবাই জানি, আমাদের স্বাধীনতা চলে যায়, আমরা পরাধীন হয়ে পড়ি। কিন্তু এই পরাজয়ে কি হয়েছিল, পরবর্তীকালে তাদের খুশি করার জন্য শোভাবাজার রাজবাড়ির যে আদিপুরুষ নবকৃষ্ণদেব এবং নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র, তারা দুর্গাপুজোর একটা রমরমা শুরু হয় তাঁদের হাত ধরে, এই দুর্গাপুজোকে হাতিয়ার করে সাহেবদের খুশি করার দিকে মন দেন। কারণ বিশ্বাস ছিল যে এদেশের মঙ্গলের জন্য সেই মুহূর্তে সাহেবদেরই প্রয়োজন। এবং কথিত আছে লর্ড রবার্ট ক্লাইভ আমরা যেটা বলি, তিনি কিন্তু বুঝিয়েছিলেন যে এটা আসলে তোমাদেরই জয়। তাই সেই জন্য 1765 সালে দেওয়ানি লাভের পর কিন্তু হিন্দু রাজাদের একটু মন রাখার জন্য, একটু সন্তুষ্ট করার জন্য তিনিও একবার কিন্তু দুর্গাপুজোর আয়োজন করেন। বুঝতে পেরেছো কত চতুর ছিলেন আর
0: সত্যি,
1: এবং এসেছিলেন, তিনি দেখেছেন দুর্গাপুজোর আয়োজন করেছেন। স্বাভাবিকভাবে আমরা কি ভাববো, তিনি আমাদের পুজোর শরিক হয়েছেন, তা তো নয়, তার তো উদ্দেশ্য ছিল অন্য। এইভাবে পরবর্তীকালে আস্তে আস্তে আস্তে আস্তে দুর্গাপুজো প্রচলন এবং সারা কলকাতা ছড়িয়ে পড়ে। আর এই মুহূর্তে হাতে গোনা সংখ্যার দিকে যাচ্ছি না, কোথায় কতটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি হচ্ছে, কিন্তু পুজো হচ্ছে এবং পুজো আসছে।

0: সেকালের বাবুদের বাড়ির দুর্গোৎসবের নানা উপকরণ আর ভুরি ভোজনের প্রসঙ্গে বাংলার নট ও নাট্যকার অমৃতলাল বসুর বেশ রসিয়ে বর্ণনা, সেটা একটু আপনাদের সামনে বলি ছোট্ট করে। এক একখানা জিলিপি যেন এক একখানা গরুর গাড়ির চাকা, গজা নয় যেন এক একখানা বারকোশ, মতিচুর একটা কামানের গোলা। রচনা সজ্জা ছাড়া নৈবেদ্যে মিষ্টির আয়োজন দেখে লোক অবাক হয়ে যেত। মণ্ডপে দুটো থালার উপর প্রচুর প্রচুর রাশিকৃত মিষ্টি, উচ্চতা বাড়তে বাড়তে কড়ি কাঠে গিয়ে ঠেকত। মিষ্টির মাপ ছিল কাশির কলসির মতো, চিন্তা করে দেখো, মিষ্টির আকার নাকি মানে রাশিকৃত মিষ্টি বাড়তে বাড়তে কড়ি কাঠে চলে যেত, এটা মানে এখন ভাবতেই পারি না, তাই না?
1: না না,
0: আর ক্রমশ সেই আয়তন ছোট হতে থাকে, নৈবেদ্যর একেবারে মাথায় যে মণ্ডটা থাকে, মানে মাথায় যেটা থাকে আর কি, সেটার ওজনই কম করে 10-12 শেরের কম ছিল না তখনকার।
1: কে বই নিয়ে যেত গো, কেউ তো নিয়ে আসতো নাকি ওইখানে রেখে সাজানো হতো।
0: এই দেওয়ান গোবিন্দচরণ মিত্র, সেটা 1900 সালের কথা বলছি, গুরুদেব থাকতেন শ্যামপুকুরে, অষ্টমীর দিন চারজন বেহারা বাঁকে বেঁধে মহানৈবেদ্যের থালাটা তার বাড়ি বয়ে দিয়ে আসত। চারজনে মিলে, বেহারা মিলে বেঁধে তাকে দিয়ে আসত, এমনই ছিল সেই থালার ওজন, বুঝে রাখো।
1: তুমি তো ওজন বললে, কিন্তু একটু ঠাকুরের মূর্তিটা কিরকম ছিল সেটা বলি। এখন এখন যেমন আমরা দেখি যে মা আসছে একদম ঘরের মেয়ের মতো, একটু আগে তুমি কথা প্রসঙ্গে বলেছ পুজোর কদিন তার ছেলে মেয়ে নিয়ে আসছে, তারপরে আবার দশমীতে চলে যাচ্ছে, কিন্তু মা দুর্গার এই যে রূপ, সেখানে দশভুজা দেবী তার চার সন্তান নিয়ে রয়েছেন, এই পারিবারিক রূপটা কিন্তু প্রথম ব্যবহার করেন চালচিত্রের মাধ্যমে, চালচিত্রের মধ্যে কৃষ্ণচন্দ্র, বুঝতে পেরেছ, রাজা কৃষ্ণচন্দ্র। কিন্তু এর আগে শুধুমাত্র মহিষাসুরমর্দিনী রূপটাই সবাই জানতেন, পরবর্তীকালে এই যে পারিবারিক রূপ, ছেলে মেয়ে নিয়ে মা আসছে ঘরের মেয়ের মতন, এটা কিন্তু কৃষ্ণনগরের সেই রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই শুরু হয়ে যায়। এবং বাবুদের শখের কথা তো তুমি বললে, যারা বিসর্জন দিতেন তারাও কিন্তু কি করতেন, সেখানে একটা বর্ণনা হুতুম প্যাঁচার নকশায় একটা বর্ণনা রয়েছে, কর্মকর্তারা প্রতিমা নিরঞ্জন করে নীলকণ্ঠ শঙ্কচিল উড়িয়ে দাদাগো দিদিগো বাজনার সঙ্গে ঘট নিয়ে ঘরমুখ হলেন, বাড়িতে পৌঁছে চণ্ডীমণ্ডপে পূর্ণ ঘটকে প্রণাম করে শান্তি জল নিলেন, তারপর কাঁচা হলুদ ও ঘট জল খেয়ে পরস্পরকে কোলাকুলি করলেন, অবশেষে কলাপাতে দুর্গা নাম লিখে সিদ্ধিকে বিজয়ার উপসংহার হলো। দুর্গা নাম মনে আছে, ছোটবেলায় আমরাও লিখতাম
0: একদম
1: সেই বানান, যে দীর্ঘ হর্ষ, মানে কি যে
0: দুর্গা পূজা এখানে, মানে রস্য আর দীর্ঘকাল নিয়ে এখনো বোধ হয় অনেকের টানা পড়ে
1: আছে, অনেকের টানা পড়ে আছে। এবং আরেকটা ছোট্ট গল্প, কলকাতার বিখ্যাত একজন ধনী ছিলেন প্রদ্যুম্ন মল্লিক, একসময় তার মনে হলো যে সাধারণ মানুষ তো দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত, কি করা যায়, সেই জন্য বিলেত থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনা হলো ক্রিস্টালের একটা দুর্গামূর্তি, সাধারণ মানুষকে দেখানোর জন্য সেই মূর্তি রোলস রয়েস গাড়িতে চাপিয়ে সারা কলকাতা ঘোরালেন, এবং সেটা 1842-43 সাল পর্যন্ত সাহেবরা আবার কলকাতার গণ্যমান্য বাবুদের বাড়ির পুজোতে নিয়মিত যেতেন, আমন্ত্রিত হতেন, তাদের মনোরঞ্জনের নানা উপাদান থাকতো, পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে যায়। আর পাথরিয়াঘাটার ঘোষবাড়ির দুর্গাপুজো খুব প্রাচীন, নবপত্রিকা বা কলাবৌ স্নান করানো হতো রূপোর কলসিতে করে গঙ্গাজল বই নিয়ে গিয়ে, বুঝতে পেরেছ কত কি, এখন কোথায় কি হচ্ছে। আর এই যে পাঠাবলির কথা তুমি বললে, অন্যতম একটা অনুষঙ্গ ছিল, আজও আছে কোনো কোনো জায়গায়, কিন্তু আমাদের সঙ্গে যা আছে তা হচ্ছে গান এই মুহূর্তে।

0: মন উতলা করলে তো চলবে না, কারণ সামনে পুজো, অনেক প্ল্যান প্রোগ্রাম সব কিছু রয়েছে। কিন্তু আপাতত, আপাতত মানে কেন বলছি, কারণ সামনের ঘড়ি বলছে 12:56 হয়ে 30 সেকেন্ডস, আর একটা মাত্র গান আমরা শুনতে এবং শোনাতে পারবো, তাই তো সোমা?
1: একদমই তাই। আর তখন কিছু বলারই নেই, বলতে হবে যে আপাতত তো মৌসুমি আর সোমা বিদায় নিচ্ছে গান্দরিয়া থেকে, আবার আমরা নাটকের দুপুর নিয়ে চলে আসব ঠিক দুটোর সময়। কিন্তু তার আগে কিশোর কুমারের সঙ্গে সঙ্গে মনটাকে, মানে মনের জানলাটাকে খুলে দিতেই হবে, তাই না?

এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করতে দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026 উদ্বোধন করেছেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জলের যথাযথ ব্যবহারের উপর জোর দেন এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করম পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করম পূজা সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি এবং মূল্যবোধের উৎসব বলেও বর্ণনা করেন তিনি। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে আগামীকাল থেকে ইরানের সব এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর কলেজে ছাত্র বিক্ষোভের ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশকে আক্রমণের অভিযোগ রয়েছে। এই নিয়ে ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হল। এর আগে শাহরুখ আক্তার আলী মোল্লা এবং আসলাম হাবিব নামে এই দুজনকে থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রান পূর্ণ করেছে। জাপানের আইচি প্রিফেকচারাল কারুগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 217 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 5 উইকেটে 49 রান করেছে। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ 79 রান করেন ওপেনার স্মৃতি মান্ধানা। অন্য ভারতীয় ওপেনার শেফালি ভার্মা 48 এবং ঋচা ঘোষ 49 রান করেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। জাপানের আইচি প্রিফেকচারাল কারুগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে 217 রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 10 উইকেট হারিয়ে 69 রান করে। ভারতীয় বোলার দীপ্তি শর্মা 3 উইকেট নেন। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ 79 রান করেছেন ওপেনার স্মৃতি মান্ধানা। জাপানের আইচি নাগওয়ায় এশিয়ান গেমসে টেবিল টেনিসের দলগত বিভাগে থাইল্যান্ডকে 3-2 ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। সেখানে তারা

0: কোরিয়ার মুখোমুখি হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে সিউড়ি আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা খারিজের আবেদন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ রায় দিয়ে জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতে পলাতক কোনো ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা নিম্ন আদালতের একটি সম্পূর্ণ আইনসম্মত পদক্ষেপ। 12ই অক্টোবর পর্যন্ত নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে 6টি মামলা ছাড়া, যেগুলিতে তাকে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে, তার বাইরে অন্য কোনো পদক্ষেপ করা হবে না, কারণ অন্য আর কোনো মামলা এই মুহূর্তে তার বিরুদ্ধে নেই। বিচারপতি সৌগত ভট্টাচার্য মৌখিকভাবে মিলন প্রধানকে নির্বাচনে লড়াই করতে দেওয়ার কথা বলেছেন। উত্তর চব্বিশ পরগনার বাগদা দত্তপুলিয়া সড়কে মিছিল সেরে বাইকে বাড়ি ফেরার পথে তপশিলী মোর্চার বনগা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শিশির হাওলাদারকে চলন্ত বাইকে পা দিয়ে মেরে ফেলে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। বাংলাদেশে বন্দী চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে আয়োজিত মিছিল শেষে ফেরার পথে দুই দুষ্কৃতী এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে, নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক দুর্গ রহস্য, কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত, প্রযোজনা শুভেন্দু বাগ। নাটক দুর্গ রহস্য।

0: চন্দ্রমোহন।
1: যাই বাবু।
0: চন্দ্রমোহন।
1: হ্যাঁ বাবু, কিছু বলবেন?
0: হ্যাঁ চন্দ্রমোহন।
1: হ্যাঁ,
0: তুমি তোমার নায়েব।
1: হ্যাঁ,
0: দেখো দেখো দেখো দেখো, ওই দুর্গ বাড়ির জঙ্গলে একপাল গাধা কুকুর কাদের?
1: বাবু, ওগুলো ওই বেদেদের। আপনার মেয়ে হরিপ্রিয়া আর মণিলালের বিয়ের 7-8 মাস পরেই ওরা এসেছে।
0: ঠিকই বলেছ, এগুলো এত জ্বালিয়ে মারছে না, আর ওই গাধা কুকুর সাপ আমার একেবারে সহ্য হয় না।
1: কিন্তু তারাবেন কি করে?
0: না না না না, ওরা আমার অঞ্চলে থাকতে পারবে না চন্দ্রমোহন
1: বাবু।
0: হ্যাঁ, ওদের আমি আগেও বলেছি আমার এই এলাকা ছেড়ে চলে যেতে, কিন্তু এত বড় আস্পর্ধা ওরা যায়নি। আজ আমি
1: বাবু, বন্দুক ছুড়বেন না।
0: রামকৃষ্ণ সিং একবার মুখ দিয়ে যা উচ্চারণ করে সেটা ওই সূর্য চন্দ্রের মতো সত্যি
1: বাবু। কাজটা কিন্তু ভালো হলো না। বেদে বেদেনির দল নানা রকমের অকাজ কুকাজ করতে পারে, ক্ষতি করতে পারে।
0: ক্ষতি? ওরা আমার কি ক্ষতি করবে চন্দ্রমোহন?
1: হয়তো আপনার কুয়োয় বিষ ফেলে দিয়ে যাবে, হয়তো জঙ্গলে আগুন লাগিয়ে দেবে।
0: বিষ, আগুন? অত সাহস ওদের হবে না চন্দ্রমোহন। বন্ধুকে ভয় পায় না এমন লোক কি ব্যাপার রমাপতি?
2: বাবু, আপনি
0: এই জঙ্গলে কি করছো?
1: তাই তো মাস্টারমশাই, জঙ্গলে কি করছেন?
2: ওই গদা ধরার তুলসী বেরিয়েছে তাই আর কি।
0: জঙ্গলে জঙ্গলে এত না ঘোরাই ভালো। যাই হোক, ওরে তুমি চোখে চোখে রেখো।
2: হ্যাঁ বাবু।
0: আচ্ছা ঠিক আছে, তুমি যাও।
2: আচ্ছা বাবু।
0: চন্দ্রমোহন।
1: হ্যাঁ বাবু।
0: বলছিলাম কি, ওই রমাপতি ছেলেটা কিন্তু বেশ ভালো।
1: হ্যাঁ বাবু, আপনার ছোট মেয়ে তুলসীকে খুব যত্ন সহকারে পড়ায়।
0: আরে তাই তো, ওকে আমি বাড়িতে নিয়ে রেখেছি, আমার সঙ্গে 5 জন ছেলে মেয়ে। তবু তো তুমি জানো আমি ওকে একেবারে ছেলের মতোই দেখি।
1: বাবু, আপনার মন অগাধ বড়, ছেলে মেয়েদের কত খেয়াল রাখেন। তাই তো আপনার আরেক মেয়ে হরিপ্রিয়ার বিয়ে দিলেন মণিলালের সঙ্গে, আর ওদের নিজের বাড়িতেই রেখে দিলেন।
0: এত বড় দুর্গ বাড়ি কে দেখবে না এম মশাই? তাই তো মণিলাল আর হরিপ্রিয়াকে রেখেই দিলাম। দাদাকে হারালাম বিদেশ বিভূই মঙ্গেরে, পেক হলো, দাদাটা চলে গেল। এসো চন্দ্রমোহন, এখানে বসে দু একদান দাবা খেলা যাক।
1: বেশ বাবু, বহুদিন পর জঙ্গলে বনভোজন, ভালোই লাগছে বলুন?
0: হ্যাঁ ভালোই লাগছে, চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে নিঃশ্বাসটা কিরকম আমরা যেন বন্ধ হয়ে আসে। চন্দ্রমোহন, দিনটাও আজ বেশ কি বল, আকাশ একেবারে সোনার মতো সূর্য, তারপর ওই শালবনের ছায়া, মিষ্টি বাতাস।
3: বাবা বাবা, শিগগির এসো, শিগগির এসো তোমরা।
0: চন্দ্রমোহন, তুলসীর গলা মনে হচ্ছে। কি হলো, ওরকম চেঁচাচ্ছ কেন?
1: চলুন তো চলুন তো, মনে হচ্ছে কোনো কিছু দেখে ভয় পেয়েছে।
0: কি হয়েছে তুলসী, কি হয়েছে রে?
3: দিদি দিদি গাছতলায় পড়ে আছে।
2: কি হয়েছে বাবা?
3: দিদি বোধ হয় মারা গেছে জামাই বাবু।
0: সেটি? রমাপতি, তুমি?
2: সাপ, সাপে কামড়েছে, সাপে কামড়েছে হরিপ্রিয়াকে। সরো সরো এখান থেকে, সরো সরো। হরিপ্রিয়া, হরিপ্রিয়া, হরিপ্রিয়া, হরিপ্রিয়া।
1: ও আর বেঁচে নেই মণিলাল। এই তো, এই তো বাপায়ের গোড়ালির উপর সাপের দাঁতের দুটো দাগ, রক্তাক্ত চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে।
0: কিন্তু এই জঙ্গলে সাপ, এটা নিশ্চয়ই ওই বেদে বেদেনির কাজ।
1: আপনাকে আমি আগেই বলেছিলাম, ওরা যে কোনো সময় ক্ষতি করতে পারে। আমার কথা না শুনে আপনি ওদের বন্দুক?
0: চন্দ্রমোহন, এবার ওদের আমি সত্যিই মেরে ফেলবো বলে দিচ্ছি, এক একটা গুলিতে ওদের।
1: বাবু বাবু, সেই সুযোগ আপনি আর পাবেন না রামকিশোর বাবু, ওরা এই অঞ্চল ছেড়ে এতক্ষণে।
2: সবই তো শেষ হয়ে গেল, হরিপ্রিয়া চলে গেল, আমিও।
0: মনে মনে বাবা, বাবা এত ভেঙে পড়লে কি চলে? হরিপ্রিয়া তো আমার মেয়ে, সে যেভাবে আমাকে ছেড়ে চলে গেল তাতে
2: আপনাকে বলতে আমার বাধা নেই। সকলে বোধ হয় হরিপ্রিয়ার মৃত্যুর জন্য আমাকেই।
0: না না না না মনে না, এসব কথা কেন বলছো?
2: এমনিতেই আমাকে তেমন কেউ পছন্দ করে না, তার উপর হরিপ্রিয়াও নেই। এখন এই পরিবারে আমি বাড়তি এক বোঝা ছাড়া। আমি চলে গেলেই বোধহয় ভালো হয়। কি অধিকারে এখানে থাকবো বলুন?
0: যে গেছে সে তো গেছেই মনিলাল। একসঙ্গে তোমাকেও হারাবো? না না না না, তা হবে না। তুমি থাকো মনিলাল। যদি ভগবান করেন আবার হয়তো সম্পর্ক হবে।

0: কি এত মন দিয়ে পড়ছো ব্যোমকেশ? কাগজে এমন কোনো খবর আজকাল থাকে না যা অত মন দিয়ে পড়তে হয়।
1: অধ্যাপক ঈশানচন্দ্র মজুমদার মারা গেছেন।
0: ঈশান মজুমদার মানে নামটা তোমার মুখেই শোনা।
1: হ্যাঁ, ইতিহাসের অধ্যাপক।
0: ও,
1: বহরমপুরে আমি তার কিছুকাল ছাত্র ছিলাম। ভদ্রলোক সাপের কামড়ে মারা গেছেন। গত বছর আমরা যখন সাঁওতাল পরগনায় যাই তখন উনিও এক দুর্গপ্রাসাদে গিয়েছিলেন। সেখানে গিয়েই এই দেখো আবার এখন কে এলো, দেখো তো অজিত কে এলো, দেখো দেখো দেখো।
2: টেলিগ্রাম
0: বিএসপি পুরন্দর পাণ্ডে টেলিগ্রাম।
1: এ তো টেলিপ্যাথি হয়ে গেল, কি লিখেছে দেখো তো।
0: ঈশান মজুমদারের মৃত্যু অস্বাভাবিক, তারপর লেখা কামশার্প।
1: তোমার কি মত?
0: আবার সেই সাঁওতাল পরগনার দুর্গ।
1: এবার শুধু দুর্গ নয়, দুর্গ রহস্য ভেদ।

0: আসতে কোনো কষ্ট হয়নি তো মিস্টার বক্সি?
1: কষ্ট মানে ঈশানবাবুর মৃত্যু রহস্য সম্পর্কে যতক্ষণ না ডিটেলসটা জানতে পারছি ততক্ষণ ভেতরে তো একটা কষ্ট হচ্ছেই।
0: প্রথমে দুর্গ এবং ওদের

0: পরিবার সম্পর্কে দুই একটা কথা আপনাকে বলি।
1: বল।
0: নবাব আলীবর্দীর আমলে রাজা জানকী রাম এই দুর্গ তৈরি করে তার প্রচুর ধন রত্ন এখানে রেখে গেছিলেন। তার উত্তরসূরি রামকিশোর ঘি এবং লোহার ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করে এবং দুর্গের দ্বিতীয় চূড়োয় এক বিরাট রাজপ্রাসাদ তৈরি করে বসবাস করতে থাকেন। স্ত্রী মারা যাবার পর পাঁচটি পুত্র কন্যার লালন পালনের দায়িত্ব পড়ে রামকিশোরের ওপর। বড় ছেলে বংশী অত্যন্ত রাগী যুবক। এই বংশীধরের বিয়ের দু চার মাসের মধ্যেই তার স্ত্রীর অপঘাতে মৃত্যু হয়।
1: অপঘাতে মৃত্যু হয় অজিত?
0: এবং মৃত্যুটা রহস্যজনক।
1: আচ্ছা।
0: দ্বিতীয় পুত্র মুরলীধর, সে বিকলাঙ্গ কিন্তু বেজায় ধূর্ত। তৃতীয়টি মেয়ে হরিপ্রিয়া। হরিপ্রিয়া মণিলালের স্ত্রী। মণিলাল লেখাপড়া জানা, শান্ত, স্বাস্থ্যবান। হ্যাঁ, একটা কথা, মণিলাল কিন্তু ঘর জামাই। হরিপ্রিয়ার পর গদাধর আর ছোট মেয়ে তুলসী।
2: তিন ছেলে, বংশীধর, মুরলীধর আর গদাধর, সবই ধর। শুধু দুই মেয়ে হরিপ্রিয়া আর তুলসী।
1: মণিলাল হরিপ্রিয়ার বর, এ বাড়িতে থাকে।
0: ঠিক। এছাড়া আরও দুজন প্রাণী দুর্গ পরিবারে থাকেন। রামকিশোরের পোষ্য রমাপতি, সে তুলসীর মাস্টার, আর নায়েব চন্দ্রমোহন।
1: চন্দ্রমোহন,
0: রামকিশোরবাবুর বন্ধু অর্থাৎ ঈশান মজুমদার প্রায় মাসখানেক এই দুর্গ বাড়িতে ছিলেন। কয়েকদিন আগে রাতের খাওয়া শেষ করে পায়চারি করছিলেন, এটা অবশ্য তাঁর রোজকার অভ্যেস।
1: সেদিনও কি তিনি একাই পায়চারি করছিলেন?
0: না না, সেদিন সঙ্গে মাস্টার মশাই রমাপতি ছিল। প্রায় 9:30 নাগাদ রমাপতি বাড়ি ফিরে যায়। তারপর রাতে কি ঘটেছিল সেটা জানা যায় না। পরদিন ভোরে দেখা যায় ঈশানবাবু তার ঘরের দরজার সামনে মুড়ে পড়ে আছেন, পায়ের গোড়ালিতে সাপের কামড়ের চিহ্ন।
1: সাপের কামড়ের চিহ্ন,
0: মাথার পেছনে ঘাড়ের কাছে একটা কালশিট দাগ, এবং ডান হাতের মুঠির মধ্যে একটা বাদশাহী আমলের চকচকে মোহর। মোহর?
1: আচ্ছা মিস্টার পাণ্ডে, ঈশানবাবুর মৃত্যুর খবরটা আপনাদেরকে কে দিয়েছিল?
0: রামকিশোরবাবু।
1: আপনি বলছেন ঈশানবাবুর মৃত্যু হয়েছে সাপের কামড়ে, তাই তো? তবুও আপনি অন্য কিছু সন্দেহ করছেন।
0: রাইট রাইট।
1: কেন
0: সন্দেহ করার কারণ হলো ঈশানবাবুর মাথায় চোট লাগলো কি করে?
1: এমন হতেই পারে, সাপে কামড়াবার পর তিনি ভয় পেয়ে পড়ে যান, মাথায় চোট লাগে।
0: সেটা হতে পারে, কিন্তু এরকম একটা পরিচ্ছন্ন পরিষ্কার প্রাসাদের মতো বাড়িতে সাপ আসবে কি করে? আমি কিন্তু তন্ন তন্ন করে খোঁজ করেছি মিস্টার বক্সি, কোথাও বিষাক্ত সাপের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
2: না মানে
1: আজি মনে হচ্ছে তুমি কিছু বলবে।
2: হ্যাঁ, আচ্ছা মিস্টার পাণ্ডে, ঈশানবাবুর হাতের মুঠোয় একটি স্বর্ণ মুদ্রা ছিল, সেটা এলো কোথ থেকে?
1: হয়তো তা নিজের জিনিস।
2: কিন্তু বোমকেশ, নিজের জিনিস হলেও তিনি হাতে মোহর নিয়ে ঘুরে বেড়াবেন কেন, বিশেষ করে অত রাত্রে? রহস্য একটা নিশ্চয়ই আছে বোমকেশ।
0: আরও একটা ইনফরমেশন আপনাদের দেয়া দরকার। দু বছর আগে রামকিশোরবাবুর মেয়ে হরিপ্রিয়াও কিন্তু সাপের কামড়ে মারা গিয়েছিল।
1: তাই নাকি?
0: তারপর প্রায় দু বছর কেটে গেছে, রামকিশোরের সংসার জীবন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। পরিবর্তনের মধ্যে শুধু তুলসী, তার মাস্টার রমাপতিকে তুলসী যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করত, তার সঙ্গে তুলসীর একটা প্রণয় ঘটিত ব্যাপার।
1: মানে তুলসী এখন রমাপতির প্রতি অনুরক্ত?
0: ঠিক তাই। এরকম একটা সময়ে রামকিশোরের বাড়িতে এসে হাজির হলেন অধ্যাপক ঈশান মজুমদার। ঈশানবাবু আসলে রামকিশোরের দাদা রাম বিনোদের বাল্য বন্ধু।
1: রাম বিনোদ?
0: হ্যাঁ, রাম বিনোদ।
1: আচ্ছা।
0: এই ঈশানবাবু ভদ্রলোক কলেজে পড়াতেন। কয়েক বছর আগে রামকিশোরের বড় ছেলে বংশীধর কলেজে কোনো কিছু অপরাধ করার ফলে বিতাড়িত হয়েছিল, তখন এই ঈশানবাবুই ব্যাপারটাকে চাপা দিয়েছিলেন।
1: ও,
0: ঈশানচন্দ্র এই দুর্গ বাড়িতে এসেই মুখোমুখি হলেন বংশীধরের।
3: কি ব্যাপার, আপনি এখানে?
4: হ্যাঁ, এলাম, কয়েকদিন বিশ্রাম নেব ভাবছি। তোমার বাবাই আমাকে আসতে লিখেছিলেন।
3: বাবা?
4: কেন, তোমার কোনো আপত্তি আছে?
3: আপত্তি মানে, আপনি শুনুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু শুনে যান।
4: কি কথা বংশী?
3: সেটা তো আপনি শুনলেই বুঝতে পারবেন।

0: না রামকিশোর, এরপর আর এখানে থাকা যায় না।
1: ঈশান, ঈশান, তুমি বংশীধরের কথায় কেন চলে যাবে? আর তুমি তো বংশীধরের বাড়িতে আসুনি, এসেছ আমার বাড়িতে। তাছাড়া বংশীধর তোমাকে যে কি বলেছে সেটাও তো খুলে বলছো না।
0: সে কথা বলা যাবে না রামকিশোর।
1: কেন
0: না, মানে কিন্তু এখানে আমার থাকাটাও ঠিক সম্ভব নয়।
1: কিন্তু তুমি চলে গেলে আমার যে কি খারাপ লাগবে সে কথা আমি, ঈশান, ঈশান, তুমি তুমি তুমি যেও না। আচ্ছা বেশ, তুমি এখানে থাকতে না চাও, আমার দুর্গের একটা ঘরে থাকো, কয়েকটা ঘর কিন্তু বেশ ভালো, আমি তোমার থাকার সব ব্যবস্থা করে দিয়েছি, বিশ্বাস করো তোমার কোনো অসুবিধে হবে না, তুমি থাকো ঈশান।
0: দুর্গ? আচ্ছা বেশ, তুমি যখন এত করে বলছো তবে ওই দুর্গেই থাকতে পারি। তুমি বরং আমার ওখানেই থাকার ব্যবস্থা করো রামকিশোর।
2: বেশ ইন্টারেস্টিং, একেবারে গল্পের মতো। আচ্ছা তারপর কি হলো মিস্টার পান্ডে?
3: শোনা গিয়েছিল ঈশানচন্দ্রের থাকা নিয়ে রামকিশোর এবং বংশীধরের মধ্যে বেশ একটা বড় রকমের ঝামেলা হয়েছিল।
4: আচ্ছা, যে অধ্যাপক বংশীধরের উপকার করেছিল তার উপর বংশীধর কেন?
2: নিশ্চয়ই বংশীধরের এমন কোনো ঘটনা অধ্যাপক মশাই জানতেন যে তাকে।
4: বুঝতে পেরেছি, বংশীধর অধ্যাপককে অ্যাভয়েড করতে চাইছিল।
3: এর কয়েকদিন পর রামকিশোর ঈশানচন্দ্রের সাথে দেখা করতে যাবে, হঠাৎ তার নজরে পড়ল তার দুর্গের সিঁড়ির পাশে কুয়োর কাছে যে জঙ্গলটা আছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তিনি জঙ্গলে ঢুকেই দেখতে পেলেন গাছের নিচে ধুনো জ্বালিয়ে এক সাধু বসে আছেন।
2: সাধু?
3: হ্যাঁ সাধু, সারা গায়ে বিভূতি মাখা, মাথায় জটা, মুখে কাঁচা পাকা দাড়ি গম্ফ, দুজনেই দুজনের দিকে বিলক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। হঠাৎ নাকি সাধু বাবা পাগলের মতো হেসে ওঠেন।
1: কে আপনি? কে?
5: বম বম শঙ্কর, হর হর মহাদেব।
1: আপনি কে? আমার দুর্গে কেন? আপনাকে কোথায় যেন?
5: ডারো মত, ডারো মত বেটা, বম শঙ্কর।
3: এরপর রামকিশোর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, হৃদরোগ। মূল কারণটা কিন্তু ভয়, কিন্তু কেন যে তিনি ভয় পেয়েছিলেন তা এখনো জানা যায়নি।
2: আপনি যেভাবে ইনফরমেশন কালেক্ট করেছেন সত্যি প্রশংসা করতে হয় মিস্টার পান্ডে।
3: তবুও সব যেন আমার কাছে কিরকম ধোঁয়া ধোঁয়া।
2: ধোঁয়া যখন দেখা যাচ্ছে তখন আগুনও আছে। আজ বিকেলেই আমরা দুর্গবাড়িতে যাচ্ছি, তাই তো?
3: হ্যাঁ, আপনারা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিন, আমি বিকেলে এসে আপনাদের নিয়ে যাব। আমরা প্রায় দুর্গবাড়ির কাছে এসে পড়েছি। যে বাঁদিকে দেখুন, দেখুন ধোঁয়া দেখা যাচ্ছে, ওখানেই সাধু বাবার আস্তানা।
2: কি অজিত, সাধু বাবার সঙ্গে দেখা করবে নাকি?
4: বুঝতে পারছি তোমার তদন্ত শুরু হয়ে গেছে, তা না হলে বেশ চলো
2: চলো। প্রণাম সাধু বাবা।
5: বম শঙ্কর,
4: এটা আবার চোখ বুঝে ফেলল, আর কথা বলবে না মনে হচ্ছে।
2: তাহলে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো।
4: কি মনে হলো ব্যোমকেশ?
2: দেখো, পথে ঘাটে যেসব সাধু সন্ন্যাসী দেখা যায় ইনি ঠিক সে জাতীয় নন, কোথায় যেন একটা তফাত আছে। সমস্ত চোখের মুখে একটা অদ্ভুত আভিজাত্য লক্ষ্য করেছো?
4: ঠিক বলেছ।
2: চলো মিস্টার পান্ডে।
3: আগে কোথায় যাবেন, দুর্গবাড়িতে না রামকিশোর বাবুর?
2: অধ্যাপক ঈশানবাবু যে ঘরে থাকতেন সেই ঘরেই আগে।

0: ও বাবা, পঁচাত্তরটা সিঁড়ি ভেঙে দুর্গতরণে ওঠা,
1: দু তিনবার ওঠানামা করলে রহস্য আর ভেদ করতে হবে না।
0: সাংঘাতিক মজবুত দুর্গ কিন্তু না,
1: হ্যাঁ,
0: ইতিহাসের সাক্ষ্য বহন করছে।
2: ওই যে চৌকাটা দেখছেন,
0: হ্যাঁ,

0: ওখানেই কিন্তু ঈশানবাবুর লাশ পড়েছিল।
1: সাপে কামড়াবার পর যদি ওই চৌকাঠে মাথা ঠুকে পড়ে গিয়ে থাকেন, হ্যাঁ, তাহলে তো চোট লাগা অসম্ভব নয়।
0: হতে পারে, কিন্তু এখানে সাপের পক্ষে লুকিয়ে থাকা তো অসম্ভব ব্যাপার।
1: আচ্ছা, ঈশানবাবু আসবার আগে এখানে কি মানে অন্য কেউ থাকতো?
0: জিজ্ঞেস করলে এরা কেউ বলবে না, কিন্তু আমার কাছে ডেফিনিট খবর আছে, মুরলীধর মানে রামকিশোরবাবুর মেজ ছেলে থাকতো। আপনাকে আগেই বলেছি, মুরলীধর বিকলাঙ্গ, শরীরটা ধনুকের মতো বাঁকা, কিন্তু অত্যন্ত ধূর্ত।
1: বুঝেছি। আচ্ছা, দেওয়ালে এরকম সব গোঁজ কেন?
0: আমার মনে হয় গোঁজের উপর তক্তা পেতে দিলে বেশ তাক মতন হয়, সেই কারণেই হয়তো এইসব।
1: আচ্ছা, ঈশানবাবু তো জিনিসপত্র কোথাও কিছু দেখছি না।
0: জিনিসপত্র বলতে তো একটা বাক্স, বাক্সের মধ্যে গোটে কয়েক জামা কাপড়, খান্তির চার বই খাতা, একটা ন্যাকড়ায় বাঁধা তিনটে 10 টাকার নোট, আর কিছু খুচরো পয়সা। সবকিছু এখন আমাদের জিম্মায় আছে।
1: মোহর?
0: হ্যাঁ, তার হাতের মুঠোর মধ্যে যে মোহরটা পাওয়া গিয়েছিল সেটাও আমাদের জিম্মাতেই আছে।
1: ওকে, চলুন, এবার তাহলে যাওয়া যাক। চলো অজিত।
2: এখানকার দেখা শেষ, চলো।
1: হ্যাঁ, এবার আমরা।
3: নমস্কার।
0: আরে রমাপতি মাস্টার, কি খবর?
3: বাড়িতে ডাক্তারবাবু আর উকিলবাবু এসেছেন।
0: ডাক্তার
3: কর্তার ঘরে কি সব কাজের কথা চলছে, সবাই ওখানে আছে, কিন্তু গদাই আর তুলসীকে দেখলাম না, তাই ভাবলাম হয়তো তারা এখানে এসেছে। আচ্ছা, উনি কি সত্যান্বেষী ব্যোমকেশ?
1: হ্যাঁ, কিন্তু আপনি চিনলেন কি করে? আমার ছবি তো কোথাও বেরোয়নি, আর তাছাড়া আপনার সাথে তো আমার কোনোদিন আলাপও হয়নি।
3: না, তা হয়নি, আসলে আপনার অনেক বই আমি পড়েছি, আর তাছাড়া এখানে যে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে মিস্টার পাণ্ডের সঙ্গে আপনাকে দেখে ওই অনুমান বলতে পারেন আর কি।
1: আপনার অনুমানের প্রশংসা না করে পারছি না। চলুন, যেতে যেতে আলাপ করা যাবে।
3: হ্যাঁ, চলুন।
1: আচ্ছা, ঈশানবাবু তো সাপের কামড়ে মারা গেছেন।
3: হ্যাঁ,
1: তার জন্য সবার এত সন্দেহ কেন? আচ্ছা রমাপতিবাবু, ঈশানবাবু যে রাত্রে মারা যান সেই রাত্রে আপনি 9:30 পর্যন্ত তার সঙ্গে ছিলেন।
3: হ্যাঁ,
1: কেন ছিলেন?
3: আসলে ভাই, উনি আমাকে খুব স্নেহ করতেন, আমি ওনার কাছে এলেই নানা রকম গল্প গুজব করতেন। আর সে রাত্রেও
1: কি গল্প হচ্ছিল? সে রাত্রে
3: ওই দুর্গের ইতিহাস।
1: কিন্তু সে ইতিহাস তো ঈশানবাবু জানার কথা নয়।
3: হ্যাঁ,
1: আর এই ইতিহাস তো কোনো বইতে লেখা নেই।
3: আসলে উনি সবই জানতেন, কর্তার এক ভাই ছিলেন, তার নাম রাম বিনোদ সিংহ, উনি ঈশানবাবুর প্রাণের বন্ধু ছিলেন, ওই তার মুখেই উনি একটা খাতায় ঈশানবাবু সব লিখে রেখে গেছেন।
1: খাতায় সব লিখে রেখে গেছেন, খাতাটা কোথায়?
3: এখন খাতাটা কোথায় তা তো জানি না, কিন্তু আমি দেখেছি।
0: হ্যাঁ, পেন্সিলে লেখা একটা খাতা কিন্তু আমরা পেয়েছি।
3: হ্যাঁ,
0: কিন্তু তাতে কি লেখা আছে তা বলতে পারবো না, বাংলায় লেখা, কালি দেখবেন মিস্টার বক্সি।
1: ঠিক আছে, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ রমাপতিবাবু।
3: না না,
1: আপনার থেকে অনেক খবর পাওয়া গেল। আচ্ছা, আপনাকে এই দুর্গের ইতিহাস শোনাবার পেছনে কি ঈশানবাবুর কোনো কারণ মানে কোনো মোটিভেশন ছিল বলে আপনি মনে করেন?
3: দেখুন, সেটা ঠিক বলতে পারবো না, তবে গল্প বলতে বলতে একটা কথা প্রায়ই বলতেন।
1: কি বলতেন?
3: বলতেন, যে বংশে একবার ভ্রাতৃহত্যার বিষ প্রবেশ করেছে সেই বংশের আর রক্ষা নেই, তার ধ্বংস অনিবার্য।
1: ভ্রাতৃহত্যা, রামকিশোরবাবুর দাদা কি তাহলে? চলুন মিস্টার পাণ্ডে, সন্ধে হয়ে আসছে,
0: চলুন।
2: এবার আমরা কোথায় যাব?
1: এবার অন্দরমহলে, রামকিশোরবাবু।
3: এই যে তুলসী, তুমি এখানে, আর আমি তোমাদের খুঁজে বেড়াচ্ছি।
4: সাধু বাবা গাঁজা খাচ্ছিল তাই দেখছিলাম।
3: উফ, সাধুর কাছে যেতে তোমাদের নিষেধ করেছিলাম না? ঠিক আছে, ভেতরে চলো।
4: এরা কারা মাস্টারমশাই?
3: এরা সব কলকাতা থেকে এসেছেন।
0: এই যে কি খবর ভুলাকিলাল, এত ভাঙ তৈরি করছো কার জন্য?
5: সে হুজুর, আমি আছি।
0: আচ্ছা,
5: সাধু বাবাও এক ঘটি চড়ান।
1: সাধু বাবা ভাঙ্কার?
0: সাধু বাবা দেখছি কোনো কিছুতেই অরুচি নেই।
1: ভুলাকিলাল কে মিস্টার পাণ্ডে?
0: ভুলাকিলাল এবারে পুরনো চাকর।
1: আচ্ছা আচ্ছা, ভুলাকিলাল, তুমি তো এবাড়ির পুরনো লোক।
5: হ্যাঁ বাবু।
1: এবাড়িতে কে কোন নেশা করে বলতে পারবে?
5: ওই বড় কর্তা সন্ধ্যার পর আফিনলেন, আর কারুর কথা আমি বলতে পারি না।
0: চলুন মিস্টার বক্সি, ভেতরে যাওয়া যায়।
1: চলুন অজিত, চলো, এবার দুর্গ প্রাসাদের অন্দরমহল।

0: হবে না হবে না, যার ধন তার ধন নয়, নেপোই মানে দই। মণিলালকে দুর্গটা হবে কেন? কোথাকার ঘর জামাই সে পাবে দুর্গ, আর আমি ছেলে হয়ে বাদ পড়ে যাব? আমি কি বানের জলে ভেসে এসেছি? দুর্গ আমি নেব।
1: মানে আমি এ বংশের বড় ছেলে, তবে তুমি দুর্গ নেবে কি করে? আমার দাবি আগে ও দুর্গ আমি নেব, আমি ওটা সারিয়ে ওখানেই থাকবো, ও দুর্গ আর কাউকে দেওয়া যাবে না। বাবা,
2: আমার মুখের ওপর কথা বললে জুতিয়ে আমি মুখ ছিঁড়ে নেব। আমার সম্পত্তি আমি যাকে ইচ্ছে তাকে দিয়ে যাব। মণিলাল,
3: এই যে
2: এসো, এখানে এসো।
3: এই তো
2: মণিলাল, তোমাকে আমি সর্বস্ব দিয়ে যাব। আর শোনো, তোমরা, তোমাদের কিচ্ছু করার নেই, বেয়াদব কোথাকার।
3: না মানে আপনি ওদের না দিয়ে আমাকে, তাছাড়া আমি তো কিছুই চাই না।
0: চাই না, কিন্তু ভেতরে ভেতরে বাবাকে বস করেছ, মিটমিটে ভাম।
2: আর একটা কথা বললে, শোনো ডাক্তার, ডাক্তার, এই ব্যাপার ঝুলিয়ে রাখা ঠিক হবে না। উকিলবাবু, আপনি তো সবই শুনেছেন, আমি যেভাবে সম্পত্তির ভাগ বটোয়ারা করতে বললাম, আপনি সেই মতো দলিলপত্র তৈরি করুন। যান। কে?
4: আমি পুলিশের ডিএসপি পাণ্ডে।
2: ভেতরে আসুন,
4: আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু ব্যোমকেশ বক্সি।
3: নমস্কার।
4: আর ইনি অজিত।
3: নমস্কার। নমস্কার।
4: কলকাতা থেকে বেড়াতে এসেছেন।
2: আচ্ছা, আসুন আসুন আসুন, বসুন বসুন। শোনো, তোমরা এখন যেতে পারো। তাহলে উকিলবাবু যা বললাম, আর ডাক্তার তুমি কি একটু সাহায্য করো। চাঁদমন, তুমি কোথায় যাচ্ছ? বসো বসো বসো। মণিলাল, তুমি থেকে যাও।
5: আপনার কথা মিস্টার পাণ্ডের মুখে এত শুনেছি, বিশেষ করে আপনার দুর্গবাড়ির ইতিহাস।
2: হ্যাঁ, ইতিহাস নেই এই দুর্গবাড়ি ব্যোমকেশবাবু, তাই মাঝে মধ্যে অতীতের কালো ছায়া এমন ভাবে নেমে আসে যে।
5: শুনলাম অধ্যাপক ঈশান মজুমদার এখানে এসে সাপের কামড়ে মারা গেছে।
2: হ্যাঁ,
5: আমি তাকে চিনতাম।
2: আপনি তাকে চিনতেন?
5: মানে একসময় ওর ছাত্র ছিলাম আমি।
2: ও তাই নাকি? আমার বড় ছেলে বংশীধর ঈশান আমার ছেলেবেলার বন্ধু।
5: ও
2: আমার বাড়িতে বেড়াতে এসে যেভাবে ওর মৃত্যু হলো, ব্যোমকেশবাবু, এই লজ্জা আমাকে তিল তিল করে একেবারে শেষ করে দেবে।
5: উনি তো আপনার দাদার বন্ধু ছিলেন।
2: হ্যাঁ, মানে সত্যি বলতে কি, দাদারই বন্ধু। তার দাদা তো প্রায় 30 বছর হয়ে গেল মারা গেছেন।
5: ও আচ্ছা, আপনি ছাড়া ওনাকে এ বাড়ির আর কে কে চিনতেন?
2: আমি ছাড়া আমার নায়েব চন্দ্রমোহন চিনতেন।
5: আপনার কাজের লোক বুলাকিলাল?
2: বুলাকিলাল চিনত।
5: আপনার বড় ছেলে বংশীধর তো?
2: ব্যোমকেশবাবু, মনে হচ্ছে আপনি তো সবই জানেন।
5: না না, কোথায় আর সবটা জানলাম। আচ্ছা রামকিশোরবাবু, ঈশানবাবুর হাতের মুঠোয় একটা মোহর পাওয়া গিয়েছিল, সেটা উনি কোথা থেকে পেয়েছিলেন বলতে পারেন?
2: না,
5: মানে দুর্গের কোথাও?
2: সেটা হতে পারে, কারণ আমার পূর্বপুরুষদের অনেক সোনা দানা ছিল বলে শুনেছি, আর সবই দুর্গে রাখা ছিল। আর দুর্গ থেকেই সে যদি মোহরটা পায় তাহলে সেটা তো আমার।
5: কিন্তু তাহলে তো তিনি আপনাকে মোহরটা ফেরত দিতেন, আর যদ্দূর জানি অন্যের সম্পত্তি আত্মসাৎ করার মতো লোক উনি নন।
2: ঠিকই, কিন্তু ব্যোমকেশবাবু, অভাবে মানুষের স্বভাব তো নষ্ট হয়। আপনাদের চা।
5: হ্যাঁ দিন। এখনো কেরোসিনের ল্যাম্প, বিদ্যুতের ব্যবস্থা নেই?
2: না, এখনো।
5: ঈশানবাবু নিশ্চয় রাত্রে কেরোসিনের লণ্ঠন ব্যবহার করতেন।
2: তবে জানেন, মৃত্যুর এক সপ্তাহ আগে উনি আমার কাছ থেকে একটা টর্চ নিয়ে গিয়েছিলেন। তার মৃত্যুর পর আর সব জিনিসই পাওয়া গিয়েছিল, কিন্তু না, টর্চটা পাওয়া যায়নি।
5: তাই নাকি? তাহলে কোথায় গেল টর্চটা?
3: আগে
5: মণিলাল বাবু, আপনার মনে হচ্ছে কিছু বলতে চাইছেন।
3: হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় ওই ঘটনার পরদিন সকালবেলা কেউ টর্চটা সরিয়েছে।
5: কে কে সরিয়েছে বলে আপনার মনে হয়? মানে আপনি কাউকে সন্দেহ করেন?
2: না না, মনে মনে মনে, এটা তোমার ভুল ধারণা। তুমি রমাপতিকে সন্দেহ করছো তো? না না না না, রমাপতি নাইনি, ও নিলে নিশ্চয়ই স্বীকার করত। যা, কেউ সব কথা বাদ দিন, ব্যোমকেশবাবু কয়েকদিন তো এখানে থাকছেন।
5: থাকছি মানে, তবে একটা কথা, আমি কিন্তু আপনার ওই দুর্গেই কয়েকদিন থাকব, কি বল অজিত?
6: ক্ষুদিত পাষাণের মতো দুর্গটা আমাদের চেপে ধরেছে।
5: আচ্ছা তাহলে আজকে আমরা। কে ওখানে দরজার কাছে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম?
7: আমি।
2: কে, তুলসী নাকি?
7: হ্যাঁ বাবা, আমি তোমাদের কথা শুনছিলাম মাত্র।
5: চলো অজিত, এবার ওঠা যাক, চলো।
6: কি মনে হচ্ছে ব্যোমকেশ?
5: গোলমাল একটা আছে, তবে ওখানে গিয়ে দু চার দিন না থাকলে বাইরে থেকে রহস্য মেটানো সহজ নয়। একটা ব্যাপার লক্ষ্য করেছো অজিত? কেউ কিন্তু মন খুলে কথা বলছে না।
6: হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল। প্রত্যেকেই কিছু না কিছু চেপে যাচ্ছে। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হচ্ছে ঈশানবাবুর মৃত্যুটা স্বাভাবিক সর্পঘাতের মৃত্যু না?
5: ডেফিনিট করে বলবার সময় এখনো হয়নি, তবে মনে হচ্ছে ভেতরে সমস্ত দুর্গবাড়িটাকে একটা রহস্য মাকড়সা জালের মতো বুনতে বুনতে চলেছে। এই মুহূর্তে যে কটা প্রশ্ন আমার মনে আছে, মোহরটা কোথেকে এলো?
6: হ্যাঁ,
5: তারপর ধরো টর্চটা
6: ঠিক
5: কোথায় গেল? রমাপতি যে গল্পগুলো মেশালো সেটা কি সত্যি?
6: হ্যাঁ।
5: একটা ব্যাপার দেখো, সবাই দুর্গটা চাইছে কেন? মণিলালকে রামকৃষ্ণ ছাড়া আর কেউ সহ্য করতে পারছে না কেন?
6: আচ্ছা, ওই মণিলালও ওই মাস্টার রমাপতিকে দেখতে পারে না?
5: ওটা স্বাভাবিক, কারণ ওরা দুজনেই রামকৃষ্ণ বাবুর আশ্রিত। আর একটা খোঁজ আমাদের নিতে হবে, যেটা আমার খুব গোলমেলে ঠেকছে।
6: কোন ব্যাপারটা?
5: এই ধরো বংশীধর হঠাৎ লেখাপড়া ছেড়ে দিল কেন? কলেজে বংশীধরকে নিয়ে কি সমস্যা হয়েছিল? আর ঈশানবাবুর সঙ্গে বংশীধরের যোগসূত্রটা কোথায়?
6: এই ব্যাপারটা তো দারুণ ভেবেছ।
5: হ্যাঁ,
6: রহস্যের সূত্র হয়তো এখানেই।
5: আসুন আসুন মিস্টার পান্ডে, আসুন।
4: এই যে মোহরটা, একজন ইতিহাসবিদ মোহরটা পরীক্ষা করে দেখেছেন। পাকা সোনার মোহর, ফার্সিতে লেখা, নবাব আলীবর্দী খাঁর আমলে ছাপা।
5: তার মানে জানকী রামের কালের মোহর।
4: আর এইটাই হচ্ছে ঈশানবাবুর সেই খাতাটা।
5: দেখি দেখি দেখি কি লেখা আছে দেখি। এ বাবা, এতে দু তিনটে পাতা খালি। এই যে দেখো, এই পাতায় লেখা আছে দেখো, ইতিহাসের অধিষ্ঠাত্রী দেবতা যদি মানুষের ভাষায় কথা বলিতে পারিতেন, তবে তিনি মহরমের বাজনার ছন্দে বলিতেন, ধনানর জয়ের ধম, ধনানর জয়ের ধম। এর মানে কি অজিত?
4: হ্যাঁ,
6: মনে হচ্ছে ধন উপার্জন করহ, ধন উপার্জন করহ।
5: আবার দেখো এই পাতাটা লেখা আছে দেখো, রাম বিনোদের কাছে তাহার বংশের ইতিহাস শুনিলাম, সিপাহী যুদ্ধের সময় লুটেরাগণ বোধ হয় সঞ্চিত ধনরত্ন লইয়া যাইতে পারে নাই, অন্তত রাম বিনোদের তাহাই বিশ্বাস। তার মানে গল্পটা রমাপতি ঠিকই বলেছিল, কিন্তু গল্পটা ঈশানবাবুর মৃত্যুর রাত্রে শুনেছিল তার প্রমাণ কি? মানে দুদিন আগেও তো শুনে থাকতে পারে।
6: তাহলে
5: তাহলে তো কিছু না, এটা একটা সম্ভাবনা। আর কি লেখা আছে দেখা একদম, রাম বিনোদ বাঁচিয়া নাই, আমার একমাত্র অকৃত্রিম বন্ধু চলিয়া গিয়াছে, সে কি ভয়ঙ্কর মৃত্যু, দুঃস্বপ্নের মতো সে দৃশ্য আমার চোখে লাগিয়া আছে।
6: ভয়ঙ্কর মৃত্যু, কথাটা কিন্তু উল্লেখযোগ্য।
5: দেখো এই পাতা, এই পাতা লেখা দেখো, কলেজে বংশীধর এক মারাত্মক কেলেঙ্কারি করিয়াছে, তাহাকে বাঁচাইবার চেষ্টা করিতেছি, হাজার হোক রাম বিনোদের ভ্রাতুষ্পুত্র। বংশীধরের কেলেঙ্কারির হদিস দু চার দিনের মধ্যেই পাওয়া যাবে, তাই তো মিস্টার পান্ডে?
4: আমরা ইনভেস্টিগেশন অলরেডি শুরু করে দিয়েছি।
5: এইটা দেখো, আবার দেখো অজিত, লাল নীল পেন্সিলে লেখা দেখো, দুর্গের সোনাদানা কোথায় আছে বুঝিতে পারিতেছি না, নিশ্চয় কোথাও গুপ্ত কক্ষ আছে।
4: গুপ্ত কক্ষ,
5: দেখা যাক, কেহ আমাকে ভয় দেখাইয়া দুর্গ হইতে তাড়াইবার চেষ্টা করিতেছে, সে কি বংশীধর? আমি কিন্তু সহজে দুর্গ ছাড়িব না। এটা আবার কার নাম? মোহনলাল।
4: মোহনলাল,
5: তার মানে মোহনলালের জিম্মায় ধন সম্পত্তি গচ্ছিত আছে। কি জানি, কিছুই তো বোঝা যাচ্ছে না, তবে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে।
6: কি?
5: খুনের মোটিভ।
6: কি মোটিভ?
5: সেই চিরন্তন মোটিভ, সোনাদানা ধন সম্পত্তি।
6: এখন আমাদের কি কাজ?
5: এখন আমাদের কাজ, কাল থেকে দুর্গে আস্তানা গাড়ব।
4: ঠিক আছে, আর আমার আর্দালি সীতারাম চাকরের ছদ্মবেশে আপনাদের সঙ্গে থাকবে। তাছাড়া ওর আরো একটা বিদ্যে জানা আছে।
5: কি বলুন তো?
4: ও কিন্তু সাপের ওঝা।
5: ভেরি গুড, ভেরি গুড।
8: আসুন আসুন ব্যোমকেশবাবু, আপনাদের ঘরটা আমি দেখিয়ে দিই।
5: আচ্ছা মণিলালবাবু।
8: হ্যাঁ বলুন।
5: আমি যে একজন গোয়েন্দা, এ খবর তো রামকিশোরবাবু জানার কথা নয়। আজকে কথা বলার সময় ওকে খুব উত্তেজিত দেখছিলাম।
8: আগে ব্যাপারটা হলো, আমি আপনার পরিচয়টা দিয়েছিলাম।
5: ও,
8: আপনার বইও আমি পড়েছি, নামটাও শোনা। আসলে ঈশানবাবুর মৃত্যু, গোয়েন্দা, তদন্ত,

0: এইসব। তারপর আরও ঘাবড়ে গেলেন যখন শুনলেন আপনারা এই দুর্গ বাড়িতে থাকতে চান।
1: তাই ওনার ভয় আমাদেরও যদি সাপে। আচ্ছা মনিরবাবু, আপনার স্ত্রীও তো সাপের কামড়ে মারা গিয়েছিলেন
0: আগে? হ্যাঁ,
1: এই অঞ্চলে খুব সাপ আছে দেখছি।
0: আছে নিশ্চয়ই, কিন্তু আমি কখনো চোখে দেখিনি।
1: আপনার কি মনে হয় ঈশানবাবু সাপের কামড়েই মারা গিয়েছেন?
0: না মানে কিছুই তো বলা যায় না।
2: আচ্ছা সাপ ছাড়া আর কি হতে পারে?
0: সেটা আমিও ঠিক বুঝতে পারছি না। ওর পায়ে সাপের দাঁতের দাগ আমি নিজে চোখে দেখেছি, ঠিক যেমন আমার স্ত্রীর পায়ে ছিল।
1: আচ্ছা এই ঘরেই আমাদের থাকতে হবে না
0: আগে? হ্যাঁ, তাহলে আমি এখন যাই। ও কর্তার শরীর ভালো নয়, তাকে বেশিক্ষণ একলা রাখতে।
1: ওকে ওকে, থ্যাংক ইউ মণিলাল বাবু, থ্যাংক ইউ।
0: কাল সকালে আবার আসবো।
1: ওকে।

0: রাম,
1: হুজুর
0: সব দেখে নিয়েছো তো?
1: হ্যাঁ হুজুর, পুরো কিল্লা আমি ঘুরে নিয়েছি, এখানে সাপ নেই।
0: ঠিক আছে, যাও তুমি বাইরে গিয়ে শুয়ে পড়ো,
2: একটু চোখ কান খোলা রাখবে।
1: সে আপনাকে বলতে হবে না হুজুর, আপনারা শুয়ে পড়ুন।
0: অজিত,
3: হ্যাঁ,
0: ঈশানবাবু ঠিকই ধরেছিলেন, এই দুর্গের কোথাও ধনরত্ন লুকোনো আছে।
3: কিন্তু কোথায়? এত বড় দুর্গের মাটি খুঁড়ে ও
0: কি হলো?
3: এই টর্চটা জ্বালাও তো।
0: দাঁড়া দাঁড়া দাঁড়া না,
3: পাথরটা, এই পাথরটা আলগা মনে হলো।
0: তাই তো মনে হচ্ছে, কেউ খুঁড়ে আবার বসিয়ে দিয়েছে।
3: এই এই পাথরটার তলায় কোনো গুপ্ত কক্ষ নেই তো?
0: থাকলেও মানুষ ঢুকতে পারবে না।
3: হ্যাঁ
0: ঠিক আছে, আজকে রাতে দরকার নেই, কাল সকালে এসে একবার দেখে যাবো।
3: হ্যাঁ
0: এখন এখান থেকে সরে পড়া যাক।
3: হ্যাঁ
0: আচ্ছা অজিত, দেওয়ালে এত গজাল কেন বলো তো?
3: হ্যাঁ
0: গজালগুলো কিন্তু আমার ভালো ঠেকছে না।
1: আমি তাকে ধরবার চেষ্টা করলাম কিন্তু হাত ছাড়িয়ে পালালো। হুজুর হুজুর, খাটের উপর উঠে বসুন। এই দেখুন মাটির সরার টুকরো, তার মানে কেউ সরাই করে সাপ এনেছে। দশটা দিন তো হুজুর।
0: হাসছো কেন
1: সীতারাম?
0: শুয়ে পড়ছিলে?
1: বুলাকি লালের সঙ্গে না একটু বাতচিত করছিলাম, তারপর দুজনে মিলে সাধু বাবুর কাছে গেলাম, একটু পেলাম, তারপরে ফিরে আসছি, শব্দটা শুনলাম, লোকটার সঙ্গে টক্কর লাগলাম।
0: তার মানে সাপের হাঁড়ি নিয়ে যিনি এসেছিলেন তিনি আর যেই হন, বুলাকি লাল কিংবা সাধু বাবা নন।
3: তাহলে কে এসেছিল?
2: কে এসেছিল?
0: আসতে পারি চাঁদমোহন বাবু?
4: কে? ও আপনারা, আসুন আসুন, বসুন। কি খাবেন? চা?
0: না না না, কিছু খাবো না, আমরা ভীষণ ব্যস্ততার মধ্যে আছি। আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই।
4: কি কথা?
0: অনেক পুরনো দিনের কথা। আচ্ছা, রাম বিনোদের মৃত্যু কিভাবে হয়েছিল?
4: দেখুন, আমি এবারই নায়েব, এদের ভেতরের ব্যাপার আমি,
0: আমার পরিচয় আপনি জানেন নিশ্চয়ই।
5: ব্যোমকেশ,
0: আমার থেকে কিছু লুকোবার চেষ্টা করলে ফল ভালো হবে না।
4: আমি যতটুকু জানি।
0: হ্যাঁ ততটুকুই বলুন।
4: বেশ শুনুন, মুঙ্গেরে তখন রাম বিনোদ আর রামকিশোর ঘিয়ের ব্যবসা করে। হঠাৎ একদিন মুঙ্গেরে প্লেগ দেখা দেয়, সবাই মুঙ্গের ছেড়ে পালাচ্ছে, কিন্তু ওই 60-70 হাজার টাকার মাল ফেলে তাই ঠিক হয়েছিল, আমরা গঙ্গার বুকে একটা নৌকো ভাড়া করে থাকব আর পালা করে একজন ঘিয়ের আরও তদারক করে যাব। রাম বিনোদের এক বন্ধু ঈশান মজুমদার তখন মুঙ্গেরে মাস্টারি করে, সেও এসে আমাদের সঙ্গে জুটেছিল। হঠাৎ একদিন রাম বিনোদের প্লেগ হলো, ডাক্তার নেই, ওষুধ নেই, দিন কয়েকের মধ্যে রাম বিনোদ মারা যায়। আমাদের আর থাকতে সাহস হলো না, আমরা পালিয়ে এলাম।
0: রাম বিনোদের দেহ সৎকার করেছিলেন?
4: না না, দেহ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, এইটুকুই আমার জানা।
0: এইটাই যথেষ্ট, ধন্যবাদ।
3: চন্দ্রমোহন।

0: সত্যি কথা বলছে?
1: পুরোটা সত্যি বলেনি পুরোটা। আরে তুমি তুলসী না?
2: হ্যাঁ।
1: তুমি এত চুপচাপ থাকো কেন?
2: এমনি।
1: তোমার জঙ্গলে ঘুরে বেড়াতে ভালো লাগে?
2: হ্যাঁ।
1: ভয় করে না?
2: করে।
1: তবুও জঙ্গলে যাও কেন?
2: ভালো লাগে।
1: খেলাধুলো করো?
2: পুতুল খেলি।
1: এখনো? লেখাপড়া?
2: ভালো লাগে না।
1: আচ্ছা, ঈশানবাবুর সঙ্গে তোমার ভাব ছিল?
2: হ্যাঁ, তিনি আমাকে কত গল্প বলতেন। রাত্রিরে তার ঘুম হতো না, আমি অনেকবার দুপুর রাত্রিরে এসে তার কাছে গল্প শুনেছি।
1: তিনি যে রাত্রিরে মারা যান সে রাত্রিরে তুমি কোথায় ছিলে?
2: সে রাত্রিরে আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল।
1: ঘরে বন্ধ করে রেখেছিল কেন?
2: আমি যখন তখন এখানে সেখানে ঘুরে বেড়াই কিনা, তাই ওরা সুবিধে পেলেই আমাকে বন্ধ করে রাখে।
1: ওরা কারা?
2: সবাই। বাবা, বড়দা, মেজদা, জামাইবাবু।
1: সে রাত্রিরে কে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছিল?
2: বাবা।
1: আর কাল রাত্রে বুঝি মেজদা তোমাকে ঘরে বন্ধ করে রেখেছিল?
2: আপনি জানলেন কি করে?
1: আমি সব জানতে পারি। আচ্ছা তুলসী, তোমার বৌদিকে মনে আছে?
2: কেন থাকবে না, বৌদি খুব সুন্দর ছিল। দিদি তাকে ভারী হিংসে করত।
1: তোমার বৌদি আত্মহত্যা করলো কেন?
2: সে তো জানি না। সে রাত্রিরে দিদি আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল।
1: তাই নাকি? আচ্ছা তুলসী, এই বাড়ির মধ্যে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?
2: মাস্টারমশাইকে।
1: মাস্টারমশাই মানে রমাপতি?
2: হ্যাঁ, মাস্টারমশাইও আমাকে খুব ভালোবাসে।
1: আর মণিলাল?
2: না, ওকে আমি একটুও ভালোবাসি না। ও মাস্টারমশাইকে হিংসে করে। ও যদি আমাকে বিয়ে করে তাহলে আমি ওকে পাহাড় থেকে ছেড়ে ফেলে দেবো।
1: এই শোনো, শোনো, যেও না। শোনো তুলসী, তুলসী শোনো। কিছু বুঝলে অজিত?
0: রমাপতি আর তুলসীর নিখাত প্রেম, তাই তো?
3: এই যে আপনারা এখানে। আচ্ছা তুলসী এসেছিল?
1: এই তো এসেছিল, চলেও গেল।
3: ও আচ্ছা ঠিক আছে।
1: না না শোনো শোনো, তুমি যেও না, বসো।
3: বলুন।
1: বসো এখানে, বসো।
3: হ্যাঁ বলুন।
1: আচ্ছা রমাপতি, তুমি কি মনে করো ঈশানবাবুর মৃত্যুর কোনো রহস্য আছে? না না, সংকোচ করো না। কেউ কি তাকে খুন করেছে, তোমার কি মনে হয়?
3: দেখুন, আমার বলা উচিত নয়, আসলে আমি তো ওদের আশ্রিত, কিন্তু অবস্থায় পড়লে বোধহয় সবাই মানুষ খুন করতে পারে।
1: রামকিশোরবাবু?
3: হ্যাঁ।
1: বংশীধর, মুরলীধর?
3: হ্যাঁ, ওরা ভীষণ উগ্র স্বভাবের।
1: নায়েব চাঁদমোহন?
3: না, নিজে পারবেন না, তবে লোক লাগিয়ে যদি।
1: মণিলাল?
3: নিজের হাতে মানুষ খুন করার সাহস ওর নেই, কিন্তু চুকলি খেয়ে যদি মানুষের।
1: তুমি?
3: হ্যাঁ।
1: তুমি মানুষ খুন করতে পারো না?
3: আমি মানে।
1: তুমি টর্চটা চুরি করেছিলে কেন?
3: দেখুন, আমার বদনাম হয়েছে আমি জানি, কে বদনাম দিয়েছে আমি তাও জানি।
1: অর্থাৎ তুমি চুরি করোনি, তাই তো?
3: না।
1: যাক, মণিলালের সঙ্গে তুলসীর বিয়ে ঠিক হয়েছে, তুমি জানো?
3: জানি, কর্তার তাই ইচ্ছে।
1: আর তোমার?
3: আমার ইচ্ছে অনিচ্ছে কি আসে যায় বলুন, কিন্তু এ বিয়ে যদি হয় একটা ভয়ঙ্কর বিপদ ঘটবে।
4: আপনি যা যা বললেন মিস্টার বক্সি, তাতে আমি ডেফিনিট যে ঈশানবাবুকে খুন করাই হয়েছে, কিন্তু খুনটা করল কে?
1: রামকিশোর থেকে সাধু পর্যন্ত সবাই খুন করতে পারে। ধরুন এখানে সাপ নেই, কিন্তু সাপের বিষে মৃত্যু হয়েছে, তাহলে সাপের বিষ ঢোকালো কি দিয়ে?
4: কেন, হাইপোডার্মিক সিরিঞ্জ?
1: না না না, ও ছুঁচে দাগ যেমন ছোট তেমনি তাড়াতাড়ি মিলিয়েও যায়। আর একটা প্রশ্ন, ঈশানবাবু যে গুপ্ত তোষাখানা খুঁজে বার করেছেন বলে মানে আমাদের ধারণা, সেটাই বা কোথায়? আর মুরলীধর যে সাপের ভয় দেখি আমাদের তাড়াবার চেষ্টা করছে, সেটাই বা কেন?
4: মুরলীধর সাপের ভয়?
1: তার হয়তো একটা অন্য উদ্দেশ্যও থাকতে পারে। তবে আমার বিশ্বাস, ঈশানবাবু ছাড়াও এই বাড়ির কেউ গুপ্তধনের সন্ধান জানতে পেরেছে। সে কে? আর গজাল?
4: গজাল?
1: দেওয়ালের এই গজালগুলো।
4: এই যে দেখুন দেখুন, এই গজালটা নড়ছে মিস্টার বক্সি, এই গজালটা। আর দেয়ালটা যেন একটু নড়ে উঠল না।
0: ওই যে দেওয়ালের ভেতরটা একটা সুড়ঙ্গের মতো দেখাচ্ছে। এই আলো দেখো,
1: আলো
0: আলো দেখো।
1: আরে অজিত! হ্যাঁ, ওই তো ধাপ ধাপ সিঁড়ি।
4: সাবাস, পাওয়া গেছে, পাওয়া গেছে গুপ্ত রত্ন ভাণ্ডার। বিচারবক্সি, চল চল ভেতরে ঢুকে,
1: চল চল।
4: সাবধানে সাবধানে, টর্চের আলো যাতে না নেবে, দেখবেন। আসছে।
1: ওটা কি?
0: একটা টর্চ। অঙ্কেশ, এটাই কি সেই হারানো টর্চটা?
1: তাই তো মনে হচ্ছে।

0: তার মানে ঈশান বাবু এখানে ঢুকেছিলেন।
1: রাইট,
0: সারা ঘরটাই মাটির কুণ্ডা,
1: কিন্তু কিছু তো দেখছি না, এই সবই তো ফাঁকা দেখছি।
0: মিস্টার পান্ডে, হ্যাঁ এটা দেখুন তো, দেখুন তো, এটা দেখুন তো,
1: হ্যাঁ
0: এই দেখুন, এটা দেখুন, নুনের মতো খানিকটা জড় পদার্থ,
1: তাই তো,
0: দেখুন রুমালে কিছুটা বেঁধে নিন।
1: আমি দেখছি, কিন্তু সোনা দানা সব গেল কোথায়?
0: ওই সিপাহীরা লুটে নিয়েছে, আর দানাইল ঈশান বাবুকে যে খুন করেছে সেই সরিয়েছে, কিংবা রাজারাম, রাজারাম অন্য কোথাও সরিয়ে রেখেছে, অন্য কোথাও, অন্য কোন কানে। যাকে, মিস্টার পান্ডে, এই গুঁড়ো পদার্থটার কেমিক্যাল অ্যানালিসিস করতে পাঠাবেন তো? ঠিক আছে, এখন তাহলে চলুন ওপরে ওঠা যাক।
1: চল,

0: না না না না না, এইটা তুমি ঠিক করো নি তুলসী, মণিলালকে না বলে তার পেন, না না এটাকে চুরি করা বলে তুলসী, না না এই আমি নিতে পারবো না।
1: বেশি বেশি পেনটা না নেওয়ার কি আছে, এটাকে কি চুরি বলে?
0: না না
1: মোটেও না, জামাইবাবুর দুটো পেন আছে।
0: তাতে কি
1: একজনের দুটো পেন লাগে না কি? তুমি এটা না নিলে আমি কিন্তু, আমি চললাম, পরে দেখা হবে।
2: আরে এই তো সেই পেন, রমাপতি রমাপতি তুমি মণিলালের পেন চুরি করেছো কেন?
0: না বাবু,
2: না বাবু, রমাপতি তুমি চোর, একটা চোর, দুধ দিয়ে এতকাল আমি কাল সাপ পুষেছি, আমারই ঘরে থেকে আমারই খেত তুমি,
0: আমি বিশ্বাস করব না,
2: বিশ্বাস,
0: এই পেন আমি চুরি করিনি।
2: করোনি?
3: মিথ্যাবাদী কথাকার, তুমি আমার বাবার মুখে মুখে তর্ক করছো, তুমি চুরি করোনি? না
0: না না,
3: তুমি চুরি করোনি।
4: একটা
5: সাংঘাতিক নাটক দেখলাম
4: দূরবীনে চোখ লাগিয়ে।
5: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরবীনে চোখ লাগিয়ে ওই রমাপতিকে ওরা মেরে বার করে দিয়েছে। তুলসী রমাপতিকে গোপনে কি একটা জিনিস দিয়েছিল, তারপরই,
4: আরে জিনিসটা কি
5: মনে হলো? ফাউন্টেন পেন।
4: ফাউন্টেন পেন?
1: শুনুন শুনুন একটু,
4: কি হয়েছে কি হয়েছে তুলসী, তুমি কাঁদছো কেন?
1: ওরা ওরা আমার মাস্টারমশাইকে তাড়িয়ে দিয়েছে।
4: কেন?
1: জামাইবাবুর দুটো কলম আছে, একটা তার নিজের, অন্যটা বিয়ের সময় পাওয়া। মাস্টারমশাইয়ের একটাও কলম নেই, তাই আমি জামাইবাবুকে না বলে একটা কলম আমি মাস্টারমশাইকে দিয়েছিলাম, উনি কিন্তু নিতে চাননি, কিন্তু বাড়ির সবাই মাস্টারমশাইকে চোর বলে মারধর করে।
4: কেঁদো না কেঁদো না তুলসী, কেঁদো না, শোনো শোনো কেঁদো না, আমরা তোমার বাবাকে বলবো, দেখবে তোমার মাস্টারমশাই আবার ফিরে আসবেন। যাও যাও এখন যাও, তোমার জামাইবাবু আসছেন, তাড়াতাড়ি যাও।
6: কাহিনী কিন্তু জমে উঠেছে বঙ্কেশ,
4: একেবারে।
0: আচ্ছা এখানে তুলসী এসেছিল?
4: হ্যাঁ এসেছিল, চলেও গেল, ও বলছিল ওর মাস্টারকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে।
0: হ্যাঁ দেরাজ খুলে আমার একটা কলম চুরি করেছিল।
4: যে কলমটা আপনার বুক পকেটে আছে?
0: হ্যাঁ।
4: বেশ ভালো কলম তো, দেখি, বাহ পুরনো, দামি, এখনো কি আগের মতোই, মানে এই তো আগের মতোই, মাথার ক্যাপ খুলে, পেছনের অংশ খুলে কালি ভরা যায়, অরিজিনাল। আচ্ছা বাড়িতে আর কারো এরকম পেন আছে?
0: কারুরই নেই, এখানে লেখাপড়ারই চর্চা নেই।
4: হ্যাঁ সেটাও তো ঠিক, তবে মনে হয় না রমাপতি কলমটা চুরি করেছে, তুলসী ওটা রমাপতিকে এনে দিয়েছিল। আজ একবার সাধু বাবার সঙ্গে দেখা করব।
6: কেন?
4: ক্রমশ প্রকাশ্য। ও তোমাকে একটা খবর বলা হয়নি।
6: কি খবর?
4: মিস্টার পান্ডে কলেজে গিয়েছিলেন ইনভেস্টিগেশন করতে, বংশীধরের সঙ্গে নাকি একটি ছেলের গন্ডগোল হয়েছিল, দোলের দিন বংশীধর সেই ছেলেটিকে সিদ্ধির সঙ্গে ধুদ্রর বীজ খাইয়ে দিয়েছিল, ছেলেটি কোনো রকমে বেঁচে গেছে।
6: এ তো সাংঘাতিক ব্যাপার।
4: তার মানে বিষ প্রয়োগের অভ্যাস বংশীধরের আছে। আচ্ছা চলো এখন আমরা সাধু বাবার কাছে যাই। সাধু বাবার কাছে গড় হয়ে কে প্রণাম করছে দেখো।
6: মনে হচ্ছে রামকিশোর বাবু।
4: চলে যাক বুঝলে, তারপর আমরা যাব। ওই তো চলে যাচ্ছে, চলো এবার আমরা ঢুকি। নমস্কার, আমরা কলকাতা থেকে আসছি। আচ্ছা সাধু বাবা, একজন লোক সর্পাঘাতে মারা গেছে, আপনি জানেন?

0: জানতা হ্যাঁ কেউ নেই জানতা।
1: সেই রাত্রে কেউ দুর্গে গিয়েছিল কিনা আপনি দেখেছিলেন?
0: হ্যাঁ দেখা। এখন নয়, রাত ১২টার সময় এসো, তখন বলবো। এখন যাও।
2: এই সাধু বাবা বাঙালি,
1: সাক্ষাৎ বাঙালি।
3: কে কে ওখানে কে?

0: ও সাধু বাবা, এ কি এত ডাকছি, কোনো উত্তর নেই। সাধু বাবা, আরে সারা শরীর বরফের মতো ঠান্ডা, কোনো নিঃশ্বাস প্রশ্বাস নেই। তাহলে এই অজিত, টর্চটা একবার জ্বালাতো। এ কি, এ তো পায়ে সেই সাপের দাঁতের দুটোর দাগ। এতদিনে রাম বিনোদ সত্যি সত্যি মারা গেলেন।
1: তার মানে
0: সাধু বাবাই হলেন রাম বিনোদ। রাম বিনোদের প্লেগ হয়েছিল ঠিকই, কিন্তু সে মরবার আগেই সকলে তাকে চড়ায় ফেলে পালিয়েছিল। দুই ভাইয়ের মধ্যে চেয়ারা আশ্চর্য মিল, প্রথমে বুঝিনি পরে বুঝলাম। এই যে মিস্টার পান্ডে, এ যে গেছেন, ভালোই হয়েছে, চলুন। আচ্ছা আপনার ফোর্স রেডি তো?
2: আমিও রেডি, আর ফোর্স রেডি,
0: চলুন। ওকে চলুন।
3: পাগল হয়ে যাবো ব্যোমকেশ বাবু, একের পর এক যেভাবে অপঘাতে মৃত্যু হচ্ছে তাতে।
0: শীতকালে সাপের উৎপাত, এটা আরো আশ্চর্য। মনিলাল বাবু, আপনি কি বলেন?
4: হ্যাঁ, তার উপর আবার চোরের উৎপাত।
0: চোর?
4: হ্যাঁ, এই তো কালকেই তো দরজা খোলার শব্দে ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি কে যেন সন্তর্পণের দরজা খোলার চেষ্টা করছে। অপেক্ষা করলেই আমি ধরতে পারতাম, কিন্তু তার আগেই দরজাটা খুলে ফেলে। চোর সতর্ক ছিল, পালিয়ে যায়।
3: সেই সময় তো আমার ঘুম ভেঙে গেল।
0: তুলসী নয় তো?
4: না না।
0: আচ্ছা, চোরকে আপনি চিনতে পেরেছিলেন?
4: না, কিন্তু অপরিচিত কেউ আসবে না।
0: আপনি সম্ভবত রমাপতিকে সন্দেহ করছেন, কিন্তু আপনার জ্ঞাতার্থে জানাই রমাপতি কাল রাত্রে আমাদের সঙ্গে ছিল।
4: ও
0: শুনুন রামকিশোর বাবু, সময় এসে গেছে। আপনার দাদা রাম বিনোদের মৃত্যুর জন্য কে দায়ী সেটা পরিষ্কার হওয়া দরকার।
3: আমার দাদা? কার কথা বলছেন আপনি?
0: মিথ্যে অভিনয় করে লাভ নেই রামকিশোর বাবু, কার কথা বলছি সেটা আপনি ভালো করেই জানেন। আপনার দাদাকে কাল রাত্রে খুন করা হয়েছে।
4: খুন করা হয়েছে?
0: হুম।
4: কি বলছেন
0: মনিলাল বাবু? সন্ন্যাসী ঠাকুর হলেন আপনার শ্বশুরের দাদা রাম বিনোদ সিংহ।
3: মিথ্যে কথা, মিথ্যে কথা! কোনো সাক্ষী আছে?
0: একজন সাক্ষী ছিলেন, ঈশান বাবু, তাকেও খুন করা হয়েছে। মিস্টার পান্ডে, বাড়ি সার্চ করুন, প্রত্যেকে নিজের ঘরে থাকবেন। না না না, কেউ কেউ কেউ কেউ বেরোবার চেষ্টা করবেন না।
4: আমিও কি?
0: মনিলাল বাবুর ঘরটাই আগে দেখা যাক, কি বলেন মিস্টার পান্ডে?
2: রাইট,
0: ওকে,
2: আসুন মনিলাল বাবু, চলুন।
4: কি দেখবেন দেখুন।
0: না, বেশি কিছু দেখার প্রয়োজন নেই। আপনার দুটো ফাউন্টেন পেন আছে না? ওই দুটো দেখালেই হবে।
4: ঠিক আছে, দেখাচ্ছি। এই যে, এই যে আমার সেই বিখ্যাত পেন, আর এর মধ্যেই রয়েছে ভয়ঙ্কর সাপের বিষ, আর এই দুটো নিব হচ্ছে সাপের দুটো দাঁত। এই তো, এই তো কলম, নেবে? এসো এসো, নেবে, এসো এসো।
0: মিস্টার পান্ডে,
4: আমাকে ধরা এত সহজ নয়।
0: না মিস্টার পান্ডে, ওকে আর জীবিত অবস্থায় ধরা গেল না। ভয়ঙ্কর সাপের বিষে ও এখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। দুধ খোলা খাইয়ে কাল সাপ পুষেছিলেন রামকিশোর বাবু। আমরা চললাম, শুধু সাপের বিষের শিশিটা নিয়ে যাচ্ছি, চলো। আজ
1: মনিলালকে তুমি?
0: বলছি বলছি, মনিলালের বাইরেটা ভালো, কিন্তু ভেতরটা খুব কুৎসিত, লোভী, নিষ্ঠুর প্রকৃতির। বিয়ের পরে

0: গুপ্তকক্ষে পেয়েছিলাম সেটা মণিলালের হাতেই ছিল। সেটা দিয়ে সে ঈশানবাবুকে আঘাত করে। পরে কোনো কারণে অন্য সরাগুলো না দেখতে পেয়ে মণিলাল টর্চটা ফেলে পালিয়ে যায়। এরপর সুযোগ মতো খুন করে ঈশানবাবুকে। রমাপতিকে তুলসীর কাছ থেকে সরানোর মতলব নিয়ে চোর বদনাম দিয়ে রমাপতিকে তাড়ায়। এরপর সাধু বাবা, যেদিন আমাদের সাধু বাবা বলেছিলেন হাম ক্যা নেই জানতা, সেদিন মণিলাল কথাটা শুনে ভয় পায়, রাতেই সাধু বাবাকে খুন করে।
1: ডেঞ্জারাস, কিন্তু মণিলাল যে আসামি এটা বুঝলে কখন?
0: ফাউন্টেন পেন,
1: হ্যাঁ,
0: যা এ বাড়ির কারোর কাছে নেই। আর দ্বিতীয় কারণটা হচ্ছে বেদেদের কাছ থেকে বিষ সংগ্রহ, যা সীতারাম আমাকে খোঁজ নিয়ে জানিয়েছিল। আর তৃতীয়টা কি বলতো?
1: কি?
0: দুটি নিবের খোঁচা।
1: কিন্তু ওই গুপ্তধনের রহস্যটা কি হবে?
0: মোহনলাল নামটা মনে পড়ে?
1: হ্যাঁ, ঈশানবাবুর খাতায় লেখা ছিল।
0: আসলে ওটা কামানের নাম।
1: কামান?
0: ইতিহাসে দেখবে বীর সৈনিকদের নামে কামানের নাম রাখা হতো। দুর্গের তোরণদারে যে কামানটা রাখা আছে তার নিচেই গুপ্তধন রেখেছেন রাজারাম। আসুন রামকিশোর বাবু, এসো রাজারাম, এসো রমাপতি, এসো এসো তুলসী, এদিকে এসো।
2: কামানের নিচে গুপ্তধন?
0: হ্যাঁ, দুটি শর্তে আপনি এই গুপ্তধনের মালিক হতে পারবেন।
2: কি কি শর্ত?
0: প্রথম শর্ত, রমাপতির সঙ্গে তুলসীর বিয়ে দিতে হবে।
2: বেশ।
0: দ্বিতীয় শর্ত, বিয়ের যৌতুক হিসেবে রমাপতিকে আপনার দুর্গ দান করতে হবে।
2: দুর্গ দান করতে হবে, বেশ। ব্যোমকেশ বাবু, আমি রাজা জানকী রামের সন্তান, কথার নড়চর কখনো করিনি, কোনোদিন, আজও করব না।
3: আপনাকে একটা প্রণাম করতে পারি?
0: না না না, শুধু আমি নই, আমাদের দুজনকেই প্রণাম করতে হবে। বলছি, তোমার মাস্টার কেমন?
4: বিচ্ছিরি।

শুনলেন নাটক দুর্গ রহস্য, কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রামকিশোর সিংহ, দেবাশিস বসু, পুরন্দর পাণ্ডে, অঞ্জন বিশ্বাস, ঈশান মজুমদার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, মণিলাল, মোহন ঘোষ, রমাপতি, সৌমিক বন্দ্যোপাধ্যায়, বংশীধর, সুদীপ্ত চরিত, চন্দ্রমোহন, তপন পাল, বুলাকিলাল, অজিত কুমার মিত্র, সীতারাম, নির্মল কান্তি ঘোষ, তুলসী, রুম্পা গুঁই, অজিত, শুভব্রত দে এবং ব্যোমকেশের ভূমিকায় মুরারি মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা তড়িৎ ভট্টাচার্য, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন শুভেন্দু বাগ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। ভারতের আগামী দিনের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রগতির প্রধান ভিত্তি হতে হবে উন্নত গুণমান, বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের 53তম জাতীয় ব্যবস্থাপনা সম্মেলনে ভাষণে তিনি জোর দিয়ে বলেন, কর্পোরেট নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের এই গুণমানের বিষয়ে সচেতনতাকে একটি সম্মিলিত নীতি হিসেবে গ্রহণ করতে হবে, যা প্রতিটি পণ্য, প্রক্রিয়া, পরিষেবা ও প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। জাপানের আইচি প্রিফেকচারাল কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছে। এর আগে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে 217 রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 10 উইকেট হারিয়ে 69 রান করে। ভারতের বোলার দীপ্তি শর্মা 3 উইকেট নেন। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ 79 রান করেন ওপেনার স্মৃতি মান্ধানা। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370।

শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অন্ধন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে সিউড়ি আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা খারিজের আবেদন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ রায় দিয়ে জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতে পলাতক কোনো ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা নিম্ন আদালতের একটি সম্পূর্ণ আইনসম্মত পদক্ষেপ। 12 অক্টোবর পর্যন্ত নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে 6টি মামলা ছাড়া, যেগুলিতে তাকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে, তার বাইরে অন্য কোনো পদক্ষেপ করা হবে না, কারণ অন্য আর কোনো মামলা এই মুহূর্তে তার বিরুদ্ধে নেই। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: केवड़िया गुजरात से भारत की माननीय राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू की गरिमामयी उपस्थिति में आयोजित हुए 72वें राष्ट्रीय फिल्म पुरस्कार समारोह का सजीव विवरण सुन रहे थे। विवरण दे रहे थे नीलम थपलियाल हिंदी में और शैलेंद्र सिंह जडेजा अंग्रेजी में।
1: You are listening to the live broadcast of the 72nd National Film Awards Ceremony. Organized in the gracious presence of the Honorable President of India, Srimati Draupadi Murmu, at Ekatanagar, Kevadia, Gujarat. Our commentators were Nilan Thapliyal in Hindi and Shailendra Singh Jadeja in English. Originated by Akashvani Vadodara, Gujarat, this broadcast came to you from the Delhi station of Akashvani.
2: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে তোমার সঙ্গে আরজে শ্রেয়া এবং আরজে দেবারদী আছে আছে ক্যাফে কলকাতা নিয়ে আমরা আছি। আর তোমরা শুনতে থাকো 6:30 পর্যন্ত তোমাদের জন্য, তোমাদের সঙ্গে।

0: না না না, বাংলার গভীরে যাওয়া আর হিন্দির গেহরা হওয়া কিন্তু কোনোভাবেই এক নয়, গুলিয়ে ফেললে চলবে না। তবে এখন স্টুডিও ক্লকে 6:16 হয়ে 16 সেকেন্ড, সব 16ময় হয়ে গেছে। সেই মুহূর্তে ক্যাফে কলকাতায় রয়েছে আমি দেবারতী এবং তার সঙ্গে শ্রেয়া। আর এই যে একটু গভীরে চলে গেলাম আমরা গেহরা হওয়া, তার সঙ্গে কিন্তু আজকে গভীরে আছে। আসলে আমরা শুরু থেকেই অনেকক্ষণ ধরেই আমরা পুরো অনুষ্ঠানটা শুনছিলাম এবং তার সঙ্গে আমরা গল্পও করছিলাম। আমরা লাইভে গিয়েছিলাম 107 FM রেইনবো কলকাতা মানে ইনস্টা হ্যান্ডেলে, এবং সেখানে একজন কিন্তু সারপ্রাইজ গিফট রয়েছেন, সারপ্রাইজ পার্সন রয়েছেন, যিনি আর কি আমাদের আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে এবং আমাদের যে লিসেনার, আমাদের যে ভিউয়ার, তাদেরকেও সারপ্রাইজ দিয়েছে। সেটা কে সেটা জানতে গেলে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে 107 FM রেইনবো আমাদের ইনস্টা হ্যান্ডেল। কলকাতায় আছে একটা, ভুলে গেছি।
1: ইয়েস ইয়েস, হ্যাঁ ফলো তো তোমরা করবে, কিন্তু তার সঙ্গে এই যে ঘড়ির কাঁটা বলছে 5:00 না 5:00 না, আমি এখনো 1 ঘন্টা পিছিয়ে যাচ্ছিলাম। আসলে মন তো ওখানেই আটকে আছে না, 6:16 হয়ে গিয়েছে আর আমি জানি যে এখন আর বেশি সময় নেই তোমাদের হাতে। কিন্তু কিন্তু কিন্তু কিছু কিছু ছেড়ে আসা সময় থাকে, যে সময়গুলো নিয়ে আমাদের সেলিব্রেশন একদম শেষ হয় না। গতকাল ছিল ওয়ান অ্যান্ড ওনলি আমাদের টাইমলেস বিউটি করিনা কাপুরের বার্থডে, তো গতকাল তো আমরা আসতে পারিনি সেলিব্রেট করতে, আজ তো করবো। সেই নিয়ে পুরো ইনস্টা ময় একেবারে ঘেঁটে দিয়েছি আমরা, তোমরা দেখতে পারো সেখানে গিয়ে যেমন দেবারতী বললো। কিন্তু আজকে আজকে এই মুহূর্তে সেলিব্রেশন তো বানটা হয় না, তো সেই জন্য আমাদের দুজনের ভীষণ ভীষণ পছন্দের একটা গান, করিনা কাপুরের সেই মুভি একদম শুরুতে আমরা তাকে যে কিউট মিষ্টি অবতারে দেখেছিলাম। চলো শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।
0: আর আমরা তো করিনা কাপুরের থেকে তো কেক পাইনি, তবে আমি শ্রেয়া থেকে কেকটা আদায় করে নিয়েছি। হ্যাপি বার্থডে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ঘড়ির কাঁটা বলছে 6:22, আর ক্যাফে কলকাতার বেশিক্ষণ না হলেও শ্রেয়া দেবারতী যেতে যেতে তোমার জন্য কিছু রাখবে না তা কি হয়?
3: না না দেবারতী, এত তাড়াতাড়ি যাচ্ছি না। বিষয়টা হলো যেটা, সেটা হলো যে একটা বিয়ের খবর আছে, যে বিয়েতে আমাকে তো নিমন্ত্রণ করা হবে না। তবে নিমন্ত্রণ না করলে যে তার খবর আমি তোমাকে দেবো না সেটা কখনোই নয়, কারণ শোনা যাচ্ছে, মানে জল্পনা ছিল এতদিন, শোনা যাচ্ছিল এতদিন, তবে এখন একদম শিওর হয়েছে যে এই বছরই 4-1 হচ্ছে রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের লখনৌয়ের এক হোটেলে আগামী 4 ডিসেম্বর বসবে বিয়ের আসর। মানে খেলা তো পিচে চলছে, তার সঙ্গে এবারে বিয়েটা হওয়ার পর, মানে আমাদের কাছে যে অত ভালো ভালো খবর আসছে, সেই ভালো খবরে একটা ভালো খবর হতে পারতো যদি শ্রেয়ার দেবারতী নিমন্ত্রণ পেত। তো
2: না ঠিক আছে, নিমন্ত্রণ না পেলাম কিছু যায় আসে না, আমরা সেলিব্রেশন দূর থেকেই করতে থাকি এবং আমাদের সেলিব্রেশন চলতেই থাকবে, তাই তুমি বাদ যাবে কেন আমাদের সঙ্গে সেলিব্রেট করতে?
3: মানে আমরা গানে গানে গানে গানে বিয়ে সেলিব্রেশন করব,
2: শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো। শ্রেয়া দেবারতী আছে এখনো, আর যেটুকু সময় আছে তোমার সঙ্গে একদম জুড়ে থাকো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আর স্টুডিও ক্লক এখন বলছে যে এখন 6:28 হয়ে গেছে, মানে টাটা বাই।

0: এই বলতে হবে, তবে একটা মেসেজ না পড়লেই নয়,
1: একদম না পড়লেই নয়, কারণ সে আমাদের রেগুলার লিসনার। আন্টি বলেছে হ্যালো দেব অ্যান্ড শ্রী, ওকে ওয়েলকাম টু ক্যাফে কলকাতা। আজ প্রোগ্রামটা শুনতে মিস করে গেলাম। দেখো সত্যি তুমি খুব মিস করেছো, কিন্তু তুমি তোমার এই দুঃখটা ভুলিয়ে দিতে পারি যদি তুমি ইনস্টাগ্রামে আমাদের লাইভটা দেখে নাও, তাহলে আশা করি একটু দুঃখ কমে যাবে। আর আমাদের সাবধানে বাড়ি যেতে বলেছো।
0: একদমই তাই। আর এখন একটা খুব মিষ্টি গান নীলাঞ্জ চ্যাটার্জির কণ্ঠে সেই গানটা দিয়ে শেষ করবো আজকের ক্যাফে কলকাতা। ছিলাম শ্রেয়া দেবারতি, তুমি ভালো থাকো এবং এই বৃষ্টিতে ভিজোনা ঠান্ডা লেগে যাবে। আর স্টে সেফ, স্টে উইথ 107 FM রেইনবো।
1: বাই বাই।

আকাশবাণী কলকাতা, FM রেইনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। সেবা সংকল্প অভিযানের আওতায় 25 কোটি বাচ্চাও কি স্বপ্নও কা ভারত কর্মসূচি উপলক্ষে আগামীকাল রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সঙ্গে নমো সেবা আনকহি কাহানিয়া কর্মসূচির অধীনে সঙ্গীত ও নাট্য উপস্থাপনার আয়োজন করতেও রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তার জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, জেলার সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শককে অবিলম্বে প্রতিটি স্কুলের নির্দেশ পৌঁছে দিয়ে সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় ও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকার প্রেক্ষিতে রাজ্য সরকার উপকূলবর্তী 3 জেলা, 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। নিচু জায়গায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনার সঙ্গে শিবিরগুলিতে পর্যাপ্ত ত্রাণ মজুত রাখার কথা বলা হয়েছে। পরিস্থিতির ওপর সবসময় নজর রাখার পাশাপাশি সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় মাইকিং এবং উদ্ধার কাজে সহায়তা করার জন্য ইতিমধ্যেই অর্জুন বাহিনী ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। গুজরাটের কোভাড়িয়ায় একতানগরে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেয়েছেন রণদীপ হুদা। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের উদ্বৃত্ত কয়লা বিক্রি করে 1000 কোটিরও বেশি টাকা আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদিত সংস্থা NTPC-র সঙ্গে এই মর্মে নিগমের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী 2027 সালের মার্চের মধ্যে প্রায় 35 লক্ষ টন উদ্বৃত্ত কয়লা সরবরাহ করবে WBPDCL। ইতিমধ্যেই কয়লা সরবরাহ শুরু হয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে একটি শিল্প তালুক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বিকেলে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে 32টি শিল্প সংস্থার প্রতিনিধিদের হাতে জমি তুলে দিয়ে এর সূচনা করবেন বলে জানা গেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভারিয়ার একতানগরে এই প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। আগামী এক বছরের মধ্যে আলিপুরদুয়ার সহ তরাই ডুয়ার্সকে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব গন্ডার দিবসে আজ আলিপুরদুয়ারের সুভাষিনী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন অভিযানে পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশ আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পোড়ানো হয়। সেবা সংকল্প অভিযানের আওতায় 25 কোটি বাচ্চোকে স্বপ্নকে ভারত কর্মসূচি উপলক্ষে আগামীকাল রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সঙ্গে নমো সেবা আনকাহি কাহানিয়া কর্মসূচির অধীনে সঙ্গীত ও নাট্য উপস্থাপনার আয়োজন করতেও রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের উদ্বৃত্ত কয়লা বিক্রি করে 1000 কোটি টাকারও বেশি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন সংস্থা এনটিপিসির সঙ্গে এই মর্মে নিগমের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী 2027 সালে মার্চের মধ্যে প্রায় 35 লক্ষ টন উদ্বৃত্ত কয়লা সরবরাহ করবে WBPDCL। নিম্নচাপের জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় ও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার উপকূলবর্তী 3 জেলা 224 পরগনা ও পূর্ব মেদিনীপুর প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। নিচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনার সঙ্গে সঙ্গে শিবিরগুলিতে পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে বলা হয়েছে। জাপানে সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ 5 ওভারের হয়। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: করা হয়। 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। সেরা চলচ্চিত্রে পুরস্কার পেয়েছেন আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। আগামী এক বছরের মধ্যে আলিপুর দুয়ার সহ তরাই ও ডুয়ার্সকে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব গণ্ডা দিবসে আজ আলিপুর দুয়ারে সুভাষিনী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বন্ধ চা বাগান খোলা, চা শ্রমিকদের 20% বোনাস এবং জমির পাট্টা দেওয়ার কথাও ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের উদ্বৃত্ত কয়লা বিক্রির লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন সংস্থা এনটিপিসির সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে তৈরি হয়েছে 1,000 কোটিরও বেশি টাকা আয়ের সম্ভাবনা। চুক্তি অনুযায়ী 2027 সালের মার্চ মাসের মধ্যে প্রায় 35 লক্ষ টন উদ্বৃত্ত কয়লা সরবরাহ করবে WBPDCL। গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন বা জিটিএ এলাকায় জলজীবন মিশন প্রকল্পে হওয়া দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ তদন্ত করার আবেদন জানিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মোর্চা সভাপতি বিমল গুডুং, সাধারণ সম্পাদক রোশন গিরি ও বিধায়ক নোমান রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে জলজীবন মিশনের 280টি প্রকল্পে স্বাধীন তদন্ত ও অডিটের দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মতেই এটির অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছ আর খেলছ কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: 107 FM রেইনবোতে মঙ্গলবার রাত 9টা, তার মানেই আপনার ফোন হাতে নিয়ে বসে পড়া, কারণ সময়টা কুইজওয়ালার। আর কুইজওয়ালা বহুদিন ধরে প্রাইজওয়ালা, আর পুজোর আগে এরকম একটা জ্যাকপট জ্যাকপট ব্যাপার, মানে আলাদাই কিন্তু ভাইব তৈরি করে।
3: এবং যদি সেই জ্যাকপটটা জিতে চাও তাহলে কানের কাছে যে শব্দটা শুনতে পাবে সেটা ঠিক এইরকম।

0: আর এই যে মানে পয়সা, এই যে জিনিসটা, এটাকে যদি তোমার কানের কাছে কনস্ট্যান্টলি পেতে হয়, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে টেলিফোন নাম্বার 9903653992, এই নাম্বারে আমরা যে প্রশ্নগুলো তোমাকে করব সেটা করার সঙ্গে সঙ্গে চটপট নিজের নাম, শর্ট লোকেশন এবং সঠিক উত্তরটা পাঠিয়ে দিতে হবে, এবং সেই সঠিক উত্তরের মধ্যে যে সঠিক উত্তরটা সবার প্রথমে পাঠাবে সে চলে যাবে সেমিফাইনাল রাউন্ডে। অ্যান্ড দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, যে নামে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং প্যান কার্ড আছে সেই নামটাই কিন্তু উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
1: একদম, অন্য নাম ব্যবহার করা যাবে না, তার কারণ যদি তারপরেও তুমি জ্যাকপট পেয়ে যাও, সেই জ্যাকপটে আমরা বলবো না রে না, জ্যাকপট পাওয়া গেল না।
2: ও, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে?
1: নিশ্চয়ই, ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে প্রাইসটা ঢুকবে কোথায়?
2: ওকে,
0: এবং প্যান কার্ড না থাকলে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি?
1: এক্স্যাক্টলি।
0: তো যাই হোক, নাম নিয়ে যখন কথা হচ্ছে, আমরা তিনজন কারা আছি সেই নামটা একবার বলে দিই নাকি?
1: একদম, বলে ফেলো।
2: অনির্বাণ মাস্টার, তমজিৎ আর অনির্বাণ, আর আমি রিয়া।
1: একদম, এই তিনজনকে, তিনজন আজ রয়েছে কুইজওয়ালায়। এবং সঙ্গে আপনাকে আর একটা কথা বলার, যে আমাদের 107 FM রেনবো কলকাতা এই ইনস্টা হ্যান্ডেলটা ফলো করে ফেলুন, কারণ সেখানেও আসবে কুইজ।
0: অ্যান্ড ফিরছি একটা গানের পর, সঙ্গে আজকে এটাও থাকবে যে আমাদের যে ওয়াইল্ড কার্ড এন্ট্রিগুলো আগের এপিসোডে হয়, অর্থাৎ গল্প স্বল্পতে যে দুজন উইনার হয়েছেন ক্রিটিসিজম বা কনস্ট্রাকটিভ ফিডব্যাক পাঠিয়ে তাঁরা, অ্যান্ড গত সপ্তাহের আমাদের যে বং কানেকশন বা ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রশ্ন ছিল সেটাতে পাশ করে বা সেটাতে কারেক্ট উত্তর দিয়ে যিনি আজকে চলে গেছেন, সেই নামগুলো সব কিছু নিয়ে অনির্বাণ, তমজিৎ,

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm. আচ্ছা, এইবার আমরা আমাদের কুইজ বলার যে প্রথম রাউন্ড র্যাপিড রিদম, সেই রাউন্ডে চলে এসেছি। এবার এই র্যাপিড রাউন্ড রিদমটা, মানে র্যাপিড রিদম যে রাউন্ডটা, সেটা সম্পর্কে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা ছোট্ট মিউজিক ক্লিপ তোমাদেরকে শোনানো হবে,
1: 10 সেকেন্ডের
0: মিউজিক ক্লিপ শোনানো হবে। প্রশ্নটা তারপরে করব,
1: প্রশ্ন তারপরে করব না আগেই করে দেবো আমরা?
0: না, প্রশ্নটা শুনিয়ে করছি।
1: ও আচ্ছা, ঠিক আছে, তাহলে অনেক
0: আগেও করে দেওয়া যায়, অসুবিধা নেই। জাস্ট গানের নামটা কি?
1: ও, এটা এটার মতো সহজ প্রশ্ন ভূভারতে কখনো হয়নি,
0: হবেও না,
1: হবেও না।
2: টাইটেল অফ দা সং আপনাকে জানাতে হবে, খুব ভালো করে মন দিয়ে ক্লিপটা শুনবেন এবং আমাদের উত্তর পাঠানোর ঠিকানা তো জানেনই, 9903653992। সবার প্রথম কিন্তু সঠিক উত্তর টাইপ করতে হবে, তারপর নিজের নাম আর লোকেশন।
0: একদম, তাহলে আমরা প্রথম আমাদের র্যাপিড রিদমের যে ক্লিপিংসটা সেটা শুনে ফেলি।
3: Rapid rhythm, rapid rhythm, rapid

0: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm. So, আজকে আমাদের যে স্কোর মাস্টার বা স্কোরার যে, তো স্কোরারের কাছে জানতে চাইবো যে কি হালচাল।
1: হালচাল খুবই ভালো, কারণ প্রথম 10 জনকে আমরা অলরেডি পেয়ে গিয়েছি এবং আরও বেশ কিছু লোকজন উত্তর দিয়েছেন, কিন্তু যেটা সঠিক উত্তর সেটা তো আগে বলে দিতে হবে।
0: ইয়েস, সেটা হচ্ছে যে রিসেন্টলি রিলিজ করেছে একটা সিরিজ মুসাফির ক্যাফে, অ্যান্ড সেই সিরিজটা যতটা না হিট হয়েছে তারও সঙ্গে একই রকম প্রায় হিট হয়েছে এই গানটা, কাফি হ্যায়।
1: একদম
2: একদম।
1: এবং এই গানটা যারা চিনতে পেরেছেন তারা হলেন অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার জানা তাবাখালী থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, মায়া মাইতি ঘাটাল থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমি ফাইনালে, তিনি সরসুনা থেকে লিপি সরকার।
2: আজকের প্রথম সেমিফাইনালিস্ট লিপি সরকার, কনগ্রাচুলেশনস। এবং আপনার সঙ্গে আরও তিনজন কিন্তু আমাদের তরফ থেকে এই কনগ্রাচুলেশনটা পাবে। তারা কারা সেই নামগুলো কি জানবো?
1: এখনই বলে দেবো তারা কারা। বং কানেকশন অর্থাৎ বাংলা ও বাঙালিকে নিয়ে

0: আমরা যে প্রশ্ন রাখি ফাইনাল রাউন্ডের পরে, যখন আপনার মনে হয় যে আজকে আর হলো না, সেই সময় আমরা বলি কাঁদবেন না, আমরা আছি, এ সপ্তাহে হলো না, সামনের সপ্তাহে হবে। তাই সেই রকমই একটা রাউন্ড হচ্ছে বং কানেকশন, যেখানে আপনি যদি সবার আগে সঠিক উত্তর দেন তাহলে পৌঁছে যান কুইজওয়ালার আগামী সপ্তাহের সেমিফাইনালে, যেমন গত সপ্তাহ থেকে এই সপ্তাহে রয়েছেন মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে। এবং থাকছে গল্প স্বল্প, রবিবার দিন বিকেল এবং রবিবার দিন রাত্রে দুবার গল্প শোনানো হয়, এবং তার যিনি টেকনিক্যাল সমালোচনা খুব ভালো করেন, সেটা গঠনমূলক, মানে গঠনমূলক সমালোচনা, যেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, কিন্তু যারটা সবচেয়ে ভালো হয় তিনি পৌঁছে যান কুইজওয়ালার সেমিফাইনালে সরাসরি। যেমন গত সপ্তাহের গল্প স্বল্প বিকেল থেকে রয়েছেন শেখ মাসাদুল ইসলাম বাঘাযতীন থেকে, এবং গল্প স্বল্প রাত থেকে রয়েছেন জয়দীপ রায় কলকাতা থেকে।
1: বেশ, তাহলে এদের জন্য একটু হাততালি হয়ে যাক। মোট চারজন সেমিফাইনালিস্টকে আজকে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি, কিন্তু আরও আরও বেশ অনেকজনকে এখনও আমরা পাবো, কারণ প্রচুর প্রচুর রাউন্ড এখনও বাকি হ্যায়।
2: ইয়েস, এবং বাকি হ্যায় বলতেই যেটা মনে পড়তা হ্যায় সেটা হচ্ছে গিয়ে যে র্যাপিড রিডিমের সেকেন্ড রাউন্ড বি বাকি হ্যায়।
0: একদম,
2: তো র্যাপিড রিডিমের সেকেন্ড যে রাউন্ডটা সেটা হচ্ছে গিয়ে যে একটা খুব পপুলার গানের আমরা প্রিলিউড তোমাকে শোনাবো। তোমাকে বলতে হবে যে এই গানটি কে গেয়েছেন, মানে যে পুরুষ কণ্ঠ যার রয়েছে সেই নামটা তোমাকে বলতে হবে। তো এখন তোমার জন্য সেকেন্ড ক্লিপটা।
3: Rapid rhythm, rapid rhythm, rapid

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm. Rapid Rhythm, Rapid Rhythm এর যে সেকেন্ড ক্লিপিংটা ছিল সেই ক্লিপিংয়ে আমরা একটা গানের প্রিলিউড শুনিয়েছিলাম এবং সেই গানের প্রিলিউড শুনে আমরা বলেছিলাম যে গানটিতে যিনি পুরুষ কণ্ঠ রয়েছেন তার নাম কি। And the right answer is
1: Arijit Singh.
0: Yes, and তারপরে রাইট আনসারের ফ্লাড কেমন হলো সেটা বলো।
1: খুবই খুবই বেশি আমি ভেসে যাচ্ছিলাম, ভেসে যেতে যেতে আমি ফোনটা আঁকড়ে ধরেছি, সবাই ভেসে যেতে যেতে খড়কুটো আঁকড়ে ধরে আমি এখানে ফোন আঁকড়ে ধরার চেষ্টা করেছি। এবং যিনি সঠিক উত্তর দিয়ে সবার আগে দিয়েছেন তার নাম তো বলবই, এবং সেমিফাইনালে পৌঁছে গেছেন তিনি, কিন্তু তার সঙ্গেও যারা সঠিক উত্তর দিয়েছেন, সুমিত দাস সন্তোষপুর থেকে, পলাশ সাউ বজবজ থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, আশিস জানা বারুইপুর থেকে, রুম্পা ঘোষ কন্যাগর থেকে, ঈশানী সরকার সরসুনা থেকে, সমৃদ্ধা সরকার ভাদুরিয়া থেকে, এবং যিনি সবার আগে সঠিক উত্তর দিয়ে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি অনুপ কুমার জানা তাবাখালী থেকে।

0: অনুপ কুমার জানাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা সেমিফাইনালে উঠছেন তারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করে রাখতেই পারেন, কারণ আমরা ওই 11:30টার আশেপাশে যখন সেমিফাইনাল রাউন্ড খেলবো তখন কিন্তু মেইনলি ওই কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলি থেকেই আপনাকে প্রশ্ন করব। এবং হ্যাঁ, আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে পরের রাউন্ডে যাব। পরের রাউন্ডের নামটা একটু শুনে নি।
1: Yes. Mathomania. Mathomania.
0: সেই অঙ্ক কষার রাউন্ড আমাদের, যেখানে ভয়ে ধরে যায় আর কি। আমরা ভয়ে ধরাতে চাই না বেসিক্যালি, আমরা খুব সহজ অঙ্ক রাখি এবং আপনি খুব সহজেই সেটার উত্তর করতে পারবেন, এইটুকুই আমরা আশা করি। আপাতত যেটা করব সেটা হচ্ছে অঙ্কটা আপনাকে বলবো, আপনি কষবেন এবং অঙ্ক কষার জন্য দুটি গান সময় আপনি পাবেন।
2: অ্যাবসলিউটলি, মানে এই দুটি গানের মধ্যে আপনাকে অঙ্কটা কষে আমাদেরকে উত্তরটা জানাতে হবে। উত্তর জানানোর ফরম্যাটটা সেম থাকছে, আপনার নাম, আপনার শর্ট লোকেশন, আপনার উত্তর অ্যান্ড আপনার জন্য অঙ্কটা। এখন
0: আজকের অঙ্ক বলছে, কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে?
2: ঠিক, অঙ্কটা আরেকবার বলছি, সেটা হচ্ছে কোনো টাকা 18.75% বার্ষিক

0: সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে?
1: এখানে বলে দিই, এখানে কিন্তু বছর আর মাসেও উত্তর বেরোতে পারে।
0: ট্রু। তাহলে আপনার উত্তরের প্রতীক্ষায় রইলাম আমরা। রয়েছি আমি অনির্বাণ, তমজিৎ অ্যান্ড রিয়া, তোমরা শুনছো কুইজ ওয়ালা। ফিরছি দুটো গানের ওই পারে।

0: マトメニア、マトメニア。
1: ম্যাথোমেনিয়ায় অঙ্ক কষে বার করা গেছে যে পাঁচ বছর চার মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এই টাকা দ্বিগুণ করতে। ধার দেবই না, ধার দেবই না। কোথায় এক সপ্তাহে দ্বিগুণ হবে না, বলছে পাঁচ বছর চার মাস বাদে দ্বিগুণ হবে। এইবার আমি একটু দুঃখ পেয়েছি, কিন্তু কিভাবে হবে সেটা কি বলবে?
2: দ্বিগুণ করবেন তাদের মধ্যে প্রথম দশ জনের নাম তো তমাজিৎ বের করে ফেলেছে
1: একদম। তারা হচ্ছেন সুমিত দাস সন্তোষপুর থেকে, ঈশানী সরকার সরসুনা থেকে, সপ্তর্ষি পাল চিংড়িঘাটা থেকে, সৌভিক সরকার কসবা থেকে, শুভশ্রী কারফা বাখারপুর থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, সৌরীন্দ্র কুমার রক্ষিত হুগলি থেকে, অজয় কুইটি কোলাঘাট থেকে, সুলগ্ন বসু বরানগর থেকে। আমি দশ জনের নামই বলে দিয়েছি, কিন্তু যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি হচ্ছেন সৌভিক সরকার কসবা থেকে।
3: এইবার আমাদের নেক্সট রাউন্ডে আমরা যাব, অ্যান্ড সেটা হচ্ছে আমরা একটু ইতিহাসে ফিরে যাব।
2: চলো,
3: অ্যান্ড ইতিহাসে ফিরে যাওয়ার রাউন্ডটা কীরকম সেটাও খুব সিম্পল, তোমরা খুব জানো যে আমরা একটি বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কোনো ব্যক্তি বা কিছু সম্পর্কে যেটা ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা সম্পর্কে তোমাদেরকে বলি, এবং তার ওপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে প্রশ্ন করি।
1: একদম,
2: এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়, একটা প্যাসেজ আমরা শোনাবো এই ইতিহাসের ঘটনার উপর ভিত্তি করে, সেটা শুনে সেটা শেষে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটা তুমি দেবে, কিন্তু কখন দেবে একেবারে সবটা শুনে শেষ হয়ে যাবার পর তবেই দেবে, ওই প্যাসেজটা শুনতে শুনতে মাঝখানে কিন্তু উত্তর দিয়ে দিলে চলবে
3: না। তো আজকের থ্রো ব্যাক টাইমসে তোমার জন্য যে প্রশ্নটা থাকছে সেই প্রশ্নটা আমরা করব, তবে তার আগে তোমাকে শুনে নিতে হবে এই পিসটা। ১৯ শতকে ব্রিটিশ ভারতে সংগঠিত হয়েছিল একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন, যাকে সাঁওতাল জনগোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় এটি সূচনা হয়। ইংরেজ আমলে স্থানীয় জমিদার মহাজন এবং ইংরেজদের রাজস্ব ও কৃষিনীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনে নেতৃত্ব দেন চার মুর্মু ভাই, সিধু, কানু, চাঁদ ও ভৈরব। বড়লাট গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তাঁদের প্রাচীন স্থানান্তর চাষ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তাই 1857 সালের বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা এই বিদ্রোহ গড়ে তোলেন। এবার আজকের প্রশ্ন হচ্ছে যে এই বিদ্রোহ বা এই সাঁওতাল বিদ্রোহ এক্স্যাক্টলি কত সালে সংগঠিত হয়েছিল?
0: Throwback times.

0: Dames. Throwback Dames. Throwback Dames. বেশ, আমরা থ্রোব্যাক টাইমসে ইতিহাস আশ্রিত প্রশ্ন তোমাকে করেছি, অ্যান্ড প্রশ্নটা ছিল খুব একটা সহজ প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহ, আমরা সেই ঘটনাটার বিবরণ দিয়েছি, সেই সাঁওতাল বিদ্রোহ কত সালে শুরু হয় বা তার সূচনার কালটা কোন সাল সেটা আমরা জানতে চেয়েছি। উত্তরটা ছিল 1855, এবং উত্তরটার একটা প্রায় বন্যা বয়ে গেছে কীতামজি,
1: তাই একদম মানে ওই সে আমি আবারও ফোন আঁকড়ে ধরেছিলাম বেঁচে থাকার জন্য।
0: অ্যাবসলিউটলি, তো আমরা এবার শুনে নিই মানে
1: কারা সঠিক উত্তর দিয়েছেন এবং কে চলে যাচ্ছেন সেমিফাইনালে। গোপা দত্ত নিউ আলিপুর থেকে, মোনালি মণ্ডল দশবাগা থেকে, উৎসব আদক সোনাতলা থেকে, নবনারায়ণ বর্মন টিটাগড় থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, চৈতালি দে হাওড়া থেকে, বরুণায়ন দাস বেলঘড়িয়া থেকে, রাজন্না ব্যানার্জি চাকদা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি প্রভাত মাইতি

0: David Shing will take it.
1: এর পরের রাউন্ডটাও খুব মিষ্টি একটা রাউন্ড।
2: মিষ্টি রাউন্ড তো বটেই। আপাতত আমরা যে কটা রাউন্ড খেললাম সেখান থেকে বেশ অনেকজন সেমিফাইনালিস্টকে পেলাম। আমাদের ম্যাজিক্যাল নাম্বারটা আরও একবার বলে দিই, কারণ যারা এইমাত্র টিউন ইন করলেন তাদের জন্য, যারা কুইজওয়ালা এর আগে খেলেননি তাদের জন্য একবার বলে দিতে হয়। 9903653992, এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ করার নাম্বার। এই নাম্বারেই যাবতীয় হোয়াটসঅ্যাপের, মানে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করে আপনি কুইজওয়ালার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন। আমরা প্রশ্নগুলো মুখে বলবো কিন্তু উত্তর নেব শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজে।
1: এর পরের যে রাউন্ডটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা রাউন্ড, সেটা হচ্ছে সাহিত্য সাফারি। আমরা একবার শুনে নিই, তারপরে ডিটেলসে বলছি।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি,
2: সাহিত্য সাফারি। যেরকম অনির্বাণ বলছিল, খুব মিষ্টি একটা রাউন্ড, কারণ এই সাহিত্য সাফারির একটা, মানে এই যে মিউজিকটা, এই মিউজিকটাই এটা মনের মধ্যে একটা অন্যরকম আবেশ তৈরি করে। তো যাই হোক, সাহিত্যের রাউন্ড বুঝতেই পারছেন, সাহিত্য থেকে একটা অংশ শোনাই। সেই সাহিত্যটা যে কোনো মানে জনরা থেকে হতে পারে, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, যে কোনো একটা সাহিত্যের অংশ আপনাকে শোনাবো এবং সেখান থেকে প্রশ্ন থাকবে। সেটা হতে পারে লেখকের নাম কি বা মেন চরিত্র যেটা সেটার নাম কি, সেটা যে কোনো কিছু প্রশ্ন হতে পারে, প্রশ্নটাও আপনাকে বলে দেওয়া হবে এবং এটাতেও আপনি দুটি গান সময় পাবেন উত্তর দেওয়ার জন্য। তাহলে খুব ভালো করে মন দিয়ে শুনুন, একটা সাহিত্যের অংশ, ভীষণ ভালো, মানে একদম পপুলার একটা সাহিত্যের অংশই আপনি শুনতে পাবেন এবং উত্তর পাঠাবেন সেই একই ঠিকানায়, 9903653992।
1: অ্যাবসলিউটলি, আমরা প্রশ্নটা বরং সাহিত্য যেটা আমরা শোনাবো সেটা করে দেওয়ার পর আমরা প্রশ্নটায় যাচ্ছি,
2: আমরা আগে শুনি।
1: ট্রু, স্যার আমাকে দেখে খুব খুশি হলেন, উঁচু গলায় তার স্ত্রীকে ডাকলেন, ওগো এই ছেলেটাকে দেখে যাও, এই ছেলের একটা নদী আছে, নদীর নাম ময়ূরাক্ষী। স্যারের স্ত্রী আমার প্রতি কোনো রকম আগ্রহ দেখালেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন। স্যার সেই অনাদর পুষিয়ে দিলেন, দুর্বল হাতে টেনে তার পাশে বসালেন, বললেন তোর নদীটা কেমন বলতো। আমি নিচু গলায় বললাম, আমি স্যার কিছু জানি না, দেখিনি কখনো, তবু বল শুনি, বানিয়ে বানিয়ে বল। আমি লাজুক গলায় বললাম, নদীটা খুব সুন্দর। আরে গাধা, নদী তো সুন্দর হবেই, অসুন্দর নদী বলে কিছু নেই, আরও কিছু বল। আমি বলার মতো কিছু পেলাম না, চুপচাপ বসে রইলাম। স্যার যেদিন মারা যান সেই রাত্রিতেই আমি প্রথম ময়ূরাক্ষী স্বপ্নে দেখি। ছোট্ট একটা নদী, তার পানি কাচের মতো স্বচ্ছ, নিচের বালিগুলি সেগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর দুধারে দুর্বা ঘাসগুলি কি সবুজ, কি কোমল। নদীর এপারে বিশাল ছায়াময় একটা পাকুর গাছ, সেই গাছে বিষণ্ণ গলায় একটা ঘুঘু ডাকছে, সেই ডাকে এক ধরনের কান্না মিশে আছে। নদীর ধার ঘেঁষে পানি ছিটাতে ছিটাতে ডোরা কাটা সবুজ শাড়ি পরা একটি মেয়ে ছুটে যাচ্ছে। আমি শুধু এক ঝলক তার মুখটা দেখতে পেলাম, স্বপ্নের মধ্যেই তাকে খুব চেনা এবং খুব আপন মনে হলো। এবার ঘটনাটা হচ্ছে যে এটি খুব চেনা একটি উপন্যাস। উপন্যাসের নাম জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করছি এটি কার লেখা উপন্যাস। তোমাদের জন্য দুটো গান সময় থাকছে, তোমরা উত্তর লিখে পাঠাও 9903653992 এই নাম্বারে।

शाहितो सफारी।

0: সাহিত্য সাফারিতে আমরা একটা খুব সুন্দর, খুব ক্লাসিক একটা পিস তোমাদেরকে শুনিয়েছি এবং প্রশ্নটা ছিল যে এটি যিনি লিখেছেন তার নাম কি।
1: একদম, বেশিরভাগ আমাদের বন্ধুরা সঠিক উত্তর দিয়েছেন, দু একজন মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন, কিন্তু সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন আহমেদ।
0: এবং কারা দিয়েছেন সঠিক
1: সঠিক উত্তর যারা দিয়েছেন তারা হলেন গোপাদত্ত নিউয়ালিপুর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, শ্রীকান্ত ধারা হাওড়া থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, ঈশানী সরকার সরসুনা থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, তাহমিনা আহমেদ।
2: এশিয়ান গেমস 2026 আইচি নাগোয়া।
3: জাপান কা শহর নাগোয়া 20ভে এশিয়ান গেমস কি মেজবানি করনে কে আলাবা দো চিজো কে লিয়ে মশহুর হ্যায়। পহলে সামুরাই, यानी जापान के वो पारंपरिक योद्धा जिनके शौर्य, शक्ति और संघर्ष की कहानियां इतिहास में दर्ज है, और आधुनिक जमाने में नागोया की विश्व प्रसिद्ध ऑटोमोबाइल इंडस्ट्री, जहां सटीकता के साथ हर नई तकनीक नई संभावनाओं का रास्ता खोल देती है। शौर्य, संघर्ष, शक्ति, सटीकता और संभावनाएं। आज मंगलवार 22 सितंबर को

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
2: আমরা ছিলাম সাহিত্য সাফারি রাউন্ডে এবং আমাদের একটা পিস আমরা শুনিয়েছিলাম এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যেটা ক্লাসিক্যাল পিস আমরা শোনালাম সেটি কে লিখেছেন, লেখকের নাম কি।
3: একদম সঠিক উত্তর যারা দিয়েছেন, লেখকের নাম
2: হুমায়ুন আহমেদ,
3: এবং সঠিক উত্তর যারা দিয়েছেন গোপা দত্ত।

0: নিউয়ালিপুর থেকে শ্রীকান্ত ধারা, হাওড়া থেকে মনোময় মহন্ত, কৃষ্ণনগর থেকে প্রত্যুষ পাহাড়ি, পশ্চিম মেদিনীপুর থেকে ঈশানী সরকার, সরসুনা থেকে প্রীতম সরকার, বারুইপুর থেকে তহমিনা আহমেদ, উত্তর চব্বিশ পরগনা থেকে প্রশান্ত ধক, বরগাছিয়া থেকে রুম্পা ঘোষ, কোন্নগর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি অয়ন পাল মনসার থান থেকে। এবার আমরা যাব অড ওয়ান আউট রাউন্ডে। এবং অড ওয়ান আউট রাউন্ডে আমরা কি করি?
1: অড ওয়ান আউট রাউন্ড একটা ভীষণ সুন্দর রাউন্ড। এখানে আমরা পাঁচটা অড জিনিসের নাম আপনাকে শোনাবো। সেটা যে কোনো জিনিস হতে পারে, কোনো প্রাণী হতে পারে, কোনো বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবার এই পাঁচটার মধ্যে যে কোনো একটা জিনিস অড, মানে বেমানান, এবার সেই অড জিনিসটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আমাদের জানাতে হবে। কিভাবে জানাবেন? ওই একই ঠিকানা 9903653992, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা টেক্সট মেসেজ করুন, সঙ্গে নিজের নাম আর লোকেশন। অড ওয়ান আউট রাউন্ড আমরা দুবার খেলব। আজকের প্রথম অড ওয়ান আউটে আমরা যে পাঁচটা জিনিসের নাম বলছি, পাঁচটা রঙের নাম বলবো।
2: বেশ,
1: নীল, খয়েরি, লাল, সবুজ, বেগুনি।
2: আরেকবার বলে দিয়েছি, নীল, খয়েরি, লাল, সবুজ, বেগুনি। আজকের অড ওয়ান রাউন্ডে, অড ওয়ান আউট রাউন্ডের এই পাঁচটা রঙের নাম বললাম, তোমাকে বলতে হবে দ্য অড ওয়ান আউট হেয়ার।

0: Odd one out.
1: অড ওয়ান আউট রাউন্ডে আমরা ছিলাম এবং পাঁচটা রঙের নাম শুনিয়েছিলাম আপনাকে, নীল, খয়েরি, লাল, সবুজ, বেগুনি। এর মধ্যে অড হচ্ছে খয়েরি, কারণ সবাই বুঝতেই পেরেছেন খয়েরি একমাত্র রামধনুর রং নয়, বাকি চারটি রামধনুর রং।
2: রাইট,
1: এবার যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সেই নামগুলো আমরা একটু চট করে শুনে নিই। আমাদের মাঝখানে একটা ব্রেক গেছে, সেই জন্য আমাদের হাতে সময় কম, তাই একটু দৌড়াবো।
3: তারা হলেন টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, মৌসুমি পাত্রশীল গঙ্গাসাগর থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, জয় বিশ্বাস শান্তিপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি রীতা সামন্ত হাওড়া থেকে।
1: আচ্ছা, আমরা আরও একটা অড ওয়ান আউট রাউন্ডে যাব, কিন্তু তার আগে আমরা বরং একটা কাজ করে নিই, আমরা একটা গ্রাম থেকে ঘুরে আসি। সেই গ্রামটা আপনারা সবাই চেনেন।
2: ইয়েস ইয়েস ইয়েস,
1: আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা। এখানে আমরা দুবার ইনস্টা কুইজ খেলি, আজকে প্রথমবার খেলবো ইনস্টা কুইজ। যারা এখনো অবধি ফলো করেননি আমাদের ইনস্টা হ্যান্ডেল, চটপট ফলো করুন। এখানে একটা ভিজুয়াল কুইজ আসবে, একটা ছবি পোস্ট হবে এবং উত্তর পাঠাবেন ওই ছবির নিচে, খবরদার কমেন্ট করে নয়, শুধুমাত্র DM বা ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে। কি তাই তো?
2: একদম একদমই কমেন্ট করবেন না, কমেন্ট কিন্তু ওখানে করাই যাবে না একদম। আমাদের ইনস্টা হ্যান্ডেলের যে DM আছে সেখানে আপনি ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে নাম, শর্ট লোকেশন সহ আমাদের যে প্রশ্নটা থাকবে, যে ভিজুয়াল কুইজের প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নটা উত্তর দিতে হবে। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, সেখানে পোস্ট কি হয়ে গেছে? বেশ, অলরেডি পোস্ট হয়ে গেছে, সেখানটার যে DM আছে সেই DM গিয়ে প্লিজ উত্তরটা পাঠান।

0: ইনস্টা কুইজ 107 FM রেইনবো আমাদের ইনস্টা হ্যান্ডেল। এখানে ইনস্টা কুইজ ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেল এবং যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো তমসিদ এক্ষুনি বলবে এবং তার সঙ্গে যেটা বলবে সে মানে যেটা পোস্ট হবে সেটা হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তরটা আপনি ওখান থেকেই দেখে নেবেন এবং যারা এই রাউন্ডে সঠিক উত্তর দিতে পারলেন না তারা নেক্সট রাউন্ড আরও একবার আমরা ইনস্টা কুইজ খেলবো 11টার আশেপাশে, ওই সময়ের জন্য ওয়েট করবেন।
1: একদম ট্রু। প্রথমে নামগুলো বলি এবং তারপরে আপনি উত্তর পোস্ট হওয়ার পরে মিলিয়ে নেবেন আপনি সঠিক উত্তর দিয়েছিলেন কি না। যে দশজন সঠিক উত্তর দিয়েছেন এবং তার মধ্যে থেকে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে তার নাম বলবো। মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, সৌমাল্য দে হাওড়া থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, শান্তম দাস দাড়িবেরিয়া থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, সম্প্রীতি বেরা গঙ্গাসাগর থেকে এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি সন্তোষপুর থেকে, সুমিত দাস।
2: ওয়েল, এবার আমরা আবার আমাদের কুইজে ফিরবো, মানে কুইজ বলাতে ফিরবো। অ্যান্ড নাও টাইম ফর দি সেকেন্ড পার্ট অফ অড ওয়ান আউট।
3: অড ওয়ান আউট, অড ওয়ান আউট।
0: সেই অড ওয়ান আউট রাউন্ড যেখানে পাঁচটা জিনিসের নাম বলবো এবং সেখান থেকে যেটা অড সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে পাঁচজন মানুষের নাম বলছি এই রাউন্ডে। কর্ণ, জয়দ্রথ, বিভীষণ, দুঃশাসন, অশ্বত্থামা।
2: কর্ণ, জয়দ্রথ, বিভীষণ, দুঃশাসন, অশ্বত্থামা, এই পাঁচজনের
0: পৌরাণিক
2: চরিত্রের নাম আমরা বলেছি। এখানে অড ওয়ান আউট কোনটি সেটা বের করে আমাদেরকে উত্তর পাঠাতে হবে।
0: 9903 65 9992 is your address.

0: Odd One Out. Odd One Out.
1: আজকে খুব সোজা ছিল না?
2: খুব সোজা ছিল।
1: আজকে যে অন ওয়ান আউট রাউন্ড দুটো ছিল, দুটোই সোজা। এবং সেকেন্ড রাউন্ডে আমরা প্রশ্ন রেখেছিলাম পাঁচজন পৌরাণিক চরিত্রের নাম, কর্ণ, জয়দ্রথ, বিভীষণ, দুঃশাসন, অশ্বত্থামা। এখানে বিভীষণ একমাত্র রামায়ণের চরিত্র, তাই বিভীষণ ইজ অড, এবং বাকি চারজন মহাভারতের চরিত্র। কাজেই বোঝা গেছে যে কোনটা সঠিক উত্তর এবং কারা কারা সঠিক উত্তর দিলেন সেই নামগুলো।
2: যারা যারা সঠিক উত্তর দিলেন, শেখ জাহাঙ্গীর হোসেন হাওড়া থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, অজয় গুইটি কোলাঘাট থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, প্রসেনজিৎ মাইতি হাওড়া থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, পলাশ সাউ বজবজ থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি সৌম্যদীপ নস্কর সোনারপুর থেকে। থ্রি পয়েন্ট পাজল আমাদের যে রাউন্ডটা, সেখানে আমরা তিনটে পয়েন্ট তোমাদেরকে বলি এবং সেই তিনটে পয়েন্টের থেকে তোমাদেরকে রিডিউস করে নিতে হয় যে আনসারটা কি। এখানে খুব জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে গিয়ে প্রথম যে আনসারটা তুমি পাঠাবে আমরা কিন্তু সেটাকেই লক করে নেব। সুতরাং প্রথম ক্লুটা শুনে একটা আনসার দিয়ে

0: দ্বিতীয় ক্লু শুনে তুমি যদি আনসার পাল্টাও সেটাকে আমরা লক আর মানে গ্রাহ্য করব না। সেই জন্য বেস্ট হচ্ছে যে প্রত্যেকটা ক্লু শুনে শিওর হয়েই উত্তরটা কিন্তু আমাদেরকে পাঠাবে, এবং আমরা একটা করে ক্লু বলবো এবং একটি করে গান বাজাবো। এই করে তিনটি গানের শেষে আমরা ফাইনাল উত্তরটা তোমাদের থেকে মানে তোমাদেরকে বলবো। তাহলে আমরা আমাদের প্রথম ক্লুতে চলে যাই।
1: একদম, আজকে থ্রি পয়েন্ট পাজলের ফার্স্ট ক্লু বলছে, এটি একটি দ্বীপ যেখানে সৈকতগুলি সাদা বালি এবং স্ফটিক স্বচ্ছ জলের জন্য বিখ্যাত।
0: রাইট, এটি একটি দ্বীপ যেখানে সৈকতগুলি সাদা বালি এবং স্ফটিক স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। ফিরছি এই গানটার পর। তোমার অ্যাড্রেস 9903653992।

0: पॉइंट पजल। থ্রি পয়েন্ট পাজলের প্রথম ক্লু ছিল, এটি একটি দ্বীপ যেখানে সৈকতগুলি সাদা বালি এবং স্ফটিক স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। সেকেন্ড ক্লু বলছে এটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল।
1: সেকেন্ড ক্লুতে বলছে যে এটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এবার তো
2: উত্তর দেনা হি হ্যায়, ফিরছি এই গানটার পরে।

0: 3-point puzzle. Now it's the time for the third clue. আমরা একবার প্রথম আর দ্বিতীয় ক্লুটা বলে দিই। এটি এমন একটি দ্বীপ যেখানে সৈকতগুলি সাদা বালি এবং স্ফটিক স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। এবং দ্বিতীয় ক্লু যেটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে এটি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল।
1: তৃতীয় ক্লু বলছে এখানকার রাজধানী এবং প্রধান শহরের নাম কাভারাত্তি।
0: ইয়েস, অ্যান্ড আমার মনে হয় এরপরে উত্তর আসার আর দেরি হওয়া উচিত নয়। ফিরছি এই গানটার পর।

0: पॉइंट पजल, थ्री पॉइंट पजल।
1: थ्री पॉइंट पाजले हमादेर तीनटे क्लू छिलो। एटी एकटी द्वीप जेखाने सैकतगुली सादा बाली एवं स्फटिक स्वच्छ जलेर जोन्नो विख्यात। एटी भारतेर क्षुद्रतम केंद्र शासित अंचल एवं एखानकार राजधानी ओ प्रधान शहरेर नाम कवरत्ति।
2: सठिक उत्तर लाक्षाद्वीप। এবং এই সঠিক উত্তর মোটামুটি সেকেন্ড ক্লু এর পর থেকেই আমরা পেতে শুরু করেছি, এবং যারা যারা সঠিক উত্তর দিলেন প্রথম দশ জনের নাম শুনবো।
3: তারা হলেন আবিরজানা বারুইপুর থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, গোপা দত্ত নিউয়ালিপুর থেকে, প্রেমার্ঘ পাত্র গঙ্গাসাগর থেকে, মেহেদী হাসান খান হাওড়া থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, সমৃদ্ধা সরকার ভাদুরিয়া থেকে, এবং যিনি সবার আগে সঠিক উত্তর দিয়ে চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি শঙ্কর চন্দ্র দে বারাসাত থেকে।
1: একটি ভয়েস তোমাকে শোনানো হবে এবং তোমাকে বলতে হবে যে কণ্ঠস্বরটি কার। 9903659992 ইজ দ্য নাম্বার। তোমার জন্য ফার্স্ট ক্লিপটি রইল এখন।
4: আমি সবসময় মনে করি যে it's very easy to sit back and evaluate and critique people's work, but it's very difficult to actually take a camera, go out there, shoot something, make something, seta jai hok je rokomi hok, sei proyash ta ami sob shomoy salute janai, somman janai, ebong

0: Voice Vision. Vision. Vision.
1: ভয়েস ভিশন রাউন্ডে আমরা ছিলাম এবং ভয়েস ভিশনে আমরা দুটো রাউন্ড খেলবো, যার ফার্স্ট রাউন্ড অলরেডি খেলা হয়ে গেছে এবং এই রাউন্ডে আমরা কার ভয়েস শুনেছিলাম সেটা কিন্তু প্রশ্ন ছিল।
2: ইয়েস, আমরা উত্তরটায় যাব, তার আগে একটা ছোট্ট ঘোষণা আছে, সেই ঘোষণাটা করে তারপর আমরা যাচ্ছি উত্তরে। 138তম ডাক আদালত ও পেনশন আদালত অনুষ্ঠিত হতে চলেছে। পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR এভিনিউ কলকাতা 712 বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তাদের পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয়ে উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ

ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্ট মাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR এভিনিউ, কলকাতা 712 ঠিকানায়। ইমেইলের মাধ্যমেও যোগাযোগ নেওয়া হবে।

0: pgcowp@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS (CS)-এর সঙ্গে যোগাযোগের টেলিফোন নম্বর 0333-221-0250, 0333-221-0610, 0333-221-0500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেইলে ডাক আদালত/পেনশন আদালত এই শব্দটি উল্লেখ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত এবং পেনশন আদালতে নেওয়া হবে না।
1: বেশ, এবার আমরা ফিরি আমাদের সেই রাউন্ডে, যে রাউন্ডে আমরা ছিলাম ভয়েস ভিশন, এই রাউন্ডে ছিলাম এবং যার ভয়েস আমরা শুনেছিলাম নান আদার দ্যান সৃজিৎ মুখার্জি। এই সঠিক উত্তর কারা কারা দিলেন তা সেই দশজন, প্রথম দশজনের নাম শুনে নেব।
2: অনুপ কুমার জানা গুয়াবেরিয়া থেকে, পল্লবী জলপাইগুড়ি থেকে, গোপাদত্ত নিউয়ালিপুর থেকে, স্বপন কর্মকার বারাসাত থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, চৈতালী দে হাওড়া থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি মহেশতলা থেকে, সুরজিৎ সাহা।
0: এবার আমরা চলে যাব আমাদের এই রাউন্ডেরই যে সেকেন্ড ক্লিপিংস আছে, সেকেন্ড অডিও ক্লিপিং, সেইটাতে। সেখানেও এক ব্যক্তির কণ্ঠস্বর আপনারা শুনতে পাবেন এবং বলতে হবে ব্যক্তিটি কে।
3: মুঝে সবনে মুঝে বলা কি তুমি নাক খারাপ হ্যাঁ, তুম ইতনে লম্বে নাই, তুম বলতে বহুত তেজ হো আর তুম সামলে রং কে, তো তুম হিরো নহীন পাওগে। আর মুঝে বহুত বড়ে বড়ে লোগোনে বোলা জিনকো মে জানতা, এন্ড আই শুড হ্যাভ টেকেন দ্যাট, এন্ড আই সেড ইট টু এভরিওয়ান কি ইয়ার ও সব ঠিক হ্যায় ইয়ার, লেকিন মুঝে অ্যাক্টিং করনে কা শৌক তো হ্যায়, ও মে নহীন মার সকতা। ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন।

0: Voice Vision. Vision. ভয়েস ভিশনে আমাদের সেকেন্ড যে ক্লু ছিল সেটা, মানে সেকেন্ড যে ক্লিপিংস ছিল সেটা আমরা শুনিয়েছি এবং জিজ্ঞেস করেছিলাম যে ওই পার্টিকুলার যে ক্লিপটা তোমাকে শোনানো হয়েছে সেখানটায় মেল বা পুরুষ একজন অভিনেতার কণ্ঠস্বর আমরা শুনেছি, তার নামটি কি? অ্যান্ড দ্য নেম ইজ নান আদার দ্যান এস আর কে, শাহরুখ খান।
1: এবং যারা শাহরুখ খানকে চিনতে পেরেছেন, প্রায় সবাই চিনতে পেরেছেন, দু একজন সলমান খান বলেছিলেন, কিন্তু যারা সব চিনতে পেয়েছেন তারা হলেন সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, অনুপ কুমার জানা গুয়াবেড়িয়া থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, রুম্পা ঘোষ কন্যাগর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি বিশ্বজিৎ মাইতি ঘাটাল থেকে।
0: And it's again time for a gram visit, নাকি?
2: হ্যাঁ, আমরা তো একটু মাঝে মধ্যে গ্রামে ঘুরতে যাই, তাই একটু ঘুরেই আসি, এই ঘন্টায় তো ঘোরা হয়নি। যারা এখনো আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা এটা ফলো করেননি, তারা কিন্তু একটা মানে বিশাল ভুল করছেন। কারণ এখানে এখন যেটা হতে চলেছে সেটা কিন্তু একটা ধামাকা হতে চলেছে। এটা হচ্ছে আমরা ইনস্টা কুইজ দুবার খেলি, আজকে শেষবার ইনস্টা কুইজ খেলছি আমরা। তাড়াতাড়ি জয়েন করুন আমাদের ইনস্টাগ্রামে, এবং সেখানে চটপট যে প্রশ্নটা পোস্ট হলো, একটা ভিজুয়াল কুইজের প্রশ্ন পোস্ট হলো, সেটাই উত্তর দিন। খবরদার কিন্তু কমেন্ট করবেন না, শুধুমাত্র DM ডিরেক্ট মেসেজ অপশনে যাবেন, সঠিক উত্তর টাইপ করবেন, সঙ্গে নিজের নাম লোকেশন টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা। কোনো রকম হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজে কিন্তু এই রাউন্ডের উত্তর আমরা নেব না। আর আজকের শেষ ইনস্টা কুইজ, সবাই সবাই সবাই আসুন।
0: অ্যাবসলিউটলি, পোস্ট হয়ে গেছে ইনস্টা হ্যান্ডেলে, চলে যান এবং আমাদেরকে DM করে উত্তর পাঠান। ফিরছি এই গানটার ওই পারে।

0: Insta quiz.
1: তমজিত, গ্রামের ব্যাপারে কি হালচাল? মানে কিরকম কি উত্তর এলো?
2: প্রচুর উত্তর এসছে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তর পোস্ট হয়ে গেলে পরেই বুঝতে পারবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন নাকি ভুল উত্তর দিয়েছেন। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, মানে আমাদের কাছে যাদের নামের লিস্ট রয়েছে, তারা হলেন মুনমুন দাস যাদবপুর থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সৌমাল্য দে হাওড়া থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, কৌস্তভ পাল হাওড়া থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, কাকলি কার্প বাখরপুর থেকে, অজয় কুইটি কোলাঘাট থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি গঙ্গাসাগর থেকে, সম্প্রীতি বেরা।
0: লাইট ক্যামেরা ডায়লগ,
1: এই রাউন্ডটাও নতুন করে বলার কিছুই নেই। আমরা একটি সিনেমার অংশ তোমাকে শোনাবো এবং কোয়েশ্চেনটাও খুব ইজি, কোন সিনেমার অংশ তোমাকে শোনানো হচ্ছে। তাহলে আমরা সরাসরি চলে যাই সিনেমার অংশে।
3: হ্যাঁ, সিনেমার নাম বলতে হবে 9903-65992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
0: লাইট ক্যামেরা ডায়লগ,
4: ছোটবেলা থেকেই রোহিত, আমরা দুই ভাই রোহিত আর মোহিত।
5: আমি আপনাকে লঞ্চ করলে আপনার নামের বানানটা স্লাইটলি বদলে দিতাম,
4: মানে
5: এটা W ঢুকিয়ে দিতাম, ROWHIT, রো দিয়ে হিট, শারবিন্দে
6: সেতু W না ঢুকিয়ে হচ্ছে।
0: লাইট ক্যামেরা ডায়লগ,
7: লাইট ক্যামেরা

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: আচ্ছা, লাইট ক্যামেরা লাইটস ক্যামেরা ডায়ালগের প্রথম যে সিনেমার ক্লিপিংসটা সেটা আমরা শুনিয়েছি, সেটা ফ্রম দ্য ফিল্ম তিতলি, ডিরেক্টেড বাই ঋতুপর্ণ ঘোষ। তো উত্তরের কি অবস্থা?
2: উত্তরের অবস্থা হচ্ছে মাত্র 6 জন সঠিক উত্তর দিয়েছেন সময়ের মধ্যে। অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, সুরজিৎ মাইতি খাড়ার থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে। কিন্তু সবার আগে যিনি সঠিক উত্তর দিয়েছেন এবং তিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি প্রশান্ত ধক বরগাছিয়া থেকে।
1: এখন আমরা আমাদের যে সেকেন্ড সাউন্ড ক্লিপটি রয়েছে, সেকেন্ড সিনেমার অংশটি রয়েছে, সেটি তোমাকে শোনাবো অ্যান্ড তোমাকে ঠিক উত্তর দিতে হবে এটাই যে সিনেমাটি কোন সিনেমা।
0: লাইট ক্যামেরা ডায়লগ। লাইট ক্যামেরা ডায়লগ।
3: প্ল্যান, আই মিন 40 কে বাদ আর রিটায়ার
4: এন্ড ডুড, তুমি কেসে বতায়া কি তুম 40 তক জিন্দা রহোগে? Seize the day, my friend. पहले इस दिन को पूरी तरह जियो, फिर 40 के बारे में सोचना।
0: Light, camera, dialogue. Light, camera, dialogue.

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়ালগের সেকেন্ড অডিও ক্লিপটা তোমরা শুনে নিয়েছ এবং উত্তরটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারা। তাহলে কি উত্তর এসছে?
2: যারা সঠিক উত্তর দিয়েছেন, পলাশ সাউ বজবজ থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, অভিনন্দন পাল চ্যাটার্জি কাঁচড়াপাড়া থেকে, রুনা বসু বরানগর থেকে, শুভ্রজিৎ মাইতি খারার থেকে, অনিমেষ মাইতি মছলন্দপুর থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, সমৃতা সরকার ভাদুরিয়া থেকে, কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে।
3: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: Detective
4: আমাদের শেষ রাউন্ড ডিটেকটিভ ডায়েরি, এবং নাম শুনেই বুঝতে পারছেন এটাকে এটা একটা এমন রাউন্ড যেখানে আপনাকে গোয়েন্দা সাজার সুযোগ করে দিই আমরা। এবং আজকে কুইজওয়ালার এতগুলো রাউন্ড পেরিয়ে যারা একেবারে হতাশ হয়ে পড়েছেন যে না আমার নামটা বোধহয় আর উঠল না, তাদের কিন্তু এই রাউন্ড একেবারে লাস্ট সুযোগ আজকের কুইজওয়ালা সেমিফাইনালে যাওয়ার। তাই খুব ভালো করে মন দিয়ে এই ঘটনাটা শুনবেন। একটা গোয়েন্দা গল্প বলবো আমরা, কিন্তু গোয়েন্দা গল্পের যে গোয়েন্দা সেটা কিন্তু আপনাকেই হতে হবে, মানে সলভটা আপনাকেই করতে হবে। কাজেই খুব ভালো করে শুনুন, দুবার আমরা ঘটনাটা শোনাবো এবং দুটো গান সময় পাবেন আপনি, ভালো করে শুনে উত্তর দেবেন 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
1: এক বৃষ্টিমুখর সন্ধ্যায় সিনেমা দেখছিলেন সমীরণ বসু। তিন দিন ধরে বৃষ্টি হওয়ায় তিনি বেরোতেই পারেননি কদিন। এক ঘন্টা পর আটটা নাগাদ তিনি লক্ষ্য করেন তাঁর পড়ার টেবিল থেকে একটি বহুমূল্য ও দুর্লভ শোপিস উধাও। অনেক ভেবে চিনতে উপায় না দেখে পরদিন তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করায় সমীরণবাবুর ভাই অমর বলেন, আমি কাল সন্ধ্যায় গাছে জল দিতে ছাদে গেছিলাম। গৃহসহায়ক মলিনা বলে, সে সকালের কাঁচা জামাকাপড় গুছিয়ে পাঠ করে রাখছিল। সমীরণবাবুর পাচক বলেন, তিনি রাতের রান্না করছিলেন। এই সমস্ত কিছু শুনে পুলিশ অপরাধীকে চিহ্নিত করে। তাহলে বলুন তো অপরাধী এখানটায় কে?
4: 9903653992 আমাদের নাম্বার, যে নাম্বারে আপনি সঠিক উত্তর পাঠাবেন। প্রথমে সঠিক উত্তরটা টাইপ করবেন, তারপর নিজের নাম আর লোকেশন।

Detective Diary. Detective Diary. Detective Diary. এক বৃষ্টিমুখর সন্ধ্যায় সিনেমা দেখছিলেন সমীরণ বসু। তিন দিন ধরে বৃষ্টি হওয়ায় বেরোতেই পারেননি তিনি কোথাও। এক ঘন্টা পর 8টা নাগাদ তিনি লক্ষ্য করেন তাঁর পড়ার টেবিল থেকে একটি বহুমূল্য ও দুর্লভ শোপিস উধাও। অনেক ভেবেচিন্তে উপায় না দেখে পরদিন পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করায় সমীরণবাবুর ভাই অমর বলেন, আমি কাল সন্ধ্যায় গাছে জল দিতে ছাদে গেছিলাম, তখন গৃহসহায়ক মলিনা বলে সে আমি সকালের কাঁচা জামাকাপড় গুছিয়ে পাঠ করে রাখছিলাম। সমীরণবাবুর পাচক বলেন তিনি রাতের রান্না করছিলেন। সব শুনে পুলিশ অপরাধীকে চিহ্নিত করে। বলুন তো এখানে অপরাধী এক্স্যাক্টলি কে?

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: সো আমরা একটা মিস্ট্রির কথা তোমাদেরকে বলেছিলাম এবং তোমাদেরকে বলা হয়েছিল যে নিজেরা গোয়েন্দা হয়ে ফেলুদা ব্যোমকেশ যাই মনে করো না কেন হয়ে সেটাকে সলিউশন একটা নিয়ে এসো। তো ব্যাপারটা আর কিছুই না, ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তিন দিন ধরে যখন বৃষ্টি হচ্ছে সেই সময় বৃষ্টিমুখর সন্ধ্যায় গাছে জল দিতে যাওয়াটা খুব আনন্যাচারাল একটা জিনিস এবং সেটি যেই ব্যক্তি বলেছিলেন অর্থাৎ অমর তাকেই পুলিশ এই যে একটা অসঙ্গতি সেখান থেকে তাকে অপরাধী চিহ্নিত করে।
2: একদম তাই, এবং যারা যারা সঠিক উত্তর দিলেন সেই প্রথম দশজনের নাম নিয়ে আমরা মোটামুটি রেডি এবং সেখান থেকে প্রথম কে চলে গেলেন সেমিফাইনালে।

0: সেটাও আমরা বলবো।
1: অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, অয়ন মণ্ডল দিল্লি থেকে, নির্মালদে হাওড়া থেকে, প্রণবেশ প্রামাণিক কাঁটাবেরিয়া থেকে, অজয় কুইটি কোলাঘাট থেকে, গোপাদত্ত নিউ আলিপুর থেকে, সুরজিৎ মাইতি খারার থেকে, স্বপন কুমার বসু বরানগর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি শ্রীকান্ত ধারা হাওড়া থেকে।
2: News flash, news flash, news flash.
0: আমরা পেয়ে গেছি আমাদের 18 জন সেমিফাইনালিস্টকে। এই 18 জনকে নিয়ে আমরা খেলবো আমাদের সেমিফাইনাল রাউন্ড, যে রাউন্ডের নাম নিউজ ফ্ল্যাশ। এবার কোন 18 জন সেই নামগুলো যদি আপনি ভুলে গিয়ে থাকেন, আপনাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। সেই 18 জন যারা আমাদের নিউজ ফ্ল্যাশ রাউন্ড খেলবেন, নামগুলো তমজিৎ বলবে, তারা ছাড়া কিন্তু অন্য কেউ এই রাউন্ডে খেলতে পারবেন না।
1: মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, শেখ মাসাদুল ইসলাম বাঘা যতীন থেকে, জয়দীপ রায় কলকাতা থেকে, লিপি সরকার সরসুনা থেকে, অনুপ কুমার জানা তাবাখালী থেকে, সৌভিক সরকার কসবা থেকে, প্রভাত মাইতি বীরসিংহ থেকে, অয়ন পাল মনসার থান থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, সৌম্যদীপ নস্কর সোনারপুর থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সুরজিৎ সাহা মহেশতলা থেকে, বিশ্বজিৎ মাইতি ঘাটাল থেকে, সম্প্রীতি বেড়া গঙ্গাসাগর থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, প্রত্যুষ পাহাড় পশ্চিম মেদিনীপুর থেকে, এবং শ্রীকান্ত ধারা হাওড়া থেকে। এই যে 18 জনের নাম বললাম, এই 18 জনকে নিয়েই খেলবো আমরা আমাদের সেমিফাইনাল নিউজ ফ্ল্যাশ রাউন্ড। আর এই 18 জনের মধ্যে যে প্রথম তিনজন সবার আগে সঠিক উত্তর দেবেন, তারা চলে যাবেন কুইজওয়ালার সেমিফাইনাল।
0: আচ্ছা, এই 18 জনের জন্য একটা হাততালি হয়ে যাক। তাহলে আজকে নিউজ ফ্ল্যাশের প্রশ্ন শুধুমাত্র এই 18 জনের জন্য। এক বছরে টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রানের রেকর্ড করে সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন কোন ভারতীয় মহিলা ক্রিকেটার?
3: আরেকবার বলে দিচ্ছি প্রশ্নটা, এক বছরের টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড করে সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন কোন ভারতীয় মহিলা ক্রিকেটার?

0: News Flash! News Flash! News Flash!
1: বেশ, আমাদের এই রাউন্ডের প্রশ্ন ছিল, এক বছরের টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড করে সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন কোন ভারতীয় মহিলা ক্রিকেটার,
2: মানে একেবারে সম্প্রতি,
3: একেবারে
1: একদম সম্প্রতি,
3: আজকেই
1: আজকেই হয়েছেন, স্মৃতি মান্ধানা।
3: একদম, যে তিনজন সবার আগে সঠিক উত্তর দিয়েছেন তারা চলে যাচ্ছেন আমাদের ফাইনাল রাউন্ড খেলার জন্য, অর্থাৎ আমাদের লাইটনিং রাউন্ডে। তারা তিনজন হলেন প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, অয়ন পাল মনসার থান থেকে, এবং রীতা সামন্ত হাওড়া থেকে।

0: Lightning Round! Lightning Round! Lightning Round!
1: প্রত্যুষ পাহাড়ি, অয়ন পাল এবং রীতা সামন্ত তিনজনকে নিয়ে খেলবো আমরা আমাদের ফাইনাল রাউন্ড, লাইটনিং রাউন্ড। এবং এই রাউন্ডে বিশেষ কিছু নিয়মকানুন আমরা রাখি। সে নিয়মটা হচ্ছে, টোটাল এক মিনিট সময় পাবেন আপনি উত্তর দেওয়ার জন্য। আমরা একটা টাইমার চালাবো এক মিনিটের, তার মধ্যে আমরা প্রশ্নগুলো করব এবং আপনি পরপর উত্তর দেবেন। আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে 1 2 3 4 5 করে আগে থেকে টাইপ করে রাখতে পারেন, যাতে যে মুহূর্তে আমরা প্রশ্নগুলো বলবো সেই মুহূর্তেই আপনি উত্তরটা দিয়ে তার সঙ্গে নিজে

0: নাম এবং লোকেশন এবং কলিং নাম্বার, যে নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে, সেই নাম্বারটা একসঙ্গে পোস্ট করবেন। এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য +5 করে মার্কিং থাকবে। সঠিক উত্তর দিলে অবশ্যই +5 এবং ভুল উত্তর দিলে -5, আর যদি আপনি পাস করে যান তাহলে কোনো রকম মার্ক আপনি পাবেন না।
1: কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হচ্ছে আপনি যখন আপনি গান 1 মিনিট টাইমারের মধ্যে যদি উত্তর দিয়ে দেন তাহলে কোনো মার্ক কাটা যাবে না, কিন্তু 1 মিনিট টাইমারের 1 মিনিটের টাইমার শেষ হয়ে যাওয়ার পর যদি উত্তর আসে গান শুরু হওয়ার পর, তখন কিন্তু প্রতি মিনিটে আপনার 3 মার্কস করে কাটা যাবে। ধরুন আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিলেন কিন্তু গান শুরু হওয়ার 1 মিনিট পরে আপনি উত্তর পাঠালেন আমাদেরকে, তাহলে আপনার স্কোর গিয়ে দাঁড়াবে +25 -3, অর্থাৎ +22।
2: ইয়েস, তাহলে আমরা রেডি ফর দি ফাইনাল রাউন্ড,
1: একদম চলো
2: তাহলে টাইমার সেট করছি। বেশ, তাহলে প্রশ্নের টাইমার সেট হচ্ছে এখন। রেডি করে ফেলো মোবাইল 1 2 3 4 5 এই নাম্বার রেখে। রেডি উইথ দ্য কোশ্চেন্স?
0: আমি রেডি।
2: বেশ, যাচ্ছি।
0: প্রথম প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? দ্বিতীয় প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত? তৃতীয় প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? চতুর্থ প্রশ্ন, বাংলা সাহিত্যে গোগোল চরিত্রটি স্রষ্টা কে? পঞ্চম প্রশ্ন, পান্না হীরক খনি কোন রাজ্যে অবস্থিত?
1: আমি একবার রিপিট করছি, কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? দ্বিতীয় প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত? তৃতীয় প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? চতুর্থ প্রশ্ন, বাংলা সাহিত্যে গোগোল চরিত্রটির স্রষ্টা কে? এবং পঞ্চম প্রশ্ন, পান্না হীরক্ষণি কোন রাজ্যে অবস্থিত?
2: আরেকবার রিপিট করছি, কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে? তারপর দ্বিতীয় প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত? তৃতীয় প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? চতুর্থ প্রশ্ন, বাংলা সাহিত্যে গোগোল চরিত্রটির স্রষ্টা কে? পঞ্চম প্রশ্ন, পান্না হীরক্ষণি কোন রাজ্যে অবস্থিত?
1: যে তিনজন উত্তর পাঠাবেন তারা হলেন নয়ন পাল মনসাথান থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, এবং প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে।

0: Lightning Round. Lightning Round. Lightning Round. Lightning Round.
1: Lightning Round. Lightning Round. আমরা পাঁচটা প্রশ্ন রেখেছিলাম। এবার প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো বরং আগে বলে দেওয়া যাক। কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে?
2: বাদুর।
1: ঠিক উত্তর বাদুর। স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত?
2: নিউ ইয়র্ক।
1: কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
2: ভিটামিন এ।
1: বাংলা সাহিত্যে গোগোল চরিত্রটির স্রষ্টা কে?
2: সমরেশ বসু।
1: এবং পান্না হীরকখনি কোন রাজ্যে অবস্থিত?
2: মধ্যপ্রদেশ।
1: এই পাঁচটা প্রশ্নের যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সেই ব্যাপারটা বলবো এবার। এবার আমরা তিনজনের মধ্যে এই ফাইনাল রাউন্ড খেলেছিলাম, কিরকম কি রেজাল্ট হলো
2: সেটা তো বলবো, তার আগে আমরা বং কানেকশনের প্রশ্নটা করতে চাইছি।
1: চলো
0: বং কানেকশন। বং কানেকশন।
2: বং কানেকশন অর্থাৎ বাংলা ও বাঙালিকে নিয়ে প্রশ্ন। যিনি সবার আগে সঠিক উত্তর দেবেন তিনি চলে যাবেন আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে সরাসরি। আজকে বং কানেকশনের প্রশ্ন, মেজ দিদি উপন্যাসটি কার লেখা?
1: মেজ দিদি উপন্যাসটি কার লেখা, এটাই প্রশ্ন। এবং 9903653992 তে আপনি হোয়াটসঅ্যাপ করবেন বা টেক্সট মেসেজ করবেন যাতে আপনি চলে যেতে পারেন পরের সপ্তাহে কুইজওয়ালা সেমিফাইনালে। যারা আজকে যেতে পারলেন না তাদের মন খারাপ যাতে না হয় তার জন্য আমরা সবসময় আছি।
2: এবং বলতে বলতেই উত্তর চলে এসেছে এবং আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে সরাসরি পৌঁছে যাচ্ছেন সৌরীন্দ্র কুমার রক্ষিত চন্দননগর থেকে।
1: ব্যাপারটা হলো আমরা আজকে দাঁড়িয়েই সৌরেন্দ্র কুমার রক্ষিতকে পেয়ে গেলাম পরের সপ্তাহে সেমিফাইনালিস্ট হিসেবে, মানে পরের সপ্তাহে 18 জনের মধ্যে একজন কিন্তু অলরেডি সর্টেড। বাকি 17 জন কারা কারা হবেন সেটার জন্য আর এক সপ্তাহের অপেক্ষা। সামনের মঙ্গলবার রাত 9টা যখন বাজবে তখনই কুইজওয়ালা খেলতে আমরা চলে আসব এবং আপনিও ফোন নিয়ে রেডি হয়ে বসে যাবেন এবং আমাদের সঙ্গে খেলবেন এবং জ্যাকপট জেতার সুযোগ পেয়ে যাবেন।
2: এবার আমাদের ফাইনাল রেজাল্ট ঘোষণা করবার সময়।
3: ইয়েস,
2: আমরা তিনজনকে নিয়ে আমরা ফাইনাল খেলেছিলাম। তারা হচ্ছেন অয়ন পাল মনসারথান থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে এবং প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে। প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে উনি উত্তরই পাঠাননি, অর্থাৎ ফাইনালটা দুজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল, রীতা সামন্ত হাওড়া থেকে এবং অয়ন পাল মনসারথান থেকে। রীতা সামন্ত উত্তর পাঠিয়েছেন 11:48 এবং গান শুরু হয়েছে 11:49 থেকে। রীতা সামন্ত দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, দুটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন এবং একটি প্রশ্ন পাস করেছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে 0, +10 -10 হয়ে 0। অয়ন পাল মনসারথান থেকে তিনি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন। একটি প্রশ্নের ভুল উত্তর এখানে একটু ক্লারিফাই করবার আছে। তিনি আমরা জিজ্ঞেস করেছিলাম স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত, উনি দেশের নাম বলেছেন কিন্তু সঠিক উত্তরটা হলো নিউ ইয়র্ক, শহরের নাম বলতে হতো, এক্ষেত্রে তার একটা প্রশ্নের মার্ক কাটা গেছে। এবং উনি 11:49 অর্থাৎ গান শুরু হওয়ার পরে উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর থেকে 3 মার্ক কাটা গেছে, অর্থাৎ ফাইনালি তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +20 -5 অর্থাৎ +15 -3 ফর দ্য টাইম। তার ফাইনাল স্কোর দাঁড়িয়েছে +12 অর্থাৎ আজকের কুইজওয়ালার উইনার হলেন মনসারথান থেকে অয়ন পাল।

0: অয়ন পালকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। অয়নের সঙ্গে ঠিক সময় এফএম রেইনবোর তরফ থেকে যোগাযোগ করে নেওয়া হবে এবং জ্যাকপট ঠিক সময় তুমি পেয়ে যাবে। আর আপাতত আমরা বলবো
1: টাটা বাই বাই। অনির্বাণ, তমোজিৎ এবং রিয়া বলছে টাটা বাই বাই, বাট তমোজিৎ থাকছে তোমার সঙ্গে তিনটে পর্যন্ত। সো হুকড অন টু 107 এফএম রেইনবো। তোমরা শুনছিলে এতক্ষণ কুইজ ওয়ালা, সঙ্গে ছিলাম অনির্বাণ, তমোজিৎ।
0: আর আমরা প্রতি সপ্তাহে ফিরি, টিম কুইজওয়ালা প্রতি সপ্তাহে ফেরে ঠিক মঙ্গলবার রাত 9টায়। যারা জ্যাকপট জিততে চাও, জ্যাকপটটা কিন্তু যেসে ব্যাপার নয়, একটা বেশ ভালো রকম প্রাইজ, এবং যারা জিততে চাও তারা প্রতি মঙ্গলবার আমাদের সঙ্গে থেকো 9903653992 তে। এভাবে আমাদের হোয়াটসঅ্যাপেই খেলা হয় এই কুইজওয়ালা, কাজেই আমরা প্রতি মঙ্গলবার ফিরি এবং তোমাকেও সঙ্গে চাই। এবং তুমি সারা সপ্তাহ ভীষণ ভালো থাকো, এনজয় করো এবং এফএম রেইনবো শুনতে থাকো, এটাই চাই।
1: এন্ড আপাতত রেখে যাচ্ছি একটা গান তোমার জন্য, তারপর ওই পাশে থাকবে তমোজিৎ রাত 3টে পর্যন্ত। টাটা বাই বাই।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM রেইনবো শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: ঘড়ি কাঁটা বলছে 12টা বেজে 1 মিনিট, অর্থাৎ ক্যালেন্ডারের তারিখ বদলে গেছে। 22 থেকে আমরা 23শে সেপ্টেম্বর চলে এসেছি এবং তোমাকে বলছি তুমি শুনতে কি চাও। 9903659992 তে আমি তমজিৎ অপেক্ষা করছি তোমার জন্য, কারণ তুমি যা শুনতে চাও আমি শোনাবো তোমায়। আপাতত অঞ্জন দত্ত তোমার সাথে রইলেন এবং তারপর তোমার রিকোয়েস্টের গান নিয়ে আমি ফিরছি এই প্রান্তে।

থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর মিথ্যে জানে না। তোমার শহরে চোর থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর

ঘড়ির কাঁটা যেমন এগিয়ে যাচ্ছে তেমন রিকোয়েস্টও প্রচুর এসছে। অজয় কুইটি কোলাঘাট থেকে তাল সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে শুনতে চেয়েছেন একটি গান, এবং অনুপম রায়ের কণ্ঠে সৌভিক ঢাকুরিয়া থেকে শুনতে চেয়েছে একটি গান, আর মৌসুমি সরকার অঞ্জন দত্তের কণ্ঠে আমার জানলা এই গানটা শুনতে চেয়েছেন। ব্যাক টু ব্যাক তিনটে গানের ওপারে আমি আবারও ফিরছি তোমার রিকোয়েস্ট সঙ্গে নিয়ে।

সত্যি সত্যি গানের জানলা গোটা পৃথিবী খুলে দেয়। যেমন শুনতে গিয়ে চাওতে গানের জানলা খুলে দিয়েছি, পায়েল মোহাব্বতে সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে একটা গান শুনতে চেয়েছে, আর রিন্টু বম্বে ভাইকিংস থেকে একটা গান শুনতে চেয়েছে, এবং আরেক বন্ধু তার নাম লিখিনি, সে শুনতে চেয়েছে আমারই আধুরি কাহানি বাই দ্য ভয়েস অফ অরিজিৎ সিং। ব্যাক টু ব্যাক এই তিনটে গানের ওপারে আমি আবার ফিরছি তোমার রিকোয়েস্ট সঙ্গে।

বিশ্বজিৎ মাইতি ঘাটাল থেকে শুনতে চেয়েছে চল রাস্তায় সাজে ট্রাম লাইন, শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবং অপুর পায়ের ছাপ। এই গানটা শঙ্করচন্দ্র, এই গানটা অপুর পায়ের ছাপ অরিজিৎ সিং এর কণ্ঠে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে শুনতে চেয়েছেন এবং মান্নাদের কণ্ঠে হয়তো তোমার জন্য শুনতে চেয়েছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে।

এরপরে দুটো গান শোনাবো সম্রাট রিশরা থেকে শুনতে চেয়েছে জুবিন গার্গের কণ্ঠে মায়াবিনী, এবং তন্ময় আজও অর্ধাঙ্গিনী সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একটা গান শুনতে চেয়েছে।

ঘড়ি কাঁটা বলছে সময় আর নেই, এখন সময়টা সুররঞ্জনীর। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন পণ্ডিত কুশল দাসের সেতার দেশ রাগে, এবং তারপর শুনবেন পণ্ডিত সন্দীপন সমাজপতির খেয়াল জয় জয়ন্তীর আগে। ব্যাক টু ব্যাক দুটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের পরে আমি ফিরছি তোমার সঙ্গে আপকে নিয়ে।

ঘড়ির কাঁটা বলছে একটা বাজতে চলে, দুটো বাজতে চলেছে প্রায়। এবং এতক্ষণ শুনছিলেন সুররঞ্জনীতে প্রথমে সেতার, পণ্ডিত কুশল দাসের সেতার দেশ রাগে, এবং তারপর শুনলেন পণ্ডিত সন্দীপন সমাজপতির খেয়াল জয় জয়ন্তীর আগে। আর এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় দুটো, তাই সময়টা এখন আপকেলিয়ের। আপকেলিয়েতে প্রথমে লাকি আলী।

ব্যাক টু ব্যাক চারটে গানের পরে আবারও ব্যাক টু ব্যাক তিনটে গান অমিতাভ ভট্টাচার্য, ফারহান আখতার, তারপর মেড ব্রোস এবং তারপর নানা দ্যান অরিজিৎ সিং।

এরপরের গান পলাশ মুচ্ছল, গুরু রন্ধাওয়া এবং আবারও অরিজিৎ সিং এর কণ্ঠে। হিন্দি ছায়াছবির গান হবে আর অরিজিৎ সিং থাকবেন না, তা কি হয়।

ঘড়ির কাঁটা বলছে সময় আস্তে আস্তে শেষের দিকে, 2:40। হবে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে আর আমি গান শোনাচ্ছি তোমাকে। এখন আবারও ব্যাক টু ব্যাক 3টে গান।

ঘড়ির কাঁটা বলছে হাতে আর সময় নেই, সোহমদাও এসে পড়েছে, তাই আপকেলিয়ার জার্নি। এবার সোহমদার সঙ্গে আর তোমজিৎ তোমাকে বলছে টাটা বাই বাই, যেতে যেতে তুষার চুষিকে রেখে গেলাম তোমার সঙ্গে।

গভীর রাতে আপনার সাথে গান শোনাতে চলে এসেছি আমি সোহম। ইয়াস, আপকে লিয়ে অনুষ্ঠান তমজিতের সঙ্গে এতক্ষণ শুনছিলাম আমরা, কিন্তু গানের সফর সুরের সফর থামবে না, আরও একটা ঘন্টার সময় আমরা শুনবো। যেমন এতক্ষণ খুব সুন্দর সুন্দর গান শুনছিলাম তমজিতের সঙ্গে, হ্যাঁ এবারে সোহমের সঙ্গে শুনবেন। নাইনটিজের বেশ কিছু সুপারহিট গান আপনাদের জন্য সাজিয়ে রেখেছি। প্রথম গানটি চিত্রা এবং হরিহরনের কণ্ঠে সে বিখ্যাত গান রোজা ছবি থেকে। তারপরের গানটি আলকা ইয়াগনিক এবং কুমার শানুর কণ্ঠে দামিনী ছবি থেকে, এবং অনুরোধ প্রবাল এবং এসপি বালা সুব্রমণিয়ামের কণ্ঠে 1993 সালে মুক্তি পাওয়া ছবি চোর অর চাঁদ থেকে। তারপরে গান চলুন শুনি পরপর তিনটি গান।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কেলিয়ের অনুষ্ঠানে দ্বিতীয়ার্ধে সোহমের সঙ্গে শুনছেন গান। তিনটে গান শুনে মনটা নস্টালজিক হয়ে গেছে, তো চলুন তাহলে আরও তিনটে গান শুনে নিই। প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই 1993 সালে মুক্তি পাওয়া একটি সুপারহিট রোম্যান্টিক স্টোরি 1942 লাভ স্টোরি থেকে। দ্বিতীয় গানটি উদিত নারায়ণ, লতা মঙ্গেশকর এবং সমবেত শিল্পীদের কণ্ঠে একটি ওই সময়ের অসাধারণ থ্রিলার ডার ছবি থেকে শুনে নেব। এবং তারপরের গানটি একটি থ্রিলার মুভি, হ্যাঁ, আজামেরি জান থেকে অনুরাধা পরওয়াল এবং শ্রী বালসুব্রমণিয়ামের কণ্ঠে, চলুন শুনে নিই।

তিনটে সুপারহিট ছবির গান শুনলাম, আবারও আবারও আবারও মনটাকে নিয়ে যাব সেই নাইনটিসে। পঙ্কজ উদাসের কণ্ঠে এর পরের গান 1993 এই মুক্তি পাওয়া বাজিগার ছবি থেকে, অনুরাধা পড়োয়াল এবং বিপিন সচদেবের কণ্ঠে একই বছরে মুক্তি পাওয়া মুকাবলা ছবির গান, এবং ধনওয়ান ছবি থেকে অভিজিৎ এবং আলগা ইয়াগনিকের কণ্ঠে আরও একটি রোম্যান্টিক গান শুনে নেব। এই তিনটি ছবি মুক্তি পেয়েছিল 1993।

দেখতে দেখতে চলে এসেছি আপনাকে লিও অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে। যেতে যেতে রঙ্গিলা ছবি থেকে এই গানটি রইল আপনাদের জন্য আশা ভোঁসলের কণ্ঠে।

শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। শুরু করছি ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে শুরুতেই শুনব মালকোষ রাগে খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন মালকোষ রাগে খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন বাঁশিতে রাগ আলাহিয়া বিলাবল পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: أتكن شنلم باشيتي راغ ألاهيا ولابل بندت সুদীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হলো ভোরের রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত শুনব রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আর কিছুক্ষণের মধ্যেই
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM Rainbow, Shat Shure Sharadi.

নির্মল তরুণ উষা শীতল সমীর, শিহরি শিহরি উঠে শান্ত নদীনীর। এখনো নামেনি জলে রাজহাঁসগুলি, এখনো ছাড়েনি নৌকা সাদা পালতুলি। এখনো গ্রামের বধূ আসে নাই ঘাটে, চাহি নাহি চলে পথে গরু নাই মাঠে। আমি শুধু একা বসি মুক্ত বাতায়নে, তপ্ত ভাল পাতিয়াছি উদার গগনে। বাতাস সোহাগ স্পর্শ বুলাইছে কেশে, প্রসন্ন কিরণ খানি মুখে পড়ে এসে। পাখির আনন্দ গান দশ দিক হতে, দুলাইছে নীলাকাশ অমৃতের স্রোতে। ধন্য আমি হেরিতেছি আকাশের আলো, ধন্য আমি জগতেরে বাসিয়াছি ভালো। সুপ্রভাত বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের প্রভাত কবিতাটি পাঠ করে শোনালাম। আজ চৈতালি কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন কবিতা পাঠ করব, আর একটা ঘন্টা কবিগুরুর গানে সুরে অবগাহন করব। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আজ এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু সোহম। পরপর চারটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। প্রথম গাটি মনোজ এবং মনীষা মল্লিনারায়ণের কণ্ঠে, তারপরে শ্রাবণী সেন, শিল্পী শিখা বসু এবং কলিম শরাফির কণ্ঠে। আজকের ভোরের চারটি রবীন্দ্রসঙ্গীত রইল আপনাদেরই জন্য।

খেয়া নৌকা পারাপার করে নদী শ্রুতি, কেহ যায় ঘরে কেহ আসি ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহীর মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে, সভ্যতা নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। চৈতালি কাব্য গ্রন্থের খেয়া কবিতাটি পাঠ করে শোনালাম। এবারে আবারও পর্ব তিনটি রবীন্দ্রসঙ্গীত। উৎসব দাস